আজ মঙ্গলবার, 14ই আশ্বিন 1948 শকাব্দ, 6ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 18ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:32 হয়ে 18 সেকেন্ড, সূর্যাস্ত বিকেল 5:17 হয়ে 9 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 20 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক MA পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল।

0: হল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল। কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার, ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন। কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী সুনীতা বিশ্বাস, পরে শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী সুনীতা বিশ্বাস, পরে শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা সবজির পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল। আপনার স্বাস্থ্য 6:40 শুনবেন কথিকা অসারতা বা পেশি দুর্বলতা, এই বিষয়ে বলবেন ডক্টর সৌভিক দুবে। প্রাত্যহিকই 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সম্মান দাস। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ, এদিন প্রথম পর্ব বলবেন অধ্যাপক সমীর সাহা। আধুনিক গান 8:05 শিল্পী তনুশ্রী সেনগুপ্ত মিত্র, উত্তরণ 8:20। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। জেলার চিঠি 9:25 পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্হনা চক্রবর্তী। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অসীম কুমার ঘোষ। 11:30 কীর্তন, শিল্পী পলাশ সরকার। লোকগীতি 12:15 শিল্পী জীবন দাস। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুন ফসল, পরিবেশ সুরক্ষা বিষয়ে ডক্টর হাসনাহারা খাতুনের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 মাননীয়শু, উপস্থাপনায় দেবাদ্রিতা রায়। 2:30 সাঁওতালি সঙ্গীত, পরিবেশন করবেন মালতী মান্ডি এবং সহশিল্পীবৃন্দ। এরপর শুনবেন কথিকা, বলবেন বৈদ্যনাথ হাঁসদা। পরে লোকগীতি, পরিবেশন করবেন করুণ হেমব্রম সঙ্গে সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, বাইরে ঘুরে IFS শিল্ডের ওপর। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য 6ষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত বারিক এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় সতীশ রায় মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন কথিকা মেক ইন ইন্ডিয়া, বলবেন নবকুমার মান্ডি। এরপর সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় ধীরেন্দ্রনাথ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:38 শুনবেন কিষাণ বাণী, একাঙ্গী চাষ, এই বিষয়ে ডক্টর দীপক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, তাকে আপ্যায়িত করেন নৈশ ভোজে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত অ্যারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন একটি জাহাজের। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে ন তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমিলেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন, যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্রও আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমিলেনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী ১৫ বছরে ১,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, তৈরি হবে ১০,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থানের। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তারা।
2: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমিলিনের সঙ্গে গতকাল রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তার সম্মানে সেখানে নৈশভোজের আয়োজন করা হয়। পারমিলিনকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত এবং সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতে বিনিয়োগ ও অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন তারা।

0: নিউইয়র্কে গতকাল তিনি ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিইও জোনাথান গ্রে, নিউবার্গার বারম্যানের চেয়ারম্যান ও সিইও জর্জ ওয়াকার এবং দ্য ইস্টে লডার কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও স্টেফান দা লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, G20 বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। রাশিয়ার মস্কোতে আয়োজিত আফগানিস্তান বিষয়ক অষ্টম মস্কো ফরম্যাট আলোচনা সভায় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব PI ডক্টর এম সুরেশ কুমার। রাশিয়া, ভারত, ইরান, কাজাকিস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। এছাড়াও বেলারুশ ও মিশর অতিথি দেশ হিসেবে এতে অংশগ্রহণ করে। বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন সেদেশের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV রায়াদ মামাদোভে এক হামলার ঘটনায় দুই বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক মাধ্যমের এক বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে জাহাজের কর্মীদের মধ্যে যে তিনজন ভারতীয় ছিলেন তারা অবশ্য নিরাপদেই আছেন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুতিদের দখল করে নেওয়া বিভিন্ন জায়গা পুনরায় নিজেদের দখলে নেওয়া এবং রাজধানী সানার ওপর আধিপত্য কায়েম করা। সরকারি বাহিনী বাব আল মানদেব এবং দুবাব এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর ওড়িশার কোড়াপুটে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম অ্যারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিপ সাপোর্ট শিপ 1 বা FSI জাহাজেরও উদ্বোধন করবেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে রাম মন্দির, সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন,
1: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয়। এরপর 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
2: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এর মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচারাভি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরকালে শ্রী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রশিক্ষণরত চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত ফরওয়ারি মে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের

0: এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের সম্মানিত করা হবে। গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আজ বিকেল 4টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং গোয়ার রাজ্যপাল পুষাপতি অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান, পরিষদীয় মন্ত্রী মোভিন গোবিন্দ, বিধানসভার বিরোধী দলনেতা ইউরি আলেমাও প্রমুখ উপস্থিত থাকবেন। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে, ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। টোকিওয় আয়োজিত জাপান ওপেন টেনিসের পুরুষদের সেমিফাইনালে বিশ্বের 3 নম্বর কার্লোস আলকারাজ তার প্রতিদ্বন্দ্বী স্পেনের জনে মুনারকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ওপেনিং সেটে 5-7 পিছিয়ে থাকলে দ্বিতীয় সেটে তিনি 6-3 এগিয়ে যান। আগামীকাল ফাইনালে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে 19 নম্বরে থাকা জিরি লেহেকার সঙ্গে মুখোমুখি হবেন। উল্লেখ্য, লেহেকা সেমিফাইনালে ভ্যালেন্টিন ওয়ারেজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমিলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, তাকে আপ্যায়িত করেন নৈশ ভোজে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজির পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর আনন্দ কুমার মণ্ডল।
1: সবজির কীটশত্রু নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করতে গেলে যে কথাগুলি কৃষক বন্ধুদের আমি প্রথমেই বলতে চাই, বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি আমরা ব্যবহার করি তার মধ্যে শাক জাতীয় সবজি কিন্তু আমরা অনেকেই খাই, এবং আমাদের যারা পরামর্শ দেন, যারা নিউট্রিশন এক্সপার্ট, বা আমাদের কতটা খাদ্য গ্রহণ করা দরকার সুষম খাদ্য হিসেবে, তাতে কিন্তু সবজির কথা যেমন বলা আছে যে 300 গ্রাম আমাকে খেতে হবে, তার মধ্যে 125 গ্রাম কিন্তু আমরা খাই সবজি যেগুলো শাক জাতীয় সবজি। তো প্রথমেই আমি পরামর্শ দেব যে এই ধরনের শাক জাতীয় সবজিতে কীটশত্রু নিধনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ এখানে যদি আমরা খুব বেশি কীটনাশক ব্যবহার করে এটাকে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের শরীরের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং পরিবেশের ক্ষেত্রেও এটা খুবই খারাপ হবে, এবং সেটা চিন্তা করেই কৃষক বন্ধুদের আমরা পরামর্শ দেব যে তারা যাতে এই ধরনের সবজি তোলার আগে অন্তত অত সতর্ক হন, এবং যে কীটনাশক ব্যবহার করেছেন তার অন্তত 15 দিন পরে এই ধরনের ফসল তোলা হয়। আরেকটি ফসল আমরা খাই, সে টমেটো বলুন, শসা বলুন এবং লেটুস বলুন, যেগুলোকে আমরা স্যালাড হিসেবে গ্রহণ করি, সেখানেও কিন্তু আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে। আমরা চাইলে সেখানে জৈব কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে অতটা ক্ষতিকারক নয়, সেগুলো আমাদের মাথায় রেখেই কিন্তু করতে হবে। কিন্তু অনেকটা সময় আসে যারা আমরা টমেটো, বেগুন বা লঙ্কা, অন্যান্য সবজি চাষ করি ব্যাপকভাবে, কিন্তু সেখানে বাণিজ্যিকভাবে করতে গেলে আমাদের কৃষি বিশেষজ্ঞ হিসেবে অনেক পরামর্শ দিতে হয়, যাতে আমরা এই উৎপাদনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি এবং লাভজনকভাবে করতে পারি। যেমন ধরুন টমেটোর ক্ষেত্রে ফসল যখন লাগানো হয়, টমেটো আক্রান্ত হয়ে যায় লেদা পোকার দ্বারা, ফল ছিদ্রকারী লেদা পোকা। ফল আসার সময় থেকেই মাঠে কিন্তু এগুলো আমরা লক্ষ্য করি, একটা ফলের মধ্যে অর্ধেক পোকা ভেতরে আর অর্ধেক বাইরে, এটা কিন্তু লেদা পোকার আক্রমণের একটা সতর্কতামূলক চিহ্ন আমরা দেখতে পারি। এটা দেখতে পেলেই আমাদের অবশ্য কর্তব্য হবে যে ওই ফলগুলোকে তুলে বিনষ্ট করা, এবং এই দশাতে আমরা যে জৈব কীটনাশকের কথা বললাম,

0: যে এনপিভি বাজারে পাওয়া যায় নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, এটা যদি আমরা জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করি তাহলে আমরা ওই টমেটোকে খেতে পারবো এবং কোনো বিষক্রিয়া ছাড়াই। কিন্তু যারা বাণিজ্যিকভাবে করবেন ফসল রক্ষার স্বার্থেই তাদেরকে রাসায়নিকও ব্যবহার করতে হবে, সময় বুঝে এবং মাত্রা বুঝে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এবং টমেটোর এই ফল ছিদ্রকারী পোকা দমনের ক্ষেত্রে আমরা সেখানে বলে থাকি যে বেশি আক্রমণ হলে কার্বারিল 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ফ্লুবেন্ডিয়ামাইড 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে গুলে স্টিকার দিয়ে স্প্রে করতে হবে। যদি স্টিকার না পাওয়া যায় অন্তত সাবান জল মিশিয়েও স্প্রে করলে গাছের মধ্যে এর উপকারিতা অনেক বেশি আসবে এবং আমরা অনেক বেশি মানে ফসলকে সুরক্ষা দিতে পারবো। একই ধরনের পোকা আপনারা মাঠে গেলেই দেখতে পাবেন, যেমন ধরুন বেগুন, বেগুনের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে ফল আর ডগা ছিদ্রকারী পোকা। এই পোকা বিভিন্ন ফসলেই লাগে কিন্তু বেগুনের ক্ষেত্রে একটা বিশেষ পোকার মর্যাদা পেয়েছে যেটা প্রধান কীটশত্রু হিসাবে আমরা দেখতে পাই। আর্দ্রতা বাড়ার সাথে সাথেই এই লেদা পোকা কিন্তু মানে ফসলে আক্রমণ করে এবং চাষিরা এর জন্য সত্যিই জেরবার হয়ে যান নানান কারণে। যখন আমরা দেখি যে শ্রীমৎ কচি ডাঁটা বা মুকুলে ডিম পাড়ে এবং তখন ওই ডিমগুলোই কিন্তু বড় হয়ে লার্ভা হয়, ওগুলো তখন ফলের শ্বাস খেয়ে নেয়, ডাঁটা ছিদ্র করে এবং ফসলকে ব্যাপকভাবে ক্ষতি করে। আমরা দেখেছি যে বর্ষাকালে যে বেগুন চাষ করা হয় যদি ঠিকমতো পরিচর্যা বা শস্য সুরক্ষার ব্যবস্থা না করা হয় সেখানে 50% বেশি ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কৃষকদের ক্ষেত্রে আমরা কি পরামর্শ দিতে পারি? আমরা জৈব পদ্ধতিতে যেমন চাষের কথা বলছি, পরিচ্ছন্ন চাষ, নিম খোলের ব্যবহার এবং তার সাথে সাথে একেবারেই অনন্য পায় হলে সেখানে আমাদের নিশ্চয়ই কীটশত্রুনাশকের ব্যবহার করতে হবে। আমরা সবসময় পরামর্শ দিই স্পিনোস্যান্ড 1 মিলিলিটার বা ল্যামডা সাই হ্যালোথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্টিকার সহকারে যদি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করা যায় তাহলে আমরা বেগুনের এই ডগা ছিদ্রকারী পোকাকে রক্ষা করতে পারবো। অনেক ফসল আছে যেগুলো আমরা ফসল যখন চারা লাগানো হয় তখনই যদি আমরা দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি, যে ফুরাডন 3G বলুন বা থাইমেট 10G, 3 থেকে 5 গ্রাম প্রতিটা গাছে যদি আমরা দিতে পারি, যখন ফুল আসে 2 মাস পরে ফুল আসে, কখনো 1.5 মাস পরে ফুল আসে, তার মধ্যে কিন্তু এই ধরনের কীটনাশকের যে বিষক্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। অনেক ফসলের ক্ষেত্রেই কিন্তু এই দানাদার ওষুধ আমাদেরকে কীটশত্রুর থেকে ফসলকে বিশেষ করে সবজিকে সুরক্ষা দিতে সাহায্য করে। ফলে কৃষক বন্ধুদের কাছে আমাদের এটাই পরামর্শ, যে সবজি আমরা স্যালাড হিসেবে খাই সেখানে পারতপক্ষে কোনো ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করা উচিত নয়। আর যাই ওষুধ ব্যবহার করুন না কেন, ফসল তোলার আগে 1 সপ্তাহ আগে ওষুধ প্রয়োগ করবেন না, ফসল তুলে নেওয়ার পর ওষুধ দিন, তারপরে ফসল তুলে বাজারজাত করুন।
1: শুনছিলেন সবজির পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর আনন্দ কুমার মণ্ডল।
2: এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায়, সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার 2-1টি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

নটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, অসারতা ও পেশি দুর্বলতা, বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
2: পেশির অসারতা অনেক ক্ষেত্রে, অনেক মানুষের ক্ষেত্রে খুব সাধারণ যে কমপ্লেন, অর্থাৎ অসুবিধে হিসেবে ডাক্তারবাবুদের কাছে পরামর্শের জন্য যান। প্রথম কথা, পেশির দুর্বলতা বা পেশির অসারতা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু তার বেশিরভাগ কারণেই খুব ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ বেশিরভাগ কারণই, বহু ক্ষেত্রে সেগুলোর সমাধান খুব সহজ। যেমন পেশি দুর্বলতার একটা প্রধান কারণ হচ্ছে যে জল কম খাওয়া, অর্থাৎ ঠিকভাবে নিজেকে হাইড্রেট করুন, সময় মতো জল খান। নাম্বার দুই, সেটা হচ্ছে আপনি ধরুন প্রয়োজনের বাইরে গিয়ে অনেকটা পরিশ্রম করলেন, তারপরে আপনার হঠাৎ করে পেশির দুর্বলতা শুরু হতে পারে। শরীরে পটাশিয়াম কমে যাওয়াও পেশি দুর্বলতার কারণ হতে পারে। এবং তার থেকেও বড় কথা, এখন আমরা যেটা এই ভারতবর্ষের আঙ্গিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সঠিকভাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে যাওয়া। ম্যাগনেশিয়ামেরও এইখানে কিছু গুরুত্বপূর্ণ তার প্রভাব আছে, বিশেষতভাবে যে মহিলাদের বয়স 30-এর ওপরে বা যে সমস্ত পুরুষ মানুষরা প্রধানতভাবে রোদের খুব বেশি এক্সপোজ নন, অর্থাৎ যারা অনেকক্ষণ ধরে, জীবনের অনেকটা মুহূর্ত যারা ঠান্ডা ঘরে বসে, হয়তো তাদেরকে খুব সিডেন্টারি, অর্থাৎ বসে বসে কাজ করতে হয়, চিন্তাভাবনা দিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাবের জন্য পেশি দুর্বলতা হতে পারে। এগুলো আমি সাধারণ কারণ বললাম। এবার আমি আসি যে সত্যিকারের চিন্তার কারণ কোনগুলো। যদি কোনো অল্প বয়সী ছেলে পেশি দুর্বলতা বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের মাংসপেশির কোনো রোগ কিনা, অর্থাৎ যেগুলোকে আমরা পরিভাষায় বলি যে মাস্কুলার ডিস্ট্রফি বা মায়োপ্যাথি কিনা, তার উপরে ভাবনা চিন্তার দরকার আছে এবং ডাক্তারবাবুদের সাহায্য নেওয়ার দরকার আছে। যদি কোনো ভাইরাল ফিভার বা কোনো ধরুন জ্বর হলো, তারপরে পেশির দুর্বলতা হয়, তাহলে আমরা বলি ভাইরাল মায়োসাইটিস কিনা, অর্থাৎ ভাইরাসগুলো গিয়ে মাংসপেশিতে কোনোভাবে প্রদাহ তৈরি করে তার দুর্বলতা করছে কিনা, সেটা আমাদের মাথায় রাখা উচিত। বিশেষতভাবে মহিলাদের বা বয়সকালে পুরুষদের ক্ষেত্রেও অনেক সময়ে একটি রোগ দেখা যায়, যাকে আমরা বলি অটো ইনফ্লামেটরি মায়োসাইটিস। অর্থাৎ এক্ষেত্রে নিজের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, অর্থাৎ আমাদের বাইরে রোগ প্রতিরোধ ক্ষমতা যে ইমিউন সিস্টেম দিয়ে তৈরি হয়, সেই ইমিউন সিস্টেম হঠাৎ করে চিনতে না পেরে নিজের মাংসপেশিকেই আক্রমণ করতে শুরু করে। এবং এই মায়োসাইটিসগুলোর বিভিন্ন ধরনের নাম হয়, যেমন কিছু ক্ষেত্রে ডার্মাটোমায়োসাইটিস, অর্থাৎ পেশি দুর্বলতার সাথে চামড়ার উপরেও কিছু প্রভাব দেখতে পাওয়া যায়, ত্বকের ওপরে। কিছু জায়গায় দেখা যায় পলিমায়োসাইটিস, অর্থাৎ শরীরের বিভিন্ন রকম পেশির দুর্বলতা হতে পারে। আর একটা হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস, অর্থাৎ মানে পেশির মধ্যে কিছু এমন জিনিস জমে যায় যেগুলো পেশিকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না। সুতরাং মায়োসাইটিস এমন একটি কারণ যেটি খুব গুরুত্বপূর্ণভাবে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুদের পরামর্শ দরকার। এই মায়োসাইটিস বুঝবেন কি করে? অর্থাৎ এই ধরনের পেশি দুর্বলতাতে না হঠাৎ করে মাংসপেশিতে খুব ব্যথা থাকে এবং মাংসপেশি এমন দুর্বল হয়ে যায়, হয়তো সাধারণভাবে ওঠানামা করতেও প্রবলেম শুরু হয়। এগুলো গেল পেশির কারণ। এ বাদ দিয়েও দেখা যায় অনেক সময় যে নার্ভের দুর্বলতাটাই প্রধান, এবং যেহেতু নার্ভ পেশিকে সাপ্লাই করে,

0: অর্থাৎ নার্ভ যদি ঠিক না থাকে তাহলে পেশি কাজ করতে পারে না। তো সেই কারণের জন্য নার্ভের দুর্বলতাও অনেক সময় পেশিশক্তির দুর্বলতা বা অসারতা বলে মনে হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ডাক্তারবাবুদের কাছে যান এবং আগে দেখুন এটা সাধারণ কোনো কারণের জন্য কিনা, যেটাতে বেশি চিন্তা করার দরকার নেই, নাকি সত্যিকারের পেশির দুর্বলতা, নাকি এটা নার্ভের অসুবিধেটাই কারণ, সেই কারণের জন্য তার থেকে পেশির দুর্বলতাটা হচ্ছে, এই বিষয়টুকু আলাদা করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে এই পেশির অসারতা থেকে বেশিরভাগ সময়ে মুক্তি মেলে, অযথা চিন্তিত হবেন না।
1: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আজকের বিষয় অসারতা বা পেশি দুর্বলতা, বললেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Either you run the day or the day runs you. Jim Rohn. Jim Rohn কি বলছেন? বলছেন ওঠো, সকাল হয়েছে আর এই সকাল থেকেই দিনটা তুমি তোমার মতন করে চালনা করো। কারণ যদি তোমার মতন করে না চালাও তাহলে এই দিনটা কিন্তু তার মতন করেই তোমায় চালাবে। তাই সকাল থেকে নিজের মনের মতন করে চালাও দিনখানি, এগিয়ে নিয়ে চলো, আর এগিয়ে চলো নিজের জীবনেও। আসুন আমাদের প্রত্যেকের মনের সাধগুলো, ইচ্ছেগুলো, ভাবনাগুলো সব কিছুকে সঙ্গে নিয়ে একটা সুন্দর দিনের শুরুটা করি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত, স্বাগত প্রাত্যহিকের দরবারে।
1: শুরুতেই তো চোখ রাখতে হয় আজকের দিনে, কারণ আমরা ইতিহাসের দিকে একবার করে ফিরে তাকাই আর তাকালে দেখতে পাই এই দিনে কত ঘটনা ঘটে গেছে। সেই সব ঘটনাগুলোকে পাথেয় করে নিয়ে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে যাই সামনের দিকে। শুরু করি আজকের দিনে। আজ 6ই অক্টোবর, মেঘনাদ সাহার জন্মদিন। দরিদ্র পিতার সন্তান মেঘনাদ সাহা কষ্ট করে পড়াশোনা করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্য ঢাকা কলেজিয়েট স্কুল থেকে বিতাড়িত করা হয় তাকে। জুবিলি স্কুলে ভর্তি হন, এখানে বিনা ব্যয়ে পড়াশোনার সুযোগও পান। এন্ট্রান্স পরীক্ষায় পূর্ববঙ্গের ছাত্রদের মধ্যে প্রথম হন মেঘনাদ সাহা। ঢাকা কলেজ থেকে আইএসসিতে তৃতীয় স্থান অধিকার করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স সহ বিএসসিতে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। এই বছরের ছাত্রদের মধ্যে সত্যেন বসু, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ বিখ্যাত বৈজ্ঞানিকরা সে সময় ছিলেন। নবগঠিত

0: বিজ্ঞান কলেজ মেঘনাথ সাহা সেখানে অধ্যাপনা শুরু করেন। এখানে গবেষণা করে পরপর দু বছরে ডিএসসি ও পিআরএস হন। গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি, প্রেশার ও পিআর, প্রেশার অফ লাইট এবং অ্যাস্ট্রোফিজিক্স। মেঘনাথ সাহা আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি পান থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন এ বিষয়ে গবেষণার জন্য। তিনি যে তত্ত্ব আবিষ্কার করেন তা গবেষণাগারে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে দেখানোর জন্য আমন্ত্রণ পান লন্ডন ও বার্লিন থেকে। ভারতে ফিরে মেঘনাথ সাহা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে প্রথম খয়রা অধ্যাপক নিযুক্ত হন। পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, সেখানে দীর্ঘ 15 বছর কাজ করেন। স্কুল অফ ফিজিক্স নাম দিয়ে পদার্থবিদ্যার শিক্ষা কেন্দ্র ও গবেষণাগার গড়ে তোলেন তিনি।
1: কলকাতায় ফিরে মেঘনাথ সাহা বিজ্ঞান কলেজের পালিত অধ্যাপক হন এবং গড়ে তোলেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, বর্তমানে যা তাঁরই নামাঙ্কিত। বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়ে সর্বপ্রথম ভারতের সার্বিক উন্নতিতে বিজ্ঞান প্রয়োগের কথা বলেন। প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার মাধ্যমে ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দামোদর উপত্যকা সংস্কার, ওড়িশার উন্নয়ন, খাদ্য ও দুর্ভিক্ষ, ভারতের জাতীয় গবেষণা সমিতি, নদী উপত্যকা উন্নয়ন ইত্যাদি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম সূত্র তাঁর রচিত এমন একটি প্রবন্ধ। লন্ডনের রয়্যাল সোসাইটি, ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, বোস্টন একাডেমি অফ সায়েন্সেসের ফেলো ছিলেন ডক্টর মেঘনাথ সাহা। নিউটনের 300তম বার্ষিকীতে লন্ডন রয়্যাল সোসাইটির আমন্ত্রণে রাশিয়ার সফর করেন। ভারত সরকারের বৈজ্ঞানিক শুভেচ্ছা কমিশনের সদস্যরূপে ইউরোপ ও আমেরিকা সফর করেন। ডক্টর মেঘনাথ সাহার চেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এবং গ্লাস সিরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সারা জীবনে অসংখ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন। তার রচিত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, ট্রিটিস অন হিট ইত্যাদি আরও নানান রয়েছে সংগ্রহে। মেট্রোলজি বিজ্ঞানী এবং শিক্ষক হিসেবে ডক্টর মেঘনাথ সাহা পৃথিবী জোড়া খ্যাতি পেয়েছেন। 1893 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত বরেণ্য বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা।
0: কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোক রঞ্জন দাশগুপ্ত 1933 সালের 6ই অক্টোবর অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। শৈশবের অনেকটা সময় কেটেছিল বর্তমান ঝাড়খণ্ড জেলার রিখিয়ায়, যে গ্রাম তাকে স্মৃতিমেদুর করে রেখেছিল আমৃত্যু। শান্তিনিকেতনে ছাত্রজীবন কাটানোর পরও রিখিয়াই ছিল তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনার সময় শান্তিনিকেতনে সহপাঠী অমর্ত্য সেনকে সঙ্গে নিয়ে জার্মান ইস্ক্রা পত্রিকার বাংলা অনুবাদ স্ফুলিঙ্গ নাম দিয়ে প্রকাশ করেন। এই পত্রিকার রাজনৈতিক সচেতনতা ছিল সর্বজনবিদিত। প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। 1971 সালে কর্মসূত্রে চলে যান জার্মানির হেডেলবার্গে। আমৃত্যু কাটিয়েছেন জার্মানিতেই। ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় ছিল তার অগাধ পাণ্ডিত্য। ভাষাতত্ত্ব এবং দর্শনশাস্ত্রে ছিল তার গভীর প্রজ্ঞা। বাংলা ভাষার ছন্দ

0: সচেতনতা, অন্তমিলের বৈশিষ্ট্য, ইংরেজি শব্দের বাংলা ভাবানুবাদ এবং স্বতন্ত্র এক গদ্যশৈলী নিয়ে কাজ করে গেছেন তিনি। প্রবন্ধ ও নাটকের পাশাপাশি তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 20টি। মরমী করাত কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। অনুবাদক হিসেবে জার্মান এবং বাংলা সাহিত্যের মধ্যে সেতু বন্ধনের কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জার্মান সরকার তাকে গেটে পুরস্কারে সম্মানিত করেন। 2020 সালের 17ই নভেম্বর রাইন নদীর তীরে জার্মানির হিসবার্গে প্রয়াত হন আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এবং প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত এই কবি ও প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত। আজ 6ই অক্টোবর, তার জন্মদিনে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ।
1: কলকাতা পুরসভার মেয়র এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী আইনজীবী প্রতাপচন্দ্র চন্দ্রের পিতা নির্মল চন্দ্র চন্দ্রের জন্ম হয় 1888 সালের 6ই অক্টোবর। আইন নিয়ে পড়াশোনা করে তিনি প্রথমে হাইকোর্টের উকিল হন, পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহকারী হিসেবে স্বরাজ্য দলের নেতৃত্বভার গ্রহণ করেন। দেশসেবায় প্রভূত অর্থ দান করে একসময় সম্পূর্ণ রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ডাককর্মী, ট্রাম শ্রমিক এবং চা বাগান শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নির্মল চন্দ্র চন্দ্র।
0: যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণকারী এবং ফরওয়ার্ড ব্লকে নেতাজির সহযোগী যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশের ফরিদপুরের আলগী গ্রামে 1895 সালে। স্বাধীনতা আন্দোলনে সামিল হয়ে 8 বছর জেল খেটেছেন তিনি। 1967 সালের 6ই অক্টোবর তিনি প্রয়াত হন।
1: দেশবন্দনা

0: শুনলাম সমবেত কণ্ঠে দেশ বন্দনা।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
0: এবার চিঠির ঝাঁপি খোলার পালা। তবে তার আগে আপনারা তো জানেন অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয়ে পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী, প্রকৃতিও সেজে ওঠে, কাশ শিউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্দরমহল। এই সজ্জার রূপ রং কেমন হয় দেখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, chitirjhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ।
3: পুজোর সাজ এ বিষয়ে খোলা গেল চিঠির ঝাঁপি, আর সে ঝাঁপি থেকে প্রথম যে চিঠিখানি উঠে এলো হাতে, লিখেছেন সুদেষ্ণা দত্ত, বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে। বীরভূমের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রাবিয়ার মায়ের চুল সেখানকার রুক্ষ লাল মাটির মতোই। দুদিন আগে দেখি অন্ধকার বিদিশার নিশাহেন চুল নিয়ে সে কাঁথা স্টিচের পশরা সাজিয়ে হাজির আমাদের কলেজে। মহাজনের বায়না মিটিয়ে অল্পই রাখতে পারে নিজের জন্য। রাবেয়ার মায়ের নাম এত বছরেও জানা হয়নি। দুই মেয়ে আর দুই ছেলে তার। বর কোন কালে বালিকা বধুর কাঁধে সব দায়িত্বের জোয়াল চাপিয়ে ভিনদেশি তারা। রাবেয়ার ছোট বোনটার ছোট থেকেই বুকে ছেঁদা। দীর্ঘ পথ পেরিয়ে আসে রাবেয়ার মা। জীবনযুদ্ধ তার ত্বকে এঁকেছে খোয়াই। মিতভাষী, কিন্তু সেদিন যেন তাকে কথায় পায়। আমাকে একটা আলো রঙের শাড়ি দেখায়। মধুশ্রীদিকে বলে, ম্যাডাম আপনার গোড়াপানা শরীরটায় এই রং খুব খুলবে। কোথাও নেই শপিং মলের কেতাবি পালিশ। সারল্যের ঘাম তেল মাখা মুখের দিকে তাকিয়ে বিস্মিত হই। পুজোয় আমাদের সাজিয়েই ও খুশি। সেই টাকায় ওদের হাঁড়িতে শিউলির মতন ঝরঝরে ভাত আর কুমড়ো সেদ্ধ ফোটে। ওর চুলে হাঁড়ির ভূষ কালি আর সর্ষের তেলের সোহাগ বৃষ্টির ফোঁটার মতন ফোঁটায় টাকা জমায় ওর মেয়ের বুকের অস্ত্রোপচারের জন্য। ফুটো চালের ফাঁক গুলে যখন চাঁদ ঘরে ঢোকে তখনও ভাবতে পারে না চাঁদকে কি করে আদর করবে। মাথায় শুধু পরের দিনের ঝলসানো রুটি জোগাড়ের চিন্তা। রাবেয়ার মা বলে চলে, আমাদের মতোই কোনো দিদিমণি ওর বৌদির জন্য ওর কাছ থেকে শাড়ি কিনে বার্লিনে পাঠিয়েছে। বীরভূমের প্রত্যন্ত গ্রামের রাবেয়ার মায়ের তৈরি শাড়ি দেশ কালের সীমা পেরিয়ে অসীমে মেশে। বলতে বলতে রাবিয়ার মায়ের মুখের আলো, চাঁদের আলোয় মাখামাখি করে ওর ছোট মেয়েটার বুকের দুটো ফুটো যেন বুঝিয়ে দেয়। ভাতের হাঁড়ির ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অঞ্জলি হয়ে ফুটো চাল বেয়ে পাড়ি দেয় কৈলাসে, ও প্রণাম জানায় আর মনে মনে বলে, বছর বছর এভাবেই ফিরে এসো মা গো। সুদেষ্ণা দত্ত পুজোর সাজের কথা শোনালেন। সত্যি তো সেজে তো উঠি আমরা, কেউ বহিরঙ্গে কেউ অন্তরঙ্গে। সুদেষ্ণা দত্ত লিখলেন বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে।
0: এবারে যে চিঠিটি হাতে উঠে এলো সেটা লিখে পাঠিয়েছেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, শরৎকাল তো সেজে ওঠার ঋতু, নীল আকাশ সাজে সাদা মেঘের মালায়, নদীতীর কাশফুলের ঝুঁটি পরে চপল বালিকা হয়ে যায়, মাঠ ভর্তি সবুজ ধান গাছ তাই দেখে আনন্দে মাথা দোলাতে শুরু করে, আর মানুষেরাও শারদীয়া দুর্গাপুজোর প্রাক্কালে নতুন পোশাকে সেজে ওঠে। কিন্তু সবার সাজা তো একরকম নয়। রবীন্দ্রনাথের নাটক শারদোৎসবের রাজা, সিংহাসন ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়েছিলেন, শরতের নূপুরের শব্দকে বুকের মাঝে অনুভব করতে। কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, এই নূপুরের শব্দ যে শুনেছে তাকে বেরিয়ে আসতে হয়েছে বাইরে, নেমে পড়তে হয় প্রকৃতির মাঝে শারদ উৎসবের ঠাকুর দাদার মতো। আর উচ্ছল বালকের দলও জুটে যায় ঠাকুর দাদাদের সঙ্গে প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা আনন্দকে মুঠো মুঠো কুড়িয়ে নিতে। তারা মেতে ওঠেন গানে, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে সব বসরে সবাই, টান রে সবাই টান। এমন করেই হৃদয়কে যদি সাজাতে না পারব তবে তো লোভী ও কৃপণ লক্ষ্যেশ্বরের মতো কেবল হিসেব কষতে কষতে জীবনটাই ফুরিয়ে যাবে আনন্দের পরশ না পেয়ে। বিশ্ব প্রকৃতি এবং মানব প্রকৃতির এই পারস্পরিক মিলন সুন্দর করে তুলুক আমাদের সকলের হৃদয় সকলের মন, মুগ্ধ বিস্ময়ে আমরা যেন সকলেই গিয়ে উঠতে পারি, আমার নয়ন ভুলানো এলে আমি কি হেরিলাম নয়ন মেলে। চিঠি লিখছেন শারদোৎসবের গল্প শোনালেন পুজোর সাজে রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

0: মিরপুরের চিঠি পড়ব বৈশাখী মুখোপাধ্যায় শিবতলা লেন শিবপুর থেকে লিখছেন এবারের চিঠি। গত দু তিন দিন ধরে চলছে নিজে হাতে ভাত খেয়ে স্কুলে যাওয়ার মতন দুরূহ কাজ। গিন্নি এখন ব্যস্ত পূজোর জন্য বাড়ি সাজাতে, বড় টিনগুলো সেজে উঠছে কুসুম ফুলের বীজ দেওয়া চাল ভাজা আর নারকেল নাড়ু সিঁড়ি নাড়ুতে। ওদিকে জানলার পাল্লা কপাটে পড়ছে আলকাতরার পুঁচ, গোলার গায়ে লাল মাটি লিপে পেঁচার পিঠে লক্ষ্মীকে বসানো হয়ে গেছে। কাল ষষ্ঠীর সকাল, সেখানে তেল সিঁদুর পড়বে। সব কাজ যেন উনি একাই করছেন, আমি বুঝি করছি না কিছুই। এই তো সেদিন নারকেল গাছ কামানো হলো, আমি নারকেলগুলো গুনে গুনে রাখলাম। কাল যে গোবর দিয়ে উঠোননি কোনো হবে, তার আগে আমি কি শিউলিতলায় বিছিয়ে রাখা ফুলগুলো তুলে আনবো না বলো? রাগে গজগজ করতে করতে চললাম স্কুলের পথে। ছুটি পড়বে আজ, পাকা রাস্তায় উঠতেই চোখ গেল আলোর দিকে। আলো আলো আলো, কে যেন ধুয়ে মুছে চকচকে ঝকঝকে করে আকাশের দিকে একখানা জামা পরিয়ে দিয়েছে। দেখো নীল জামা, খালের ধারে ভেজা পাটকাঠিগুলো হাত বাড়িয়ে দিয়েছে আকাশ পানে। যত দূর যায় শুধু সবুজ আর নীলের মেশামেশি। মনে মনে ওদের বললাম, আমার জন্য আসছে পূজোর জামা, হয়তো নীল আর সবুজই, সঙ্গে রং মেলানো টিপ, নখপালিশ, মাথা ঘষার সাবান, আরো কত কি। তারপর আর কি, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, পাহাড় ঝেঁটানো শীত এসে ভর করল শরীরটায়। জ্বরের ঘোরে কখন যেন দেখেছিলাম হাতে দুটোর উপর বালা পরিয়ে দিচ্ছে দিদা আর মাথায় দিচ্ছে জলপটি। কেটে গেছে প্রায় ৪০টা দুর্গা অষ্টমী, কত অনায়াসে এখনো বলতে পারি, যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান, জীবন আমার ধন্য হলো চরণে জুড়ায় প্রাণ। কিন্তু সেই ১০ বছর বয়সের হাতে নতুন বালা আর মাথায় জলপটি চাপানো পূজোর সাজ নিয়ে যত দিন জীবিত ছিল আক্ষেপ করে গেছে গিন্নি। গিন্নি আমার দিদা। বৈশাখী মুখোপাধ্যায়। স্মৃতি হাত রে এক মুঠো পূজোর সাজ ছড়িয়ে দিলেন শিবতলা লেন শিবপুর হাওড়া থেকে।
1: এবারে শহীদুল ইসলাম শীতলকুচি কোচবিহার থেকে লিখছেন, শরৎ এলেই বাংলার আকাশে যেন নীলের চিঠি আসে, সাদা মেঘেরা অলস ভঙ্গিতে ভেসে বেড়ায়, কাশবনের মাথায় বাতাস দোল খায়, আর ভোরের উঠোনে শিউলি ঝরে পড়ে নক্ষত্রের মতন। প্রকৃতি তখন নিজের অজান্তেই সাজতে থাকে, কোনো অলঙ্কারে নয়, এক গভীর মায়ায়। পূজোর আগমনে সেই মায়া ছড়িয়ে পড়ে মানুষের জীবনেও, গলির মোড়ে বাঁশের কাঠামোয় জন্ম নেয় মণ্ডপ, রাতের অন্ধকারে জ্বলে ওঠে অগণিত আলো, নতুন জামার গন্ধে ঘর ভরে ওঠে, পুরনো আলমারির কোণে লুকিয়ে থাকা আনন্দ হঠাৎ দরজা খুলে বাইরে আসে। মেঘলা প্রতি বছরের মতো এবারও মায়ের কাছে শাড়ি চেয়েছিল, ষষ্ঠীর সকালে লাল পার সাদা শাড়িটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই যেন চিনতে পারল না। তার চোখে জল,

বিস্ময়ে মুখে লাজুক হাসি। উঠোনের শিউলি গাছটি নীরবে তাকিয়ে রইল, যেন প্রকৃতিও তার সাজের সাক্ষী। সন্ধ্যায় ঢাকের বোল যখন বাতাসের বুক কাঁপিয়ে দেয়, তখন মনে হয় শুধু প্রতিমাই মণ্ডপে আসেননি, এসেছে হারিয়ে যাওয়া শৈশব, পুরনো বন্ধুত্ব, মায়ের স্নেহ আর একসঙ্গে হাসার দিনগুলো। পূজোর সাজ তাই কেবল নতুন পোশাকের নয়, আসল সাজ মানুষের হৃদয়ে, যেখানে ভালোবাসা আছে সেখানে আলো, যেখানে মমতা আছে সেইখানেই উৎসব। তাই তো এই পুজোয় বাইরের সঙ্গে অন্তরটুকুও সাজুক, অভিমান ঝরে পড়ুক শিউলির মতো, আর মানবিকতার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক প্রতিটি মন। শহীদুল ইসলাম, শীতলকুচি, কোচবিহার।

কাকলি মজুমদার লিখছেন এবারের চিঠি ভুবনডাঙ্গা বোলপুর বীরভূম থেকে। সাজগোজ, সাজগোজ তো আমরা সারা বছর সবাই করে থাকি, কিন্তু পূজোর সাজ সে তো সকলের কাছে সব সময় একটু আলাদা মাত্রা পায়। সম্বৎসর পর মা আনন্দময়ী আসেন ধরার ধুলায়, তাই তাঁকে ঘিরে কেবল মানুষ না, সেজে ওঠে প্রকৃতিও স্বমহিমায়। নীল আকাশের বুক চিরে সাদা মেঘের আনাগোনা, পুকুরে পুকুরে পদ্ম শালুকের সমারোহ, গাছ ভর্তি শিউলির তল, কোথাও আবার স্থলপদ্মের ডালে ডালে ভ্রমর মৌমাছির লুকোচুরি খেলা, সোনালি রোদের ছটায় ঝিকমিকে কাশফুল, মনে হয় আহা সবাই যেন একসাথে সেজে উঠেছে পূজোর সাজে। প্রকৃতির এই অপরূপ রূপ কখন যে অজান্তেই মনকে ছুঁয়ে যায় তা বুঝতে পারিনি, শুধু দু চোখ ভরে চেয়ে দেখি চারিদিক কেমন পূজোর সাজে সেজে উঠেছে। রং খড়ি আলগাতরা লাল মাটির ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে বাংলার প্রতিটি ঘর বাড়ির চার দেয়াল, দোকান বাজারে ক্রেতা বিক্রেতার মিলন মেলায় চারিদিকে শুধু ধ্বনিত হয় সাজু সাজু রব। এ বলে আমায় দেখ, তো সে বলে আমায় দেখ, মণ্ডপে মণ্ডপে বাহারি প্যান্ডেল আলোর রকমারি গাছ সাজি, সবাই যেন একে অপরকে টেক্কা দিতে যায় নিজের নিজের সাজ দিয়ে। আর গল্প উপন্যাসের হাত ধরে ছোট বড় সব নানান পত্র পত্রিকা তারাও সেজে ওঠে নিজের মতো করে। তবু এত সাজের মাঝেও মাঝে মাঝে মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে ওঠে, ফিরে যেতে মন চায় সেই মেয়েবেলার দিনগুলোর কথা ভেবে। কত আবেগ, কত আনন্দ, কত ভালোবাসা, কত স্নেহের পরশে মোরকে মোরা নতুন নতুন জামা জুতো ফিতে ক্লিপ টিপ সব দিয়ে একসময় সাজিয়ে তুলতাম নিজেকে। আজ সেসব অতীত, তবু বছর বছর পরেও মনে হয় যদি আজ আর একবার পারতাম ঠিক সেদিনের মতো করে নিজেকে সাজিয়ে তুলতে, তবে হয়তো এই পূজোর সাজ একটু অন্যরকম হতো। কাকলি মজুমদার, ভুবনডাঙ্গা বোলপুর বীরভূম থেকে।

0: সোমানাথ কান্দি মুর্শিদাবাদ। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, শরৎ এলেই চারিদিকে উৎসবের হাওয়া বইতে শুরু করে, কাশের দোলায় আগমনীর বার্তা বাজে। কিন্তু পূজোর আসল রূপ কি শুধুই নতুন জামা কাপড় আর বাহ্যিক সাজগোজ, নাকি তার চেয়েও বড় সাজ জ্বলে ওঠে আমাদের অন্তরে? আমাদের অতি চেনা জীবনের এক ভালোবাসাময় উদাহরণে চোখ রাখলেই তা বোঝা যায়। ধরা যাক আমাদের গৃহ সহায়িকার কথা। সারা বছর কাজের ব্যস্ততায় তাকে আমরা কেবল একজন কর্মী হিসেবেই দেখি, কিন্তু পূজোর কেনাকাটার সময় যখন নিজেদের পরিবারের পাশাপাশি তার ও তার ছোট্ট সন্তানটির জন্য একজোড়া নতুন জামা কিনে দিই, তখন আমাদের মন আসল সাজে সেজে ওঠে। পূজোর আগে সেই নতুন জামা হাতে পেয়ে তার চোখে ফুটে ওঠা জল আর মুখের নিষ্পাপ হাসি আমাদের বুকটা এক অদ্ভুত তৃপ্তিতে ভরিয়ে দেয়। সারাটা বছর অভাবের মাঝে সেই উপহারটুকু শুধু একটা কাপড় নয়, যেন বেঁচে থাকার আনন্দ। কারণ মুখে এই হাসিটুকু ফোটানোর সুখই হলো অন্তরের সবচেয়ে বড় পূজোর সাজ। নতুন পোশাকের বাহার কয়েকদিনই ম্লান হয়, কিন্তু ভেদাভেদ ভুলে একটি মানুষকে ভালোবেসে আপন করার এই সাজ কখনো পুরনো হয় না। অন্যকে আনন্দে সাজাতে পারলেই পূজোর আনন্দ সার্থক হয়। উৎসবের দিনগুলিতে সকলের জীবন আনন্দ, সুখ এবং শান্তিতে ভরে উঠুক, এই শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। ইতি সোমানাথ, কান্দি, মুর্শিদাবাদ।
1: মুম্বাই থেকে এবারে চিঠি লিখছেন পৌলমী নায়ক, মালাড, মুম্বাই। স্বামীর চাকরি সূত্রে আজ মুম্বাইবাসী, তবে আমি আজীবন এই বাংলার মেয়ে, দুর্গাপুরের। আর দুর্গাপুরের মেয়ের কাছে পুজো মানে তো শুধু একটা উৎসব নয়, ওটা একটা অনুভূতি। আপনারা জানতে চেয়েছেন পুজোর সাজ। সবাই ভাবে এটা দামি শাড়ি বা আলোর সাজ, কিন্তু আমি বলি পুজোর আসল সাজ তো আকাশবাণী। মহালয়ার ভোর চারটে যখন বেজে ওঠে মহিষাসুরমর্দিনী, শোনা যায় বাজল তোমার আলোর বেণু, তখন এই মুম্বাইতে বসেও আমি আমার দুর্গাপুরের উঠোনে ফিরে যাই। জানালার বাইরে মুম্বাইয়ের ব্যস্ততা আর আমার মনে শিউলি ফুলের গন্ধ, ওই একটি সুরে আমার সারা বছরের সব মন খারাপ সেজে ওঠে আনন্দে। আমাদের দুর্গাপুরের পুজো মানে সবাই মিলে একসঙ্গে সাজা, কোনো ভেদাভেদ নেই। অষ্টমীর সকালে পাড়ার সব মায়েরা যখন একসঙ্গে লাল সাদা শাড়িতে অঞ্জলি দেয়, মনে হয় যেন এক ঝাঁক প্রতিমা হেঁটে যাচ্ছে। নাকের তালে ছোট বাচ্চারাও নেচে ওঠে, সেই হাসি সেই আনন্দই তো আসল সাজ। আজ আমি অনেক দূরে, কিন্তু আপনারা আছেন বলেই, আকাশবাণী আছে বলেই আমার পূজোর সাজ আজও অমলিন। আপনারা ভালো থাকবেন, আপনাদের কণ্ঠে আমাদের পূজোকে এভাবেই সাজিয়ে রাখবেন। অনেকটা বড় দায়িত্ব দিয়ে চিঠিটা শেষ করলেন পৌলমী নায়ক, মালাড, মুম্বাই থেকে। অনেকটা বড় দায়িত্ব পেলাম আমরা।
0: এবার তবে চিঠির ঝাঁপি আমাদের বন্ধ করার পালা। আজকের মতো এই পর্যন্তই। তবে যাওয়ার আগে আমরা যেটা একদম চাইছি না, পুজোর সময় বৃষ্টি হোক আমরা কেউ চাই না, তাই একবার হাওয়া অফিসের দিকে নজর রাখবো। হাওয়া অফিস জানিয়েছে মাঝে মাঝে মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস।

0: কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭%, সর্বনিম্ন ৫৯%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কিন্তু।
1: শেষ করে প্রাত্যহিকই তাহলে আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি সম্মান দাস,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকই এখন খবর। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1 লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5 চুক্তি স্বাক্ষরিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত এয়ারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন 1 জাহাজের। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারে ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। ভারত ও উরুগুয়ে আজ কলকাতায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1 লোকসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে 6 পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। রেজিনগরে 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন 2,57,000-এর বেশি ভোটদাতা। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 315, প্রায় 70% বুথই সংকট প্রবণ বলে চিহ্নিত। নন্দীগ্রামে 9 প্রার্থী রয়েছেন, ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। 323 ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে সংকট প্রবণ বুথের সংখ্যা 85 বলে জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন। সবকটি আসনেই গণনা 9 অক্টোবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক রূপরেখা বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখেছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়েও পর্যালোচনা করেছেন তাঁরা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রোঁ মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
0: স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সঙ্গে গতকাল রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তাঁর সম্মানে সেখানে নৈশভোজের আয়োজন করা হয়। পারমেলিনকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্র এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম এয়ারো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের মতো দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রতিরক্ষা হেলিকপ্টারের কার্যক্ষমতা বৃদ্ধিতে এই ইঞ্জিন বিশেষ সহায়ক হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 6 দশকেরও বেশি সময় ধরে ভারতের এয়ারো স্পেস এবং প্রতিরক্ষা উৎপাদন ও সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে হ্যাল কোরাপুটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অনুষ্ঠানে শক্তি ইঞ্জিনের জন্য দ্বিতীয় উৎপাদন ব্যবস্থা স্থাপনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসবে। এর জন্য 200 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ বা FSS-1 জাহাজের উদ্বোধন করবেন। এছাড়াও তার ফ্লিট সাপোর্ট শিপ বা FSS-5 জাহাজটির পরিকাঠামো নির্মাণের সূচনা করার কথা রয়েছে। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলিতে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরের প্রথম দিনে শ্রীমতী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্নাতক চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্তা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রাষ্ট্রপতি মানালির হিরিম্বা মন্দির এবং রোহটাংয়ে অটল টানেল পরিদর্শন করবেন। 8 তারিখ তাঁর দিল্লি ফেরার কথা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতে বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করেছেন তারা। নিউ ইয়র্কে গতকাল তিনি ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিইও জোনাথন গ্রে, নিউ বার্গার বারম্যানের চেয়ারম্যান ও সিইও জর্জ ওয়াকার এবং দ্য এস্টে লিডার কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও স্টেফান দ্য লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারের ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, গুতেরেস স্থগিত হয়ে পড়া সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অংশকে প্রাসঙ্গিক থাকতে হলে আশু সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের এই মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হক একথা জানান। 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। এর প্রেক্ষিতে গুতেরেস সর্বদাই সংস্কার এবং পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বলে তিনি জানান। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি রয়াত মামাতোফে এক হামলার ঘটনায় 2 বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জাহাজের কর্মীদের মধ্যে যে 3 জন ভারতীয় ছিলেন তারা অবশ্যই নিরাপদে আছেন, তবে এদের একজন সামান্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানে ওমানি কো পাইলটের সন্ত্রাসবাদী হামলার জন্য ইরানই দায়ী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প একথা জানান। উল্লেখ্য, গত 30 সেপ্টেম্বর ফ্লাই দুবাইয়ের বিমান হাইজ্যাক এবং ধ্বংস করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুথিদের বিরুদ্ধে এক বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুথিদের দখল করে নেওয়া, বিভিন্ন জায়গা পুনরায় নিজেদের দখলে নেওয়া এবং রাজধানী সানার ওপর আধিপত্য কায়েম করা। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের

সম্মানিত করা হবে গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায়। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে গোলশূন্য ড্র করেছে, শনিবার ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ প্রীতি ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কঠোর নিরাপত্তায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ছটা পর্যন্ত। রাজ্য মন্ত্রিসভা সরকারের বিভিন্ন দপ্তরে 14,454 জনকে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 3,000 টাকা বাড়ানো হয়েছে। নারী ও শিশু সুরক্ষা সহ যে কোনো প্রয়োজনে পুলিশি সহায়তার লক্ষ্যে টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের কাছে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে খাদ্য দপ্তর। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে কঠোর নিরাপত্তায়, চলবে সন্ধে ছটা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রেজিনগরে 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এরও বেশি ভোটদাতা। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির শাখারফ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি ও সিপিআইএমের মোহাম্মদ সাঈদ। 85 ঊর্ধ্ব ভোটদাতার সংখ্যা 1,697, শতায়ু ভোটদাতা আছেন 36 জন। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 315, প্রায় 70% সংকট প্রবণ বলে চিহ্নিত। রেজিনগরে মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ কেমন চলেছে তা জানাচ্ছেন আমাদের জেলার সংবাদদাতা।
1: আজ রেজিনগরের 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। সকাল 7টা থেকে শুরু হয়েছে রেজিনগর উপনির্বাচনের ভোট গ্রহণ। মোট 315টি ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোট নেওয়া। বিধানসভার প্রত্যন্ত গ্রাম থেকে গঞ্জ কেন্দ্রিক ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল সকালই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। বিপুল উৎসাহে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন তরুণ প্রজন্মের ভোটাররা, মহিলা ভোটারদের ভিড়ও লক্ষ্য করার মতো। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 2,56,546 জন, যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 1,22,616 জন। 18 থেকে 19 বছরই বয়সী ভোটার রয়েছেন 2,445 জন। এলাকার প্রায় 70% বুথই ক্রিটিক্যাল বলে কমিশন চিহ্নিত করেছে। আজকের নির্বাচনে মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে বাহিনীর সশস্ত্র জওয়ানরা মোতায়েন রয়েছেন। 144 জন পুলিশ আধিকারিক ও 675 জন কনস্টেবল মিলিয়ে মোট 819 জন রাজ্য পুলিশ কর্মীও নির্বাচনের দায়িত্বে রয়েছেন। ভোটারদের সুবিধায় এলাকার পথে ঘাটে, যানবাহন ও ভাগীরথী নদীর একাধিক ঘাটে নৌকো পরিবহনে বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। বুথের আশেপাশে ভিড় জমতে দিচ্ছেন না বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। 229টি ক্রিটিক্যাল বুথে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বাড়তি কঠোর নজরদারি। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ।
0: নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এহতেশমুল হক ও সিপিআই এর শান্তিগোপাল গিরি। ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। এদের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটদাতা আছেন 1,184 জন এবং শতায়ু ভোটদাতা 42 জন। 323টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে সংকটপ্রবণ বুথের সংখ্যা 85 বলে জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

0: মাধ্যমে এই নিয়োগ করা হবে। ছয় থেকে আট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: বিভিন্ন দপ্তর মিলে 14,454টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যা পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে হবে।
0: মন্ত্রিসভা বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করার কথাও জানিয়েছে। চলতি মাস থেকেই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে। হস্টেল থেকে পড়াশুনো করা তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের হস্টেল ভাতা 1,800 টাকা থেকে বাড়িয়ে 3,300 টাকা করা হয়েছে। পুজোর পরেই রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, শিল্পনীতি নিয়ে মন্ত্রীগোষ্ঠী ও আমলাদের সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে, তবে পিতৃপক্ষ চলায় এখনই তা প্রকাশ করা হচ্ছে না। নারী ও শিশু সুরক্ষা এবং যে কোনো প্রয়োজনে আরও দ্রুত পুলিশি সহায়তা পেতে রাজ্য সরকার একটি টোল ফ্রি নম্বর চালু করতে চলেছে। এর নম্বরটি হল 112। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে গতকাল সাংবাদিকদের বলেন, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য পুলিশের আওতাধীন সব থানায় আনুষ্ঠানিকভাবে এই হেল্পলাইনের সূচনা হবে। এজন্য প্রথম পর্যায়ে প্রতিটি থানাকে একটি করে মোটর সাইকেল ও চার চাকার গাড়ি দেওয়া হবে। ওই দিন 450টি নতুন গাড়ি ও সমসংখ্যক মোটর সাইকেল রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।
2: পশ্চিমবঙ্গে 112 চালু হচ্ছে, পুলিশ যাতে কুইক রেসপন্স করতে পারে। থানাতে দেওয়ার জন্য 112 গাড়ি এবং 450 মোটর সাইকেল একদিনে ইনোগ্রেট করছি। এসব নয়া গাড়ি হাম লোক পারচেজ কিয়া হ্যায়, মেয়ে অনেকা বাদী টেন্ডার হুয়া হ্যায়, পারচেজ কিয়া হ্যায়, ভারত সরকার কা সাপোর্ট হ্যায়, 450 গাড়ি হ্যায় আর 450 মোটর সাইকেল হ্যায়।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারাদেশে সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, 6-7 অক্টোবর অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা এক বিরল দৃষ্টান্ত। সৌমিকবাবু জানান, 7 অক্টোবর সারাদেশে প্রতিটি জেলায় একটি নির্দিষ্ট স্থানে বিজেপি কর্মীরা জমায়েত করবেন। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হবে। বক্তব্য শেষে বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রায় অংশ নেবেন।
3: আগামী 7 অক্টোবর শ্রী নরেন্দ্র মোদীজির প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার নিরবিচ্ছিন্ন ভাবে তার 25 বছর পূর্ণ হবে। আর এই মহেন্দ্রক্ষণকে, যা সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি বিরল, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারে। 7 অক্টোবর সারা দেশে একটি সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়। সকাল 9টা থেকে প্রত্যেকটি সরকারি জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের এক বর্ণাঢ্য উপস্থিতি থাকবে এবং জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন দুজনের ভাষণ হবে।
0: কলকাতার ভারতীয় জাদুঘরেও প্রধানমন্ত্রীর কর্মজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, রাম মন্দির সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ।
4: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয়। এরপর 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
5: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।

0: তাজফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য সরকারের কাছে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে খাদ্য দপ্তর। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া করা যাবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, এতদিন কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতেই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার এই সিদ্ধান্ত। কৃষি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, কৃষক কল্যাণ ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের চেয়ারম্যান ডক্টর সাজি কৃষ্ণন ভি এবং সংস্থার অন্য প্রতিনিধিরা। ভারত ও উরুগুয়ে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধে 7:30। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। শনিবার ব্রাজিলের কাছে তারা 0-4 গোলে পরাজিত হয়। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সানালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে। শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক সমীর সাহা।
1: 95 বছর আগে তৈরি করা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আজ পৃথিবীজোড়া নাম ডাক। গড়ে তুলেছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ ওরফে PCM বা প্রফেসর। আর 108 বছর আগে তার কালজয়ী ইকুয়েশন ভর্তি নোটবুকের জন্য রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন শ্রীনিবাস রামানুজন। দ্বিতীয়জনের জন্মদিন আমাদের দেশে পালিত হয় ম্যাথমেটিক্স ডে হিসাবে। রামানুজনকে আখ্যা দেওয়া হয় ফাদার অব ম্যাথামেটিক্স ভারতবর্ষের। আর প্রথমজনের জন্মদিন 29 জুন ভারতে স্ট্যাটিস্টিক্স ডে হিসাবে মানা হয়। PCMকে মানা হয় ফাদার অব স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। অনেকেরই জানা নেই ভারতের এই দুই বিজ্ঞানীর, একজন কলকাতা শহরের ননভেজ বাঙালি আর একজন মাদ্রাসের ভেজিটেরিয়াল নিষ্ঠাবান ব্রাহ্মণের দেখা হয়েছিল শুধু নয়, গাঢ় বন্ধুত্বও হয়েছিল 21 বছরের বাঙালির সঙ্গে 27 বছরের দক্ষিণ ভারতীয় মাদ্রাজির। দুটো মিল ছিল, লেখা ও বলার ভাষা ইংরাজি আর ভালোবাসার বিষয় অঙ্ক। আর অবশ্যই সংস্কৃতি ছিল ভারতীয়। স্থান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কাল ঠিক প্রথম মহাযুদ্ধের আগে 1914 খ্রিস্টাব্দ। প্রশান্তচন্দ্র নিজের বন্ধুত্বের কথা কম লিখে গেছেন, তার বেশি লেখা বয়সে বড় কিন্তু প্রায় গুরুর মতো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তবুও সময়ের গ্রাস থেকে রক্ষা পেয়েছে তার ছোট একটা লেখা শ্রীনিবাস রামানুজন সম্বন্ধে। ভারতীয় ইতিহাসে এই লেখাটা বিশেষ দাম। মহলানবিশ রামানুজন সংবাদে এই আলোচনাই আজ আমরা কষব। তার আগে আমরা প্রথমে প্রশান্তচন্দ্র এবং রামানুজনের জীবনের চালচিত্রটা চট করে আঁকি। কাজের ব্যাপ্তি দুজনেরই বিশাল, সময় বাধা থাকার জন্য সেটা ছোট করে বলবার চেষ্টা করছি। প্রশান্তচন্দ্রের জন্ম 1893 সালের 29 জুন কলকাতা শহরের কর্নওয়ালি স্ট্রিটের 210 নং বাড়িতে। বাড়িটা এখনও আছে না, PCM মিউজিয়াম এখানে নয়, বড়নগরের ISI-তে। বাড়িটা সাধারণ ব্রাহ্ম সমাজের বাড়ি, রাস্তার এখনকার নাম বিধান সরণী। পুরানো স্ট্রিট ডাইরেক্টরিতে পাওয়া যাচ্ছে এই বাড়িটা ছিল গুরুচরণ মহলানবিশের বাড়ি ও বাড়িটার নিচে ছিল ফার্মেসি দোকান। PCM-এর জীবন ও মননে যাদের প্রভাব অসীম তার মধ্যে ঠাকুরদা গুরুচরণের নাম প্রথমেই আসে। যেদি একগুয়ে স্বভাবটা PCM বোধহয় ঠাকুরদার কাছেই পেয়েছিলেন। কলকাতায় তখন যে কটা বাড়ি খুব নাম করা তার মধ্যে এই বাড়িটা অন্যতম। এছাড়াও ছিল মল্লিক বাড়ি, রাজা সুবোধ মল্লিকের পরিবারের বাড়ি অধুনা ওয়েলিংটন স্কোয়ারের কাছে,

0: জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ আর রায়বাড়ি, উপেন্দ্রকিশোর, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের বাড়ি। পিসিএম রবি ঠাকুর ও সুকুমার এক ত্রিকোণ বন্ধুত্ব রীতিমতো গবেষণার বিষয়। পিসিএমের মানসিক গঠন এদের প্রভাব তো ছিলই, যা তাকে সাহিত্য ও দর্শনে উদ্বুদ্ধ করে। প্রথম জীবনে তিনি সাহিত্য অনুরাগী ছিলেন। 7 বছর বয়সে স্কুলে উনি অরিজিনাল শেক্সপিয়ার থেকে জুলিয়াস সিজার পড়ে ফেলেছিলেন। দেবনাগরী ভাষাও তার জানা ছিল। স্কুলে পড়েছেন ঠাকুরদার তৈরি ব্রাহ্ম বয়েজ স্কুলে, ঝামাপুকুরে, এই স্কুলটি এখনও আছে। তারপরে স্কুল ফাইনাল ইন্টারমিডিয়েট পাস করে প্রেসিডেন্সি থেকে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাস করেন 1912 সালে। ওই সময়ই প্রেসিডেন্সিতে ছাত্র ছিলেন মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু। এদের সঙ্গে বন্ধুত্ব সারা জীবন ছিল। এই প্রসঙ্গে 3টে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা দরকার। 1920 সালে মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বোসের রিলেটিভিটি থিওরির আইনস্টাইনের জার্মান ভাষায় গবেষণাপত্রের ইংরাজি অনুবাদের ভূমিকা লিখেছিলেন প্রেসিডেন্সির ফিজিক্সের অধ্যাপক প্রশান্তচন্দ্র। 1922 উনি প্রফেসরশিপ পারমানেন্ট পোস্ট পান। 1935 আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্ল্যানিং কমিটিতে মেঘনাথ সাহার সঙ্গে বিশেষত কাজ করেন নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ে। এছাড়াও পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ বোসকে উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সভাপতি করেন। প্রশান্ত মহলানবিশ বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন। জীবনে প্রভাব ছিল মা নীরদবাসিনী, মামা ডাক্তার নীলরতন সরকার, জ্যাঠামশাই ডক্টর সুবোধচন্দ্র মহলানবিশ, যিনি ছিলেন এডিনবরার ফিজিওলজির পিএইচডি ও প্রেসিডেন্সিতে ফিজিওলজির প্রথম অধ্যাপক, আর অবশ্যই চিরসখা শ্রীমতী নির্মল কুমারী মহলানবিশ, তার স্ত্রী ও সবসময়ের সঙ্গী।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। বললেন অধ্যাপক সমীর সাহা।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান শুনবেন তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ।

0: আজকের অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের পল্লব হালদারের জীবন সংগ্রামের গল্প শোনাব। মা বাবার একমাত্র সন্তান পল্লববাবু ছোটবেলা থেকেই দৃষ্টিহীনতার শিকার, তবে এই দৃষ্টিহীনতা কোনোভাবেই তার চলার পথকে থামিয়ে দিতে পারেনি। আসলে যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। চলুন তাহলে শুনে নি পল্লব হালদারের জীবনের সত্যি গল্প। আজ প্রথম পর্ব।
1: আমার যে অসুখ তার নাম রেটিনাইটিস পিগমেন্টোসা, সংক্ষেপে পরে আরপি। ডাক্তারি পরিভাষায় এটা একটা জিন বাহিত অসুখ, মানে আমার পূর্বপুরুষদের জিনে এই অসুখটা ছিল, যেটি আমার মধ্যে প্রকটিত হয়েছে। যদিও আমার পরিবারের পূর্বপুরুষদের কারণে অসুখ ছিল কিনা সেরকম কিছু প্রমাণ আমরা পাইনি, কিন্তু ডাক্তারি মতো এইভাবেই অসুখটি এসছে। তো একদম ছোটবেলার কথা যদি বলি, সেক্ষেত্রে আমি স্বাভাবিক দেখতে পেতাম। আমার জন্ম, বড় হওয়া, পড়াশোনা সবই ডায়মন্ড হারবারে। তো ছোটবেলায় আমি আর পাঁচটা ছেলেমেয়ের মতো স্বাভাবিকভাবেই খেলাধুলো করে বড় হয়েছি। আমি সরিষা রামকৃষ্ণ মিশন বলে স্কুলে, সেখানে আমি ভর্তি হয়েছিলাম। তো প্রথম আমার অসুবিধাটা ধরা পড়ল যখন আমি ক্লাস টুতে পড়ি। অসুবিধা বলতে দেখা গেল যে পরীক্ষার সময় আমি অঙ্ক পরীক্ষা বিশেষত, মানে অঙ্কের কোশ্চেন থেকে যখন খাতায় অঙ্কটা টুকছি, সেটা টুকতে গিয়ে ভুল হয়ে গেছে, ভুল ডিজিট টুকে ফেলছি। তখন প্রথম এই সমস্যাটা ধরা পড়ল। ক্লাস টিচার ডেকে আমার মাকে বললেন, রিডিং যখন পড়ছি তখন দেখা গেল যে পড়তে গিয়ে একটু আগে পরে হয়ে যাচ্ছে, ঠিক পরপর ফিরিয়ে নিয়ে আসছে না। সেই সময়ে বাবা মা চোখে ডাক্তারকে নিয়ে গেলেন। কলকাতা শহরের নামী দামি সমস্ত ডাক্তারকে দেখানো হয়েছিল প্রথম দিকে, কিন্তু কেউই ধরতে পারেনি। অনেকে বললেন যে ছোট ছেলে পড়াশোনার ভয় এইসব বাহানা করছে, কিন্তু আমি ক্রমশ দেখতে কম পাচ্ছি, মানে বোর্ডের লেখা দেখতে পাচ্ছি না, পাশের বন্ধুদের খাতা থেকে আমি লেখা কপি করার চেষ্টা করছি, খুব আলোতে মাথা নিচু করে বইটাকে চোখের সামনে লাগিয়ে রেখে তোমার পড়তে পারছি, কিন্তু অসুখটা ধরা পড়ছিল না প্রথম দিকে। তো তারপরে আমাদের ডায়মন্ড হারবারে একজন ডাক্তারবাবু আসেন, ডক্টর পিসি ঘোষ, এখন যদি ওরা কেউ মারা গেছেন, উনি এই দিককার লোক ছিলেন। জেঠুরা বাবাকে বললেন কলকাতার তোর ডাক্তারকে দেখালি, এনার কাছে একবার নিয়ে যা। পরপর তিন দিন খুব মন দিয়ে আমাকে দেখেন, চোখে নানা রকম ড্রপ দিয়ে নানা রকম টেস্ট করে। থার্ড ডে উনি বললেন, হ্যাঁ এটা একটা সমস্যা রয়েছে, এটা একটা রেটিনার একটা সমস্যা, অ্যাকুলার ডিজেনারেশন অথবা রেটিনাইটিস পিগমেন্টোসা। এই রোগের কোনো চিকিৎসা হয় না, ক্রমশ দৃষ্টিশক্তি কমে যাবে এবং একটা সময় ব্লাইন্ড হয়ে যাবে পুরো। তো এরপর যা হয়, বাবা মা সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। কলকাতায় ডক্টর আয়েস রায় তখন বিখ্যাত, ওনার কাছে যা হলো, উনিও দেখে একই তখন

করলেন, তারপর চেন্নাইতে মিডিয়া আসলো, ওনারা দেখো একই বলেন যে এরকম কোন চিকিৎসা হয় না, এর একটা জিনবাহিত রোগ, ফ্যামিলিতে কারণ ছিল নিশ্চয়ই, ফলে আস্তে আস্তে ভীষণ ব্ল্যাকআউট হয়ে যাবে। তো যাই হোক, সেই সময় বহু চিকিৎসার চেষ্টা হয়েছিল, নানা রকম যা হয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ইংরাজি যতখানি সম্ভব, এবং বাইরেও বিভিন্ন জায়গায় চিঠিপত্র লেখা হয়েছিল, তারা কেউ সদস্য দিতে পারেনি। ক্লাস ফোর থেকে আর বইয়ের লেখা পড়তে পারি না, মা বইগুলো পড়ে দিত, আমি শুনতাম, আর তখন টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট টেপ ছিল, মা বইগুলো পড়ে ক্যাসেট করে দিত, আমি ক্যাসেট চালিয়ে চালিয়ে শুনতাম। ছোটবেলা পরীক্ষার খাতে আমি লিখতে পারতাম, কোশ্চেনটা কেউ পড়ে দিলে আমি বড় বড় করে লিখতে পারতাম, কিন্তু লেখাটা করতে পারতাম একবারই জানিয়ে ওটাই ফাইনাল, আর পড়ে চেক করার সুযোগ ছিল না আমার। তো এই করতে করতে 1988 সালে মাধ্যমিক পরীক্ষা দিই, 90 সালে উচ্চ মাধ্যমিক, 11-12টা আমি করেছিলাম ব্যাঙ্গনাবা হাই স্কুলে, কারণ ওইখানে 11-12 তখন ছিল না। তারপরে 1993 সালে আমি ইংরাজি সাহিত্য নিয়ে ব্যাঙ্গনাবা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি, ফকিরচাঁদ কলেজ। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর করবোটা কি, প্রথম সমস্যা নেই, যেমন তখন তো চাকরির বাজারে দৃষ্টি সেভাবে কোনো সুযোগ ছিল না। আমার একটু কল্পনা প্রবণ একটা মানসিকতা ছিল, খুব ছোটবেলায় আমার মনে আছে স্বপ্ন দেখতাম বড় হয়ে লরির ড্রাইভার হোক, মানে আমার খুব ভালো লাগতো ওই লরির ড্রাইভাররা কিভাবে সুন্দর এক দেশ থেকে অন্য দেশে অনেক চলে যায়। এবং ছোটবেলায় আমাদের পাড়ায় একজন বয়স্ক দাদু ছিলেন, তিনি লরি চালাতেন, তার মুখে নানা রকম অভিযানের গল্প শুনতাম, মানে লরি নিয়ে গিয়ে কোথায় কোন বিপদে পড়েছে, কখনো ডাকাতের খপ্পরে পড়েছে, কখনো বন্যায় গাড়ি আটকে আছে, এগুলো খুব ভালো লাগতো আমার। তো তারপরে যখন আরেকটু বড় হলাম তখন মনে হতো যে হিউন সাং ফাইয়েন এদের মতো ভূ পরিচিত হব। তারপরে যখন আরেকটু বড় হলাম তখন আমার দুজন দাদা ছিলেন, মাস্তব দাদা, তারা মাউন্টেনিয়ারিং করতেন। আমি সেই 80-এর দশকে তাদেরকে শুনেছি যে রূপকুণ্ড অভিযান, রাউন্ড অন্নপূর্ণা, এসব বড় বড় অভিযানে তারা গিয়েছিল, সেই সব অভিযানের গল্প শুনতাম, তাদের ছবি দেখতাম, এইসব করতাম, তখন পাহাড়ে যেতে আমাদের নেশা তৈরি হয়ে যায়। তো 1988 সালে আমি প্রথম আমার এক দাদার সঙ্গে জঙ্গি গৌচানা ট্রেক করতে যাই, তখন আমি মোটামুটি দেখতে পাই, মানে সন্ধ্যাবেলা অসুবিধা কিন্তু থাকতে পারি। তো তারপরে এটা তো আমার নেশা লেগে যায়, পরবর্তীকালে ওই দাদার সঙ্গেই আমি সান্দাকফু, তারপরে ইন্ডিয়ারি গ্লেসিয়ার, হারকিডিউন বিভিন্ন জায়গায় ট্রেক করতে যাই, ট্রেকিং এর নেশা তৈরি হয়ে যায়। এবং এরপর 1994 সালে তখন HMI আর কলকাতার সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এরা মিলে একটা কোর্স করাতো দৃষ্টিহীন ছেলেপিলেরা কিভাবে পাহাড়ে চড়তে পারে। তো আমি ওই কোর্সটাতে যাই, সেখানে গিয়ে আমি পাহাড়ে চড়ার যাবতীয় কৃত কৌশল শিখি, আর তখন 20 দিনের একটা কোর্স ছিল। তো তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে মাউন্টেনিয়ার হবো একদিন, কিন্তু আলটিমেটলি মাউন্টেনিয়ার হয়ে ওটা হয়নি। ইতিমধ্যে আর একটি খবর আমার কাছে আসে, সেটা হলো নান্দিকার নাট্যগোষ্ঠী দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে নাটকের দল খুলেছে, তার নাম হচ্ছে ব্লাইন্ড অপেরা। 1996 সালে 9 মার্চ দলটি প্রতিষ্ঠিত হয়, তা আমি 1996 সালে জুন মাসে এই দলে যোগদান। তো সত্যি কথা বলতে কি, আমি এর আগে কোনোদিন নাটক করিনি, আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, আমি গেছিলাম কিছু চিউটি শিখে যে নাটকের ব্লাইন্ড নাটক হয়। তো সেখানে গিয়ে ওদের ক্লাসগুলো দেখে আমার খুব ভালো লেগে আমি দলে যুক্ত হয়ে যাই, এবং 1996 সাল থেকে আজও পর্যন্ত আমি যুক্ত হয়ে আছি ব্লাইন্ড অপেরার সঙ্গে। বহু নাটকে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, আমার প্রথম অভিনয় ছিল ডিরেকশন বা স্ক্রিপ্ট তৈরি করা, কিন্তু এইসব নাটকে তো ডিরেকশন বা স্ক্রিপ্টের তৈরি করার কোনো স্কোপ থাকে না, যা কি সিদ্ধান্ত অভিনয় সংক্রান্ত। তো আমি ধীরে ধীরে অভিনয়টাকে আয়ত্ত করার চেষ্টা করতে আরম্ভ করলাম, কলকাতার তো সমস্ত মঞ্চ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা অভিনয় করেছি, মনসা মঙ্গল কাব্য বলে এক নাটক আমরা করেছিলাম, সেটা 2001 সালে পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ নাটক বিবেচিত হয়েছিল, তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী ভাতৃগণ পুরস্কার নিয়েছিলাম। এবং এই নাটক নিয়ে আমরা দিল্লিতে NSD-তেও গেছিলাম, ওদের উৎসবে পার্টিসিপেট করেছিলাম, তারপর ওদের সঙ্গে আমরা একটা ওয়ার্কশপও করেছিলাম ব্লাইন্ড থিয়েটার, তখন একটা আলোড়ন পড়ে গেছিল আর কি। তখন আমি থিয়েটার পাশ করে টিউশন করতাম, তো হঠাৎ এক খবর পেলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে স্কুল সার্ভিস কমিশন, এখানে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারবে, 2002 সাল থেকে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারে, তার আগে দৃষ্টিহীনরা রাইটার নিয়ে বসতে পারতো না। তো আমি 2004 সালে প্রথম ওই একজন রাইটার নিয়ে SSC পরীক্ষা বসি, এবং লেখা পরীক্ষাও পাশ করি, এবং ভাইভার্সিটি বোর্ডেও পাশ করে যাই। 2005 সালে আমি কলকাতার বিজয়গড় বিদ্যাপীঠ নামক একটি স্কুলে ইংরাজি বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত হই।

0: এখনো কর্মরত অবস্থায় রয়েছি।
1: শুনলেন ডায়মন্ড হারবারের পল্লব হালদারের জীবন সংগ্রামের নানান কাহিনী। তার এই বৈচিত্র্যময় জীবনের বাকি গল্পটা শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা হৈমন্তী দে, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন টরি রাগে সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। টরি রাগে সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী।

0: শুনলেন টরির আগে সরোদ শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? হ্যাঁ
2: ম্যাডাম,
3: বলুন।
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস, বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনবেন উমা ছবির গান, দ্বৈতকণ্ঠে সোমলতা এবং উজ্জয়িনী।

0: খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের দুটি সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত ভোটপর্ব শান্তিপূর্ণ বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত এরো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন একটি জাহাজের। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জেফ্রি আর্চার প্রয়াত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে ছটা পর্যন্ত। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রিজিনগর এবং পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বিধানসভা। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরাম, পুদুচেরির থাট্টান চাভাড়ি এবং অসমের নওগাঁ লোকসভা আসন। ভোটগ্রহণ পর্ব এ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলে জানা গেছে। সকাল থেকেই বিভিন্ন বুথের সামনে ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে। রেজিনগরে ১৫ জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এরও বেশি ভোটদাতা। উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির শাখারফ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি, সিপিআইএমের মোহাম্মদ সাঈদ। 85 ঊর্ধ্ব ভোটদাতাদের সংখ্যা 1,697। শতায়ু ভোটদাতা আছেন 36 জন। নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এতেশমুল হক ও সিপিআই এর শান্তিগোপাল গিরি। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবকটি আসনেই গণনা 9 অক্টোবর। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের সম্মানিত করা হবে। গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আজ বিকেল 4টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং গোয়া রাজ্যপাল পুষাপতি অশোক গজপতি রাজু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরের প্রথম দিনে শ্রী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্নাতক চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্তা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম এরো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি তিনি আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ 1 FSS-1 জাহাজের উদ্বোধন করবেন। এছাড়াও তাঁর ফ্লিট সাপোর্ট শিপ 5 FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণের সূচনা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারা দেশে সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন 7ই অক্টোবর অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে কেউ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। সৌমিকবাবু জানান, 7ই অক্টোবর সারা দেশে প্রতিটি জেলায় একটি নির্দিষ্ট স্থানে বিজেপি কর্মীরা জমায়েত করবেন। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হবে। বক্তব্য শেষে বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রায় অংশ নেবে।
1: আগামী 7ই অক্টোবর শ্রী নরেন্দ্র মোদীজির প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার নিরবিচ্ছিন্ন ভাবে তার 25 বছর পূর্ণ হবে। আর এই মহেন্দ্রক্ষণকে, যা সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি বিরল, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারে। 7ই অক্টোবর সারা দেশে একটি সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়। সকাল 9টা থেকে প্রত্যেকটি সরকারি জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের এক বর্ণাঢ্য উপস্থিতি থাকবে এবং জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন দুজনের ভাষণ হবে।
0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, রাম মন্দির সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন।
2: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন

0: আলোচনায় উঠে এসেছে। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দেয়। এরপর 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুর মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
1: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়ার মস্কোতে আয়োজিত আফগানিস্তান বিষয়ক অষ্টম মস্কো ফরম্যাট আলোচনা সভায় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। রাশিয়া, ভারত, ইরান, কাজাকস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেয়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমিলেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে একটি বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুতিদের দখল করে নেওয়া, বিভিন্ন জায়গায় পুনরায় নিজেদের দখলে নেওয়া। আবাসন সংক্রান্ত দুটি বিল পার্লামেন্টে খারিজ হয়ে যাওয়ার পর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ আগামী 29শে নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন। স্যানচেজ তার সরকারের মন্ত্রী এবং সোশ্যালিস্ট পার্টির বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের 8টি দেশ ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও অন্যান্য নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ করেছে। এর বিরুদ্ধে এই দেশগুলি পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানে ওমানি কোপাইলটের সন্ত্রাসবাদী হামলার জন্য ইরানই দায়ী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প একথা বলেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারে ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন গুতেরেস স্থগিত হয়ে পড়া সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমবি রয়াদ মামাদোভে এক হামলার ঘটনায় দুই বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে জাহাজের কর্মীদের মধ্যে যে তিনজন ভারতীয় ছিলেন তারা অবশ্য নিরাপদেই আছেন। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ও রাজনীতিবিদ জেফ্রি আর্চার প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর। গতকাল নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ দলের প্রাক্তন সদস্য জেফ্রির দীর্ঘ সাহিত্যিক জীবনে 30 কোটিরও বেশি বই বিক্রি হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহার 134তম জন্মদিন আজ উদযাপিত হবে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের ইকানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের 2টি সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট পর্ব শান্তিপূর্ণ বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন সকাল 10টা বেজে 10 মিনিটে।
3: আকাশবাণী কলকাতা। জেলা চিঠি। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। বর্ষার কালো মেঘ কেটে গিয়ে আকাশে বাতাসে আগমনের সুর। সকালে সূর্য ঝলমলে কিরণ ছড়িয়ে দিচ্ছে শিশির ভেজা ঘাসে, নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, মাঠে ঘাটে নদীর ধারে সাদা কাশফুলের দোলা। শিউলির সুবাস জানিয়ে দিচ্ছে মায়ের আগমনী বার্তা, শারদ উৎসবের কথা। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই সারা রাজ্যের সঙ্গে আপামর জেলাবাসী মেতে উঠবেন প্রাণের উৎসব দুর্গাপুজোয়। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বারোয়ারি বা সর্বজনীন পুজোর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় বহু পারিবারিক বা বনেদি বাড়ির পুজোও অনুষ্ঠিত হয়। এখন চলছে জোর কদমে মণ্ডপ সজ্জার কাজ, মৃৎশিল্পীদের মধ্যেও চরম ব্যস্ততা। শারদ উৎসবের অন্যতম অঙ্গ হল নতুন জামাকাপড় কেনার হিড়িক। জেলার বিভিন্ন বাজার, দোকান, শপিং মলগুলি সেজে উঠেছে রকমারি নতুন জামাকাপড়ের সম্ভারে। হকাররাও রাস্তার ধারে ফুটপাতে হাজির নতুন জামাকাপড়ের পসরা নিয়ে। তবে অনলাইন ও শপিং মলগুলির প্রভাব বড় ব্যবসাদারদের বাজারে তেমন না পড়লেও ছোট ব্যবসায়ীরা এর দরুন বেশ চাপের মুখেই পড়েছেন। দুর্গাপুজোকে বলা হয় মহাপুজো। এখানে পূজারী পুরোহিতদের বড় ভূমিকা থাকে। পুজোর আবাহন থেকে বিসর্জন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পুজো পদ্ধতি অনুসরণ এবং সঠিক মন্ত্রোচ্চারণ শেখানোর লক্ষ্যে ছদিনের পুরোহিত প্রশিক্ষণ শিবির হয়ে গেল বর্ধমানের নতুনগঞ্জে রাজামলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে। নিখিলবঙ্গ সংস্কৃতি সেবী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখা তত্ত্বাবধানে এবং জেলার চতুষ্পাঠী সমূহের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয়। 12 জন মহিলাসহ 252 জন শিবিরে প্রশিক্ষণ গ্রহণ করেন। 10 জন পণ্ডিত তাঁদের এই প্রশিক্ষণ দেন। শুধু বর্ধমান নয়, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বীরভূম থেকে পুরোহিত ও টোলের ছাত্ররা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। শস্যগুলো পূর্ব বর্ধমান জেলায় এখন ভরা আমনের মরশুম। আমন ধান এখন ফলনের মুখে। এ সময় ধান গাছের নিয়মিত যত্ন না নিলে রোগ পোকার আক্রমণ হতে পারে, তাই কৃষকরা এখন ব্যস্ত ধান পরিচর্যার কাজে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 25শে সেপ্টেম্বর জেলা সফর করে গেলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম জেলা সফর। বর্ধমান সফরে এসে তিনি রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন। এরপর তিনি পুলিশ লাইন ময়দানে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জামালপুরের চৌবেরিয়ায় ব্রিজের এবং পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ায় 3টি বিদ্যুতের সাবস্টেশনের উদ্বোধন করেছেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব অভিযান কর্মসূচিতে বিশেষ পদযাত্রার আয়োজন করল বর্ধমান রাজ কলেজের NSS ইউনিট। শহরের বিজয় তোরণের সামনে থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পদযাত্রায় অংশ নেন কলেজের পড়ুয়ারা। নেশামুক্ত সমাজ গঠনের অঙ্গীকার গ্রহণের পাশাপাশি এই পদযাত্রার মাধ্যমে বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি, রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক অশোক সিংহলের জন্মশতবর্ষ স্মরণে বর্ধমানের দেওয়ানদীঘিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গত 2 তারিখ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মিতা বিশ্বাস মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদ ও RSS এর রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ এবং সাধু সন্তজনেরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হল জেলায়। বিদ্যাসাগরের মাতৃভক্তিকে স্মরণে রেখে বর্তমান প্রজন্মের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির ভাব ছোট থেকেই করে তুলতে জামালপুরের সাদীপুর প্রাথমিক বিদ্যালয়ে এদিন পালন করা হয় মাতৃ সচেতনতা দিবস। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মাকে বসিয়ে পা ধুয়ে মুছে দেয়। এরপর ফুল, চন্দনের ফোঁটা ও প্রদীপের আরতি করে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে। মায়েরাও ধানদুর্বা দিয়ে সন্তানদের আশীর্বাদ করেছেন। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। রামধনু কলম। নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।

0: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটো দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, লহ গৌরাঙ্গের নাম রে। ছবির গান শুনবেন, প্রথম গান কবির সুমনের কণ্ঠে।

লহ গৌরাঙ্গের নাম লে ছবির গান শুনছেন। এবারই শিল্পী জয়তী চক্রবর্তী, পরপর দুখানি গান।

অন্তরানন্দী এবং সুতীর্থা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে শুনলেন লহু গৌরাঙ্গের নাম রে ছবির শেষ গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

কয়েকটি পর্ব ধরে আমরা শুনছি কিছু এমন মানুষের কথা যারা কবির সান্নিধ্যে এসেছেন। এমন কিছু প্রখ্যাত মানুষদের চোখে, তাদের কলমে তারা কিভাবে এঁকেছেন কবিকে, শুনছি সে কথা বেশ কয়েকটি পর্ব জুড়ে। আজও তাই শুনব। মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, তিনি আমাদের বলছেন যে কাজী সাহেবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল হুগলিতে। কিন্তু এই প্রথম দেখা হওয়ার বহু আগে থেকেই তিনি মেনে নিয়েছিলেন, নিজের মনে নিয়েছিলেন যে তার জীবন পথের অগ্রদূত কাজী সাহেব। কাজী সাহেব চট্টগ্রামে এই মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারের বাড়িতে গিয়েছেন বেশ কয়েকবার, এবং যে কদিনই তিনি সেখানে গিয়েছেন বা যে কবারই তিনি সেখানে গিয়েছেন, গিয়ে যে কদিন তিনি থেকেছেন চট্টগ্রামে, মনে হতো যেন একেবারে বাড়িটা প্রায় ভেঙে পড়বার উপক্রম হয়েছে। রাত ১০টায় থার্মোফ্লাস্কে ভরে চা, বাটা ভরা পান আর কালি ভরা ফাউন্টেন পেন আর মোটা মোটা খাতা দিয়ে তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হতো। আর সকালে উঠে মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার দেখতেন যে খাতা ভর্তি কবিতা, এক এক করে সিন্ধু, তিন তরঙ্গ, গোপন প্রিয়া, অনামিকা, কর্ণফুলী, মিলন মোহনায়, বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি, নবীনচন্দ্র, বাংলার আজিজ, শিশু জাদুকর, সাত ভাই চম্পা, এরকম আরও কত কবিতা যে তিনি সেই চট্টগ্রামে মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারের বাড়িতে বসে লিখেছেন তারই অত্যা নেই। সারা রাত কবি চা আর পান, এই দুইকে সঙ্গী করে একের পর এক লিখে যেতেন কবিতা, খাতা ভর্তি হয়ে যেত তার কবিতায়। দুপুরে কখনো তিনি কিছু পড়তেন, আবার কখনো কখনো তিনি পামিশ্রীর চর্চা করতেন, আবার কখনো তিনি মশগুল হয়ে যেতেন দাবা খেলায়। দেখুন, এই যে ছবিটা কবির, এই ছবিটাও আমাদের কাছে যে খুব চেনা তা তো নয়, একটু অন্যরকমভাবে আমরা কবিকে জানছি। আর বিকেল হলেই কবি দল বেঁধে চলে যেতেন নদীতে, সমুদ্রে, এবং এক একবার তিনি বেড়াতে যেতেন ঘোড়ায় চড়ে, এবং তা আবার যেতেন পাহাড়ে। কখনো তিনি পড়তেন আরবি পোশাক, আবার কখনো তিনি পড়তেন ব্রিচেস। এত বড় বিদ্রোহী একজন বীর কবি, কিন্তু তিনি জোঁককে ভয় পেতেন অসম্ভব। একবার সীতাকুণ্ডের পাহাড়ে উঠে জোঁকের ভয়ে আর তিনি নামবেন না, উঠে তো পড়েছেন কিন্তু জোঁক দেখে ভয় পেয়ে গেছেন, আর তিনি নামবেন না। তারপর তার সঙ্গী সাথী যারা সেই মুহূর্তে সঙ্গে ছিল, তারা বেশ কয়েকজন মিলে কাঁধে করে তবে ওই সীতাকুণ্ডের পাহাড় থেকে কবিকে নামানো হয়েছিল। ভাবুন অবস্থা, এই সবটাই কবির এই স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার।

ইতিমধ্যে আমরা দুটি গান শুনে ফেলেছি। প্রথম গান শুনেছি শাকিলের কণ্ঠে, আর এইমাত্র যে গানটি শুনলাম সেটি শুনলাম নবনীতা বসুর কণ্ঠে। মজলিশি নজরুলের কথা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, কিন্তু যতই শুনি পুরনো যেন হয় না, মনে হয় আরও শুনি। আব্দুল হালিম মজলিশি নজরুলের কথা বলেছেন, বলেছেন যে ধূমকেতু অফিসে কবিকে ঘিরে সবার, ওই ধূমকেতুর যারা সেই সময় সদস্য সভ্য ছিলেন তাদের সবার একটা মজলিশ বসত। নজরুল তার কবিতা এবং গানে সবার মনের মধ্যে, প্রাণের মধ্যে একটা কিসের যেন প্রেরণা, উদ্দীপনা জুগিয়ে তুলতে পারতেন। ঘণ্টার পর ঘণ্টা দরাজ গলায় নজরুলের গান হতো, হয়তো বিদ্রোহী বা ধূমকেতু বা কামাল পাশা এমন বিপ্লবী কবিতার আবৃত্তি হতো সেই মজলিশে। বিদ্রোহীর ভঙ্গিমায় বিদ্রোহীর আবৃত্তি, কাজী নজরুলকে যেন একেবারে বিপ্লবী নায়কের মতন সেই একেবারে মূর্ত করে তুলতো। মনে হতো এই সেই বিপ্লবী চরিত্র, এই এই তার অবয়ব। কবির অমন বলিষ্ঠ দেহ, বড় বড় অমন উজ্জ্বল চোখ, আর মাথায় অমন বড় লম্বা চুল, হাসি মুখ, একেবারে দীর্ঘ ঢিলা পিধান পরতেন তিনি, আর শিরস্ত্রাণও থাকত কখনো কখনো, কখনো তিনি আবার তার মধ্যে গেরুয়া বেশও ধারণ করতেন, আর থাকত হাতে বেণু। কবিকে একরম যেন অন্য রকম একটা মহিমান্বিত রূপ তার কবির সেই সময় দেখা যেত। গান কবিতা আবৃত্তিতে নজরুলের যেন এতটুকু ক্লান্তি ছিল না, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু গান কবিতায় কাপের কাপ কাপ চা শেষ হচ্ছে, আর নজরুলের মুখে গান কবিতা এবং সেই সঙ্গে হাসির ফোয়ারা, কলহাস্যে মজলিশ একেবারে মুখরিত হয়ে থাকছে। ঘুম নেই, খাওয়া নেই, কবিতার ছন্দের দোলায় গান আর কবিতা রচনা করে চলেছেন, আর এই যে এত কোলাহল, এত কিছু, তার মধ্যেও তার লেখনী কিন্তু স্রোতের মতোই বেগবান। কত বিনিদ্র রাত যেইভাবে কেটে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। এই হলেন নজরুল। মজলিশেও তিনি সৃষ্টিশীল, শত কোলাহলেও তিনি সৃষ্টি মুখর। এবারের গানের শিল্পী সুকুমার মিত্র।

0: কাজী নজরুল ইসলাম একজন বিচিত্র মানুষ, এবং তার চরিত্রে এত রং, এত তার শেডস, এত বর্ণ, যে না জানলে, না শুনলে তাকে আন্দাজ করা যায় না, অনুমান করে নেওয়া যায় না যে কাজী নজরুল ইসলাম মানে এই রকম। প্রতি জন ভেদে, মানুষ ভেদে তার প্রতি যে তাদের পর্যবেক্ষণ সব কীরকম পাল্টে পাল্টে যায়। বলবো সে কথা, কিন্তু তার আগে 2210-7325-2210-7325 এই নম্বরে আমাদের একজন বন্ধু আছেন, একবার তার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি গগন ঘোষ বলছি, লালবান রোড, বাঁকুড়া থেকে।
0: বলুন দাদা।
1: বলছি যে চিতপুরে বিষ্ণু ভবনে ছিল গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুম, ইন্দুবালা দেবী তার ট্রেনিং এ রেকর্ড করলেন এক পিঠে অঞ্জলি লোহমর সঙ্গীতে, আর এক পিঠে জন্য লিখলেন দোলা লাগিল দক্ষিণ আর বনে বনে। তার ঘরে লোকের ভিড়, নানা রকম আলোচনা, নজরুল হাহা করে হাসিতে ঘর ফাটিয়ে দিচ্ছেন। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, এক পাশে সরে গিয়ে খসখস করে লিখে ফেলেন 5-6 গান, তারপর উপস্থিত ব্যক্তিদের বিলি করে দিলেন। ইন্দুবালা দেবী তখন নজরুলকে একদিন আবদারের স্বরে বললেন, কাজীদা আমাকে একটা খুব ভালো গান লিখে দেবেন, খুব দরদ দিয়ে গাইব। নজরুল তখন খসখস করে 5 মিনিটের মধ্যে লিখে ফেলেন, তোমার বুকের ফুলদানিতে ফুল হয়ে রব আমি। কি সুন্দর কবি কল্পনা! নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ, সুন্দর সংযোজন করলেন।

0: চলে এসেছেন আমাদের আর এক বন্ধু, অপেক্ষায় ছিলাম, এবারে কথা বলে নেওয়া যাক কে আছেন আমাদের ফোন লাইনে। 2210-7325-22107325 আপনাকে স্বাগত জানাচ্ছে। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত।
0: বলুন।
1: অনেক ভালো ভালো হচ্ছে। বিদ্রোহী কবি সম্পর্কে আমি একটু বলতে চাই।
0: বলুন।
1: যে বিদ্রোহী কবিতাটা শুনেছিলাম নাকি, যেখানে সব বই টই ছাপান এখান থেকে নাকি এক রাত্রের মধ্যে ওই বিদ্রোহী কবিতা লিখেছিলেন, তো ওটাতেও মানে সারা বাংলায় তুল পার করে দিয়েছিল। যাই হোক, ওই ওটা তো কবিতা, আপনাদের গানের বেলায় শোনানো যাবে কি জানি না, তবে ওই ওই ধরনের একটা কবি গান আছে তার আর ওই পর ওটা যদি শোনান তো ভালো লাগবে। হ্যাঁ,
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। একই সঙ্গে দুটো অনুরোধ, যদিও অনুরোধ খুব শোনানোর পরিকল্পনা ছিল না, তবু একেবারে এক্ষুনি এক্ষুনি এই গানটির কথা শুনলাম তো একটু শুনে নিলে হয়তো ভালো লাগবে। ইন্দুপাল্লী দেবীর কণ্ঠে নয় গানটি, আমরা শুনবো অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আস নারুচ্ছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা আমি চূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়াদি তিনদোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর।

আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরে।

আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ চালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন আমি থর থর থর প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতুপল্লী বালার আঁচর কাঁচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুলনি দাখ্যাতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝর ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি একে উন্মাদ, আমি উন্মাদ, আমি সহস আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজীবর রাখ আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে, আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকুলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজাক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।

আমরা অঞ্জলি মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান শুনলাম যে গান আমাদের বন্ধু উল্লেখ করলেন তোমার বুকের ফুলদানিতে। তারপরে আরও এক বন্ধু বিদ্রোহী কবিতার কথা উল্লেখ করেছেন, তাই শুনলাম কাজী সব্যসাচীর উচ্চারণে বিদ্রোহী কবিতা, আর এইমাত্র শুনলাম রামানুজ দাশগুপ্তর গাওয়া গান। আসব পরের গানে পরের কথায়। কাজী নজরুল ইসলাম, তার ঔদার্য, এ কথাও উল্লেখ করেছেন বহু মানুষ, যেমন আব্বাসউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে কবি গানের বড় বড় খাতাগুলো পড়ে থাকত। সেই খাতা থেকে কখনো কখনো কোনো কোনো নতুন কবি গান লিখে নিয়ে কাজী সাহেবের গান একেবারে প্রায় হুবহু নকল করে নিজের লেখা বলে গ্রামোফোনে চালাতে শুরু করলেন। কাজী নজরুলকে জানানো হলো সে কথা, তো কাজী সাহেব হেসে বললেন, দূর পাগল, মহাসমুদ্র থেকে কঘটি পানি নিলে কি সাগর শুকিয়ে যাবে? আর নবাগত ওরা একটু আধটু না নিলে হালে পানিই বা পাবে কি করে? আব্বাসউদ্দিন আহমেদ বলছেন, বিশ বৎসর প্রায় কাজীদার সাহচর্যে ছিলাম, তার মধ্যে একদিনও তার মুখে কোনো পরনিন্দা শুনিনি, বলেছেন আব্বাসউদ্দিন আহমেদ। এবারে আমরা শুনব মৈত্রী দাসের কণ্ঠে এই গানটি।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্হনা চক্রবর্তী।

0: বারোটা বেজে যাচ্ছে।
1: আর
0: এই চোখের বারোটা যাতে না বাজে সেই কারণে স্টুডিওতে আজকে শরীর স্বাস্থ্যের অনুষ্ঠানে রয়েছি আমি ঋত্বিকা, আর আমার সঙ্গে
1: আমি অর্ঘনা।
0: এইবার বিষয়টা হচ্ছে যে চোখের বারোটা বাজার কথা কেন বলছি, কারণ এই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত এখন তো আমরা সারাক্ষণ মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা যে কোনো ভাবে ডিজিটাল স্ক্রিনের প্রতি এক্সপোজড হয়ে আছি। তো
1: আর দেখো, এই সব করতে করতে আমরা কিন্তু আমাদের শরীরের যে সবথেকে দামি একটা অঙ্গ মানে আমাদের চোখ, সেটাকে কিন্তু কোথাও গিয়ে আমরা একটু অবহেলা করে ফেলছি, তাই না? তো সেই অবহেলার হাত থেকেই রক্ষা করতে হবে আমাদের চোখ।
0: একদম। তো সেই কারণে যাতে তুমি তোমার চোখকে কিভাবে সুস্থ রাখতে পারো, আর তোমার যদি কোনো চোখের সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা জানতে চাও, সেই সমস্তর জন্য তো এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন। আর আর আর আর তার উপরে এই উইকটা হচ্ছে ওয়ার্ল্ড আই সাইট ডে, আছে 8 তারিখে, আর সেই কারণেই এই উইক ওয়ার্ল্ড সাইট উইক। তো চোখ নিয়েই, যখন চোখের সমস্যা নিয়েই এই সপ্তাহটা, আর এই থিমও হচ্ছে এই ওয়ার্ল্ড সাইট ডের আর উইকের যে নিজের চোখের যত্ন করো। তো তোমার চোখের যত্নের জন্যেই আজকে আমাদের স্টুডিওতে শুধু আমরা দুজনে নই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় ডক্টর,
1: বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, ফর্মার ডিরেক্টর এবং ডিপার্টমেন্টাল হেড আর প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ।
0: নমস্কার, স্টুডিওতে আপনার কেমন লাগছে আজকে এসে?
2: নমস্কার, খুবই ভালো লাগছে। আমি অনেকবার আগেও এসেছি, এখন আবার নতুন করে এই প্রজন্ম, মানে তোমরা আমাদের সন্তানের মতো, তোমরা যেভাবে উপস্থাপনা করছো আমার তো খুবই এক্সাইটেড লাগছে, যে খুব সুন্দর করে বলছো।
0: এইবার মানে অনেকে তো প্রথমবার আপনাকে শুনছে রেডিওতে, যারা আপনার সম্পর্কে কিছু জানে না, আপনি যদি ছোট্ট করে একটু তাদের শেয়ার করেন আপনার সম্পর্কে কিছু।
2: আমি তো ধরো মেদিনীপুরের একটা গ্রামে জন্মেছিলাম, তারপরে স্কুলে পড়া, তখনকার দিনে চোখের যত্ন ব্যাপারটা তো অত তো অকেবল ছিলেন না বাবা মা, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। সেখান থেকে আমি তো মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে পড়লাম, MBBS, MS করলাম NRS-এ, তারপর ওইখানে আমাদের রিজিওনাল স্টোর অপথালমোলজি, ওখানে আমি চান্স পেলাম শিক্ষকতার কাজে। এবং আমাদের যে মানে স্বাস্থ্য দপ্তরের শিক্ষা বিভাগ একটা আছে, আবার একটা হেলথ সার্ভিস বিভাগ আছে, আমি শিক্ষা বিভাগে জয়েন করলাম RMO হিসেবে, ক্লিনিক্যাল টিউটর। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে প্রফেসর হয়েছি, নর্থ বেঙ্গলেও গেছি একবার ট্রান্সফার হয়ে, আবার মেডিকেল কলেজে, সেটা রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি, সেখানকার ডাইরেক্টর হয়ে আমি কাজ করেছি সকলের জন্য। আর সেই কারণে আজকে তোমাদের কাছে আসা, এবং রেডিও স্টেশনে আমি তো নিয়মিত গানেরও শিল্পী, সেই হিসেবে আমার একটা ভীষণভাবে যোগাযোগ আছে, আর তাই আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই আমার পরিচয়, যারা শুনছেন তারা নিশ্চয়ই হয়তো আমাকে চেনেন বা হয়তো চেনেন না, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা রেডিওতে কান পেতে শুনছেন এই অনুষ্ঠানে।
0: একদম।
1: আর আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের যদি তাদের পক্ষ থেকে চোখ সংক্রান্ত নানান যে সমস্যার কথা, সেই সমস্যা সংক্রান্ত যা যা উত্তর তুমি জানতে চাও, বা তোমারও যদি এমন কোনো সমস্যা দীর্ঘদিন থেকে থাকে যার উত্তর তুমি হয়তো খুঁজে পাচ্ছ না, বা তোমার ওই সুন্দর চোখটাকে তুমি কিভাবে যত্ন নেবে আমাদের এই সুন্দর চারপাশটাকে আরও সুন্দর করে দেখার জন্য, তাহলে তোমার জন্য কিন্তু রয়েছে আমাদের ফোন নাম্বার, ফোন করতে পারো আমাদের 0332210-7325। নাম্বারটি আরও একবার তোমার জন্য 0332210-7325, তাহলে চটপট ফোন করে নাও।
0: আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে আজকে যে পোস্টারটা রয়েছে শরীর স্বাস্থ্যের, সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যা যা জিনিস জানার রয়েছে। আর সেই সঙ্গেই সবার প্রথমেই যেই জিনিসটা, যে সবার প্রথমেই যে আমরা তো কেউ ছোট থেকে চশমা পরি না, মানে একটা সার্টেন টাইম পর যখন চোখ খারাপ হয় তখন চশমা পরি, তো কী কী লক্ষণ যেটা সবার আগে আমাদের দেখতে হবে যে এইবার আমার চোখটা খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো কী কী লক্ষণ?
2: হ্যাঁ, লক্ষণ মানে, তবে আমরা তো খুব ছোটো থাকি, ছোটোবেলায় তখন আমাদের শিক্ষকরা বলতে পারেন যে ওর মা বাবাকে বলে স্টুডেন্টের যে দেখুন ও কিন্তু পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, এবং ক্লাস যেটা আমরা দেখাচ্ছি বা বোর্ডে লেখাচ্ছি সেটা লিখতে পারছে না, ভুল করছে, বা পরীক্ষার হলে কিছু মানে ভুল করে নিচ্ছে, অথবা তারপরেও সে বলতে পারে, বাবা মা বলতে পারেন যে বাড়িতে বসে আমার ছেলে যেমন একটু পড়তে পড়তে মাথা যন্ত্রণা বলে, বা

0: চোখের মধ্যে জল চলে আসছে কিছুক্ষণ পরে, চোখটা খুব চুল করছে, চোখের পাশে যে লাল ভাব হচ্ছে তা, এবং চোখটা ট্যারা হয়ে যাচ্ছে, মানে অনেক সময় ট্যারা হয়ে যায় যখন তারা নিজেদের মধ্যে দুটো মাসেলে যে একটা কন্ট্রোল থাকে দুটো চোখ মিলিয়ে সেটা করতে পারে না, সেটাও কিন্তু পাওয়ার থেকে অনেক সময় হতে পারে। তাহলে বাবা মা ছোটবেলায় ডাক্তার হতে হবে, কিছুটা ডাক্তারি সম্বন্ধে জানতে হবে চোখে, এবং শিক্ষক, শিক্ষক এবং যারা বাড়ির অভিভাবক তারাও কিন্তু একটা লক্ষণ যদি পান তারা সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে আর নিয়ে আসতে পারেন। তখন আমরা কিন্তু তাকে ভালো করে দেখে যেমন চোখের মধ্যে কোনো পাওয়ার আছে কিনা, চশমা পড়তে হবে কিনা, এবং তার অ্যালার্জি কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, বা অনেক সময় কি হয় ছোট বাচ্চা জন্মালো, সেই জন্মানোর সময় তার হয়তো কিছু জিন গটি গরম জিন কারণে যে সমস্ত মায়ের কাছ থেকে আসে ক্রোমোজোমাল বা বাবার কাছ থেকে সেসব নিয়েও কিন্তু জন্মাতে পারে, সেটা তাদের অপরাধ নয়। কিন্তু সেই জন্য কিন্তু শরীরের বিভিন্ন খারাপ যে সমস্ত লক্ষণগুলো হয় যেমন হার্টের অসুবিধে হতে পারে, তেমন চোখেরও কিন্তু অসুবিধে হতে পারে, ব্রেনেরও অনেক সময় কোনো অসুবিধে হয়, তো সেগুলো সম্বন্ধেও কিন্তু একটা ওয়াকিবহল একটা জ্ঞান থাকা উচিত।
1: এবার এখান থেকে আমার একটা প্রশ্ন যে যখনই ছোট্ট বাচ্চা যখন থাকে ধরুন তার বয়স 3 থেকে 4, এবার তারা তো স্বাভাবিক বলতে পারবে না যে আমি চোখে কম দেখছি, সেটা সেই বোধটা নেই, এবার মা বাবারা তখন কি করে বুঝবে যে তাদের চোখে সমস্যা হয়েছে? কারণ এটা একটা বড় প্রবলেম, কারণ তা একটা সার্টেন টাইম পর মানে অনেক বছর পর গিয়ে মা বাবারা রিয়েলাইজ করে না আমার ছেলে মেয়ের চোখের সমস্যা আছে, আর তখন কিন্তু চোখে অনেক বেশি পাওয়ার হয়ে যায়।
0: হ্যাঁ, কি হয় বাবা মাদের ওই লক্ষণ লক্ষ্য যে আমি যে লক্ষণগুলো বললাম সেটা তো একটা লক্ষ্য করবেনই, আর তাছাড়া টিভি চলছে একটা বাড়িতে, সবাই দূরে সোফায় বসে দেখছে, বাচ্চাটা কিন্তু কাছে চলে যাচ্ছে, বলছে কাছে না গেলে আমি দেখতে পাচ্ছি না, মানে ওই যখনই কাছ থেকে আবার দূরে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু কান্নাকাটি করছে, বা একটা চোখ বন্ধ করে দেওয়া হলো কোনো কারণে তখন সে বলছে চোখটা মানে হাতটা ছাড়িয়ে নিতে চাইছে যে চোখটা বন্ধ হয়েছে, তার মানে যে চোখটা দিয়ে বন্ধ করা হচ্ছে সেটা হয়তো ওর ভালো চোখ, এবং সেটা দিয়ে তাকে অবস্টাকল করা হলো বলে তখন ওই চোখটা চোখের হাতটাকে সরিয়ে নিতে চাইছে, এবং চোখের মধ্যে পিচুটি পড়ছে বা চোখে জল পড়ছে, চোখে যে একটা পিউপিল বলে আমাদের একটা ছোট্ট ছিদ্র থাকে আইরিসে, তা সেই ছিদ্র দিয়ে মানে আলোটা যায়, তা ওইখানে যদি কোনো কারণে সাদা রকম দেখা যায় তাহলে কিন্তু ভাবতে হবে যে ওর কিন্তু একটা সমস্যা হচ্ছে, সাদাটা হচ্ছে ছানিজনিত কারণে হয়, কনজেনিটাল ক্যাট্রাক্ট বা তোমার জন্মের হয়তো 6 মাসে 1 বছরে কোনো ক্যাট্রাক্ট হয়েছে, তখনও কিন্তু তার দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে, তখন সেটাও কিন্তু বাবা মারা অনেক সময় লক্ষ্য করে মানে জলদি আমাদের কাছে চলে আসেন, তা সেটা খুব বাচ্চাটার জন্য খুবই ভাগ্যের ব্যাপার, কিন্তু এরকম সব জায়গায় তো হয় না। আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে আমি সব বাবা মাকেই বলছি, আপনারা কিন্তু আপনার যে সন্তান সে তো একটা জাতির ভবিষ্যৎ, সে কত সুস্থভাবে থাকতে পারবে তার উপরে ডিপেন্ড করবে সে কেমন করে তার জীবন নির্বাহ করবে এবং সমাজ করতে পারবে, ওই জন্য আপনারা কিন্তু প্রথম থেকেই আপনারা বাচ্চাদের চোখের যে সমস্যাগুলো সে ভালো করে জানবার চেষ্টা করুন, এবং আমাদের সঙ্গে যারা কাছাকাছি হাসপাতালে আছেন চোখের ডাক্তার আছেন তাদের কাছে নিয়ে আসুন।
2: আচ্ছা, এটা তো আপনি তো বললেন যে টিভি দেখার ক্ষেত্রে এরকম একটা সমস্যা হতে পারে বা মা বাবারা লক্ষ্য রাখবেন, ঠিক তেমনভাবে যখন বাচ্চারা বই পড়ছে বা ধরুন স্কুলে যাচ্ছে ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রেও একটা হয়ে থাকে, তখন কিভাবে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করবেন?
0: এই তো যদি বাবা মারা দেখে একটু মানে ভালো করে দেখে, ওরা বই পড়ছে যখন বই পড়ার সময় যখন পরপর পর লাইনগুলো সাজানো আছে বইতে, কিন্তু সে প্রথম লাইন দ্বিতীয় লাইন ভালো পড়লো, থার্ড লাইন পড়লো না, ফোর্থ লাইন পড়ছে, একটা ওভারল্যাপিং অফ লাইনস, বা সেটা কিন্তু অনেক সময় চোখের পাওয়ারের গণ্ডগুলোর জন্য হয়, বা যে মাসেল দিয়ে আমরা চোখটাকে মানে ভেতরের দিকে ঢুকিয়ে দেখার চেষ্টা করি অ্যাকোমোডেশন বলে ইংরেজিতে, তা সেইটা কিন্তু অনেক সময় কিছুভাবে দুর্বল হয়ে যাচ্ছে বলে কিন্তু সে ওরকম লাইনগুলো স্কিপ করে যাচ্ছে।
1: এবার এখানেই যে একটা জিনিস যে এই দুর্বলটা হচ্ছেটা কি করে, এটা কি কি কারণে হতে পারে, মানে একটা তো আপনি বললেন জিনগঠিত বা যেটা জন্ম থেকে বাদে আর কি কি

0: এক্সটার্নাল যেটা আছে জন্মের পর কারণ, যেগুলো কারণে চোখ খারাপ হতে পারে,
1: পাওয়ার থেকেও কিন্তু তোমার অ্যাকোমোডেশনে গন্ডগোল।
0: মানে সেটা
1: পাওয়ার মানে তুমি যখন চশমাটা পড়েছো সেটা দিয়ে তুমি স্বয়ংসম্পূর্ণভাবে দূরের যে আলোটা আসছে চশমার মধ্যে দিয়ে, চোখের মধ্যে দিয়ে রেটিনাতে ফোকাস হয়েছে বলে তুমি দেখতে পাচ্ছ।
0: আচ্ছা,
1: তুমি যদি চশমাটা না পড়তে তাহলে আলোগুলো রেটিনাতে ফোকাস হতো না, সেটা তাহলে তোমার পক্ষে কি হতো, যে একটু অসুবিধে হতো। তো অসুবিধে হলে সেই যে পাওয়ারের যে ভ্যারিয়েন্ট মানে প্রকারভেদ, একটা মাইনাস হলে দূরেরটা দেখতে পাচ্ছে না, খুব যদি প্লাসে থাকে মানে হাইপারমেট্রোপিয়া, সেখানেও কিন্তু বাচ্চাদের এই যে কাছের জিনিস একটা এলোমেলো হতে পারে, যাকে বলে অ্যাকোমোডেটিভ সমস্যা। তাই সেক্ষেত্রে আমাদের দুজনেরকেই ভালো করে দেখা উচিত, এবং তার সঙ্গে এটাও বলতে হবে যে মাথা ব্যথা হচ্ছে কি না, মানে ওই যে অ্যাকোমোডেশনটা কমে যাচ্ছে বা দুর্বলতা হচ্ছে, সেটা কিন্তু অনেক সময় হঠাৎ করে একটা জ্বর হলো, টাইফয়েড হলো, একটা ভাইরাল ফিভার হলো, বাচ্চারা কিন্তু সেই মতো নিউট্রিশনটা হঠাৎ করে ডেফিসিয়েন্সি হলো, বা একটা হামে ভুগলো, এখন তো অনেক হামটাম কমে গেছে, বা হঠাৎ করে ডায়রিয়া হলো বা পেটের অসুখ হলো, তাহলে কি তার নিউট্রিশনগুলো ভালো করে মানে মানে মানে ভেতরে ঢুকলো না শরীরে, সেক্ষেত্রে কিন্তু একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সেক্ষেত্রে আমাদের দেখতে হবে। তাহলে প্রত্যেক বাচ্চাকে সুষম খাদ্য দেওয়া, তার সমস্ত আহার যে খাদ্য সেটাকে ঠিকমতো করে তৈরি করা, এবং সেটাকে ঠিকমতো করে সময়ে দেওয়া, বাবা মা তো বাড়িতে আছেন, বাবা মার চেয়ে তার তো খুব বড় কিছু নেই যে দেখবে, সেই সবগুলো কিন্তু ঠিক মতো করে করা উচিত।
2: আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে, ধরুন যে এই যে চোখ লাল হয়ে যাওয়া, অনেক সময় হয় না যে বিভিন্ন কারণে চোখ লাল হয়ে যাচ্ছে, বা ঘুম থেকে ওঠার পর যেটা আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করেই চোখটা লাল, বা আমাদের চোখটা চুল করছে, হ্যাঁ তো, বা খচখচ করছে, সেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে ইগনোর করে থাকি, কিন্তু এটা কি কোনো রকম কোনো অ্যালার্জি সিমটম হতে পারে, বাইরে থেকে কি কোনো চোখের ইনফেকশন আসতে পারে?
1: হ্যাঁ, 5-6 বছর বয়সে আমাদের বাচ্চারা অনেক সময় আসে যে সিজনাল চেঞ্জ হচ্ছে, ধরো তুমি বর্ষা থেকে আস্তে আস্তে করে শরৎ হেমন্ত আসছে, তা হেমন্তে কি হয়, বিদেশে আমাদের লন্ডনে যিনি বলেছিলেন এই ধরনের অ্যালার্জিগুলো প্রথম আবিষ্কার করে, যে নোমেনক্লেচার করলেন স্প্রিং ক্যাটার বলে, মানে ওদের ফুল ফোটে তখন হেমন্তকালে, ফুলে যে পোলেন গ্রেইনস আছে সেই গ্রেনগুলো বাতাসে উড়ে বেড়ায়, তখন একটা চোখে অ্যালার্জি করে। এবং আমাদের দেশে তো তোমার পলিউশনের কোনো শেষ নেই, এখানে শুধু পোলেন গ্রেন ভাবলে চলবে না, ধুলো, তার সমস্ত ফিউমস, ধর বাইরে গেছে মানে লক্ষ লক্ষ গ্যাস যেগুলো চোখের মধ্যে থাকা উচিত না, এনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু বাচ্চাদের ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে তাহলে অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়, তাকে ভার্নাল কনজাংটিভাইটিস, সেখানে কি হবে, একটা বিপদ আছে যে চোখে ড্রপ দিলে ভালো হবে স্টেরয়েড ড্রপ।
2: আচ্ছা,
1: তাই ভার্নাল অ্যালার্জি কনজাংটিভাইটিস তো একটু স্টেরয়েড অনেক সময় দিতে হয়, সেটা তো বড় ডাক্তারেরা তাকে পর্যালোচনা করে দেখবে, কিন্তু সে কি করে যখনই হচ্ছে তখন লাগিয়ে নিচ্ছে, তাহলে কন্টিনিউয়াস একটা স্টেরয়েড ড্রপ লাগালে কিন্তু চোখের ভীষণ ভীষণ ক্ষতি হবে।
0: এক্স্যাক্টলি, তো এটার কি অল্টারনেটিভ রয়েছে?
1: অল্টারনেটিভ রয়েছে মানে তোমাকে সব তার জন্য প্রোটেকশন দরকার, যদি গ্লাস লাগে, চশমা লাগে, চশমা নাও লাগে, তাহলে একটা চশমা দিয়ে তাকে যে অ্যালার্জেন্সগুলো যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, সেগুলো কিন্তু অনেকটা প্রোটেকশানে এনে দেবে, তখন কিন্তু তার কিন্তু অনেক কমবে জিনিসটা, প্রকোপগুলো। তার সঙ্গে ধরো সুদিং ড্রপ, ওই আর্টিফিশিয়াল টিয়ার, অথবা একটা অ্যালার্জির যেটা অ্যান্টিহিস্টামিনিক ড্রপ, আমরা যেমন সেটজিন খেয়ে শরীর ঠান্ডা হয়েছে অ্যালার্জি থেকে অনেক সময় ঠিক করি, তেমনি চোখেরও ওরকম ধরনের ড্রপ পাওয়া যায় যেগুলো ক্ষতিকারক নয় কিন্তু তার কষ্টটা কিছুটা লাঘব করবে।
2: আচ্ছা বেশ, আমরা তো জানলাম, এবার ডাক্তারবাবুর থেকে আমরা আরও অনেক কিছু জানবো, তবে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি এক্ষুনি।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন, জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান, অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ

0: সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরেলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমার সঙ্গে রয়েছেন অর্ধনা। তবে আমরা দুজনে একা নই, তোমরা জানোই তো। যে কথাটা হচ্ছিল এইবার, আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এই চোখে যখন আঞ্জনি হয়, সেই আঞ্জনিটা হওয়ার কারণ কি এক, এবার সেটা থেকে মোকাবিলা করার জন্য কি আমাদের ডক্টরের কাছে যেতেই হবে, না নিজে থেকে ওটা আমরা মোকাবিলা করতে পারবো?
2: দেখো, অঞ্জনি যেটা একটা বাংলা ভাষার অপভ্রংশ হয়েছে, কিন্তু এটার মানে ইংরেজিতে বলে ক্যালাজিয়ান, মানে আমাদের চোখের পাতায় না অনেকগুলো গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলো ঠিক আমাদের যে চোখের আইলিডে কতগুলো দেখবে তুমি আই ল্যাশ থাকে, সেই ল্যাশের গোড়ায় ওই গ্ল্যান্ডগুলো থাকে। তা সেটা কি করে, অনেক সময় ধরো ভালো করে নিউট্রিশন হচ্ছে না, ঘাম হলো, তারপরে একটা ইমিউনিটি কমে গেছে, তখন কিন্তু তার ওরকম হতে পারে। বা যদি কোনো কারণে বাচ্চারা স্কুলে গেছে, স্কুলে টেবিল ডেস্ক তেমন করে পরিষ্কার হচ্ছে না, তা সে যেটার উপরে হাত দিচ্ছে সেই হাত নিয়ে আবার চোখের মধ্যে দিচ্ছে, তা সেই সময়গুলোতে অনেক ইনফেকশন ওই লিডের গ্ল্যান্ডগুলোতে চলে আসে, তাকেই বলি আমরা ক্যালেজিয়ান, বাংলা কথায় বলি অঞ্জনি হয়েছে। তা অঞ্জনি যেটা হয় তা সেটা কিন্তু একদম ফেলে দেওয়া চলবে না, কেননা এই যে অঞ্জনি হয়েছে সেটা তো বাচ্চাদের ক্ষেত্রে খুবই একটা কষ্টের এবং বেশ বেদনাদায়ক, মানে এত পেইনফুল হয়, ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানকার চামড়াটা না খুব টাইট, তার মধ্যে যদি পুঁজ জমে থাকে তাহলে কিন্তু খুব বেশি প্রচণ্ড পেইনফুল হয়। তা সেখানে ভালো করে ট্রিটমেন্ট করা উচিত, গরম জলে তুলো ফুটিয়ে একটা কম্প্রেস করা, এবং সেই সঙ্গে একজন ডাক্তারেরও একটা বিবেচনা বা আলোচনা করা উচিত। কেননা আমাদের এই যে চোখের দুপাশে ডেঞ্জারাস এরিয়া অফ ফেস বলে, আমাদের সবসময় ভাবতে হবে যে কোনো চোখের পাশাপাশি কোনো ইনফেকশন, একটা ছোট ফোড়া হলো বা একটা আঞ্জনিতে একটা ফোড়ার মতোই গ্ল্যান্ডে পুঁজ জমেছে, আর এমনি ফোড়াটাও বয়েল বলে, সেটাও তো পুঁজ জমে, তাই ইউজুয়ালি যে যে ইনফেকশন অর্গানিজমগুলো তারা কিন্তু এইসব জায়গায় প্রচুর তোমার শিরা উপশিরা আছে, সেই শিরা দিয়ে উপরে চলে গিয়ে ব্রেনে চলে যায়, ব্রেনে গিয়ে মেনিনজাইটিস বা এমনি তোমার ব্রেন অ্যাবসেসও করতে পারে, যদি বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতাটা খুব কম থাকে এবং সে চিরকালই রুগ্ন অবস্থায় বাড়ছে, তার গ্রোথ ভালো হচ্ছে না বিভিন্ন কারণে, খাওয়া দাওয়ার একটা হয়তো, দেখো সব সকলের ক্ষেত্রে তো সহায় সম্বলতা সবসময় সমান থাকে, অর্থনৈতিক সোশিও অর্থনৈতিক, আমাদের তো ডেভেলপিং কান্ট্রি, তা আমাদের তো কেউ ভালো খেতে পায় কেউ ভালো খেতে পায় না, তা সেই কারণে তারা যারা মানে ঠিক সুষম বৃদ্ধি পেয়ে বড় হচ্ছে না তাদেরও কিন্তু ইনফেকশনটা আরও বেশি মারাত্মক হতে পারে। এই জন্য প্রতিটা জায়গাতে আর ডাক্তারের কাছে যদি ফিস না দিয়েও দেখাতে পারে, এই যে আজকে আমরা যেটা বললাম, রেডিও তো এখন সকলের ঘরেই আছে, রেডিওর মাধ্যমে যদি মা বাবারা জেনে যান যে না ওকে ভালো করে আইসোলেট করতে হবে, ভালো করে একটু গরম জল দিয়ে সেঁক দিতে হবে, কোনো একটা নিকটস্থ হাসপাতালে যাবে যেখানে চোখের ডাক্তাররা সরকারি থেকে আছেন, তারা সবাইকে দেখে দেবেন, যেমন আমি করেছি মেডিকেল কলেজে, কত গরিব পেশেন্টই আসতো, তাদেরকে কত কত সাহায্য করেছি, তেমনি মা বাবারা সেখান থেকে সাহায্য নিতে পারেন, বা কোনো ভলেন্টিয়ার ভলেন্টারি যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন তারাও কিন্তু অনেক হেল্প করেন, এই জন্য এই ছেড়ে দেওয়া চলবে না।
3: আর এটা যেটা আপনি ছোটদের কথা বলেন, এটা কি মানে এই সিম্পটমসগুলো কি একইভাবে বড়দের ক্ষেত্রেও আসে? হ্যাঁ,
2: বড়দের ক্ষেত্রে যখন হবে তখন বাচ্চাদের যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলি যে খাদ্য থেকে কোনো অভাব হচ্ছে, বড়দের ক্ষেত্রে আবার একটু অনিয়মিত জীবনযাপন, তার খুব রাত্রির করে ঘুম হচ্ছে, তারপরে তখন রাত্রির করে ঘুম হচ্ছে, চোখে ভালো করে পাশটা ধুয়ে ঘুমোতে হয়, সেসব কিছু করছে না, যেখানে সেখানে হাত দিয়েছিল সেটাই চোখে দিচ্ছে, বা তারপরেও তুমি করতে পারো যদি ডায়াবেটিস থাকে, তাদের ডায়াবেটিস থাকলে যারা ইয়াং তাদের জুভেনাইল ডায়াবেটিস বলি আমরা, যারা বয়স্ক তাদের সেনাইল মানে ডায়াবেটিস অন ম্যাচিওর ম্যাচিওরিটির, তাহলে ডায়াবেটিস যেটা বড়দের ক্ষেত্রে হয় তাদেরও কিন্তু আঞ্জনি বা এরকম ধরনের ইনফেক্টিভ কোনো ফোকাস আসার সম্ভাবনা আছে।
1: এবার এই
2: তবে এইচআইভি এটা বলতে খারাপ লাগে যে তবু আমাদের তো যুব সমাজ অনেক জায়গায় বিভ্রান্ত হচ্ছেন, তাদেরকে ঠিক মতো করে সঠিক পথে চালানো

0: এটা সমাজেরই কর্তব্য, এবং যারা আমরা শুভবৃদ্ধি সম্পন্ন এবং সুস্থ আছি, সবাই সুস্থতাকে একটা পবিত্র জায়গায় নিয়ে গিয়ে শরীরের সুস্থতা রক্ষা করা উচিত। তা সেই কারণে তাদেরকে ঠিক মতো করে মানে পরামর্শ দেওয়া যে এইচআইভি জনিত কারণেও কিন্তু ইমিউনিটি অনেক কমে যায়, তা সেইগুলো যেন থেকে তারা বিরত থাকেন, তাদের যেন একটা সংযমী জীবনযাপন করেন, বা খুব বেশি ড্রিঙ্ক করছে, পানীয় তো আসক্ত হচ্ছে, তারা নিউট্রিশন প্রবলেম হবেই, এবং তারা নার্ভ খারাপ হবে, সবকিছু মিলিয়ে আমাদের সমাজ, তা সেক্ষেত্রে আমাদের আর একটু ভূমিকা পালন করা উচিত।
1: এবার এখানে আমার একটা জিনিস জানা আছে, যখন আঞ্জনী নিয়ে কথা হচ্ছে প্রায় শেষ এখানে, যে অনেক সময় এইটা আপনার মতামত জানার যে আঞ্জনী হলেই আমরা বলি না তার দিকে তাকাবো না, তার চোখের দিকে তাকাবো না, এইটা কি কোনো কুসংস্কার না, এর পিছনে কোনো বিজ্ঞান রয়েছে যে তাকাবো না?
0: না না, একদম কুসংস্কার, একদম কুসংস্কার। দেখো এমনিতে আমরা যে কোনো জায়গায় একটা আগলি কিছু একটা ফুলে গেছে, ব্যথা করছে, চোখটা একটু ড্রুপিং মানে একটু পড়ে মানে পাতাটা নিচের দিকে নেমে গেছে, যেহেতু এটা ইনফেকশন হয়েছে বলে, তা সেসব ক্ষেত্রে আমরা একটু বলি যে কন্টাজিয়াস হয়তো, মানে যখন মানে ওকে তাকালেই আমার কাছে চলে আসবে, মানে এটা তো একটা কুসংস্কারাচ্ছন্ন কোনো একটা মানে আমাদের ক্ষেত্রে ধারণা ছিল। তা যারা আমরা পড়াশুনো করেছি, তুমিও পড়াশুনো করেছো, আর আমরা যারা বলছি সকলের জন্য, তারাও আজকেই পড়াশুনো করে নিলেন, তা সেই কারণে আপনারা কিন্তু কাউকে অবহেলা করবেন না, তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন, তাকে আরও করে যাতে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা।
1: আর একটা জিনিস যেটা জানা সেটা হচ্ছে যে এই যে যখন নিউট্রিশনের কথা বললেন খাওয়া দাওয়ার, তো কি খাওয়া দাওয়া করা উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত একজনের যাতে তার চোখ একদম সুস্থ থাকে?
0: না, সেই কারণে বলতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভাবতে হবে। বাচ্চাদের তো আমরা বলেছিলাম একটা ব্যালেন্সড সুষম খাদ্য, সেটা মানে যারা পুষ্টিবিদরা তারা তো বলেছেন যে তুমি বেশি করে ভিটামিন এ জাতীয় খাদ্য খাও, এবং তার জন্য যে বিভিন্ন ভেজিটেবলস আছে তার সঙ্গে, শুধুমাত্র ভেজিটেবলস থেকে হবে না, কিছুটা অ্যানিম্যাল থেকেও পাওয়া যায়, তা ইউজুয়ালি মিট, লিভার, মানে লিভার অফ দ্য মানে মাটন যেটা খাই, তারপরে তোমার মুরগিও খেলাম, মাছ খেলাম, ডিম খেলাম, ওখান থেকেও অনেকটা কিছু পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে ভেজিটেবল, পালং শাক, তারপরে পেঁপে, কলা, এই সমস্ত কিন্তু ক্যারোটিনয়েড পিগমেন্ট খুব বেশি থাকে, সেক্ষেত্রে আমরা অনেক কিছুই আহরণ করতে পারি, এবং তার সঙ্গে নিউট্রিশন।
1: আর এই ছোট ছোট যে আমরা বলি যে ছোট ছোট মাছ খেলে চোখ ভালো থাকবে, এইটা কতটা ঠিক?
0: এটা অনেক
2: মানে ছোট থেকে একেবারে খাদ্যের দিক থেকে যদি আমরা একটু নজর রাখি,
0: শরীর শুধু খাইয়ে দিলেই হবে,
2: শরীর
0: খেলাধুলো সবকিছু মিলিয়ে তাকে একটা মানে সুস্থ সম্পূর্ণ ভবিষ্যতের নাগরিক করে তোলা।
2: আচ্ছা আচ্ছা, মানে দেখো ঋতি, যদি মানি ব্যাগের স্বাস্থ্যটা তোমার একটু খারাপ থাকে তাহলে কি হবে, খুব বেশি হলে তোমার একটু মনটা খারাপ হবে, কিন্তু তোমার যদি চোখের স্বাস্থ্যটা পুরোপুরি বিগড়ে যায় তাহলে কিন্তু এই যে সুন্দর একটা দুনিয়া আমাদের চোখের সামনে, তার যে একটা কালারফুল সিনেমা রয়েছে সেটা কিন্তু একেবারে তুমি ব্ল্যাক আউট হয়ে যাবে।
1: স্বাভাবিক, ওই কারণে আমাদের কিন্তু চোখের যত্ন নিতে হবে। আর আরেকটা, যখন তুমি মানি ব্যাগের কথা বললে, এই ধরুন যে যাদের একটুখানি অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, তো তারা কি কি ধরনের যদি খাবার খায় তাহলে তারা অল্প হলেও ঠিকঠাকভাবে মানে যেটা রেকমেন্ডেড ভাবে নিজের চোখের যত্নটা রাখতে পারবে?
2: হ্যাঁ, মানে সাপ্লিমেন্টারি যেটা বলি,
0: ছোলা, মটর এবং বাদাম, এগুলো তো খুব একটা দাম নয়, এগুলো ভালো করে ভিজিয়ে আগের দিন রেখে তারপরের দিন খাওয়া খুবই ভালো, বা একটা করে কলা খেলো, তা সেই সেটা মোটামুটি আমরা একটু ডিম, এখন তো মিড ডে মিল আছে সরকার থেকেও, তো তাদের অনেক নিউট্রিশন সাপ্লাই হচ্ছে, এবং সেক্ষেত্রে মায়েরা সেসবগুলো ঠিক মতো নিচ্ছে কিনা দেখে নেওয়া। আর সবচেয়ে দরকার যে পরিশ্রুত পানীয় জল ঠিক মতো করে সেবন করা, যেটা পেটের অসুখ করে না, যদি পেটের অসুখ করে যেটা খাচ্ছ সেটা আবার পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে তোমার তো নিউট্রিশন মেনটেন হলো না। ওই জন্য সুষম খাদ্য, পরিশ্রুত পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং তাদের ঠিক পালন করা সেটা।
1: বেশ, আমরা তো এখন এত গল্প করছি, তবে আমাদের বন্ধুরাও কিন্তু ফোন করলে, চলে শুনে নি বন্ধু কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো।

0: আর ঠিক আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা, আমাদের ফোন কল করতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, সেইখানেও কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের সবার কমেন্টের উত্তর পড়া হবে।
1: আর তার আগে এখন একটা গান হয়ে যাক, কি বলো?
0: একদম একদম,
1: শ্রেয়া ঘোষালের কণ্ঠে লুকোচুরি খেলা রইল তোমার জন্য, ফিরছি গানের উপরে, সঙ্গে থেকো।

0: প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর সেই সঙ্গে ফোন লাইনে এসে গেছে আমাদের বন্ধু।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: বেশ,
2: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। দেবশঙ্কর মাইতি?
0: হ্যাঁ স্যার, বলুন।
2: বলছি যে আমার ওই চোখের সমস্যা, এই মানে ডাক্তারবাবুরা বলছেন রেটিনিটিস পিগমেন্টোসা, তা বলছে যে রেটিনা খারাপ হয়ে গেছে, রেটিনা কি পাল্টানো সম্ভব? আমি ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করছি। নমস্কার।
1: বেশ, শুনতে থাকুন।
3: রেটিনাইটিস পিগমেন্টোসা সত্যি খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা মানুষের জীবনে। এটা একটা জিনগত সমস্যা, এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তা সেক্ষেত্রে যিনি বলছেন অনেক অনেক দুঃখ নিয়ে আছেন উনি। ছোটোবেলায় তাদের একটা রাতকানা রোগ হয়, যে রাত্রে কম দেখে, আস্তে আস্তে করে। আমরা রাতকানা রোগ তো প্রথমে জানতাম ভিটামিন এ না খেলে হয়, তা ভিটামিন এ তো এখন অনেক বেশি সরকার থেকে দেওয়া হচ্ছে বাচ্চাদের একটা ইমিউনাইজেশন প্রোগ্রামে, কিন্তু যত বড় হচ্ছে তার এই সমস্যা বাড়ছে। এবং এটা ফ্যামিলিগত কারণে হয় বলে অনেক সময় ওই যে যার হয়েছে তার বাড়ির অন্য ভাই বোনদের কেমন আছে, বা তার যে বংশের অন্য দাদা মামা কাকা মাসি পিসি ডাইরেক্ট যারা রক্তের সম্পর্ক, তারা কিন্তু অনেক সময় এরকমভাবে আক্রান্ত হতে পারেন। ওই জন্য আমরা বলি যে দেখুন, আপনাদের তো সমস্যাটা যেটা আছে, একটা রেটিনার আপনার ফোটো রিসেপ্টর যেখান থেকে রড অ্যান্ড কোন থাকে সেটা নষ্ট হয়। আমেরিকাতে খুব চেষ্টা করছে যে একটা ইলেকট্রোড বা যেটা দিয়ে একটা স্টিমুলাস পাঠাবে এবং সেটা অপটিক নার্ভকে ডাইরেক্টলি ইন্সপায়ার করবে, কিন্তু সেরকম এখনও কিন্তু কোনো নির্ভরযোগ্য চিকিৎসা বেরোয়নি। এবং আপনাদের কি রিকোয়েস্ট যে লো ভিজুয়াল এইড, মানে সব স্বল্প দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য আমরা স্পেশাল একটা চশমা ব্যবহার করি, সেরকম দিলে অনেক সময় উনি দেখতে পান। আর ওদের একটা মানে সম নিজেদের সমগোষ্ঠী করা উচিত, তাদের করে কমিউনিটি অফ রেটিনাস পিগমেন্টোসা পেশেন্ট, তারা নিজেদের সঙ্গে একটা কথোপকথন করতে পারে এবং যেটাতে তাদের যে বাঁচার আগ্রহ এবং কী করে তারা এইটাকে আরও ওভারকাম করবে। শুধুমাত্র
1: অনেকটা থেরাপির মতো, তাহলে
3: থেরাপির মতো, মানে নিজের যে মনের যে সাহস, মনের যে আপনার কি বলবো যে ইচ্ছে, যে আমি আমি তো অন্ধ হয়েছে তো কি হয়েছে, আমার তো আরো কিছু করবার আছে, তো সেইগুলোর করবার দিকে আস্তে আস্তে মন দেওয়া উচিত। এবং তাদের একটা গোষ্ঠী তৈরি করে আমরা যারা সুস্থ ডাক্তার বা অন্য পার্সন আছে তারা কিন্তু তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে, তাদেরকে সমবেদনা জানানো, সমব্যথা জানানো এবং তাদের রিকোয়ারমেন্ট যেগুলো হবে প্রয়োজন সেগুলোর দিকে যোগাযোগ করা কিন্তু আমাদের খুবই দরকার।
0: বেশ বেশ, এই মুহূর্তে আরো এক বন্ধু ফোন লাইনে, দেখে নেব কে বলছেন, কোথা থেকে বলছেন।
1: নমস্কার।
4: নমস্কার, আমি নালিকুল হুগলি থেকে বলছি।
1: বেশ,
4: নালিকুল হুগলি থেকে বলছি। আমার 16 সালে একটা চোখ নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা আছে সেটাও রেটিনা ড্যামেজ, এর কোনো ইয়ে আছে কি? মানে অপারেশন করলে ডাক্তাররা বলছেন যে ওয়াশ করলে আর ভালো থাকবে দু পাঁচ দিন, তারপরে হয়তো যা দেখতে পাচ্ছি তাও পাবো না। এখন ওই সামান্য ধোয়া মতো কুয়াশার মতন হয়ে আছে।
3: আচ্ছা, আপনি আমার সবচেয়ে মানে আপনাকে উপদেশ দেওয়া যে মেডিকেল কলেজের মধ্যে রিজিওনালিস্ট অপথালমোলজি সরকারি জায়গার মধ্যে সেটা কিন্তু সবচেয়ে ভালো জায়গা। আপনি ওখানে যারা রেটিনার কাজ করেন তাদের সঙ্গে একবার যোগাযোগ করে একবার দেখান স্যার, না তো যতক্ষণ না না দেখা হচ্ছে আমি না বাইরে থেকে শুনে কমেন্ট করাটা আমার পক্ষে একটু অসুবিধে, আর আপনাকে নিরাশ আমি করতে চাইছি না, আপনাকে আশান্বিত করেই বলছি। আপনি এখন তো অনেক বড় বড় চিকিৎসা বেরিয়েছে, ডিভাইস বেরিয়েছে, আপনি এসে যে সরকারি হাসপাতালে কোনো চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে ওখান থেকে মেডিকেল কলেজে রেটিনার বিভাগে এসে দেখান, এটাই আমার অনুরোধ।
0: আচ্ছা, মানে কিছু চিকিৎসা সামনাসামনিও করতে হয়,
3: হতে পারে।
1: আরেকজন বন্ধু ফোন করলে, শুনেনি বন্ধু কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: হ্যাঁ নমস্কার, আমি বীরভূম জেলার নানুর থানা থেকে কাজী রফিক নজ বলছি স্যার।
1: বেশ, বলুন।
5: হ্যাঁ আমি

0: বলছি আমার বয়স 70। হ্যাঁ,
1: হুম,
0: এই 70 বছর বয়স আমার। 2 বছর আগে আপনার লার্জ সাইজ ম্যাকুলার হোল হয়েছিল, সেটা আমি নেপালে অপারেশন করাই। এখন পর্যন্ত আস্তে আস্তে চোখটা স্যার আমার এ হয়ে আসছে, মানে ঝাপসা হয়ে আসছে। তা ডান চোখটা কি আমার প্রশ্ন, ডান চোখটাও কালকেও ডাক্তার দেখালাম, ওনারা বললেন ডান চোখটা ছানিয়ে এসছে সামান্য। তা ডান চোখেও কি স্যার এ হতে পারে, ম্যাকুলার হোল হতে পারে, এটাই আমার প্রশ্ন।
2: হতে পারে, হতে পারে স্যার, যে অন্য চোখটারও 30% চান্স হতে পারে। ওই জন্য আমরা বলি যে আপনার ছানি অপারেশনের আগে রেটিনার কতগুলো পরীক্ষা আছে, ওসিটি বলে, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাম, একটা স্ক্যান করা, সেই স্ক্যানটা করিয়ে আপনার ডাক্তার যেমনভাবে বলবে তেমনিভাবে এগিয়ে যাবেন, এটাই আপনাকে এই উপদেশ দিতে পারি।
3: আচ্ছা, ছানি প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেহেতু ছানির কথাটা উঠলই, সেটা হচ্ছে এই যে ছানি পড়ে বা ক্যাটারাক্ট, সেটা তো খুবই একটা কমন বিষয়। তো এই যে ছানি, মানে অনেক শুনে থাকে, অনেকেই বলে থাকেন যে ছানিটা যতক্ষণ না পাকছে ততক্ষণ বোধ হয় অপারেশন করাটা যাবে না, মানে এটা কতটা সত্যি কথা?
2: দেখুন, মানে আগেকার দিনে তো আমাদের আর্থসামাজিক যে ব্যাপার ছিল, মানে আমরা তো বেশিরভাগ লোকই মানে খেটে খাওয়া মানুষ, তার ক্ষেত্রে ছানি অপারেশন করতে গেলে আগেকার যে পদ্ধতিতে অপারেশন হতো, প্রায় 1 থেকে 1.5 মাস তাকে সব রকম কাজ থেকে বিরত থাকতে হতো, বিশ্রামে। তা সেক্ষেত্রে সেইটাই এখন একটা আইডিয়া করে সবাই বলতেন যে ছানি ম্যাচিওর হোক করা হবে, আর যে পদ্ধতিতে অপারেশন করা হতো তাতে করে ছানি ম্যাচিওর হয়ে সেই অপারেশন করলে জাস্টিফাইড হতো। কিন্তু এখনকার দিনে অনেক ভালো ভালো অপারেশন বেরিয়েছে, এখন কিন্তু আমরা বলি কোয়ালিটি অফ ভিশন। দেখো, আমি যদি সার্জেন, আমার তো চোখের ডাক্তার, বা তোমরা ধরো এখানে একটা রেগুলার কাজ করছো, তোমার চোখে যদি একটুখানিও অসুবিধা হয় ছানিজনিত কারণে, তোমার কিন্তু অপারেশন করিয়ে নিয়ে তোমার সুস্থ কোয়ালিটেটিভ যে চোখের দৃষ্টি সেটাই তোমার আনিয়ে নেওয়া উচিত। তাহলে আগেকার দিনে যে ম্যাচিওর ইম্যাচিওর এটা কোয়ান্টিটেটিভ ভিশন, এখন কোয়ালিটেটিভ ভিশনটা দিয়ে মানুষ যোগ করছে। একটা বইতে সুন্দর লেখা আছে, আমেরিকান বইতে, যে আপনার কখন ছানি অপারেশন করবেন, তা ওখানে কাউন্সেল করছে ডাক্তার যে দেখুন আপনার যে কোনো ছানিটা পড়েছে একটু একটু, আপনার কিন্তু সিঁড়ি হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, বলে হ্যাঁ, মানে অন্ধকারে অন্ধকারে আমার মনে হয়, তারপর বেডরুম থেকে বাথরুমে যাওয়া, বাথরুমে একটু আলো কম থাকে আর বেডরুমে আলোটা জোরালো থাকে, সেখান থেকে বাথরুমে যখন যাচ্ছে তখন কিন্তু তার যেতে হঠাৎ করে একটু পা মানে হোঁচট খাচ্ছে। তাহলে হোঁচট খেয়ে যদি পড়ে ওই 70 বছরের বয়স ভদ্রলোক, তার যদি ফ্র্যাকচার নেক ফিমার হয়, মাথায় যদি একটা ইঞ্জুরি হয়, সেটা কিন্তু অনেক মারাত্মক ক্যাটারাক্টের ছানি অপারেশন করে নেওয়ার জন্য। তা ক্যাটারাক্ট অপারেশন করে 7 দিনেই সুস্থ হয়ে যাচ্ছে, সেই কেন ভালো দৃষ্টিশক্তি নিয়ে পরে সক্ষমভাবে কাজগুলো করবে না? মানে আমার ড্রাইভার যে, তার আর্নিং সে একজনই 10,000 থেকে 15,000 টাকা মাইনে পাচ্ছে, তার যদি চোখের একটা অপারেশন না করে সে যদি কাজে না জয়েন করতে পারে, তাদের তো মালিক রাখবে না। সেই কারণে এখন অকুপেশনাল অনেক কজ বেরিয়ে গেছে, যাতে করে আমরা সুস্থ সম্পূর্ণ দৃষ্টি আমরা পেতে পারি, তা সেই দৃষ্টি নিয়ে আমরা নিজেদের কাজগুলো করতে পারি।
3: স্যার, এই প্রসঙ্গে আর একটা কথা ভীষণভাবে জানতে ইচ্ছা করছে, যে অনেক সময় জন্মগত ছানি থাকে অনেকের, সেক্ষেত্রে কি করবেন?
2: হ্যাঁ, এই জন্য আমরা বলি যে বাচ্চাদের যে মা যখন দেখাচ্ছেন, মানে আমাদের হাসপাতালে তো এখন প্রসূতি বিভাগে অ্যান্টিনাটাল কেয়ার হয়েছে, সব মায়েরা দেখাতে আসে, তা মাকে যেমন মানে ঠিক পরিমিত নিউট্রিশন খেতে বলা হয় বা ওষুধ সাপ্লাইও করা হয়, সেই সঙ্গে ওদের কতগুলো ইনফেকশন, ভাইরাসের কোনো ইনফেকশন হয়েছে কিনা, টর্চ বলে টক্সোপ্লাজমা, রুবেলা ভাইরাস, হারপিস ভাইরাস, সেগুলো নিয়ে একটা অ্যান্টিবডি টেস্ট করা হয় ব্লাডে, এবং সেই যে ভাইরাসগুলো যদি অ্যাক্টিভ থাকে মায়ের শরীরে, তারা কিন্তু ভ্রূণের মাধ্যমে চোখের মধ্যে গিয়ে পৌঁছয় এবং তাতে ছানি পড়তে পারে। যদি ভিটামিন ডি কমে যায় তাহলে হতে পারে, যদি দেখা যায় ব্লাড প্রেশার খুব বেশি বা কিছু ক্রোমোজোম ডাউন সিনড্রোম, এগুলো কিন্তু ঠিক হয় মানে হতে পারে। তার জন্য অ্যান্টিনাটালি যখন মানে প্রসূতি বিভাগে ডাক্তাররা দেখছেন, তার সঙ্গে যারা বাচ্চাদের ডাক্তার তারাও কিন্তু দেখে নেওয়া উচিত, এবং বাচ্চাটা হওয়ার পরে পরেই আমাদের চোখের ডাক্তার দেখা উচিত, উচিত, একজন ভালো পেডিয়াট্রিক্স দেখা উচিত, এবং যিনি প্রসূতি করিয়েছেন তিনিই লক্ষ্য করবেন যে বাচ্চা কেঁদেছে কি না। বাচ্চা যদি না কাঁদে তার মানে লাংসে ভালো তৈরি হয়নি, তখন তাকে এক্সেসিভ অক্সিজেন দিতে হয়। অক্সিজেন তাকে বলে প্রিম্যাচিওর বার্থ, প্রিম্যাচিওর বার্থেও কিন্তু বেশি

অক্সিজেন দিয়ে বাচ্চাটাকে সতেজ রাখার চেষ্টা হয়, তাতে করে আবার হিতে বিপরীত হতে পারে। যেই অক্সিজেন দেওয়া হলো না, চোখের মধ্যে রেটিনাতে এরকম একটা সমস্যা হয়, সে রেটিনাজনক গন্ডগোল হতে পারে, তাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। ওই জন্য আমার বাচ্চা যখন পেটে আসলো তখন থেকে শুরু হয়ে বাচ্চা জন্মালো সেই সময়, জন্মানোর পরে সেই সময়, এবং বাচ্চা স্কুলে গেল, স্কুলে গিয়ে তোমাকে প্রতিবার তোমার একটা চশমা তুমি পড়েছ,

0: কিনা দেখে নেওয়া উচিত। এই জন্য আমাদের যে এই যে একটা সার্কেল, একটা যে বিবর্তনের মধ্যে দিয়ে, প্রতি বয়সের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের চোখের সমস্ত পরীক্ষাগুলো করাচ্ছি, এটা কিন্তু প্রত্যেক মানুষেরই জীবনে করতে হবে এবং প্রত্যেক বাবা মাকেই বাচ্চাদের জন্য ভাবতে হবে। এবং প্রত্যেক সুস্থ সমাজে যারা ডাক্তার আছি, যারা তোমরা যারা আছো, তোমরা এই প্রচার মাধ্যমে যারা আছো, তারাও কিন্তু সব ভালো ভূমিকা নিতে হবে।
1: এইবার আমার যেটা জানার হচ্ছে যে এইবার আমাদের যুব সমাজের দিকে আসি, বা যারা ওয়ার্ক প্লেসে রয়েছে, তো সারাক্ষণ তারা ল্যাপটপ ফোন, মানে যেটা বলছিলাম শুরুতেই যে ডিজিটাল স্ক্রিনের প্রতি এক্সপোজড রয়েছে, তো এইবার আমরা সোশ্যাল মিডিয়াতেও একটা জিনিস যখন দেখি যে 20-20-20 রুল, ওই রুলটা কি, ওটা একটু আপনি একদম সহজ করে এক্সপ্লেন করবেন আমাদের।
0: রুল মানে কি, ধরো যখন তুমি কম্পিউটার বা তুমি তো একটা তো কাজের মধ্যে আছো, সেই কাজটা তোমাকে শেষ করতে হবে, তার তো ঠিক একটা লিমিটেড টাইম আছে। তাহলে যারা ধরো 20 মিনিট ধরে যে কাজটা করছে, তার মানে তার চোখটা কিন্তু কাছের জন্যে, যেন ল্যাপটপে বা তোমার টাইপ রাইটারে বা যেখানেই হোক, সেখানে তুমি কন্টিনিউয়াস সেই চোখের, মানে সেই ডিভাইসের দিকে তাকিয়ে আছো। তাকালে কি হয়, আমাদের নর্মালি ইউজুয়ালি 20-24 সেকেন্ডসের পরে একবার করে পাতা ব্লিং করে নর্মালি, তাতে করে ড্রাইনেসটা হয় না। তা কী করে, এটা 20 অনেকক্ষণ ধরে কাজ করলে সেই 20 সেকেন্ডস পরে যে ব্লিঙ্কিং রিফ্রেশগুলো আর হয় না, কমে যায়। এবং 20 মিনিটের বেশি কাজ করলে আমাদের যে কাছের কাজের জন্য মাসেলগুলো, অ্যাকোমোডেশনের সিলিয়ারি মাসেল হোক, মিডিয়াল রেক্টাস ঢুকছে, তারাও কিন্তু ক্লান্ত হয়ে যায়। ওই জন্য 20 ফিট দূরে একবার তাকিয়ে নিতে হবে, 20 মিনিট পরে এটা করতে হবে, তাতে করে রিল্যাক্স থাকে। এবং সেই ফাঁকে ফাঁকে তোমার 20 ফিট দূরে তাকিয়ে নিতে হবে, 20 মিনিট পরে তাকাতে হবে, এবং 20 মিনিট বেশি করো না। আর 20 সেকেন্ডস পরে পরে তুমি একটা চোখের পাতাগুলো একটা বন্ধ করার চেষ্টা করো।
1: এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা তো
0: তুমি এসি রুমে থাকো, তাতে করে আরো বেশি হয়। আর কম্পিউটারে রেডিয়েশন একটা আছে, তার জন্য প্রকৃত চশমা নিতে হবে।
1: হ্যাঁ, এই চশমা নিয়ে যে কথাটা, যেটা এখন তো মার্কেটে অনেক ধরনের লেন্স আছে, যেরকম ব্লু কার্ড বা অ্যান্টি গ্লেয়ার লেন্স বা আরো অনেক ধরনের যেগুলো জানি না, তো কোন লেন্স আমাদের নেওয়া উচিত? না আবার অনেক সময় কি এই লেন্সগুলোর এতগুলো ভেরিয়েশন, এগুলো কি শুধুই কি মার্কেটিং এর গিমিক? না, এগুলো
0: অনেকটা মার্কেটিং এর গিমিক আমার মনে হয়, যে একটা যদি এমনি সিম্পল গ্লাস পরে উইদাউট অ্যান্টি গ্লেয়ার এফেক্টিভ, তাতে করে অনেকটা প্রোটেকশন হয়ে যায় আমাদের। আর সবচেয়ে ব্লু লাইট যেটা কম্পিউটার থেকে আসে, সেটা রেটিনার জন্য, গ্যাংলিয়ন সেল একটু ক্ষতিকারক নিশ্চয়ই, তা সেক্ষেত্রে ব্লু কার্ট যেটা লেন্স পাওয়া যায়, যেটা তোমার ব্লু লাইটটাকে আসতে দিচ্ছে না, তা সেই কারণে সেই ধরনের লেন্সই ভালো। তারপরে ক্রিজাল বলে একটা লেন্স আছে, ইট ইস ভেরি মানে রিলায়েবল। তারপরে এমনি ধরো স্যাম্পল গ্লাসেস যেটা, ইট ইস অলসো ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস, ইট ইজ অলসো বিং প্রোটেক্টিভ। তাই জন্য আমার মনে হয় স্পেশালি তোমার এত মার্কেটিং এর ওরা প্রচার করার জন্যই বলছে অ্যাকচুয়ালি।
1: আচ্ছা, এইবার আরেকটা যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় আমরা শুনেছি যে আমি অনেক দিন ধরে চশমা পরেছি, হুট করে এবার তার চশমা পরেছি, এবার আমার চোখ ঠিক হয়ে গেছে, এটা কি সত্যি করে পসিবল যে টানা চশমা পরার পর চোখ ঠিক হয়ে যায়?
0: না, যদি যদি প্লাসের দিকে লেন্স থাকে অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু মাইনাসের দিকে লেন্স কখনোই ঠিক হয় না। তা সেটার জন্য এখন লাসিক, এখন তো লেজার দিয়ে অনেকে ট্রিটমেন্ট করছেন।
1: আচ্ছা,
0: তা আমরা যখন প্রথম MBBS পড়েছি বা MS করেছি, তখন কিন্তু লেজারের ট্রিটমেন্টটা অতটা মানে এফেক্টিভ ছিল না, এত ভালো মেশিন ছিল না, এত ভালো লেজার ছিল না। এখন কিন্তু লেজার দিয়ে অনেকে পাওয়ারটাকে পুরোটা অ্যাবলিশ করে দিতে পারছেন, তাদের আর চশমা পরতে হচ্ছে না। কিন্তু তোমার কম্পিউটারের জন্য একটা চশমা, প্লেন গ্লাস,
1: ওটা দরকারতেই
0: হবে।
1: আর একটা যেটা হচ্ছে যে এই কন্ট্যাক্ট লেন্স পড়লে কি কোনোভাবে পাওয়ার কমে যায়, এটা শুনেছি আমি, এটা এটাও কি ভুল কথা?
0: এটাও ভুল কথা।
1: আচ্ছা, এটাও পুরো ভুল কথা।
2: আচ্ছা, মানে চোখটাকে খুব ভালোভাবে দেখতে হলে, রাখতে হলে তার জন্য অনেক কিছুই করতে হবে। আর শুনবো আরো কিছু প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসবো, উত্তর জানবো। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে এক্ষুনি।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।

0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফিরলাম একটা ছোট বিজ্ঞাপন বিরতির পর। তুমি শুনছো যুববাণী অনুষ্ঠান, আর আজ আমি আর ঋত্বিক তো রয়েছি, আর তার সঙ্গে আমাদের ডাক্তারবাবুও রয়েছেন। তিনি অনেক অনেক প্রশ্নের আমাদের উত্তর দিচ্ছেন, আর এখন এই মুহূর্তে আমাদের ফোন লাইনে রয়েছেন বন্ধু। শুনে নেব কে বলছেন, কোথা থেকে বলছেন। নমস্কার বন্ধু।
3: হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার দিদি।
2: নমস্কার
4: বন্ধু। নমস্কার।
3: যুববাণী অনুষ্ঠানে আজকে ডাক্তারবাবু এসেছেন চোখের। তো আমার 70 বছর বয়স, এখন কথা হচ্ছে যে আমি চোখটা দেখেছি বলছি ছানি আসছে, এখন কি করা উচিত? ছানিটা কি ইমিডিয়েট করতে হবে না কিছুদিন বাদে করলে হবে, বা লেন্স বসাবো কি চশমা নেবো, একটু সেই ব্যাপারে।
2: বেশ বেশ।
5: না এমনিতে দেখুন, আপনার যখন ছানি আসছে আপনি অপারেশন করিয়ে নিন স্যার। তাহলে অপারেশন করিয়ে নিলে আপনি খুব ভালোভাবে দেখবেন, আর ভালোভাবে দেখাটাই তো আমাদের সবচেয়ে জীবনের একটা বড় প্রাপ্তি। তা আপনি কেন নিজেকে এত অবহেলা করবেন, এটাই আমার মনে হয়।
2: বেশ, আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: নমস্কার।
2: হ্যাঁ বলুন।
6: আমি সবং ব্লক থেকে রামপুর মান্না বলছি।
2: বলুন,
6: আজকে যে ভারী সুন্দর একটি অনুষ্ঠান ডাক্তারবাবুকে নিয়ে আসার জন্য যুববাণীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি আজকে কোনো চোখ নিয়ে বলবো না, আমি শুধু ডাক্তারবাবুকে একটু বলবো যে 19 সাল কোভিড, তখনই আমার ছেলের চোখের একটু অসুবিধা ছিল, তখনই কোনো ডাক্তারবাবুকে দেখাইছিলাম। ডাক্তারবাবু আমার ছেলেকে সরাসরি বলল যে আমার ছেলের বয়স 25+, তখনই বলল যে ছেলেটাকে যে তোমার যোগা তুমি ছেড়ে পাবে। তখনই পরিবারে খুব একটা চোখের ছায়া নেমে এলো। তারপরে আমাদের বিধায়ক ডাক্তার মহনাথবাবু ছিলেন, ওনার সুপারিশে আমরা ওই মেডিকেলে ভর্তি করে এলাম ছেলেটাকে। আমার অসীমবাবু ওই ছেলেটিকে ওর চিকিৎসা আজকে আমার ছেলেটা পৃথিবীর আলো দেখতে পেয়েছে। এই জন্য শ্রোতা বন্ধুদের কাছে এই বার্তা আমি দিতে চাই যে এই জায়গায় ও জায়গায় না দেখিয়ে চোখ স্পেশালিস্ট ডাক্তারবাবুদের কাছে দেখান, নিশ্চয়ই ওরা তো ভগবানের রূপ, ওরা নিশ্চয়ই চোখ ফিরে দেবে। এর জন্য আমাদের পরিবারে 20 জন মেম্বার এর পক্ষ থেকে অসীমবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
5: ধন্যবাদ আপনাকেও, আপনাকে আমার প্রণাম জানাই। রোগীরা ভালো হলে তো ডাক্তারদের সার্থকতা, আর আপনারা মেডিকেল কলেজ সরকারি জায়গায় আপনারা ভরসা রেখেছেন, এটাও আমি সবাইকে বলবো যে আপনারা কিন্তু অবহেলা করবেন না। প্রকৃত যারা চক্ষু রোগ বিশেষজ্ঞ, পার্টিকুলারলি যা সরকারি হাসপাতাল, এদেরকে সাহায্য নিন, আপনাদের চোখ ভালো থাকবে।
4: বেশ, ফেসবুকেও কিন্তু আমাদের অনেক বন্ধু কমেন্ট করছেন। এখানে ঊশ্বরী প্রামাণিক লিখেছেন তার বয়স 16 বছর বয়স, এবার তার চোখে অনেক সমস্যা আছে, এবার যখন সে টানা 2-3 ঘন্টা লেখালেখি করছে কিংবা সে ফোন ঘাঁটছে 20-30 মিনিট ধরে, তার চোখে অনেক সমস্যা হয়। মানে লাইক তার মনে হয় যে তার চোখে ধুলোবালি ঢুকে গেছে, সেই রকমভাবে তার চোখে যন্ত্রণা শুরু হয়। তো সেইটা তার উপায় কী?
5: আমার মনে হয় যে তুমি বেশি করে ইউজ করছো, 16 বছর বয়স তো তোমার, কিন্তু চশমা পাওয়ার আছে কিনা দেখে নাও 1 নম্বর বড় ডাক্তারের কাছে গিয়ে, এবং তার সঙ্গে একটা চোখে আর্টিফিশিয়াল টিয়ার নিতে হয়, যে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হচ্ছে বলে তুমি আরও বেশি লাল হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে 30 মিনিটের বেশি হলেই তোমার অ্যাকোমোডেশন গণ্ডগোল হয়, তখন কিন্তু তোমার বেশি তা ফোন ইউজ করা যাবে না, এবং চোখের জল দিয়ে ধোয়া যাবে না। এমনি চোখে জল, আর্টিফিশিয়াল জল, সেটা অনেক রকম টিয়ার্স প্লাস ক্লাস আছে, সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ে ইউজ করা ভালো।
4: সোমেন দাস আবার লিখছেন, আমার বয়স 62 বছর, আমার 2 চোখেই মাঝে মধ্যে জল চলে আসে, কি কারণে মনে হয় এটা বলে দিলে ভালো হয়?
5: 62 বছর বয়স, এমনিতে ছোটদের যেমন এক্সেসিভ ইউজ হয়, বড়দের ক্ষেত্রে কিন্তু আবার কতগুলো শারীরিকগত কারণে, ডায়াবেটিস যদি থাকে এবং তার ড্রাইনেস হতে থাকে, ড্রাইনেস হলে কিন্তু আবার চোখে জল পড়ে। মানে একটা মজার জিনিস, চোখে জল তৈরি হয় 3টে লেয়ার

0: দিয়ে, একটা লেয়ারের যদি কোনো সমস্যা হয় তাহলে ও দুটো লেয়ার কিন্তু ধরে রাখতে পারে না, তখনই বাইরে উপচে পড়ে, তখন ওটা জল হিসেবে দেখা যায়। ওই জন্য বড় ডাক মানে যে কোনো চোখের বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত ওনার পক্ষে।
1: এইবার প্রায় তো সময় শেষ, এবার কয়েকটা জিনিস যেটা একদম শর্টে জানা, যেরকম হচ্ছে আমরা মানে ইউথরা অ্যাকচুয়ালি তো তারা সারাক্ষণ স্বাভাবিক চশমা পরতে চায় না, তারা লেন্স পরতে চায়। এবার লেন্সের জন্য, লেন্স পরার জন্য তাদের মাথায় কী কী প্রথমে প্রিকশনস রাখতে হবে?
0: লেন্স খুবই ভালো, মানে কসমেটিক্যালি তো ভীষণ ভালো যারা ইউজ করতে চান না, কিন্তু আমি বলবো যে লেন্স ব্যবহার করাটা কিন্তু খুব রিস্ক আছে। কেননা তুমি সারা দিন ওই এসি রুমে, যে আইটিতে কাজ করে যারা, বা তুমি এই স্টুডিওতে কাজ করছো, এখানে তোমাকে তো এসি রুমে থাকতে হবে, কম্পিউটারের মধ্যে থাকতে হবে। লেন্স নিলে কি হয়, লেন্স আরও ড্রাই করে দেয় এবং কর্নিয়ার উপরে চেপে থাকে, এবং সকালে 8টার সময় পরে আবার সন্ধ্যে 8টায় খুলে ফেলা উচিত। ওই জন্য ডে টু ডে একটা প্রিকশন যে তোমার ইউজ, এবং তার সঙ্গে যে সলিউশন, যে লেন্সটাকে ডুবিয়ে রাখলে তো আবার পরের দিন ইউজ করলে, বা ডেইলি টু ডে তুমি থ্রো ডিসপোজেবল করতে পারো, কিন্তু অনেক পয়সার ব্যাপার। আর সেক্ষেত্রে যদি 30 দিন তুমি একটা মাসে মানে মান্থলি ডিসপোজেবল, তা সেগুলো করলে কি হয়, ওটাকে আবার একটা ক্লিনিং সলিউশনে ডুবিয়ে রাখতে হয়, তা সলিউশনটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। ওই জন্য ইট টু বি মেনটেন্যান্স ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে ধুলো বালি বাইরে এত, সবাই তো গাড়ি চড়ে যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও একটু অসুবিধে হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এখন লেজার লাসিক বেরিয়ে গেছে, তুমি পুরোপুরি কন্টাক্ট লেন্সও অ্যাভয়েড করতে পারো, চশমাও ব্যবহার করতে পারো।
1: যদি এই লাসিক পরি, তাহলে যে এই এটার অপারেশন যদি লোক করে, এটা করার পর কি আর তাহলে ইন ফিউচার তার চোখের আর কোনো সমস্যা হতে পারবে?
0: মানে চশমাজনিত কারণে হবে না, ভেতরে লেন্স আছে, বয়সকালে তার ক্যাটারাক্ট হতে পারে,
1: মানে আর তার চোখের আর পাওয়ার বাড়বে না, যেটা আছে ফিক্স হয়ে গেছে। এইবার এখানে কি তাদের কোনো প্রবলেম মানে রেস্ট্রিকশনস হবে, যে এই গরমের এরিয়ায় বেশি যাওয়া যাবে না? বা এটা শুনেছি, আমরা অনেকেই শুনে থাকি যে লেন্স পড়লে বা এইরকম চোখের সার্জারি হয়ে গেলে, চোখে এরকম জিনিস থাকলে তো যাওয়া উচিত নয়?
0: না, যাওয়া উচিত নয় বলে কোনো কথা নেই, দেখবো এবার জগৎটাকে, সবাই তো বলে না যে কেউ যাচ্ছে ইজিপ্ট, কেউ যাচ্ছে সাইবেরিয়া, তা সেই কারণে আমার মনে হচ্ছে যে মনে হয় যে এক্সট্রা যে প্রিকশনারি কতগুলো ড্রপ ড্রপ নিয়ে যাওয়া যেতেই পারে। তার জন্য যাওয়ার আগে একবার কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে নিয়ে
1: আরেকটা যেটা হচ্ছে যে এক্সেসিভ গরম জায়গা লাইক রান্নাঘর বা এইসব জায়গাতেও একটু অ্যাভয়েড করে লোকে বলে, এটা এটা
0: দেখো আজকালকার দিনে রান্নাঘর লোকে সেন্ট্রাল এসিও করে রাখছে, মানে আমরা ছোটবেলায় যতটা কষ্ট আমার মা করেছেন, আমার মিসেসকে ততটা করতে হবে না, এবং আমার প্রজন্মের পরে তাদের আরও ভীষণভাবে বিবর্তন হবে। আমার মনে হয় যে যে এখন গ্যাস জ্বলে রান্না হচ্ছে, তো সব মিলিয়ে কিন্তু অনেকটা করা যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই।
2: আচ্ছা বেশ, তবে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি আবার।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে, বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে, বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: সময় তো প্রায় শেষ, তবে লাস্ট মিনিট টিপস তোমাদের জন্য থাকবে, তাই ডাক্তারবাবুর পক্ষ থেকে আমাদের সবার জন্য লাস্ট মিনিট কিছু টিপস।
0: যুববাণী অনুষ্ঠান আমরা যুবরাই বেশি শুনছেন, তার প্রত্যেকে কিন্তু আইটি সেক্টরে কম্পিউটার নিয়ে বেশি কাজ করছেন, ওদেরকে বলা যে চোখের নিয়মিত যত্ন তো নেওয়া উচিত, এবং তার সঙ্গে ডেস্কটপে একটা করে আর্টিফিশিয়াল টিয়ার, যেটাতে হাইড্রক্সিমিথাইল সেলুলোজ বা কার্বক্সিমিথাইল সেলুলোজ থাকে, তা টিয়ার্স সাপ্লিমেন্টেশন, জাস্ট টিয়ার্স এরকম ড্রপ রেখে দেওয়া।
1: এটা কি ডাক্তারের পরামর্শ নিয়েও
0: চলছে? পরামর্শ না নিয়েও চলতে পারে,
1: ওভার দা কাউন্টার এটা
0: ওভার দা কাউন্টার করা যেতে পারে। জাস্ট টিয়ার্স, টিয়ার সাপ্লিমেন্টেশন, সেটা 8 ঘন্টা 40 মিনিট পরে পরে কিন্তু চোখে 1 ফোঁটা দিয়ে 5 সেকেন্ড চোখ বন্ধ করে আবার কাজ করা।
2: আচ্ছা আচ্ছা, আর যারা ধরুন কাজের সঙ্গে যুক্ত নয়, আমাদের মতো সাধারণ মানুষ যারা, সেক্ষেত্রে তারা কিভাবে আই কেয়ারটা করবেন?
0: তারা করবেন যে তারা চশমাটা পরে থাকবেন, চশমা প্রোটেকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস, যে চশমা যদি পরে থাকে না তাদের প্রোটেকশন অনেক কিছু অনেক দেয় হয়ে যায়।
2: বেশ, অনুষ্ঠানে আমাদের একেবারে শেষ মুহূর্তে আমরা কিন্তু স্যারের আরো একটা পরিচয় জানি, মানে

0: কিন্তু আমাদের শুধুমাত্র ডক্টর নন, তিনি কিন্তু মানে গানের জগতের সঙ্গেও তারও একটা সম্পর্ক রয়েছে। তো স্যার,
1: আমি আকাশবাণী শিল্পী রবীন্দ্রসঙ্গীত অতুল প্রসাদ রজনীকান্তের রবীন্দ্রনাথের এক দু লাইন আমি গান
0: করছি,
1: চোখ দিয়ে গান করছি।
0: নিশ্চয়ই
1: চোখের আলোয় দেখে।

0: দেখেছিলেম চোখের বাহিরে।
1: অসাধারণ অসাধারণ
2: অসাধারণ,
1: মানে এটা আমাদের মধ্যে উপরি পাওনা ছিল
2: একদম, আমাদের সবার উপরি পাওনা। আর সেই সঙ্গে ঘড়িতে সময় একদম শেষ হয়ে এসছে, তাই আবার গল্প হবে ঠিক অন্য কোনো দিন অন্য কোনো সময়। আর ধন্যবাদ ডক্টর আমাদের সঙ্গে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য।
1: আর আমরাও কিন্তু খুব সহজে ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে জানলাম যে আমাদের চোখটাকে কিভাবে আমরা ভালো রাখবো।
2: আর সবশেষে আপনার আজকে স্টুডিওতে এসে এই পুরো অনুষ্ঠানটা করার পর কেমন লাগলো?
0: আমার তো খুবই ভালো লাগছে, আমি আবার আমরা নতুন যৌবন ফিরে পেলাম।
2: বেশ বেশ,
0: খুবই ভালো লাগছে।
2: বেশ, আবার তাহলে গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। তবে এবার যেতে যেতে তোমার জন্য রইল শানের কণ্ঠে আট প্রহর গানটি।
1: হ্যাঁ।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ঋত্বিক শিকদার এবং অর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কীর্তন শুনুন, শিল্পী পলাশ সরকার, পদকর্তা সনাতন গোস্বামী। শ্রীখোল সহযোগিতায়।

শ্রীখুল সহযোগিতায় ধ্রি মাধব কেতনিয়া এবং বাঁশিতে শুভ্র কমল চট্টোপাধ্যায়।

এর মানে যদি বুঝতিস আজকে তোকে কাঁদতে হতো। আমরা ভেবেছিলাম তুই সুশিক্ষিতা, সুপণ্ডিতা, রাজনন্দিনী, আমাদের পানে তিনটির মানে বুঝতে পারি, কিন্তু তুই বুঝলি না। এই পানে তিনটির মানে কি ছিল জানিস? আমাদের প্রথম পানের মানে ছিল চরণ।

এই তৃতীয় পানের মানেটা কি ছিল জানিস? পানে রাধে পানে, পানে পানে পানে। তৃতীয় পানের মানে ছিল ওগো রাধে,

পদাবলী কীর্তন শুনলেন পলাশ সরকারের কণ্ঠে। পদকর্তা সনাতন গোস্বামী, শ্রীখুল সহযোগিতায় ছিলেন ধীমাধব কীর্তনিয়া, সেতারি শুভ চক্রবর্তী এবং বাঁশিতে সহযোগিতা করেছেন শুভ্রকমল চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী জীবন দাস।

0: প্রচলিত লোকগীতি শুনলেন জীবন দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন গ্রামীণ সংবাদ।
3: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। কঠোর নিরাপত্তায় মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলেছে। সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা 11টা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে 11টা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সকালে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির অভিযোগ, রেজিনগর বিধানসভার প্রায় 70% বুথ দখল করেছে বিজেপি। শক্তিপুরের সোমপাড়া এক গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া, মোহাম্মদপুর, পুলিতাপাড়া ও মহৎপুর সহ 6টি বুথ, বাছড়া গ্রাম পঞ্চায়েতের বিদুপাড়ার 3টি, বাছড়ার 2টি এবং কাতখালীর 2টি বুথ দখলের অভিযোগ উঠেছে। মিল্কি পঞ্চায়েতের ঘোল্লা ও লাহারপাড়া বুথেও দখলের অভিযোগ রয়েছে। এছাড়া বেলডাঙ্গার বেগুনবাড়িতে রাজ্য পুলিশের মদতে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। মির্জাপুরের কাপাসডাঙ্গাতেও বিরোধী ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। এদিকে সকালে বারবার পুলিশকে হুমকি ও উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দলীয় কার্যালয় থেকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সঙ্গে থাকা দলীয় প্রার্থী গোলাম নবী আজাদ। ভোট লুটের অভিযোগ তুলে রেজিনগর থানার সামনে অবস্থানে বসেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি ও তাঁর ইলেকশন এজেন্টরা। একই অভিযোগে বহরমপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, সেনাজ বেগম ও হিরু হালদারের নেতৃত্বে জেলা প্রশাসনিক ভবনের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে। অন্যদিকে শক্তিপুরের কামনগরের একটি বুথে এক অসুস্থ মহিলাকে সহায়তা করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী শাখারব সরকার। এ নিয়ে বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি

0: বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ার দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর হরিপুরে কংগ্রেসের বুথকর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি সুব্রত মহাপাত্র বিধানসভা রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রাম এক ব্লকের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট দেন। নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এহতেশমুল হক ও সিপিআই এর শান্তিগোপাল গিরি। ভোটদাতা সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। রাজ্যে বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করা হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। চলতি মাস থেকে এই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো জায়গায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতেও কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো অংশে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।

0: শুরু হচ্ছে উন্নয় জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার সমস্ত শ্রেণী শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। শুরু করছি আজকের অনুষ্ঠান। আসুন জেনে নেব পরিবেশ সুরক্ষা বিষয়ে। সঙ্গে রয়েছেন স্টুডিওতে কলকাতায় অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন। নমস্কার ডক্টর খাতুন।
2: নমস্কার স্যার।
1: যে কথাটা বলছিলাম যে এই পরিবেশ নিয়ে এত কথা আমরা বলছি, কিন্তু আমরা ধরুন কাজকর্ম করি, আমাদের গ্রামীণ স্তরে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সকলে বুঝে উঠতে পারেন না যে পরিবেশ বিষয়টা কি। কাজ করে যাচ্ছেন কিন্তু জানেন না কোন পরিবেশে ওনারা রয়েছেন, একটু যদি ব্যাখ্যা করেন আমাদের পরিবেশ সম্পর্কে।
2: পরিবেশ শুধু একটা শব্দই নয়, পরিবেশের যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি যে এটা একটা সজীব এবং নির্জীব বস্তুর সমষ্টি যারা একে অপরকে প্রভাবিত করে এবং একে অপরকে ঘিরে থাকে। এই পরিবেশ একদিনে সৃষ্টি হয়নি বা একবারে সৃষ্টি হয়নি। আমরা যে গ্রহে বসবাস করি পৃথিবী নামের, সেই নীল গ্রহের বয়স কিন্তু প্রায় 450 কোটি বছর বা তার থেকেও একটু বেশি। এই 450 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এটা ছিল একটা গলন্ত জ্বলন্তর মতন, ভীষণ উত্তপ্ত এবং ডাস্ট বা ধুলো বালি এবং গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ। সেই অবস্থা থেকে ধীরে ধীরে এই পৃথিবী নামের গ্রহটা আমাদের বসবাসযোগ্য হয়েছে প্রায় 450 কোটি বছর ধরে।
1: প্রাণের সঞ্চার ঘটেছে,
2: ধীরে ধীরে প্রাণের সঞ্চার ঘটেছে। প্রাণের সঞ্চার কিন্তু একবারেই ঘটেনি, এটাও ঘটেছে প্রায় পৃথিবী সৃষ্টির মোটামুটি 50 কোটি বছর পর থেকে। আর এই 50 কোটি বছর কেটেছে খুবই কঠিন অবস্থায়, কারণ সেই সময় ঘটেছে পৃথিবীতে নানা ধরনের বিপর্যয়। তখন গ্যাসীয় পদার্থগুলো সব সঞ্চিত হয়ে মেঘ তৈরি করেছে, কয়েক লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে আস্তে আস্তে পুরো পৃথিবী গেছে ঠান্ডা হয়ে, প্রায় 8000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। বর্তমানে সূর্যের যে বাইরের স্তর তারই তাপমাত্রা মাত্র 6500 ডিগ্রি সেন্টিগ্রেড।
1: আর তখন ছিল 8000 ডিগ্রি সেন্টিগ্রেড।
2: তো এই অবস্থা থেকে বর্তমানে কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা আমরা জানি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এই অবস্থায় আসতে আমাদের

0: 450 থেকে 500 কোটি বছর লেগেছে।
1: তাহলে আপনি বলছেন 450 থেকে 500 কোটি বছর পেরিয়ে আজকে আমরা আমাদের পরিবেশকে পেয়েছি?
0: পেয়েছি।
1: তাহলে এতটা সময় যে আমরা পরিবেশের পেছনে পেতে ব্যয় করেছি, প্রাণের সঞ্চার হয়েছে ধীরে ধীরে, এককোষী প্রাণী থেকে দ্বিকোষী প্রাণী,
0: বহুকোষী প্রাণী,
1: বহুকোষী প্রাণী, আমরা এই পরিবেশকে কিভাবে সুরক্ষা করব, এটা আজকে কিন্তু প্রশ্নের মুখে আসব। এই সুরক্ষার প্রশ্ন কেন আসছে?
0: সুরক্ষার প্রশ্ন এই জন্য আসছে যে আমাদের এই পরিবেশ কিন্তু আমরা একবারে পাইনি, এবং এই জলমণ্ডল, বায়ুমণ্ডল, তারপরে মৃত্তিকা, তারপরে এই সমস্ত যে প্রধান উপাদানগুলো আছে পৃথিবীর বা প্রধান জোনসগুলো আছে পৃথিবীর, তো সেই জোনগুলো বা পরিবেশের যে প্রধান জোনগুলো, এইগুলো কিন্তু তৈরি হতে যে 500 কোটি বছর লেগেছে, এর মধ্যে 5 বার ম্যাসিভ অবলুপ্তি হয়েছে, মানে একটা বিশাল বিশাল অবলুপ্তি ঘটেছে 5 বার। এবং এই 5 বার অবলুপ্তিতে পৃথিবীতে প্রায় কখনো 70% জীব মারা গিয়েছে, কখনো 75% জীব মারা গিয়েছে, কখনো 80% জীবই মারা গিয়েছে। ইনফ্যাক্ট আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পারমিয়ান যুগে প্রায় 95% পৃথিবীর জীব সবাই মারা গিয়েছিল, মাত্র 5% জীব বেঁচেছিল যারা পরবর্তীকালে অভিযোজিত হয়ে আজকের জীবে পৌঁছেছে। তাহলে আমাদের অবশ্যই পৃথিবীতে বারবার এই ধরনের একটা মহাপ্রলয় ঘটেছে। বর্তমানে বিজ্ঞানীরা করোনার পর থেকেই বলছে যে আমরা 6ষ্ঠতম এইরকম একটা ম্যাসিভ এক্সটিংশনের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে বিজ্ঞানীদের ধারণা যে প্রত্যেক বছর প্রায় 200 থেকে 2000 পৃথিবীর জীব, মানে সে উদ্ভিদ হোক, প্রাণী হোক, বা মাইক্রো অর্গানিজম বা আণুবীক্ষণিক জীব হোক, তারা কিন্তু 200 থেকে 2000 প্রত্যেক বছর অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই অবলুপ্তির প্রধান কারণ হচ্ছে আমাদের মনুষ্য সৃষ্ট যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেটা আমাদের বর্তমান যুগে শিল্পোন্নয়ন বা আমাদের নগরায়ন বা আমাদের রাস্তাঘাট তৈরি করা, আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে একটু জড়িত, যেটা পরিবেশকে দূষণ করে চলেছে। জল থেকে শুরু করে আপনি যেমন বললেন যে কৃষিকার্যের ফলে যেমন আমরা বিভিন্ন পেস্টিসাইড, মানে রাসায়নিক সার ব্যবহার করছি, তারপরে আমরা কীটনাশক ব্যবহার করছি, এগুলো তো বৃষ্টির সময় জলে ধুয়ে চলে যাচ্ছে খালে, বিলে, পুকুরে, এবং সেখান থেকে মাছেরা দূষিত হচ্ছে বা মাছেরা মারা যাচ্ছে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে যে এটা আমাদের বাস্তুতন্ত্রের মাধ্যমে, মানে ফুড চেইনের মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, আর তার কারণেই আমাদের নানা রকম অসুখ বিসুখ হচ্ছে। তা এই জন্য আমাদের পরিবেশকে কিন্তু সুরক্ষিত করতে হবে, সুরক্ষিত করতে হবে আমাদের জলমণ্ডলকে। কারণ জলমণ্ডলে এই যে কিছুদিন আগেই গেছে আমাদের ওশান ডে,
1: একদম ঠিক বলেছেন,
0: তো সেই হিসাবে আমরা এটা বলতে পারি যে আমাদের সমুদ্রকে আমরা আরবানাইজেশন বা অতিরিক্ত পরিমাণে আমাদের ডেভেলপমেন্টের
1: শহরায়ন বা নগরায়নের ফলে
0: আর কি আমরা সমুদ্রকে আমাদের একটা এন্ডলেস ডাস্টবিনে পরিণত করেছি, মানে একদম শেষ একটা বড় ডাস্টবিন, যেখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস, মানে বর্জ্য পদার্থ, বিভিন্ন বড় বড় দেশ যারা ভীষণভাবে উন্নত দেশ, তারাই কিন্তু মূলত বর্জ্য নিক্ষেপ করে চলেছে। কি কি ধরনের বর্জ্য? সমস্ত ধরনেরই বর্জ্য, যেমন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস বা যেটাকে বলা হয় পারমাণবিক যে সমস্ত বর্জ্য পদার্থ, যেগুলো ভীষণভাবে আমাদের জন্য, প্রকৃতির জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত প্লাস্টিক, এছাড়া বিভিন্ন শহর, বড় বড় শহর নগরের যে সমস্ত বর্জ্য, নগরায়নের যে বর্জ্য, সেই বর্জ্যগুলো, বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো, সেগুলো আমরা কিন্তু সমুদ্রের মধ্যে ডাম্প করছি। প্লাস্টিক দূষণ তো এখন মহামারী আকার ধারণ করেছে সামুদ্রিক পলিউশনের ক্ষেত্রে, ওশান পলিউশন যেটাকে বলছে।
1: তাহলে ডক্টর খাতুন, এই কথা কিন্তু ভীষণ একটা উদ্বেগ সৃষ্টি করছে আমাদের মধ্যে, আমরা যারা বিধাতার মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলবো। তো সেক্ষেত্রে আমরা জেনে শুনে কিন্তু, এই যে আপনি বললেন যে যে সমস্ত উন্নত দেশগুলো, ওরাই কিন্তু রেডিওঅ্যাক্টিভ বর্জ্য এই সমুদ্রে নিক্ষেপ করছে, দূষিত হচ্ছে জল। কারণ আমরা জানি আমাদের এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই 3 ভাগ জল কিন্তু সাগর মহাসাগরগুলোকে নিয়েই রয়েছে, আর তারা আজকে এইভাবে দূষিত হচ্ছে। আমরা কিভাবে এই পরিবেশকে সুরক্ষা করতে পারব, এই বিষয়ে তো নানা ধরনের, নানা আলোচনা, নানা স্তরে, নানাভাবে সংগঠিত হয়েছে। আমরা জেনে নেব আপনার কাছে পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রথম যে সম্মেলন কোথায়, কখন, কিভাবে অনুষ্ঠিত বা সংগঠিত হয়েছিল।
0: দেখুন, পরিবেশ বিষয়ে প্রথম যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল

0: আমাদের স্টকহোমে, স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে একটা বড় সম্মেলন অনুষ্ঠিত হয় হিউম্যান এনভায়রনমেন্ট। তো এই হিউম্যান এনভায়রনমেন্টই ছিল কিন্তু প্রথম পরিবেশ বিষয়ে একটা বড় সম্মেলন, যেখান থেকে বলা হয়েছিল যে আমাদের প্রকৃতি কিন্তু প্রতিনিয়ত দূষণ হয়ে চলেছে এবং আমরা যদি একে সুরক্ষিত না করতে পারি তো আগামী দিনে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
1: আচ্ছা, তো এই বিষয়ে

0: তো 1972 সালের আগে আগে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছিল, পরিবেশীয় সমস্যা। হ্যাঁ, যেটা যেমন লন্ডন স্মগ হয়েছিল 1952 সালে। তো লন্ডন স্মগে কি, লন্ডন তো অনেক আগেই শিল্পোন্নতি ঘটিয়েছিল, তো শিল্পোন্নতির ফলে ওদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হয়েছিল, যেগুলো বাতাসের মধ্যে অনেক অনেক গ্যাসীয় পদার্থ ছাড়ছিল। আর এগুলোই একসময় বাতাসের, যেহেতু একটু শীত প্রধান দেশ, তাই বাতাসের যে কুয়াশা বা ফগ, সেই ফগের সঙ্গে গ্যাসীয় পদার্থ অর্থাৎ স্মোক মিশে গিয়ে স্মগ তৈরি করে লন্ডন ধোঁয়াশায়, এবং যার ফলে সেই তৎকালীন সময় 4,000 মানুষ কিন্তু মারা যায়। সেই 52 সালে যখন অলরেডি পপুলেশন অতটা ছিল না জনসংখ্যা, তখনই 4,000 মানুষ মারা গিয়েছিল। তো এই ধরনের নানা রকমের সমস্যা কিন্তু, পরিবেশীয় সমস্যা আসছিল আমাদের বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন উন্নত বা
1: উন্নয়নশীল দেশগুলো,
0: এবং বিভিন্ন উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন সমস্যা আসছিল। এছাড়া আমি আমার দেশের একটা ঘটনা উল্লেখ করতে চাই, যে 70-এর দশকে আমাদের দেশে যেটা হয়েছিল, যে গাড়ওয়াল হিমালয়ান রিজিয়নে আর কি, হিমালয়ের যে পার্বত্য অঞ্চলে মানুষ বিভিন্ন রকমের সমস্যা তারা উপলব্ধি করছিল, যেমন জল কমে যাচ্ছিল তাদের, যেমন বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছিল, পাহাড়ে ধস নামছিল, তাদের বিভিন্ন প্রয়োজনে যেমন কাঠ, তারা জঙ্গল থেকে কাঠ নিত, তাদের গবাদি পশুর জন্য খাবার দাবার নিত, সেগুলোর পরিমাণ কমে যাচ্ছিল। আর এগুলো হয়েছিল কিন্তু সেই সময়ে ওই অঞ্চলের বনাঞ্চল ধ্বংস করার জন্য নির্বিচারভাবে। সেই সময় ওই অঞ্চলের মানুষ যারা কিন্তু সেটা বুঝত না, কিন্তু তারা পরিবেশীয় মানুষ ছিল, তারা পরিবেশের সঙ্গেই থাকত, তাই তারা তাদের এইগুলো উপলব্ধি করে যে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে বনাঞ্চল কমে যাওয়া, এবং তারা সেখানে চিপকো আন্দোলন শুরু করে। মহিলারাই বিশেষত সেখানকার গাছগুলোকে জড়িয়ে ধরে একটা মানে আন্দোলন শুরু করে, এবং সেটা ছিল 1970-এর দশক। তখন কিন্তু এই হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট যে কনফারেন্স যেটা হয়েছিল জাতিসংঘে স্টকহোমে, সেই সময়ের জাস্ট কিছু আগে আগেই, হ্যাঁ, ভারতে কিন্তু গ্রাম্য মহিলারা এই ধরনের পরিবেশ বাঁচানোর জন্য একটা আন্দোলন শুরু করেছিল। মানে সার্বিকভাবে বিভিন্ন দেশে এই পরিবেশকে যে রক্ষা করতে হবে, না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, এই বিষয়ে চেতনা কিন্তু
1: তখন থেকে শুরু হয়েছিল। যখন মানুষ দেখেছে যে প্রকৃতিকে যদি ঠিক না রাখা যায়, তো প্রকৃতি কিন্তু রুষে উঠবে, এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা নানাভাবে আজকাল পাচ্ছি। বিভিন্ন ঝড় ঝঞ্ঝা আমাদের কিন্তু
0: প্রতিনিয়ত
1: আঘাত আনছে। তো আসুন আমরা জেনে নেব আমাদের এই গ্রামীণ শ্রোতা বন্ধুদের জন্য তাদের দৈহিক জীবনযাপনে নিত্যকার কি ধরনের কাজ করণীয়। প্রথমে আমরা জানাই, নানা কারণ বলছি আমরা পরিবেশ দূষিত হওয়ার, কিন্তু কিভাবে, কি কারণে পরিবেশ দূষিত হচ্ছে যদি একটু বুঝিয়ে বলেন।
0: বর্তমানে পরিবেশ দূষিত প্রধান হচ্ছে যে বায়ু দূষণ। পরিবেশ দূষণের প্রধান একটা দিক হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ হচ্ছে, যেহেতু আমরা এখন প্রচুর পরিমাণে জনসংখ্যা, সেই জনসংখ্যার কারণে গাড়ি ঘোড়া ট্রেন বাসের সংখ্যা বেড়েছে, যেটা বায়ুমণ্ডলকে দূষণ করছে। কলকারখানা ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, সেখান থেকে বায়ু বা গ্যাসীয় পদার্থ বাতাসে নির্গত হচ্ছে। আমাদের এখানে বিদ্যুতের যে চাহিদা, সেই অনুসারে কয়লা পোড়ানো হচ্ছে, এবং তার জন্য বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। একইভাবে জলমণ্ডল দূষিত হচ্ছে, যেটা বললাম যে ওশান বা সামুদ্রিক জলমণ্ডল দূষিত হচ্ছে, কৃষিকার্যে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন খাল বিল পুকুর দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, কলকারখানা থেকে ময়লা যেটা বিভিন্ন শহরাঞ্চল থেকে নির্গত আরবান ওয়েস্ট বা শহরাঞ্চলের বর্জ্য পদার্থ, সেগুলো প্লাস্টিক, এছাড়া বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ, বিভিন্ন শুধু কলকারখানা নয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থেকে সেখান থেকে নির্গত হচ্ছে, তো ট্যানারি থেকে নির্গত হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, এবং এগুলো ডিরেক্টলি হয়তো অনেক ক্ষেত্রে আমরা জলাশয়ের মধ্যে বা জলমণ্ডলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এবং এই কারণে জলমণ্ডল দূষিত হচ্ছে। শব্দ দূষণ তো একটা বিশাল আকার ধারণ করেছিল, যদিও এখন শব্দ দূষণটাকে আমরা অনেক অনেক নিয়ন্ত্রিত করা সম্ভব হয়েছে, এবং অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেসটাও কিন্তু অনেকটা কাজ করেছে, যারা এখন নিজেরাই বুঝতে শিখেছে যে শব্দ দূষণটা বাস্তবিক খুবই সমস্যার। তো এইরকম নানাভাবে আমরা
1: এই কথাটা কিন্তু আপনি বলেছেন, এই কথাটা বিশেষভাবে উল্লেখ করব আজকের এই অনুষ্ঠানে, কারণ আমার অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা বন্ধু তারা মূলত কৃষিজীবী মানুষ। আমরা বলেছি, আগেও বলেছি, শব্দ দূষণের কথা আপনি বলেন, জলমণ্ডল দূষণের কথা বলেন, বায়ু দূষণের কথা উঠেই আসলো, কারণ আমরা এই বায়ুমণ্ডল থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি। কিন্তু মৃত্তিকা দূষণ, মাটি দূষণ, মাটির স্বাস্থ্য নিয়ে নানা স্তরে নানাভাবে আজ আলোচিত হচ্ছে। তো এই কৃষক বন্ধুরা, যাদের জমি আজ বন্ধা হয়ে যাচ্ছে, উৎপাদন বাড়ছে না, অতিরিক্ত মাত্রায় সার কীটনাশক ওষুধ প্রয়োগ সত্ত্বেও, বলা হচ্ছে জৈব চাষের কথা।

0: কিংবা আজকাল আমরা বলছি ন্যাচারাল ফার্মিং এর কথা, প্রকৃতিকে সঙ্গে রেখে প্রকৃতির অন্যান্য চাষবাসকে বিনষ্ট না করে তার মধ্যে চাষ করা, এইসব কনসেপ্ট বা ধারণার কথা উঠে আসছে। বিশেষত আমাদের দেশ বা আমাদের রাজ্যে যেমন ভাবে এই আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন স্তরে, জৈব চাষ করে কিন্তু আমরা এই জৈব চাষে যে উপলব্ধ যে সমস্ত আমরা আনাজপাতি থেকে শুরু করে ফল ফসল যা কিছু পাচ্ছি তারা সেগুলো কিন্তু বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারছি, আমাদের দেশে বাইরে থেকে অর্থ আমদানি হচ্ছে। তো এই ভাবনাগুলো ভাবার সময় এসেছে, আপনি কি মনে করেন?
1: হ্যাঁ অবশ্যই, জৈব চাষ এটা একটা বিশাল দিক এবং আমাদের পরিবেশ দূষণের হাত থেকে, পরিবেশকে নানা দিক থেকে রক্ষা করতে পারবে এই জৈব চাষ। যেমন যেটা বললেন যে মৃত্তিকা দূষণের হাত থেকে, মৃত্তিকা দূষণ তো একটা বড় ফ্যাক্টর যেটা মাটিকে বন্ধা বানিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয়ত যে জৈব চাষের ফলে আমরা কি করতে পারি, আমরা যে রাসায়নিক সারের পরিমাণ ব্যবহারের পরিমাণ কমাতে পারি, রাসায়নিক যে সমস্ত কীটনাশক তার ব্যবহার কমাতে পারি। কারণ রাসায়নিক কীটনাশক কিন্তু একাধারে শুধু পেস্টকে মারে না, সেই সঙ্গে আনুষাঙ্গিক অনেক উপকারী কীট পতঙ্গকেও মেরে দেয়,
0: যেগুলোকে আমরা বন্ধু পোকা
1: বলে থাকি। তো সেই জন্য জৈব চাষ অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ।
0: ঠিক, টেকসই চাষ। বন্ধুরা, এখানে ডক্টর খাতুন বলতে চাইছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে যে উন্নতিটা টেকসই, সুস্থায়ী, যেটা দীর্ঘদিন ধরে থাকবে, বয়ে চলবে, তাই তো?
1: হ্যাঁ, সেই উন্নয়ন।
0: তো আমরা এই পরিবেশ দূষণ সম্পর্কে জানলাম, কিন্তু রক্ষা করব কিভাবে আমাদের এই পরিবেশকে?
1: দেখুন, পরিবেশ দূষণ রক্ষা করার জন্য আমি প্রথমত এটা বলবো যে আমাদের সচেতন হতে হবে, একদম গ্রাসরুট লেভেল থেকে, মানে একদম নিচের তলার মানুষ থেকে শুরু করে, এবং বিশেষ করে আমি বলবো যে স্কুল লেভেল থেকে শিশুদের মধ্যে এইটা ঢুকিয়ে দেওয়া যে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ থাকব, এবং এই পরিবেশকে রক্ষা করা আমাদের একটা দায়বদ্ধতা। তো এইভাবে আমরা প্রথমে গ্রাসরুট লেভেল থেকে এটা তৈরি করতে পারি, এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং একটা মানে একটা রেগুলার মোডে আমরা সেটা আনতে পারি। যেমন পোলিও একটা বড় মহামারী ছিল, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করে করে কিন্তু সেটাকে আমরা অনেকটা মানে রোধ করতে পেরেছি। ঠিক এইরকমই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমাদের তৈরি করতে হবে একটা সার্বিকভাবে, যার মাধ্যমে আমরা কিন্তু এটাকে পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারি। দ্বিতীয়ত আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, মানে যানবাহন, যেটা আমাদের বায়ু দূষণের প্রধান একটা মানে কারণ, যানবাহন, তো এটা কিন্তু যদিও এটা আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশেও এই ধরনের সিস্টেম আমরা মেনে চলি, যেটাকে বলা হয় মাস ট্রানজিট সিস্টেম, মানে
0: একটু ব্যাখ্যা করি।
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে বাসে বা ট্রেনে করে যাতায়াত করা, প্রাইভেট কার বা নিজস্ব গাড়ি ব্যবহার না করে একসঙ্গে অনেকজন যাতায়াত করলে তাহলে এটা দূষণটাকে কিন্তু অনেকখানি কমায়। তৃতীয়ত হচ্ছে যে গাছ লাগানো এবং সেই গাছের কেয়ার করা, মানে গাছ লাগিয়ে দিলাম মানে কিন্তু যে গাছ হবে তা নয়, হ্যাঁ সেইটাকে সঠিকভাবে কেয়ার করা। যেটা আমি আমাদের এই জু গার্ডেনে মানে আলিপুর চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম যে ওখানে প্রত্যেকটা প্রাণীকে দত্তক দেওয়া হয় এবং তাদের নাম লেখা আছে। তো আমরা যদি এরকম করি, কোন বিভিন্ন লোকালয়, সেটা শহর হোক বা গ্রাম্য হোক, সেখানে 50টা গাছ লাগালাম এবং 50টা গাছ এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বা বিশিষ্ট কিছু মানুষের নামে দিয়ে দিলাম, ওই এলাকারই ভালো মানুষের নামে বা কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের নামে সেটাকে লিখে দেওয়া, তাহলে কি তারা ওর প্রতি আগ্রহ হবে যে আমার নামের ওই গাছটা আছে, দেখি তো গাছটা কেমন আছে, গাছটা একটু দেখাশোনা করা বা ঠিকঠাক তার পরিচর্যা করা। তো এই জাতীয় স্টেপ আমরা নিতে পারি। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, মানে প্রাকৃতিক যে প্রোডাক্ট, যেটা আপনি বললেন যে রাসায়নিক পদার্থ ব্যবহার না করে আমরা জৈব চাষ করি,
0: সেক্ষেত্রে কিছু কিছু যে আজকে আবিষ্কার হয়ে এসছে যে জৈব পদ্ধতির মধ্য দিয়েও কিন্তু আমরা রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারি। জৈব পদ্ধতির মধ্যে নানা ধরনের উপাদান রয়েছে যেগুলো নাকি প্রয়োগের মধ্য দিয়ে আমরা গাছের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে অ্যাজাটোব্যাকটেরস, অ্যাজোস্পাইরিলিয়াম, এই ধরনের। আজকে আপনাদের যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনাদের জেলায় রয়েছে, প্রতি জেলায় একটি, কোন কোন ক্ষেত্রে দুটি তো রয়েছে, সেখানে যোগাযোগ করুন, আপনারা জানতে পারবেন এই প্রসঙ্গে। তাহলে ডক্টর খাতুন, পদক্ষেপগুলো ঠিক ঠিক কি হওয়া উচিত?
1: এই পদক্ষেপগুলো এইটাই যেগুলো আমি বললাম অলরেডি, যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট বা জৈব বস্তুগুলোকে বেশি বেশি পরিমাণে ব্যবহার করব এবং আগ্রহ দেখাব। আর এছাড়া আমরা আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের খরচ কমাবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের ইলেকট্রিক চলে যাচ্ছে, কারণ আমরা জানছি যে আমাদের কয়লার

0: জ্বালানি কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কমে এসেছে। ঠিক একইভাবে কমে গেছে কিন্তু পেট্রোল, যেটা আমরা আগামী 40 বছর খুব বেশি হলে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এবারে কিন্তু নন কনভেনশনাল এনার্জি রিসোর্স, অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার করতে পারি। যেমন তার মধ্যে হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তির ব্যবহার যদিও আমরা আমাদের দেশে দেখছি প্রচুর পরিমাণে বেড়েছে।
1: সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু আমরা বিদ্যুতের যে ব্যবহার সেটা কম করতে পারি, তাই তো?
0: কয়লার ব্যবহার
1: এই প্রসঙ্গে কথা বলা যায় যে গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ রয়েছেন আজকাল আমরা দেখতে পাইছি গাই গরু অনেক কমে গেছে, তাই তো? কিন্তু আমরা যদি বাড়িতে গ্রামে যারা রয়েছি প্রত্যেকে অন্তত একটা দুটো নিজের প্রয়োজনে তা গাই গরু পুষি, তাহলে কি হতে পারে? আমরা দুধ পেতে পারি তার থেকে, তাহলে পারিবারিক পুষ্টি হচ্ছে, বাচ্চারা দুধ খেতে পারে, বয়স্করা দুধ খেতে পারে, বাইরে থেকে দুধটা কিনতে হচ্ছে না। অন্যদিকে এই যে দুধের কথাটা তো বললাম, অন্যদিকে যে গাই থেকে যে গোবর আমরা পাচ্ছি সেই গোবর থেকে যদি আমরা গোবর গ্যাস প্ল্যান্ট করতে পারি,
0: বায়োগ্যাস, এটা
1: বায়োগ্যাস
0: ভারতবর্ষে এটা কিন্তু প্রচুর পরিমাণে এই বায়োগ্যাস ব্যবহার হচ্ছে এবং বায়োগ্যাস থেকে অনেক পরিমাণে আমরা শক্তি এর মধ্যেই পাচ্ছি বা সেই শক্তিটাকে ব্যবহার করতে পারছি বায়োগ্যাসের মাধ্যমে। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন ধরনের এনার্জি রিসোর্স এবং বিভিন্ন ধরনের যে আরো মানে পরিবেশ বন্ধু এনার্জি যে রিসোর্সগুলো আছে, সম্পদগুলো আছে, সেগুলোকে যদি ব্যবহার করতে পারি তো আগামী দিনে কিন্তু আমাদের এই কয়লার পরিমাণ বা কয়লার ব্যবহারটা অনেকটা কমবে, যেটা আমাদের বায়ু দূষণটাকে অনেকটাই কমাবে।
1: আমি যদি গাছ লাগাই প্রকৃতিকে নির্মল করার জন্য সেই বিষয়টা যদি,
0: সেই বিষয়টা অবশ্যই, যেটা আমি বললাম যে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। যেমন হচ্ছে যে ভুটানে আমরা কিছুদিন আগেই শুনেছি যে ভুটানে একটা শিশু জন্মালে ওরা সেই আনন্দে ওখানে প্রচুর পরিমাণে গাছ লাগায়। ওদের রয়্যাল ফ্যামিলিতে যদি একটা শিশু জন্মায় তাহলে প্রায় এক লাখের উপরে ওরা বৃক্ষরোপণ করে এবং রিসেন্টলি ওরা কি করেছে যে প্রায় 49,672 গাছ একদিনে লাগিয়েছে এক ঘন্টার মধ্যে।
1: এটা রেকর্ড,
0: এটা একটা বিশাল রেকর্ড।
1: এই জিনিসটা আমরাও তো করতে পারি, দেশ এত জনসংখ্যা।
0: হ্যাঁ, বাংলাদেশেও করেছে যে জামালপুরে নবজাতক শিশু জন্মালেই সেই পরিবারকে দুটো করে গাছ ডোনেট করছে, হ্যাঁ, সেখানকার একটা কমিটি। এবং এইভাবে তারা
1: গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানোর একটা প্রচেষ্টা করে চলেছে
0: সারা বিশ্ব জুড়ে।
1: তো আমাদের হাতে সময় তো বেশি নেই ডক্টর খাতুন, আমরা আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইব যে পরিবেশবিদ হিসাবে আপনি কি মনে করেন আমাদের রাজ্যে অন্তত আমরা কিভাবে সেই পদক্ষেপটা গ্রহণ করতে পারি?
0: পরিবেশবিদ হিসাবে আমি এটা বলতে পারি যে আমাদের প্রথম কথা ভীষণভাবে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং গুলো করা উচিত পরিবেশকে বাঁচানোর জন্য। আর বিভিন্ন দিক থেকে পরিবেশের যে দূষণগুলো, যেখানেই দূষণ হোক না কেন, সেই দূষণগুলো যখনই যেয়ে দেখছি আমরা ব্যক্তিগতভাবে সেগুলোকে যতটা পারব রোধ করা। আর বিভিন্ন এনজিও বলুন বা বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে গাছ লাগানো, গাছের পরিমাণ বৃদ্ধি করা, আর বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পরিবেশ বা একটা পরিবেশকে রক্ষা করার যে চেতনা, সেই চেতনাটাকে জাগিয়ে তোলা, এই বিষয়ে কনফারেন্স বা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা, এই বিষয়গুলোকে একটু নজর দিলে মনে হয় তারা গ্রাসরুট লেভেলের মানুষরা কিন্তু পরিবেশ সচেতন হয়ে উঠবে।
1: তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা কথা বলছিলাম পরিবেশ সুরক্ষা নিয়ে। কেন এই সুরক্ষা? ডক্টর খাতুন খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আজকে আমরা যে পরিবেশে বাস করছি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছুই দেখি না কেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই পরিবেশ। তো এই পরিবেশকে সঠিকভাবে রাখতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, ঠিক তো? তো সেটা করতে গেলে আমাদের পরিবেশকে, এই যে নগরায়নের ফলে বিকাশ দরকার, রাস্তাঘাট উন্নত হতে হবে, গ্রামগঞ্জে কি শহরের আকার দিতে হবে, তাতে করে গাছ অনেক কাটা পড়ছে কিন্তু সেটাকে আমরা আরো আরো গাছ লাগানোর মধ্য দিয়ে কিন্তু এই যোগকে সফল করতে পারি, বাঁচাতে হবে আমাদের এই পরিবেশকে। আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা কি করে বাঁচবে, আমাদের দায়বদ্ধতা কোথায়, আমি আপনি কি করছি পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব, ভেবে দেখেছেন কখনো? কবি সুকান্তের কথায়, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ়।

0: অঙ্গীকার। ভালো থাকুন সকলে, পরিবেশ বান্ধব হয়ে উঠুন, পরিবেশকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন, দায়বদ্ধতা আমাদের সকলের। কি ঠিক বললাম তো ডক্টর খাতুন?
1: হ্যাঁ অবশ্যই, আমাদের সকলেরই দায়বদ্ধতা।
0: আমরা অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর হাসনাহারা খাতুন। আপনাদের সকলকে নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
0: এখন নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথম শিল্পী সত্য চৌধুরী।

0: শুনছিলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে নজরুলগীতি। নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট। থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
4: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
5: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
6: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর দুটি ও পুডুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসনেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের নৌবাহিনীর জন্য একটি জাহাজের উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। আফগান জনগণের কল্যাণে ভারত তার অঙ্গীকার আবারও ব্যক্ত করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা 11টা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে 11টা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাজুড়ায় দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর, হরিপুরে কংগ্রেসের বুথ কর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি সুব্রত মহাপাত্র বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রাম এক ব্লকের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট দেন। নন্দীগ্রামে মোট 9 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সকালে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা 12টার সঙ্গে সঙ্গে নানা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির অভিযোগ, রেজিনগর বিধানসভার প্রায় 70% বুথ দখল করেছে বিজেপি। শক্তিপুরের সোমপাড়ায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া, মোহাম্মদপুর, পলিতাপাড়া ও মহৎপুর সহ 6টি বুথ, বাছরা গ্রাম পঞ্চায়েতের বিদুপাড়ায় 3টি, বাছরা 2টি ও কাতখালী 2টি বুথ দখলের অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে সকালে বারবার উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি নির্বাচনী বিধি ভাঙ

0: আর অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দলীয় কার্যালয় থেকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সঙ্গে থাকা দলীয় প্রার্থী গোলাম নবী আজাদ। ভোট লুটের অভিযোগ তুলে রেজিনগর থানার সামনে অবস্থানে বসেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি ও তার ইলেকশন এজেন্টরা। একই অভিযোগে বহরমপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, শাহনাজ বেগম ও হিরু হালদারের নেতৃত্বে জেলাশাসক কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন দলের নেতা অধীর চৌধুরী। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুডুচেরির থাত্তানচাভাডি এবং আসামের নওগাঁ লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ পর্ব এ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলে খবর। ভোট গণনা 9 অক্টোবর। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হল ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডের রাজ্যসভার 1টি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার 1টি আসনে উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তার মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের ফ্লিট সাপোর্ট শিপ 1 বা FSS-1 জাহাজের উদ্বোধন করেন। তিনি ফ্লিপ সাপোর্ট শিপ 5 বা FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণেরও সূচনা করেছেন। 43,500 টনের এই জাহাজগুলি গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলিকে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ করবে, যার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শ্রী সিং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন,
1: হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ভারত কি ন্যাশনাল ম্যারিটাইম ক্যাপেবিলিটি কা কাস্টোডিয়ান হ্যায়। পিছলে 8 ডিকেডস সে ভি অধিক সময় সে HSL নে দেশ কি ম্যারিটাইম অর ডিফেন্স রিকোয়ারমেন্টস কো পুরা করনে মে বহুত হি মহত্বপূর্ণ ভূমিকা কা নির্বাহ কিয়া হ্যায়।
0: দেশে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, একটি পরিকল্পিত উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই উদ্দেশ্যে বিরোধী দলগুলি পরিকল্পিতভাবে দেশের সাংবিধানিক সংস্থাগুলির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে ভারতীয় সেনাবাহিনী, সুপ্রিম কোর্ট, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ইভিএমকে লক্ষ্যবস্তু করেছে। সম্বিত পাত্রর আরও অভিযোগ, নৈরাজ্যের পরিবেশ তৈরির লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ও মাস ধরে নির্বাচন কমিশনকেও বিরোধীরা নিশানা করছে। সামাজিক মাধ্যমে একটি বিকৃত সিসিটিভি ফুটেজ আপলোড করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দিল্লি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দিল্লি পুলিশের পক্ষে মঞ্জিৎ সুওরান জানান, সাইবার থানা বিষয়টি শনাক্ত করার পর একটি FIR দায়ের করা হয়। তদন্তে জানা গেছে সংশ্লিষ্ট ব্যক্তি হরিয়ানার বাসিন্দা। ওই ব্যক্তি AI এর সাহায্যে বিকৃত এই ফুটেজটি তৈরি করে। এর মূল উদ্দেশ্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বিশৃঙ্খলা ছড়ানো এবং এমন এক অস্থির পরিবেশ তৈরি করা যা বিক্ষোভকারীদের উত্তেজিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট অন্যতম উদ্বেগের বিষয়। এর ফলে বিমান পরিবহনে কিছু সমস্যা দেখা যাচ্ছে এবং বিমান পরিবহনের জ্বালানি বা ATF এর দাম বেড়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী নাইডু বলেন, বিমানের জ্বালানির দাম নিয়ে পরিস্থিতির পর্যালোচনা করতে সরকার বিমান সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে আলোচনা করছে। মন্ত্রক সমস্ত সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে একটি বৈঠকের পর পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে 5 দিনের সফরে ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর পাশাপাশি এই 3 দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কথা বলার পরিকল্পনা রয়েছে। বাণিজ্য ও অর্থনীতি, উন্নয়নের সহযোগিতা এবং জনসাধারণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করা হবে। আদিস আবাবায় বিদেশমন্ত্রী আঞ্চলিক মিশনগুলির

0: প্রধানদের সম্মেলনে সভাপতিত্ব করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কিন রুবিও ন্যাটো গোষ্ঠীভুক্ত তিন দেশ সফর শুরু করেছেন। তিনি বলেছেন, আইসল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু, সুমেরু অঞ্চলে নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলোচনা করবেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি গ্রিস এবং পর্তুগাল যাবেন। গ্রিসে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার পক্ষে ভারত তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মস্কোতে অনুষ্ঠিত আফগানিস্তান নিয়ে অষ্টম আলোচনা পর্বে ভারতীয় প্রতিনিধি দল আফগান জনগণের কল্যাণের পক্ষে মত প্রকাশ করেছে। এই আলোচনায় ভারতের নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার এবং বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। ভারত এবং রাশিয়া ছাড়াও ইরান, কাজাকিস্তান, চীন, কিরগিজিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা আলোচনায় যোগ দিয়েছেন। বেলারুশ এবং মিশর অতিথি হিসেবে এই আলোচনায় উপস্থিত। দক্ষিণী বিশ্বের বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ব্যয় সাশ্রয়ী নানা উন্নয়নে অর্থের যোগান সুনিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতের প্রতিনিধি সাংসদ সিপি যোশী বলেন, একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের লক্ষ্যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করতে হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, সংস্কৃত ভাষা হল সেই সোনালী সূত্র যা ভারতের সমস্ত ভাষাকে সংযুক্ত করে। নতুন দিল্লিতে আজ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায়। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে, ফলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তামিলনাড়ুর দুটি ও পুডুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে আসামের নওগাঁ লোকসভা আসনেও। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের আট প্রার্থীর নাম ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে ভোট চলেছে। সন্ধে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। বেলা এগারোটা পর্যন্ত রেজিনগরে 38.71% ভোট পড়ার খবর মিলেছে। নন্দীগ্রামে এগারোটা পর্যন্ত ভোট পড়েছে 43.95%। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সকালে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির অভিযোগ, রেজিনগর বিধানসভার প্রায় 70% বুথ দখল করেছে বিজেপি। শক্তিপুরের সোমপাড়া এক গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া, মোহাম্মদপুর, পলিতাপাড়া ও মহৎপুর সহ ছটি বুথ, বাছড়া গ্রাম পঞ্চায়েতের বিদুপাড়ার তিনটি, বাছড়ার দুটি এবং কাতখালির দুটি বুথ দখলের অভিযোগ উঠেছে। মিল্কি পঞ্চায়েতের ঘোল্লা ও লাহারপাড়া বুথেও দখলের অভিযোগ রয়েছে। এছাড়া বেলডাঙ্গার বেগুনবাড়িতে রাজ্য পুলিশের মদতে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। মির্জাপুরের কাপাসডাঙ্গাতেও বিরোধী ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠায়। এদিকে সকালে বারবার পুলিশকে হুমকি ও উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দলীয় কার্যালয় থেকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সঙ্গে থাকা দলীয় প্রার্থী গোলাম নবী আজাদ। ভোটরুটের অভিযোগ তুলে রেজিনগর থানার সামনে অবস্থানে বসেন কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি ও তার ইলেকশন এজেন্টরা। একই অভিযোগে বহরমপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, শাহনাজ বেগম ও হিরু হালদারের নেতৃত্বে জেলা প্রশাসনিক ভবনের গেটের সামনে বিক্ষোভ অবস্থান শুরু হয়। সেখানে গিয়ে পৌঁছন দলের নেতা অধীর চৌধুরী। অন্যদিকে শক্তিপুরের কামনগরের একটি বুথে এক অসুস্থ মহিলাকে সহায়তা করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী শাখারব সরকার। এ নিয়ে বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এইমাত্র পাওয়া খবরে জানা গেল, একটা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে 61.32%, রেজিনগরে 56.43%। ভোট পড়ার খবর মিলেছে। এদিকে নন্দীগ্রামে ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হলেও দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। সোনাচূড়ার দুটি বুথে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু ভোটদাতা। বাহাদুরপুর, হরিপুরে কংগ্রেসের বুথ কর্মীকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, এই দাবিতে মিলন প্রধানের নির্বাচনী প্রতিনিধি

0: সুব্রত মহাপাত্র বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। ভোট পরিস্থিতি নিয়ে জানালেন আমাদের জেলা সংবাদদাতা।
1: নন্দীগ্রাম উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, তবে রোদ বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কমেছে বুথে বুথে। নন্দীগ্রামে মোট 323টি বুথের 85টি স্পর্শকাতর, প্রতিটিতেই আছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তার বেষ্টনী।

0: মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সজলকান্তি মাইতি, আকাশবাণী কলকাতা, নন্দীগ্রাম।
1: দলীয় অস্থায়ী কার্যালয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে চলেছে।
2: নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখনো পর্যন্ত 50% বেশি ভোটার ভোট দিয়েছে। উপনির্বাচন সাধারণত কম ভোট পড়ে, যা আমার বিশ্বাস যে অন্তত 85% ভোটার ভোট দেবে। এটা 90% ভোটার যাতে ভোট দেয় বলে সেটা ভালোই হবে। নির্বাচন যেহেতু চলছে, ফলাফল নিয়ে আমি কিছু বলবো না।
1: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, রাম মন্দির সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ। একটি প্রতিবেদন।
3: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
4: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত। আজ সকাল 6টায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। কলকাতায় আসার পর মায়া সেন ও পরে দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন বিভা সেনগুপ্ত। ত্রিপুরায় জন্ম এই শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে শোকের ছায়া। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মাননীয় শু বিজ্ঞাপনের পর
6: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
7: আরবিআই এ কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: মাননীয় শু উপস্থাপনায় দেবাত্রিতা রায়।

শ্রোতা বন্ধু সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মাননীয় সুর আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছি দেবাদৃতা রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

আজি সংখে সংখে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। ঠিক তাই, ক্যালেন্ডারের পাতা বলছে হাতে আর মাত্র খুব বেশি হলে দিন ১১ বা দিন ১০, তারপরেই মা আসছেন। আর শুধু এইটুকু কথা, মা আসছেন, এর মধ্যে কি অপার আনন্দ লুকিয়ে থাকে! মনে এক প্রশান্তি এসে দানা বাঁধে, অন্তরে বেজে ওঠে আনন্দগান।

সেই গান যেন শরতের আকাশ বাতাস জুড়ে ছড়িয়ে পড়ে, তার রেশ কেটেও কাটতে চায় না। প্রকৃতি নিজেও বুঝি সাড়া দেয় সেই সুরের টানে, সেই আনন্দ গানের টানে। আর তাই তো অক্টোবর মাসে মাননীয় শো অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় শরতের আনন্দ গান। রবীন্দ্রনাথ লিখেছেন, শরতের রঙটি প্রাণের রং, অর্থাৎ তাহা কাঁচা, বড় নরম। রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। আপনাকে কিভাবে স্পর্শ করে শরৎ? লিখুন মাননীয় শোতে। আমাদের ইমেল আইডি মাননীয় শো ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম। MANAYESHU@gmail.com চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। মাননীয় শো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসে মাননীয় শোতে চিঠি লেখার বিষয় শরতের আনন্দ গান।

আর দেখুন, শরৎ যাপন মানে তো শুধুই দুর্গাপুজোর আনন্দে মেতে থাকা নয়, দুর্গাপুজো মানেও আবার শুধুই নতুন জামা কাপড়, ভালো মন্দ খাওয়া দাওয়া, এদিক ওদিক বেড়াতে যাওয়াও নয়। তার সঙ্গে আরও কিছু মিশে থাকে পুজোর আনন্দের সঙ্গে। বিশেষত যারা বাড়িতে বসে কিছুটা একান্তে পুজোর অবসরটুকু কাটানোর কথা ভাবছেন, সেক্ষেত্রে মনে পড়ে যায় পুজোর গানের কথা। একসময় এই পুজোর গান আপামর বাঙালির অন্যতম এক আবেগের কারণ ছিল। সময় পেরিয়েছে, শিল্পী সংখ্যা বেড়েছে, গান বাজনার আঙিনাতেও অনেক পরিবর্তন এসেছে। হয়তো এখন আমরা ওই হাপিত্যেশ করে তীর্থের কাকের মতো সারা বছর শুধু ওই পছন্দের শিল্পীর কবে পুজোতে গান বেরোবে তার জন্য বসে থাকি না, সারা বছরই কম বেশি নতুন গান শুনতে পাচ্ছি। তবু কিছু আবেগ বড্ড পিছু টান নিয়ে আসে, হাঁটতে বাধ্য করে আমাদের ডাউন দ্য মেমোরি লেনের পথে। মনে পড়ে যায় ফেলে আসা কিছু পুরনো সুর ঠিক এমন করেই।

তাই শ্রোতা বন্ধুদের কাছে আজকে টেলিফোনে জানতে ইচ্ছে করছে, কি জানতে ইচ্ছে করছে, যে এমন কোনো পুজোর গানের কথা কি মনে পড়ে যে গান আজ জীবনের হয়তো প্রায় 60-65 বছর পার করার পরেও স্মৃতিপটে একই রকম অমলিন, একই রকমভাবে ফেলে আসা পুজোর কথা মনে করায়? জানান আমাকে টেলিফোনে। টেলিফোন নাম্বারটা আপনারা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই, 2210-7325, 0332210-7325। আমাকে কিন্তু জানান, আমি অপেক্ষা করছি টেলিফোনে, যে এমন কোন পুজোর গানের কথা আজও মনে পড়ে।

0: চিঠির ঝাঁপি খুলব, টেলিফোনেও কথা বলব, কিন্তু তার আগে একটু প্রয়োজনের কথা বলি, কিছু গুরুত্বপূর্ণ কথা। দেখুন, এই যে শরৎকাল, এরপর আসবে হেমন্ত, তারপর আসবে বর্ষা, আমাদের শীত, অর্থাৎ এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত একটু আমাদের অসুখ বিসুখ করে। হ্যাঁ, এই ধরুন জর্জারি, পেটের অসুখ বলতে নেই, কিছু ভারী অভারী অসুখও করে। এবার সেক্ষেত্রে বাড়িতে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন, তার শারীরিক অবস্থার কোনো কারণে যদি অবনতি ঘটে, তখন আমরা কিন্তু আরও বেশি করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কোন চিকিৎসা পদ্ধতিতে তাকে রাখলে ভালো হয়, কীরকম পরিষেবা দিলে ভালো হয়, আবার শুধু কি তাই, কোথায় নিয়ে গেলে চিকিৎসা পদ্ধতি খুব বেশি ব্যয়বহুল হবে না, বা অন্তত এমন আয়ত্তের বাইরে চলে যাবে না যা আমাদের পক্ষে ব্যয় করা খুব দুষ্কর। এই তথ্যগুলো থাকা খুব জরুরি। জানব যে এমন কোনো ব্যবস্থা কি আছে যে ব্যবস্থার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারলে চিকিৎসা, চিকিৎসার খরচ, চিকিৎসা পদ্ধতি আমাদের প্রবীণ মানুষগুলির জন্য একটু সহজসাধ্য হবে। তার জন্য আমরা শুনব, আমাদের সঙ্গে আছেন আজ বিশেষ এক অতিথি, অভিজিৎ দাস, বর্ধমান পঞ্চায়েত সমিতি দুইয়ের কোষাধ্যক্ষ। আমরা তাঁর একটু কথা শুনব।
1: ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যা সংক্ষেপে ABPMJAY। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের সকল প্রবীণ নাগরিক যাদের বয়স 70 এবং 70-এর ঊর্ধ্বে, তাদের প্রত্যেককে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়া এবং এই সকল প্রবীণ নাগরিকদের পরিবারগুলিকে চিকিৎসার অতিরিক্ত আর্থিক বোঝা, যা তাদের কাছে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে, সেই ব্যয়ভার কিছুটা কমানো। এই পরিষেবার আওতাভুক্ত প্রত্যেক প্রবীণ নাগরিক এবং ওনার পরিবারে যে সকল প্রবীণ নাগরিক আছেন, তারা সকলেই এই প্রকল্পের অধীনে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত দেশের মধ্যে যে কোনো এই প্রকল্পের আওতাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে চিকিৎসা করাতে পারবেন। হয়তো বিষয়টা একটু জটিল বোধ হতে পারে, তাই বিষয়টা সরলীকরণের জন্য একটি উদাহরণ আমরা নিতে পারি। ধরা যাক, মিস্টার এক্স একজন 75 বৎসর বয়সী প্রবীণ নাগরিক এবং ওনার স্ত্রী মিসেস ওয়াই, যার বয়স 70 বছর। এই ক্ষেত্রে মিস্টার এক্স যখন নিজেকে এই প্রকল্পের আওতাভুক্ত করবেন, তখন ওনার স্ত্রী অর্থাৎ মিসেস ওয়াই, তিনিও এই প্রকল্পের আওতায় চলে আসবেন।

0: আসবেন, অর্থাৎ মিস্টার এক্সের পরিবারের 70 বছর বা 70 বছরের ঊর্ধ্বে থাকা সকল সদস্যই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। এবং এই মিস্টার এক্সের পরিবারটি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবে। এবারে প্রশ্ন হলো, এই প্রকল্পের আওতায় আসতে হলে কি করতে হবে বা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন? প্রথমত, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার শর্ত হলো একটাই, পরিষেবা গ্রহণকারীর বয়স 70 বছর বা তার বেশি হতে হবে। এছাড়া এখানে কিন্তু আর কোনো শর্ত নেই। আমি আরেকবার বলি, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে একটাই শর্ত, যেটা হলো পরিষেবা গ্রহণকারীর বয়স 70 বছর বা তার বেশি হতে হবে। এছাড়া আর কোনো শর্ত কিন্তু এখানে নেই। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় যে নথি লাগবে তা হলো শুধুমাত্র আধার কার্ড। ওই ব্যক্তির আধার কার্ড হলেই তিনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এবার যা করতে হবে, নাম নথিভুক্তকরণের জন্য PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল অথবা আয়ুষ্মান অ্যাপ এর যে কোনো একটা থেকেই যিনি এই পরিষেবার আওতায় আসবেন তিনি তার এবং তার পরিবারের যে সমস্ত সদস্য এই আওতায় আসার মতো উপযুক্ত, অর্থাৎ 70 বছরের বা তার বেশি বয়স্ক যারা আছেন তাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। এবার এই PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল যদি কেউ কম্পিউটার থেকে নাম নথিভুক্ত করাতে চান তাহলে এই পোর্টালে তাদেরকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আর কেউ যদি আয়ুষ্মান অ্যাপ এর মাধ্যমে এই পোর্টালে নাম নথিভুক্ত করাতে চান তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা গুগল প্লে স্টোর থেকে সহজেই এই অ্যাপ পাওয়া যাবে এবং সেখানে নিজে বাড়িতে বসেই কিন্তু নিজের নাম নথিভুক্ত করা যেতে পারে। এবার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র অথবা CSC অর্থাৎ কাস্টমার সার্ভিস সেন্টার থেকেও এই কাজটি করা যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।
1: আশা করি শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন, যা যা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। এ তো গেল অসুখ বিসুখের কথা বা চিকিৎসা পদ্ধতি বিষয়ক কিছু তথ্য। দেখুন, আমরা প্রায়শই একটা কথা বলি যে বয়স তো শুধু সংখ্যা মাত্র, অবসরের কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই আবার নতুন করে শুরু করা যায়। কিন্তু সেটা তো শুধু কথার কথা করে রাখলে হবে না, কাজে করে দেখাতে হবে। এমন অনেক প্রবীণ মানুষ আছেন যারা 60 বা কারো 70-এর ঊর্ধ্বে বয়স, তারা কিন্তু নতুন করে কাজ করতে চান, নিজেকে কর্মের মধ্যে এই কারণেই রাখতে চান যাতে কোনো রকম হতাশা, মন খারাপ, ক্লান্তি ঘিরে না ধরে। তো সেক্ষেত্রেও আমরা ভারত সরকারের পক্ষ থেকে একটি সাহায্য পাচ্ছি। ভারত সরকারের সমাজসেবা এবং সশক্তিকরণ মন্ত্রণালয় একটি বিশেষ স্কিম আমাদের কাছে এনেছেন 1 অক্টোবর 2021 থেকে। সেটির নাম হচ্ছে সেক্রেট, অর্থাৎ সিনিয়র এবল সিটিজেন্স ফর রিএমপ্লয়মেন্ট ইন ডিগনিটি। আপনারা যারা চাইছেন একটা বয়সের সংখ্যা পেরোনোর পরেও আবার নতুন করে কিছু অন্তত করি, সারাদিনে কিছু কাজ অন্তত করি, চুপচাপ বসে না থাকি বাড়িতে, তারা এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারেন। কিভাবে যুক্ত হবেন? সেক্রেট পোর্টালে অতি অবশ্যই নিজের নাম, বয়স, সমস্ত কিছু নথিভুক্ত করতে হবে। তার সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা, এবং তার পাশাপাশি আপনি বিশেষ কোনো ক্ষেত্রে যদি পারদর্শী হয়ে থাকেন সেটিও উল্লেখ করতে হবে, এবং পরবর্তী যা যা পদক্ষেপ আছে সেই মতো আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে এই স্কিমের হাত ধরে আপনি আবারও কর্মযোগ্যে ফিরতে পারবেন নিজের মনকে সুস্থ রাখার জন্য।

এইবার কিন্তু চিঠির ঝাঁপি খুলতেই হবে, তা না হলে শ্রোতা বন্ধুরা একটু অভিমান করে ফেলবেন। দেখি যে চিঠির খামে মুড়ে কতখানি আনন্দ তারা আমাদের উপহার দিয়েছেন। মাননীয় সু, মাননীয় সু বন্ধু, শরৎকাল মাথার ওপর মেঘমুক্ত নীল আকাশের চাঁদোয়া টাঙিয়ে আশ্বস্ত করে মানুষজনকে। কাজী নজরুল ইসলামের গানের কথায়, শরতের আনন্দ ধরে না রে ধরণীতে, বসুন্ধরা সাজে নীলে হরিতে। লিখছেন আমাদের অনেক দূরের বন্ধু সৌমেন্দ্রনাথ জানা, টরেন্টো কানাডা থেকে। লিখছেন, বর্ষারানী যখন চারদিক ভাসিয়ে বর্ষণ ক্লান্ত হয়ে বিদায়ের পথে, তখন সবুজ ঘাস, শিউলি ছড়ানো গাছতলায় পল্লীবালার কোঁচড়ে ভরা শিউলি সুবাস মনের আনন্দ তো বাড়াই, প্রকৃতির রূপ ও বহুগুণ বাড়িয়ে দেয়। আসে কাশফুলের সৌরভে পুজো পুজো গন্ধ, মেতে উঠি আমরাও নতুন নতুন পোশাক আশাক জামা জুতোই। বেশি আনন্দ কচি কাঁচাদের হয়, তাঁদের বায়না সবার আগে, নতুন কি এলো পুজোর সাজে। বড়রাও আনন্দিত হই বাড়ির সবাইকে নতুন পরিধানে সজ্জিত হয়ে বেরিয়ে পড়তে দেখলেও। স্বজন পরিজনের আসা যাওয়ায় ঘরবাড়ি গম গম করে। রবি ঠাকুরের কথায় ও গানে শরৎ তার অরুণ আলোর অঞ্জলি সাজিয়ে আগমনী গানের সঙ্গে আমাদেরও আনন্দে মাততে উদ্বুদ্ধ করে বই কি। ধানের ক্ষেতের সোনাঝরা রোদের সঙ্গে প্রাণের সংযোগ খুঁজে পাই আমরা। তবে শুধুই কি আনন্দের বন্যা বয়ে যায় শরতে? বর্ষার বিভীষিকায় খড়কুটো যাদের সম্বলে নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, তারা নিজের মনের কাছে কত অসহায়। তা আশ্বিন বোঝে না, শরত না, ওপর ওপর আনন্দে মাতলেও মনকে বোঝানো বড় দায়। মনই বোঝে মনের আসল অবস্থা। শরতের আনন্দ গান সবার মনে বাজুক, সবাই শ্বেত শুভ্র বা রঙিন পোশাকে সাজুক, এটুকু কামনা করতেই পারি। বিলাসিতা না বাড়িয়ে মানসিক তৃপ্তির পথ খুঁজে এসো পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়ে। দুঃখ ভাগ করে নিলে তা তো কমেই, প্রবীণ যারা আমরা তারা সবাইকে আনন্দে কাটাতে দেখলে খুশিই হই, কি বলো? লিখলেন সৌমেন্দ্রনাথ জানা, টরন্টো কানাডা থেকে।

0: টেলিফোনে মনে হচ্ছে আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি চেষ্টা করি কথা বলার। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: আমি মুর্শিদাবাদ জেলার লালবাগ থেকে বলছি, মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল।
0: হ্যাঁ বলুন।
1: অনুষ্ঠান শুনছি, মনোক্রম দিয়ে খুব ভালো লাগছে। আমার পুজোগুলো যেগুলো হয় খুব ভালো লাগে। এবারও নতুন নতুন পুজোর গান পাবো আশা করি।
0: এমন কোন পুজোর গান কি মনে পড়ে পুরোনো দিনে?
1: মা দুর্গা বলে একটা গান আছে, ছবির গানটা মনে পড়ছে, ছবিটা গানটা খুব ভালো লাগে।
0: বেশ, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।
1: আপনাদেরকে এবং প্রত্যেক শ্রোতা বন্ধু জানাই স্বাগত, শুভেচ্ছা।
0: ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকেও।

0: সঙ্গে রয়েছেন আরেক শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে সনত কুমার শাহ কথা বলছি।
0: বলুন।
1: যদি অনুগ্রহ করে ওই মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গাও জন্মে এসেছে দাঁড়ে, এখানে যদি বাজান তাহলে খুব মানে উপকৃত হই বা স্বাভাবিত হই ম্যাডাম। হ্যাঁ,
0: বেশ, ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।

পরের চিঠি পাঠিয়েছেন গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। প্রবীণ সখা মাননীয় সুর, রবীন্দ্রনাথ গানে গানে বলেছেন, আজ ধানের

শীতের ঔত্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা, মাথার উপরে বর্ষার মেঘমেদুর আকাশের পরিবর্তে গাঢ় নীল আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের আনাগোনা, মৃদুমন্দ বাতাসে নদীর চরে শ্বেত শুভ্র কাশফুলের দোলা দেখে বুঝতে পারি শরৎ এসে গেছে। এই ঋতু কেবল প্রকৃতির রূপ বদলায় না, আমার অন্তরেও বয়ে আনে এক অপূর্ব প্রশান্তি। ভোরে স্নিগ্ধ বাতাসে ঝরে পড়া শিউলির মিষ্টি সুবাস সবুজ ধান ক্ষেতকে, মনকে নির্মল আনন্দে ভরিয়ে তোলে। মনে হয় পৃথিবী যেন সব ক্লান্তি মুছে ফেলে নতুন করে সেজে উঠেছে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। রবীন্দ্রসঙ্গীতের সেই চিরন্তন সুরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার স্বাদ যায়।

এই সৌন্দর্য আমাকে আত্মিক দিক থেকে গভীরভাবে ঋদ্ধ করে। প্রকৃতির শান্ত প্রসন্ন রূপ শেখায় জীবনের মলিনতা ভুলে সহজ সরল সুন্দরভাবে বাঁচতে। শরতের আকাশ উদার হতে শেখায়, আর মৃদুমন্দ বাতাসের দোলা হৃদয়ের জমাট বাঁধা অবসাদ দূর করে দেয়। প্রকৃতির এই আনন্দের সুর পূর্ণতা পায় উৎসবের আগমনে। শরৎ মানেই ঢাকের কাঠি, আর শাঁখের ধ্বনি জানিয়ে দেয় মায়ের আগমনী বার্তা। ঘরে ঘরে মহামায়ার আবাহন। নজরুলের গানে ধ্বনিত হয়, শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলে ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীতি গাহিয়া। সব মিলিয়ে প্রকৃতি ও উৎসবের এই মেলবন্ধন আমাদের জীবনে অপার্থিব আনন্দ বয়ে আনে। লিখলেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক।

0: রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি লক্ষ্মীনারায়ণ কান্দিলাল বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি। দিদি ভাই
0: বলুন।
1: আমার বয়স এখন 77 বছর।
0: আচ্ছা,
1: আমি অনেক পুরনো গান এই দুর্গাপূজার আগে বহু গান আমি শুনেছি, তার মধ্যে ধরুন আমি আপনি বললেন গান দু একটা বলার জন্য, আমি ওই শরৎ সিং এর এক একে এক, দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালানি ঘরে, এটাই এটাকে আমি সাজেস্ট করছি। আর লতা মঙ্গেশকরের সাত ভাই চম্পা, এই দুটো গান বহুদিন থেকে শুনছি আমরা, এটাই আপনাকে জানালাম। নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন।

আসব পরের চিঠিতে। পরের চিঠি লিখছেন উত্তম দালাল, খড়সরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। প্রিয় মাননীয় সু, এখনো সুনীল আকাশে কৃষ্ণবর্ণ মেঘের আনাগোনা মনকে বিষণ্ণ করে। বৃষ্টি বিদায় নিয়েও যেন দূরে কোথাও থমকে দাঁড়িয়ে আছে। তবুও আশ্বিন এসেছে, শরৎ ঋতুর আগমন ঘোষণা করছে প্রকৃতি। ছিন্ন মেঘেদের ফাঁকে অরুণ কিরণ, শিশির ভেজা সবুজ মাঠ, পদ্ম ও শিউলির লাবণ্য আর ছুটির অবকাশ নিয়ে এসেছে শরতের স্পর্শ। সোনারং রোদ্দুরে উৎসবের ঋতু শরতের এই আগমন আমাদের আনমনা করে তুলেছে। আমাদের অন্তরলোক স্পন্দিত হয়ে উঠতে চাইছে জীবনযাপনের মধুর ছন্দে। দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যাওয়ার ব্যাকুলতা ছড়িয়ে পড়ছে সমস্ত অঙ্গে। দুর্গোৎসবের আয়োজন নিঃশব্দে সম্পন্ন হচ্ছে। ওদিকে

প্রবাস থেকে ফিরে আসবে আমাদের একমাত্র প্রিয়জন। আমি এখন বাজারে গিয়ে বড় সাবধানে হিসেব করে বাজার করছি। পূজোর সময় বাবু আসবে বলেছে, তখন তো ভালো মন্দ বাজার করতে হবে। ওদিকে রান্নাঘরে কড়ায় তেল ফোড়নের আওয়াজ ভণ্ডুল করে দিচ্ছে বাবুর আসা ফোনের শব্দকে। বাবুর মা অশক্ত শরীরে পা টেনে টেনে ফোন ধরতে গিয়েও ফিরে আসছে। না, এটা অন্য কারো ফোন, হয়তো সে আসবে না। তবুও তো অপেক্ষা, তাই জানলার সামনে বা বারান্দায় বসে আমাদের অনন্ত প্রতীক্ষা। সব অপেক্ষার অবসান ঘটুক, আনন্দে ভরে উঠুক শরতের এই আনন্দবেলা। জগৎজননীর কাছে এই আমাদের প্রার্থনা। লিখলেন উত্তম দালাল, খরসরাই মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে।

0: আমাদের আরেক শ্রোতা বন্ধু এসেছেন, দেখি একটু কথা বলার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: দেখুন, আমার বয়স 67 বছর বয়স। তা আমি তো, আমরা তো ওই 14-15 বছর বয়স থেকে পুজোর দেখতে যেতাম, এবং তখন ঘোড়া গাড়ি বেশ চলতো, এবং ঘোড়া গাড়ি করে যেতে যেতে যে গানগুলো সব শুনতাম, হেমন্ত মুখোপাধ্যায়ের সুন্দর সুন্দর গান, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, তারপরে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, তারপরে অলির কথা শুনে বকুল হাসে, মৌহুয়াই জমেছে আজ মৌ গো, এই এইসব গানগুলো বিভিন্ন রকম ভাবে গাইত, এবং মাইকে করে রেকর্ডের গানগুলো গাইত, খুব সুন্দর লাগতো। এবং এই যে শরৎকালের যে শারদীয়া উৎসব, এটা কিন্তু বেশ ওই গানের সঙ্গে সঙ্গে খুব মজা এবং আনন্দ খুব পেতাম। নমস্কার।

খুব সত্যি কথা, ওই যে বললাম যে পুজোর গানের হয়তো এখন আমেজটা একটু বদলে গেছে, বা পুজোর গানের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে, তবু এখনও যখন দেখবেন আমরা এই ঠাকুর দেখতে বেরোই, বিশেষ করে একটু একটু গ্রামগঞ্জের দিকে বা মফস্বল কোনো জায়গায়, পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলে যখন পুরনো গান ভাসে, পুরনো গান বাজানো হয়, ঠাকুর দেখার লাইনে আমরা যখন দাঁড়িয়ে থাকি, কানে আসছে ঠিক সেই পুরনো গানের কয়েক কলি, কি অসম্ভব আনন্দ হয় না? খুব ভালো লাগে। সবটা মিলিয়ে যেন ওই ভিড় গরম জমজমাট সব কিছুর মধ্যে ওই অমলিন সুরটুকু পুজোর আনন্দকে আরও দ্বিগুণ করে দেয়।

অনুষ্ঠানের প্রায় শেষকালে এসেছি, পড়ে ফেলি না হয় আরেকটা চিঠি। চিঠি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, দেঘরিয়া কলপুকুর রাজারহাট রোড কলকাতা থেকে। প্রকৃতিপ্রেমী মাননীয় এসো, বর্ষার বাড়িধারার পর সূচি শুভ্র শরৎ বাংলার বুকে খণ্ড খণ্ড ভাসমান সাদা মেঘের পাখায় ভর দিয়ে অপূর্ব রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। নীলাকাশের চন্দ্রাতপে প্রকৃতির সর্বত্র ঝরে পড়ে এক স্নিগ্ধ প্রসন্নতা। রচিত হয় আগমনীর পরিবেশ।

হাস্যময়ী প্রকৃতি সবুজের সঙ্গে নিজেকে সাজিয়ে তোলে। ক্ষেতে সবুজ ধান গাছ, খালবিলের ধারে সাদা কাশ ফুলের দোলায়িত চামর, বর্ষা শেষে মেঘমুক্ত সুনীল আকাশ, আলো ছায়ার লুকোচুরি, সাদা সাদা খণ্ড মেঘের অনবরত আনাগোনা, শিউলি ফুলের মন মাতানো গন্ধ, টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। বাঙালির আনন্দ ঘন উৎসব দুর্গাপূজার আয়োজনে নগর প্রান্তর গ্রামগঞ্জ মুখর হয়ে ওঠে। বাতাসে আনন্দের সুরে ছায়া শুনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলিতে পড়ে উৎসবের শুভ্র সুন্দর আলপনা। বৎসরান্তে আবেগ ভরা বহু প্রতীক্ষিত মা দুর্গার আগমনী বার্তা নিয়ে বাঙালিদের উচ্ছ্বাসের উন্মাদনা। দেশের অর্থনৈতিক পটভূমি রচিত হয় বর্ষায়, তার পরিণতি ঘটে শরতের বিলম্বিত অধ্যায় হেমন্তে। স্বাভাবিকভাবে বর্ষা ও হেমন্তের মধ্যে শরৎ সম্ভাবনার বাণী নিয়ে আসে। এইভাবে অন্তরে বাহিরে আবেগময় আনন্দের বাণীর আয়োজন শরতেই। জ্যোৎস্না স্নাত শারদীয়া রাত্রির কোনো তুলনা হয় না। রূপালী জ্যোৎস্নায় মুগ্ধ হয়ে লক্ষ্মীদেবীও যেন রূপবতী ও যৌবনবতী পৃথিবীকে আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে ধরিত্রীতে নেমে আসেন। কবির গানে গানে বলি, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয় আনন্দ গান গারে। সময় বলছে এবার থামতে হবে, মাননীয় সুর আজকের পর্বে বিদায় নিতে হবে। সঙ্গে ছিলাম দেবাদৃতা রায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পূজোর আনন্দে যেন বয়সের সংখ্যা বাধা হয়ে না দাঁড়ায়, কেমন? কারণ প্রকৃতি যে আনন্দ যজ্ঞ সাজিয়ে রেখেছেন সেখানে আমাদের সবার আমন্ত্রণ। আবার কথা হবে পরে।

আকাশবাণী কলকাতা, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। ভারী বৃষ্টিপাত হয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে বিহারের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। সিকিমের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। ওড়িশার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর ও মধ্য আন্দামানে 5 সেন্টিমিটার, দক্ষিণ আন্দামানে 3 সেন্টিমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টি হয়নি। সিকিমের আমফু পুন্ডিবাড়ি 9 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তোরসা চা বাগানে আলিপুরদুয়ার বৃষ্টি হয়েছে 8 সেন্টিমিটার। ঝাড়খণ্ডে কোনারে 2 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিহারের বেনিপট্টি মধুবনীতে 7 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেগুসরাই 5 সেন্টিমিটার। উড়িষ্যায় বৃষ্টিপাত হয়নি। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড এবং সিকিমের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো এলাকায়। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পরবর্তী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র এলাকায় যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরে দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, বাইরে ঘুরে আইএফএ শিল্ডের উপর স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়।

0: উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30টায় বিদ্যার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত বারিক, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রথমে লোকগান, পরিবেশনায় সতীশ রায় মুর্মু ও সহশিল্পী বৃন্দ। পরে 6:15 শুনবেন কথিকা মেক ইন ইন্ডিয়া, বলবেন নবকুমার মান্ডি। এরপর সাঁওতালি লোকসঙ্গীত, পরিবেশনায় ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:38 কিষাণ বাণী, একাঙ্গী চাষ, ডক্টর দীপক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 লোক তর্জাগান, পরিবেশনায় শিবানী হালদার সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন আবাহন দত্ত। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, মহালয়ার ফোর, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা পর্ব ১। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায় এবং অধ্যাপক শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সেনাজ আব্দুর রফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সরুদ, শিল্পী রাজরূপা চৌধুরী। স্টুডিও ঘড়িতে এখন 2:30, একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাই মড়েগেল তুরুই গেট উডো তুরুই মিটার এহবেনা তেহিঞা মাজান বেড়া রিয়া সান্তাড়ি আখড়া

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন ইয়াইয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 17 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 5টা বেজে।

0: 11 সেকেন্ড। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন, বিজ্ঞাপনের পর
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট বেঙ্গল। শিল্ড ফাইনালে মেগা ডার্বি, মুখোমুখি হবে মোহনবাগান। ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভারত বনাম উরুগুয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে আজ আর কিছুক্ষণ পরেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে নামবে জামিলের নতুন টিম। নতুন পরীক্ষা আজ জামিলের জন্য উরুগুয়ের মতন বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। একদমই নেই বিশ্রামের অবসর। এশিয়ান গেমসের সাফল্যের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজে নামছে ভারত। আবেগ ঘন মুহূর্ত, রাত পোহালেই নীল সাদা জার্সিকে বিদায় জানাবে। শেষবারের জন্য আর্জেন্টিনার জার্সি পড়বে লিওনেল মেসি। শেষ হলো ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর, বিশ্বজয়ী অধিনায়ক ইস্তফা দিলেন। চায়না ওপেনের সেমিফাইনালে বলের আঘাতে আহত হলেন দর্শক এবং তার জেরেই ডিসকোয়ালিফাই হল মেদভেদেভ।

প্রথমেই যে খবরের দিকে আমরা নজর দেব তা হলো যে গতকাল সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যে খুব ভালো ফর্মে রয়েছে এই নিয়ে তো কোনো কথাই নেই, তবে শুধু ফর্ম না, একেবারে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল এবং 126তম আইএফএ শিল্ডের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল আর তাদের প্রতিপক্ষ মোহনবাগান। কলকাতা ফুটবলের ডার্বির চেয়ে বড় কোনো উৎসব হতেই পারে না, আর সেই মঞ্চ যখন কোনো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল হয় তার উন্মাদনা তো পৌঁছে দেয় সপ্তমে। ইতিহাসের ইতিমধ্যেই চলতি মরশুমে কিন্তু তিনটে ডার্বি হয়ে গিয়েছে যেখানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ডে আরও একটি ডার্বি হতে চলেছে। দ্বিতীয় সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করল ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে পাঞ্জাব এফসিকে 4-3 গোলে হারিয়ে আগেই ফাইনালে নিজেদের আসন পাকা করে রেখেছিল মোহনবাগান। ফলে আগামী 8ই অক্টোবর সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ট্রফির ফয়সালায় মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যদিও সেমিফাইনালের শুরুটা লাল হলুদের শিবিরের জন্য মোটেও স্বস্তির ছিল না। ম্যাচ শুরুর মাত্র 2 মিনিটের মাথায় ডিফেন্ডার জিভুলিচের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নর্থ ইস্টের আলাদিন আজারি একটি দারুণ গোল করেন। গোলকিপার লাচিনপাকে অনায়াসে কাটিয়ে বল জালে জড়িয়ে নর্থ ইস্টকে 1-0 গোলে তিনি এগিয়ে দেন। কিন্তু এই গোলটি যেন ঘুম ভাঙিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাজের দলের। পিছিয়ে পড়ে চারিদিক থেকে আক্রমণের ঝড় তোলে লাল হলুদ। 11তম মিনিটে ডান দিক থেকে ক্রিস ইকোনোমিডিসের মাপা সেন্টার থেকে প্রথম গোলটি শোধ করলেন ডেভিড। ফলাফল তখন হলো 1-1। এরপরই ম্যাচের রাশ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইস্টবেঙ্গল। 23তম মিনিটে বাঁদিক থেকে দানি রামিরেজের নিখুঁত সেন্টারে পাঁচ হুইয়ে বল জালে ঠেলে দলকে 2-1 এগিয়ে দেন রোহিত কুমার। প্রথমার্ধের অন্তিম লগ্নে 43তম মিনিটে আসে একটি চোখ জোড়ানো গোল। মাঝমাঠ থেকে তরুণ পিভি বিষ্ণুর থ্রু বল ধরে দ্রুত গতিতে বিপক্ষ বক্সে ঢোকেন ইকোনোমিটিস। নর্থ ইস্টের ডিফেন্ডার দীনেশ সিংহ এবং গোলরক্ষককে অনায়াসে ড্রিবল করে ঠান্ডা মাথায় ব্যবধান করেন 3-1। দ্বিতীয়ার্ধের শুরুতে কার্যত ম্যাচের ফলাফলে একটা শিলমোহরই পড়ে যায়, কারণ 46তম মিনিটে নিজেদের অর্ধ থেকে পাওয়া লং বল নিয়ে বাঁ প্রান্ত থেকে বিদ্যুৎ গতিতে বক্সে ঢুকে পড়েন বিষ্ণু। তাঁর বাড়ানো সাজানো ক্রসে শুধু পা ছুঁয়ে নিজেদের দ্বিতীয় গোলটি করলেন ডেভিড, তখন স্কোর 4-1। এরপর 56তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, বক্সের ডান প্রান্তে দীনেশ সিংহকে গতির কাছে পরাস্ত করে আগুয়ান কিপারের ওপর দিয়ে আলতো চিপে বল জালে জড়িয়ে নিজের দুর্দান্ত হ্যাট্রিক পূরণ করেন ডেভিড। ফলাফল তখন 5-1। ম্যাচের 60 মিনিট পেরোতেই জোড়া চমক দেন হাবাস। ডেভিড ও ইকোনোমেডিসকে তুলে নিয়ে নামান নবাগত দুই বিদেশি একে লোবা ও জলিনস্কিকে। 83তম মিনিটে রাবিহের ক্রস বারে লেগে ফিরে আসার পর এবং লাচিনপা প্রাথমিক আক্রমণ প্রতিহত করলেও ফিরতি বলে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন নর্থ ইস্ট, এবং তার ফলে 5-2 ব্যবধান তখন এসে দাঁড়ায়। কিন্তু ইস্টবেঙ্গলের গোল ক্ষুধা তারপরেও কমেনি। 85তম মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে বাসিম রশিদের চমৎকার ক্রস ফাঁকায় পেয়ে জোরালো হাফ ভলিতে লাল হলুদ জার্সিতে অভিষেক মাঝেই নিজের প্রথম গোল তুলে নেন এ কে লোবা। তখন স্কোরলাইন 6-2। এরপর ইনজুরি টাইমের অতিরিক্ত মিনিটে অর্থাৎ 91 মিনিটে নর্থ ইস্ট রক্ষণের বিশৃঙ্খলার ফায়দা তুলে দলের সপ্তম ও নিজের অভিষেক গোলটি করেন আরেক বিদেশি জলিনস্কি। রেফারি শেষ বাঁশি বাজতেই 7-2 স্কোরে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। আক্রমণ ভাগে এই বিধ্বংসী ফর্ম নিয়ে এবার আগামী 8ই অক্টোবর যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে লাল হলুদ ব্রিগেড। ডার্বির আগে মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল, এর অন্যতম কারণ সেমিতে 7-2 গোলে জয়। পাশাপাশি আরও একটা বিষয় হলো মোহনবাগানের দুর্বলতা। সেমিতে মোহনবাগান যে খেলাটা খেলেছে তার থেকে অনেক ভালো খেলেছে ইস্টবেঙ্গল, তাই এই ডার্বিতে কার্যত অনেকটাই এগিয়ে রইবে তারা।

সল্ট লেক স্টেডিয়ামে কথা বললাম, আইএফএ শিল্ডের ফাইনাল 8ই অক্টোবর সেখানে হবে। তবে তার আগে আজ সল্ট লেক স্টেডিয়ামে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে, ভারত বনাম উরুগুয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে আজ জামিলের কিন্তু নতুন পরীক্ষা। এই হাই প্রোফাইল আন্তর্জাতিক সূচিতে ভারত ইতিমধ্যেই অর্ধেকের বেশি পথ পেরিয়ে গিয়েছে। বিশ্বকাপে খেলা দুই দেশ তা হল পানামা ও শক্তিশালী ব্রাজিল। এদের বিরুদ্ধে ব্লু টাইগার্সদের টানটান ম্যাচ খেলে তারা কিন্তু দেশে ফিরে গিয়েছে। এবার ভারতের সামনে অপেক্ষা করছে আরও এক বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে আজ কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে। প্রায় চার দশক পর কলকাতায় ফিরছে লা সেলেস্তে। উরুগুয়ের জন্য এই আন্তর্জাতিক উইন্ডো নতুন এক যুগের সূচনা করেছে। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর মার্সেলো বিয়েলসা কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তার জায়গায় দায়িত্ব নিয়েছেন দিয়েগো ফোরলান। এই ফোরলানের কথা আমরা সবাই জানি, দুর্ধর্ষ প্লেয়ার ছিলেন ফোরলান। চোটের কারণে দলের মিডফিল্ডের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে এবং হর্জিয়ান দে আরাসকায়েদা এই সফরে তারা নেই। পাশাপাশি ফার্নান্দো মুসলেরা, দিয়েগো গোদিন, লুইস সোয়ারেজ এবং এডিনসন কাভানির মতো অভিজ্ঞ তারকারাও দলে নেই। ফলে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে এখন উরুগুয়ে দল। শেষ দুই ম্যাচে ভারতের একমাত্র গোলদাতা রায়ান উইলিয়ামস আক্রমণের নেতৃত্ব দেবেন, তার সঙ্গে থাকবেন মনবীর সিংহ। অন্যদিকে আগের ম্যাচে গুরপ্রীত সিং সান্ধুর ভুলে দুটি গোল হজম করার পর জামিল গোলরক্ষকের জায়গায় একটা পরিবর্তন আনতে হয়তো চলেছেন। আরাসকায়েতা ও ভালভার্দে না থাকলেও ভারতের ডাবল পিভট অনিরুদ্ধ থাপা এবং লালিংমা রালতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তাদের মূল কাজ হবে রদ্রিগো বেস্তানকুরের প্রভাব কমানো। পাশাপাশি খুব বেশি উঁচু ডিফেন্সিভ লাইনেও খেলা যাবে না, কারণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার এক দারুণ ক্ষমতা রয়েছে উরুগুয়ের, বিশেষ করে গুয়েরমো ভারেলা, তার দিকে নজর রাখতে হবে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনি একটি গোলের অ্যাসিস্ট করার পাশাপাশি নিজের একটি গোল প্রায় করেই ফেলেছিলেন। ফ্ল্যামিঙ্গোর এই ফুলব্যাক চলতি মরশুমে ক্লাবের হয়ে তিনটি অ্যাসিস্ট এবং একটি গোল করেছেন। অনুশীলনের আগে ফোরলানের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে তাকে দেখা যায়। এরপর ক্রস থেকে বল পাওয়ার পর দ্রুত শট নেওয়ার অনুশীলনও করেন ভারেলা, ফলে ভারতের বাঁ দিকের রক্ষণে আকাশ মিশ্র এবং আশিক কুরুনিয়ানের ওপর একটা বাড়তি দায়িত্ব থাকবে তাঁকে আটকানোর। ব্রাজিলের বিরুদ্ধে আনোয়ার আলী এবং বিজয় ভার্গিজের ভুল থেকেও কিন্তু দুটি গোল হয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে বক্সের আশেপাশে দারুইন নুনেজের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, তাই সেন্টার ব্যাকদের ব্রাজিল ম্যাচের ভুল পেছনে ফেলে এবার নিজেদের মেলে ধরতে হবে, সেটাই হবে তাদের বড় চ্যালেঞ্জ। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের তুলনায় এই ম্যাচ আরও শারীরিক হতে পারে, ফলে উরুগুয়ের প্রেসিং ভাঙতে ভারত এক টাচে দ্রুত পাস খেলার কৌশল নিতে পারে। তবে উরুগুয়ের দেরিতে গোল হজম করার পূর্ণতা থেকে আত্মবিশ্বাস নিতে পারে ভারত। শেষ দুই ম্যাচে উরুগুয়ে যে চারটি গোল হজম করেছে তার মধ্যে তিনটি এসেছে 79 মিনিটের পর, তাই সেন্টার ব্যাকদের এখন যেটা দেখা যে শেষ দিকে ইস্টবেঙ্গলের ফর্মে থাকা স্ট্রাইকার এডমুড লালরিন্দিকার মাঠে নামার একটা সম্ভাবনা রয়েছে। ব্রাজিলের বিরুদ্ধে 31 মিনিটে খেলে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি। এবার দেরি হয়ে যাওয়ার আগে জামিলের আস্থা হয়তো তিনি অর্জন করতে চাইবেন। শেষবার কলকাতায় উরুগুয়ে খেলেছিল 1982 সালে নেহরু কাপ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2-2 ড্রয়ের পর ভারতের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে উরুগুয়ের দুই তরুণ জর্জে দা সিলভা ও মারিও সারালেগুই ভারতের বিরুদ্ধে তিনটি গোলও করেছিলেন। চার বছর পর তারা উরুগুয়েকে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এও পৌঁছতে সাহায্য করেন। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর একটা নতুন পথ খুঁজছে লা সেলেস্তে। নতুন চক্রের শুরুটা ইতিবাচকভাবেই শুরু করতে চাইবেন ফোরলান এবং চাইবেন দলের মধ্যে একটা সঠিক সমন্বয় খুঁজে পেতে। আর কিছুক্ষণ পর ভারতীয় সময় 7:30 সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই ফুটবলের মহারণ। এখন শুনবেন আসন্ন রঞ্জি ট্রফি নিয়ে একটি

0: বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
1: আগামী রবিবার থেকে শুরু হচ্ছে 2026-27 সালের রঞ্জি ট্রফি মৌসুম। প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হবে বাংলার দল। এছাড়া বাংলার গ্রুপে আছে সৌরাষ্ট্র, গুজরাট, সার্ভিসেস, কেরালা, মহারাষ্ট্রর মতো শক্ত প্রতিপক্ষ। গত কয়েক মরশুমে ভালো ক্রিকেট খেলেও ট্রফি আসেনি, বারবার তীরে এসে দড়ি ডুবলেও এবারের রঞ্জি ট্রফি পেতে মরিয়া সুদীপ ঘরামির নেতৃত্বের বাংলা দল। তিন দশক আগে শেষ বাংলা দল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা প্রাক্তন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিন্তু বাংলা দলের ভালো পারফরমেন্সের ব্যাপারে আশাবাদী।
2: দেখুন, আমরা খুবই আশাবাদী, কারণ লাস্ট ইয়ারে সামহাউ উই লস্ট ইন সেমিফাইনাল, উই হ্যাড দ্যাট এবিলিটি টু উইন দ্য রঞ্জি ট্রফি লাস্ট ইয়ার। কয়েক বছরে আমরা 2020-তে ফাইনাল খেলেছি, 23-এ ফাইনাল খেলেছি, উই অলওয়েজ হ্যাড দ্য এবিলিটি টু উইন দ্য ট্রফি। লাস্ট ইয়ারে যেটা খুব ব্রাইট চান্স ছিল, আর এবার যা আমাদের এবার ট্যালেন্ট আছে, যেভাবে আমরা খেলছি, রিসেন্টলি আমরা দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি জুন। সো ওভারঅল আমি এক্সপেক্ট করছি যে লাক ইজ উইথ আস, এবিলিটি ওয়াইজ উই আর দেয়ার, হার্ড ওয়ার্ক আমরা করেছি, প্লেয়ার সবাই প্রচুর পরিশ্রম করছে। সো সব কিছু ঠিকঠাক থাকে, উই আর গোয়িং টু হ্যাভ আ ভেরি গুড সিজন।
1: লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে বাংলা দল ভালো ক্রিকেট খেলবে বলছেন প্রাক্তন ক্রিকেটার আব্দুল মোনায়েম।
3: বাংলা দল নিয়ে খুবই আশান্বিত, কারণ কি কোচ, ইনি আমার ভীষণ প্রিয় মানুষ এবং অত্যন্ত লড়াকু কোচ লক্ষ্মীরতন শুক্লা। ওনার কোচিং পিরিয়ডে একবার ফাইনাল খেলেছেন, তাই আমরা এবার আশা করব যে যাতে রঞ্জি ট্রফিটা বহুদিন পর আবার আমাদের সিএবির প্রেসিডেন্টের ঘরে আসে, কারণ প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেটার। বেঙ্গল টিম কিন্তু লাস্ট 5-6 বছর দুর্দান্ত খেলেছে, বেঙ্গল 2 বার ফাইনাল খেলেছে লাস্ট 6-7 বছরে, তাই টিম হিসাবে দারুণ। বোলিং অ্যাটাকটা আকাশদীপ কতটা খেলতে পারবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। শামি আছে, মুকেশ আছে, সুরাজ খুব ভালো বল করছে, রিজার্ভের প্লেয়াররাও আছে, তারাও খুব ভালো। এটা আর একটা ভালো যে ফুল ব্যাটিং সাইডটা পুরো ফিট আছে, এবং লক্ষ্মী প্রথম থেকেই নেমেছে। একটা আমরা ছোট টুর্নামেন্ট হলে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, তো এটা একটা কনফিডেন্স দেবে টিমকে, এবং টিম যথেষ্ট সুসংগত টিম আছে। ভালো টিমগুলোকে আমরা আগেই মেরে দিয়ে উপরে চলে যাই, তাহলে তো একটা প্রতিদ্বন্দ্বী চলে গেল।
4: সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার, এরকম এরকম জায়গায় গিয়ে বাংলা চোখ করে যাচ্ছে, মানে যেটা একটা বড় টিমের কাছে কাম্য নয়। মানে সমস্যাটা কোথায় থাকে এই সব জায়গাগুলো?
3: সমস্যাটা আমি মেইনলি বলবো লাক ফ্যাক্টর একটা বিরাট কাজ করছে। আমাদের লাক ফ্যাক্টরটা আসছে না, আমরা 2 বার ফাইনাল খেলেও ট্রফি জিতিনি। লাস্ট ইয়ারও প্রায় সেমিফাইনালে আমরা ওইভাবে খেলার পর হঠাৎ করে আমাদের ব্যাটিং বিপর্যয় হলো, এইভাবে ব্যাটিং বিপর্যয় আশা করিনি আমরা। কিন্তু প্রত্যেকেই ভালো প্লেয়ার, যারা অত্যন্ত রান করেছে, যারা ভালো খেলেছে, তারাই ওই ম্যাচে ফেল করেছে জম্মু কাশ্মীরের সঙ্গে, তাই আমি বলবো লাক ফ্যাক্টরটা রয়েছে। ব্যাটিং কিন্তু বিপর্যয় হলে খুব চাপ হয়ে যায়, তাই ব্যাটিংটা আমাদের কিন্তু অনেককেই যে সেট হয়ে গেলে তাকে বড় রানে কনভার্ট করার, সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করার, যে যারা জিতেছে তাদের কিন্তু ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। বোলিং আমাদের খুব ভালো, ব্যাটিং নিয়ে একটু চিন্তা আমাদের আছে, তাই ব্যাটিংয়ে আশা করবো এবার ওই খামতিগুলো তারা মিটিয়ে আগে এগিয়ে যাবে।
1: সিএবির আম্পায়ার কমিটির চ্যাম্পিয়ন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
5: বাংলা লাস্ট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল কত সালে?
6: 1990-89।
5: তারপর থেকে তুমি যদি হিসেব নিয়ে দেখো যে বাংলা হয়তো চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু প্রচুরবার সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলেছে। আগেকার সময়েও বাংলা 2-1 বার ফাইনাল খেলেছিল, তখন ত্রিপুরাও ক্রিকেট খেলতো না, আমি অনেক আগের কথা বলছি। বিহার, আসাম, উড়িষ্যা, এই তিনজনের সঙ্গে খেলে জেতার পর অল ইন্ডিয়া যখন খেলা হতো, একটা কি দুটো ম্যাচের মধ্যে বেঙ্গল হেরে চলে আসতো। সেদিক থেকে বেঙ্গল ক্রিকেট আগের তুলনায় অনেক এগিয়েছে। চ্যাম্পিয়ন লাক থাকে, চ্যাম্পিয়ন্স লাক বলে একটা কথা আছে, সেই লাকটা যখন ফেভার করবে 2-1 বছরের মধ্যেই হয়তো দেখা যাবে বেঙ্গল রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হচ্ছে।
1: বাংলা দলকে নিয়ে আশাবাদী সিএবির সিনিয়র আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায়ও।
7: 2-3 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছে, খুব ভালো ক্রিকেট খেলছে। লক্ষ্মী ভালো কোচিং করাচ্ছে, সুদীপ ঘরামি ভালো ক্যাপ্টেন্সি করছে। গতবার সেমিফাইনালে হেরেছিলাম আমরা, এবং এবছর টিম আরও ভালো হয়েছে। যে এখন দেখো যে তিনটে ছেলে আমাদের দলীপ ট্রফি খেলে, তারা কিন্তু তাদের উপর বেশ করে কিন্তু অনেক সময় জিতে গেছে হয়তো ইস্ট জোনটা। তাই আমি বাংলা টিম নিয়ে খুব আশাবাদী, এই কয়েকদিনের মধ্যেই বোধ হয় বাংলা 2-1টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হায়দ্রাবাদের সঙ্গে, আমি সেখানে যাবো আম্পায়ারিং করতে। বাংলা টিমকে নিয়ে খুব আশাবাদী।
1: সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রিকেট ভালো জায়গায় আছে বলে সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক।

0: জানালেন।
1: এবারে ভীষণ হোপফুল আমরা, কারণ বারবার একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, কিছুটা ভাগ্য সহায়তা দিচ্ছে না, বাংলা এবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হবে। এবং দেখতে পাচ্ছেন যে ইরানি ট্রফিতে দলীপ ট্রফিতে যে পারফরমেন্স করেছে আমাদের বাংলা ছেলেরা, এতে তো আমরা খুবই আশাবাদী।
2: বাংলা দলটাকে নিয়ে কি বলবেন?
1: কেস আকাশদীপ আছে এবং কম্প্যাক্ট টিম হয়েছে। তারপর সুদীপ ঘোড়া আমি জানি না ক্যাপ্টেন কে হবে, কিন্তু ক্যাপ্টেন যেই হোক, লাস্ট ইয়ারও আমাদের ব্যাড লাক একটা সেশন, আমি বারবার বলি একটা সেশনের ঝড়ে আমরা আউট হয়ে গেলাম, ফার্স্ট ইনিংসে এগিয়ে থেকে জম্মু কাশ্মীর বেরিয়ে গেল। যে সেই 89-এর সেই সম্বরণ ব্যানার্জির নেতৃত্বে স্নেহাশিস গাঙ্গুলি অবিস্মরণীয় ইনিংসটা, সেইটা আমরা এখনও আলোচনা করি। এবং সেই আলোচনাটা আমার মনে হয় এবারে যদি বাংলা রঞ্জি ট্রফি জেতে সেটাও এসে যাবে আগামী দিনে।
2: কোথাও ব্যাটিংটা গিয়ে কোলাপস করছে না, ব্যাটিংটা আমি কী
1: বলবো? ব্যাটিংটা কোলাপস ঠিক না, গতবারে আপনি দেখেন স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারবেন, ফার্স্ট ইনিংসে যথেষ্ট ভালো খেলেছে, সেকেন্ড ইনিংসে একটা মিডল একটা ঝড়, যেটা আমি বারবার বলি যে পেস বোলারের এগেনস্টে বাংলা টিমের আরেকটু বেটার খেলতে হবে, কারণ ওই জায়গাটাতে আজকে আকিব নবীব যে খেলাটা বলটা করে গেল সেটা কিন্তু মিডল অফ দ্য ইনিংস, মানে আমি বলতে চাই দুপুরবেলার দিকের একটা ইনিংসের ঝড়ে একটা সুইং বোলার, আমরা জানি সকালবেলার দিকে সুইংটা বেশি হয়, কিন্তু ওই জায়গায় যে সুইং করে নিয়ে বাংলাকে যে ধস নামিয়েছিল এই জায়গাটাকে আমার না একটু ইম্প্রুভ করা দরকার আছে। বোলিং তো যথেষ্ট ভালো, আমরা আশাবাদী ব্যাটসম্যানরা যদি নিজেদের কাজ করতে পারে, এবং লক্ষ্মী যেভাবে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, এবং সর্বোপরি আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি আমার প্রেসিডেন্ট আছেন, ওনার মুখে হাসি আমরা দেখতে পাবো।
2: প্রথম খেলা তো কল্যাণীটা বাংলার জন্য লাকি, তো
1: নিশ্চয়ই লাকি, আমরা সবাই যাব, খেলা দেখব এবং উৎসাহ দেব। শক্ত টিম তো আছেই, শক্ত হবেই, কিন্তু বাংলা যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং একটা টিম ধরে রেখেছে, সেই টিমের খুব সামান্যই রদবদল, আমার মনে হয় যে বাংলা এবার সেই সব কিছু ওভারকাম করে হাসি মুখ আমরা দেখতে পাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা উনি যেন এবার একটু আমাদের সঙ্গে থাকে।
3: এতক্ষণ শুনলেন বাংলা দলের রঞ্জি ট্রফি অভিযান নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়।

ফিরে আসছি অন্যান্য খবরে। নেই বিশ্রামের অবসর। এশিয়ান গেমসের সাফল্যের পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে আজ নামছে ভারত। ভারতের ঠাসা সূচি নিয়ে বেশ কিছুদিন ধরেই অনেক আলোচনা হয়েছে। দেশের প্রতিভার ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে বিভিন্ন ফরম্যাটে অনায়াসেই একাধিক দল নামানো সম্ভব। যদিও এই যুক্তি দেখিয়ে প্রায়ই ঠাসা সূচির পক্ষে সওয়াল করা হয়, তবুও সংশ্লিষ্ট কর্তাদের এবার গুরুত্ব দিয়ে ভাবতে হবে কতটা চাপ আর কতটা বেশি হয়ে যাচ্ছে। এশিয়ান গেমসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সোনা জেতার মাত্র তিন দিনই পরই আবার মাঠে নামতে হচ্ছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতকে। মঙ্গলবার থেকে লখনউয়ের একানা স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। চলতি বছরে বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পারফরমেন্স অবশ্য মিশ্র, কারণ টানা ছয়টি ম্যাচে হারের মুখ দেখেছিল দল। এর মধ্যে আয়ারল্যান্ডের কাছে 0-2 ব্যবধানে অপ্রত্যাশিত হারের পর ইংল্যান্ডের কাছে 0-4 ব্যবধানে ওয়াই টু অ্যাশও হয়েছে ভারত। এরপর জিম্বাবুয়েকে 3-0 এবং সম্প্রতি আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। এবার শক্তিশালী ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ ভারতের সামনে, তাই দেখা যেতে পারে কেমন খেলতে চলেছে ভারত। ছোট্ট ছোট্ট করে দুটো খবর দিয়ে দিই। ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর শেষ হলো। বিশ্বজয়ী অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন। তার নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারী শক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তাঁরই অধিনায়কত্বে। মাত্র কয়েকদিন আগে তার নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনাও জিতেছে। সেই হরমনপ্রীত কৌর এবার সরে দাঁড়ালেন ভারতীয় দলের নেতৃত্ব থেকে। সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার এই ঘোষণার ফলে ভারতীয় ক্রিকেটে বলা যেতে পারে এক যুগের অবসান হলো। সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন বার্তায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করলেন হরমনপ্রীত। তিনি লিখেছেন, ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। মোটেই সিদ্ধান্ত সহজ ছিল না। অন্যদিকে আজ আরও একটি আবেগঘন মুহূর্ত হতে চলেছে আজ মাঝরাতে, কারণ রাতপোহালে নীল সাদা জার্সিকে বিদায় জানাবেন লিওনেল মেসি। আজ তিনি তার আন্তর্জাতিক কেরিয়ার অর্থাৎ আর্জেন্টিনার কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের

আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী গোপেন মান্ডি, ঠিকানা গ্রাম খেজুরবেদিয়া, ডাকঘর খাতড়া, জেলা বাঁকুড়া। তিনি জানাচ্ছেন, শ্রীমতী অঞ্জলি মান্ডি, বয়স 32 বছর, উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 31 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মার্টিন শেখ, ঠিকানা আমলাই সোনাডাঙ্গা, থানা ভরতপুর, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, কুমারী মারিয়াম খাতুন, গড়ন স্বাস্থ্যবতী, বয়স 14 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 13 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী অমিত বেরা, ঠিকানা গ্রাম দাদপুর, ডাকঘর রামচন্দ্রনগর, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে জানাচ্ছেন, শ্রীমতী শুভশ্রী বেরা, গড়ন মাঝারি, বয়স 33 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 5ই সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25শে আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই শুনবেন বিদ্যার্থীদের জন্য।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন মহেশপুর হাই স্কুলের শিক্ষক জয়ন্ত বারিক এবং দুই শিক্ষার্থী।
1: আমরা আলাপটা করে নিই। তোমার নাম?
2: পিহু ঘড়ুই।
3: স্যার আমার নাম বলরাম কর্মকার।
1: আজ আমাদের যে জ্যামিতি বিষয়ে আমরা পড়াবো অঙ্কের দুটো ছোট্ট ছোট্ট বিষয়, সেই দুটো চ্যাপ্টার হচ্ছে সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, আরেকটা ছোট্ট হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু এই সম্বন্ধে বিস্তৃত ধারণা। তো প্রথমে আমরা সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক বিষয়টা শুরু করছি। তোমরা এই যে রাস্তা দিয়ে আসলে বা স্কুলের পাশে সমস্ত জিনিস যেগুলো রাস্তার ধারে যে জিনিস পড়ে থাকে সেগুলো তার প্রত্যেকের কিছু না কিছু আকার আছে। তো আমরা জ্যামিতিতে সাধারণত দ্বিমাত্রিক আকারগুলো আমরা পরিচিত হয়েছি, যে চতুর্ভুজ, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, পঞ্চভুজ, ষড়ভুজ যা ছটা বাহু, দশভুজ, দশভুজ হলে দশটা বাহু আছে, আর দশভুজা হলে কী হবে? দুর্গা। এবার আমরা দেখো ঘনবস্তু সম্বন্ধে জানবো। তো যে সমস্ত সমতলিক চিত্র যেগুলো আমাদের জ্যামিতিক চিত্র সেগুলো আমাদের কি না তার দুটো মাত্রা, দৈর্ঘ্য আর প্রস্থ। আর ঘনবস্তুর কটা মাত্রা? স্কুল বিল্ডিং টা হয়েছে, এটা যে এক একটা দেওয়াল বা এই যে বিভিন্ন যে স্কুলের যে বিল্ডিং তৈরি করতে যে মেটেরিয়াল, ইটটা হচ্ছে একটা ঘনবস্তু, সবই ঘনবস্তু। এইবার আমরা তাদের ধারণাগুলো আমাদের সম্পর্কে নিতে হবে। কিছু কিছু জিনিস দেখবে একটা নির্দিষ্ট রকম দেখতে, আর কিছু কিছু জিনিসের নির্দিষ্ট কোনো আকার নেই। এই ধরো এই যে আমরা রেললাইন দিয়ে আমরা এলাম, রেললাইন থেকে যে পাথরটা তুলে এনেছি, এই পাথরটার কোনো নির্দিষ্ট আকার নেই। আবার একটা কয়লার টুকরো নির্দিষ্ট আকার নেই। জমিতে যখন তোমরা চাষ করে দেখবে চা কৃষক মাটির ঢেলা থাকে, তার কোনো নির্দিষ্ট আকার নেই, ছোটো বড়ো নানান আকারে হতে পারে। কিছু কিছু জিনিসের আছে নির্দিষ্ট আকার, জ্যামিতির বাক্স, আমাদের ফোন কিনি যে ফোনের বাক্স, আমাদের এই যে টিএলএম এর বাক্সটা আছে, এগুলো সব কিন্তু তার নির্দিষ্ট আকার আছে। তাছাড়া টিএলএমগুলো দেখো, এই টিএলএম এর মধ্যে এখানে কাঠের বিভিন্ন তৈরি টিএলএম আছে, এটাকে একটা ঘনক বলছি, মানে নির্দিষ্ট আকার আছে। যেগুলোর নির্দিষ্ট আকার আছে সেগুলোকে আমরা কি বলি?
2: নিয়তাকার।
1: নিয়তাকার, নির্দিষ্ট আকার আছে। যেমন হচ্ছে কি ধরো দেশলাই বাক্স, ইট,
2: ছক্কা হতে পারে, আর ঘনবস্তুতে আয়তঘন দেশলাই বাক্স, ইট হতে পারে, ও বর্গাকার লুডোর গুটিও হতে পারে,
1: এগুলো ঘনকাকার হতে পারে। আচ্ছা, আবার অনিয়তাকার বস্তুর মধ্যে কি কি হতে পারে বলো, ধারণা আছে?
3: হ্যাঁ স্যার, অনিয়তাকার বস্তুর মধ্যে হতে পারে পাথরের টুকরো, কাদামাটির ডেলা, তারপর চেলাকাঠ প্রভৃতি।
1: হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব যে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা দুটো কাঠের আমরা এখানে করে তোমাদের হাতের সামনে জিনিস আছে, একটা হচ্ছে দেখো এই প্রতিটা তলই হচ্ছে বর্গাকার এবং প্রতিটা তল সমান, এটাকে আমরা বলছি ঘনক, আর এটাকে আমরা বলছি সমকোণী চৌপল বা আয়ত ঘনক। কারণ হচ্ছে এর বিপরীত তলগুলো সব আয়তকার এবং সমান, আর এর উচ্চতা আছে, এবং এই যে উচ্চতাটা যেটা দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট উচ্চতা, দুটো তলই সমতল এবং বিপরীত তলগুলো কিন্তু সমান, তাহলে এটাকে আমরা বলছি আয়ত ঘনক। যার ভূমিটা হচ্ছে আয়তকার তাকে আমরা বলছি আয়ত ঘনক, আর যার ভূমিটা হচ্ছে বর্গাকার বা সব দিকগুলো বর্গাকার তাকে আমরা বলছি ঘনক। তাহলে আয়ত ঘনকের উদাহরণ যেমন আমাদের কিন্তু কাঠের বাক্সটা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ঘনক। তাছাড়া আরও কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের টিএলএমের মধ্যে, এখানে পঞ্চভুজ, ষড়ভুজ, গোলক প্রভৃতি আমরা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো তোমাদের এই চ্যাপ্টারের বাইরে, কিন্তু পড়াতে গেলে এগুলো তোমাদের একটু জানতে হবে, একসাথে সবগুলোই জানতে হবে। হ্যাঁ, আমাদের সেগুলো জানার জন্য আমাদের এখানে অনেকগুলো টিএলএম করানো আছে। আচ্ছা, তোমাদের এই ব্যাপারে কোনো কিছু জানার আছে?
3: হ্যাঁ স্যার, আমার একটি প্রশ্ন আছে। স্যার, এই যে আয়ত ঘনক ও ঘনক, এই দুটি কি একই বস্তু?
1: দুটো একই বস্তু নয়, এটা দুটো একই আকার, বস্তু তো সবই, এগুলো আকার। এখন ঘনকাকারের মধ্যে একটু আগেই বললাম, ঘনকাকারের হচ্ছে তোমার তার সবকটা যে প্রান্ত, সবকটা তল, সবকটা তলই হবে সমান, মানে সবগুলোই আয়তকার বর্গাকার হবে এবং সেগুলো সবগুলো তল সমান হবে, এটাকে বলে ঘনবস্তু। আর আয়ত ঘনর ক্ষেত্রে ভূমির তলটা হবে আয়তকার, আর যেমন ভূমি হবে তেমনি তার উপরটাও হবে, পার্শ্বতলগুলো সবই একটা আয়তকারের হবে। বুঝতে পেরেছ?
3: কিন্তু
1: আয়ত ঘনে কিন্তু একটা তল কিন্তু ঘনকাকার হতে পারে, মানে বর্গাকার হতে পারে, দুটোই ঘনবস্তু, একটা ঘনক আর একটা হচ্ছে আয়তক্ষণ। ব্যাপারটা বোঝা গেল?

0: এরপর ওর কি ফিফিউ কিছু বলছিলে বলো দেখি, তুমি কি বলছিলে জানো?
1: স্যার এটা কি?
0: কোনটা বলো তো?
1: এটা
0: ও তোমাদের চোখের সামনে এটা একটা আছে পাইপ, এটা তোমরাই বলো না এটা কি? জলের পাইপ, এটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, জলের পাইপ। আচ্ছা তোমরা পাইপ, এই পাইপ কোথায় দেখেছো বলো তো?
2: স্যার আমাদের যখন বাড়িতে
0: কল, কাকু বলো তুমি বলো, পিউ বলো।
1: স্যার যখন আমাদের স্কুলে কল ঠিক করছিল, তবে বাড়ির কল ছড়ে গিয়েছিল, তখন এই পাইপগুলো দেখেছি।
0: হ্যাঁ বা এই কিছুদিন আগে জল জীবন মিশন রাস্তায় পাইপ দিয়ে জলের লাইন
2: লাগিয়ে রাস্তায় বড় বড় মোটা মোটা পাইপ।
0: আচ্ছা তখন তোমাদের মনে কোশ্চেন এসে যে এইগুলোর গঠন কিরকম? এগুলোর গঠন হচ্ছে কিন্তু কি বলে এটাকে বলে তোমরা বলতে পারবে? সাধারণ লোক তো পাইপ বলবে, তোমরা কি বলবে এটাকে? জ্যামিতিক আকারে
2: এটাকে কি? এটাকে আমরা বলবো দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙ।
0: হ্যাঁ এই পাইপটার দুটো মুখ খোলা, আর এটা হচ্ছে ভূমিটা বৃত্তাকার এবং ঠিক তার মাথাটাও বৃত্তাকার, আর এই যে উচ্চতাটা এটাকে আমরা বলি লম্ব উচ্চতা, তাই এটাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ এর নানান, এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে পাইপ। আর এটা যেহেতু পাইপ দুই মুখ খোলা, আবার কিছু কিছু ক্ষেত্রে নিরেট, এই যে আমাদের কাছে দেখবে মায়েরা দেখবে ওই চন্দন বাটে না পুজোর সময়, দেখবে এরকম একটা কাঠ থাকে না চন্দন কাঠ, সেটা ঠিক গোল এরকম নিরেট, সেটাকে হচ্ছে নিরেট চোঙ। তাহলে একটা হচ্ছে ফাঁপা চোঙ, একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা তার সাথে সাথে তোমরা, আমি এখানে আরেকটা জিনিস দেখেছি, এই জিনিসটা কি তোমরা দেখেছো এরকম জিনিসটা? এটা
1: হ্যাঁ স্যার, আমাদের বাড়ি করার সময় বা স্কুলে নতুন ভবন তৈরি করার সময় রাজমিস্ত্রিকে এটা দিয়ে দেওয়াল সমান করতে দেখেছি।
0: হ্যাঁ এটাকে কি বলে তোমরা জানো?
2: হ্যাঁ স্যার এটাকে ওলন বলা হয়।
0: হ্যাঁ ওলন বলা হয় এটাকে, দিয়ে ওই সমান করে মিস্ত্রি দেওয়াল, ঠিক আছে। এই ওলনের দেখতে অনেকটা ঠিক মানে কিসের মতো বলো তো, বলরাম একটু দেখেছো এরকম জিনিস কোথাও?
2: তার উপরের অংশটাও এরকমই অনেকটা।
0: হ্যাঁ ধানের গোলার উপর। আর কোথাও?
2: আর হ্যাঁ বিয়ে বাড়িতে বরের টোপর।
0: হ্যাঁ সুন্দর দেখেছো, বরের টোপর যেটা থাকে সেটাও কিন্তু এরকম দেখতে। এর একটা জ্যামিতিক নাম আছে, নাম কি বলো? তাহলে আমাদের কাছে এই যে লম্ব বৃত্তাকার চোঙ আর এটাকে যে শঙ্কু, দুটোর মধ্যে আমরা প্রথমে আমরা তফাত গুলো বুঝে নেবো। তফাতটা কিরকম? যে এরও লম্ব বৃত্তাকার চোঙের যে ভূমিটা সেটা কিন্তু বৃত্তাকার, আর উপরে মাথাটাও বৃত্তাকার, একটা লম্ব ডিস্টেন্স আছে। আর চোঙের ক্ষেত্রে কি আছে? নিচের ভূমিটা হচ্ছে বৃত্তাকার, কিন্তু এর মাথাটা একটা শীর্ষবিন্দু আছে, এবং সেই শীর্ষবিন্দুর সাথে ভূমির সমস্ত তলটা যুক্ত আছে, যার জন্য এরা দুজনে আর কি ওই কাজিন মানে ভাই আর কি, তুতো ভাই, কুর্তুতো জাকতুতো যেমন ভাই হয়। যেমন দেখো এরও ভূমি লম্ব বৃত্তাকার, চোঙেরও ভূমিটা বৃত্তাকার, আর শঙ্কুরও ভূমিটা বৃত্তাকার। এর মাথায় শুধুমাত্র বৃত্তাকার আছে, এটা লম্ব উচ্চতা, আর এটা শঙ্কুর মাথাটা হচ্ছে একটা পয়েন্টের মানে শীর্ষবিন্দু আছে, তার সাথে এটা যুক্ত আছে। আচ্ছা এই যে সাইডের যে তলগুলো এটাকে কী তল বলে বলো তো?
2: স্যার এগুলিকে পার্শ্বতল,
0: পার্শ্বতল বলে, পার্শ্বতল বলে। আচ্ছা তার মানে আমাদের জানা হলো কি, তাহলে যার যে দুটো সামগ্রিক চিত্র দুজনেরই ভূমিগুলো গোলাকার বা বৃত্তাকার, একজনের মাথায় যেমন ভূমি তেমনি বৃত্তাকার অংশ আছে, দুটো লম্বভাবে যুক্ত, এটাকে বলে লম্বাবৃত্তকার চোঙ। আর এই যে তোমরা শঙ্কুটা দেখছো এর মাথায় একটা
1: শীর্ষবিন্দু আছে,
0: হ্যাঁ শীর্ষবিন্দু আছে, এটাকে বলে
1: শঙ্কু।
0: শঙ্কু বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি এই টিএলএমগুলো রাখলাম। হ্যাঁ বলো বলো।
2: স্যার আমার একটি প্রশ্ন আছে, আমাদের এখানে যে এই প্রিজম আর এখানে একটি পিরামিড আছে, হ্যাঁ এই দুটো কি একই?
0: হ্যাঁ আমি এখন তো ওই জায়গাটায় আসছি, প্রিজম আর পিরামিডের ব্যাপার তোমাদের খুব কৌতূহল। আচ্ছা আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছ কাঁচের একটা প্রিজম আছে, এই প্রিজম, প্রিজমটা কি, প্রিজমটা কি কাজে লাগে জানো? প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট ফেলা হয়
1: তখন আলো সাতটা রঙে ভেঙে যায়।
0: কি সাতটা রং? কি
1: বেনিয়া সহ কলা,
0: বেগুনি, আকাশি, নীল, হলুদ, সবুজ, কমলা ও লাল। তাহলে এইটা প্রিজমের কাজ, আমরা কাজটা আমাদের বিজ্ঞানের মাস্টারমশাই পড়াবেন। তো এই প্রিজমটাকে দেখতে দেখো একটা ত্রিভুজাকার প্রিজম, সবকটা তলই কিন্তু আমাদের ত্রিভুজাকার। আচ্ছা এই যে ত্রিভুজাকার, নিচেও যেমন ত্রিভুজ উপরেও তেমনি ত্রিভুজ, এটাকে আমরা বলছি প্রিজম। এই ত্রিভুজের তলগুলো, এই যে প্রিজমের তলগুলো ত্রিভুজাকার, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হতে পারে, যেমন নিচে হবে তেমনি উপরে হবে, পঞ্চভুজ, ষড়ভুজ। এবার এই যে জায়গাটা আছে, এই যে প্রিজমের যে প্রতিটা পার্শ্বতল হবে কি আয়তাকার বা বর্গাকার, যদি উচ্চতা

0: আর এই এক একটা ত্রিভুজের যে ধার বা প্রিজমের যে বেস, ভূমির যে এক একটা প্রান্ত বা ধার যদি সমান হয় তাহলে হবে বর্গাকার, আর যদি উচ্চতাটা বেশি হয় তাহলে হবে আয়তকার। আচ্ছা, এর সাথে তোমাদের এই পিরামিডের তফাৎ, পিরামিড, পিরামিডটা কাকে বলে? পিরামিড হচ্ছে আমাদের যেমন প্রিজম দেখলাম, তার তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, এবং তার মাথাতেও তিনটে, চারটে, পাঁচটা তল। পিরামিডের ক্ষেত্রে হবে মাথায় একটা শীর্ষতল আছে, শীর্ষবিন্দু আছে, যার জন্য চারটে, পাঁচটা, ছটা যাই তল হোক না কেন ওপরে একটা শীর্ষবিন্দুতে গিয়ে তারা মিশছে। আর এর যে পার্শ্বতলগুলো আছে পিরামিডের, পার্শ্বতল কিন্তু হবে, যেহেতু শীর্ষবিন্দু আছে ওপরে কোনো বড় ওপরে সমান তল নেই, তাই এই প্রত্যেকটা পার্শ্বতল হবে ত্রিভুজাকার। আর প্রিজমের ক্ষেত্রে প্রতিটা পার্শ্বতল হবে হয় বর্গাকার নতুবা আয়তকার। এবং এরাও হচ্ছে যে আমরা যেমন একটু আগে পড়লাম ওই লম্ববৃত্তাকার চোং আর শঙ্কু, দেখো এরাও যেমন ওই তুতো ভাই বললাম, এদেরও ভূমি দুটো সমান, ওপরে যেমন ভূমিতে সার্কেল আছে বৃত্তাকার, ও চোঙের উপরে বৃত্তাকার আর শঙ্কুর ওপরটা শীর্ষবিন্দু, ঠিক তেমনি প্রিজমের নিচেটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হতে পারে, তার মাথাটাও ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হতেই হবে, তবেই প্রিজম হবে এবং লম্ব উচ্চতা থাকবে। আর পিরামিডের ক্ষেত্রে কী হবে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হবে কিন্তু মাথাটা শীর্ষবিন্দু থাকবে, এই দুটোই হচ্ছে এদের তফাৎ। আচ্ছা, পিরামিড, হ্যাঁ, সেই কারণে এই দুটো একদম সেম সেম, খালি দুটোর তফাৎ। আচ্ছা, তোমরা পিরামিড কোথায় দেখেছো বা কোথায় আছে, কোন দেশে আছে জানো কি?
1: স্যার, মিশরকে পিরামিডের দেশ বলা হয়।
0: বর্তমানে সেই দেশে একটা অন্য নাম আছে?
1: হ্যাঁ স্যার, ইজিপ্ত।
0: ইজিপ্ত, বাহ, তুমি ভাবো কয়েক শত বছর আগে, ঠিক আছে, প্রায় 1000 বছর আগে প্রায়, তো তখনকার দিনে মানুষ কত নিখুঁতভাবে মেপে মেপে ওই পিরামিডগুলো তৈরি করেছিল, এবং অত বড় বড় জায়গায় ঠিক মেপে নিখুঁতভাবে এই পাথর দিয়ে লাগিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে সেইভাবে তৈরি করেছিল, যেটা এখনও অমর অক্ষয় হয়ে আছে, কত ঝড় প্রতিঘাত তার মধ্যে গেছে কিন্তু আছে। এবং তার সবথেকে হচ্ছে নিখুঁত মাপ, এই যে আমরা যে পিরামিডটা আমরা দেখছি, এই দেখতে পাচ্ছ যে এক একটা ভূমি, যে নিচেটা চতুর্ভুজ আছে এবং মাথা পর্যন্ত একটা শীর্ষবিন্দু আছে, প্রতিটা প্রান্ত ত্রিভুজের আকার, সেগুলো যদি বড় জায়গায় করা হয় তাহলে কত নিখুঁত মাপের দরকার, তারা তখন করেছে পিরামিড। পিরামিডের ভেতরে কি আছে জানো নাকি? মমি মানে কি? মানুষের মৃতদেহ থাকে, বড় বড় রাজাদের মৃতদেহ সংরক্ষিত থাকে।
2: এই সুষম ঘনবস্তু সম্পর্কে জ্যামিতিক ধারণা আমাদের পরিষ্কার হলো, পুরো ব্যাপারটা আরেকবার সংক্ষেপে বলুন।
0: হ্যাঁ বলবো, এই যে আমাদের আজকে এটুকু বলবো, তার আগে একটা ছোট্ট চ্যাপ্টারটা আছে ওটাকে করে নিই, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। দেখো, আমাদের সমস্ত জ্যামিতি করতে গেলে আমাদের প্রথমেই হচ্ছে সমস্ত লাইন দিয়ে কাজ, রেখা, লাইন দিয়ে দিয়ে আমরা বোঝাই জ্যামিতি। তো রেখা কী, রেখা কাকে বলে জানো? দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী যে জ্যামিতিক চিত্র তাকে বলা হচ্ছে রেখা। এবার আমরা বলি বিন্দু কাকে বলে, বলতে পারি বিন্দু কাকে বলে, বলতে পারবে?
2: জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে।
0: তাকে বিন্দু বলে। এই দেখো, এই যে আমাদের বলরামের গালে একটা ছোট্ট তিল আছে, এটা একটা বিন্দু, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। পিহু একটা ছোট্ট একটা টিপ পড়ে এসছে, এটারও কিন্তু কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, এটা একটা বিন্দু, এর কিন্তু অবস্থান আছে। তাহলে আমাদের এই দেখো, আমরা খাতার মধ্যে যদি আমরা দুটো বিন্দু, দুটো পয়েন্ট, ডট পেন দিয়ে দুটো ডট দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বিন্দু, এর কিছুই নাই। এবার এই বিন্দুগুলোর মধ্যে সংযোগকারী যে রেখা, এটাকে বলছি আমরা, সংযোগকারী যে জ্যামিতিক চিত্র তাকে আমরা বলছি রেখা। এইবার এই রেখা, হ্যাঁ, এবার এই দুটো বিন্দুর মধ্যে যদি সরাসরি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলছি সরল রেখাংশ, দুটো বিন্দু পয়েন্ট, সরল রেখাংশ। আর যদি দুটো বিন্দুকে যদি আরও আগিয়ে দিই সংযোগ করে তখন সেটাকে আমরা বলছি সরল রেখা। মানে অনন্তকাল ধরে একটা রেখা যদি দুদিকে বেড়ে যায় তখন তাকে আমরা বলছি সরল রেখা। আর যদি দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে ফিক্স থাকে
2: তাহলে
0: রেখাংশ। এটা এটা নিয়ে তোমাদের কোনো আর সন্দেহ নেই। আচ্ছা, একটা সরল রেখার মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু থাকতে পারে, ছোট ছোট ছোট ছোট অসংখ্য বিন্দুর সংযোগে একটা সরল রেখা তৈরি। আচ্ছা বলরাম, তুমি বলতে পারবে এই যে দুটো বিন্দুকে যদি আমরা যদি এরকম বেঁকে যদি দুটো একটা লাইন দিয়ে আমরা জুড়তাম তাহলে এটাকে কি রেখা বলা হতো?
1: স্যার, এটাকে তখন বক্ররেখা বলা,
0: মানে বেঁকে যাচ্ছে, তাই এটাকে বলছি আমরা বক্ররেখা। বক্ররেখা যেমন বক্র, এই যে ধরো আমাদের যে অ্যাসবেস্টসের বা টিনের চাল, তার সামনের দিকটা দেখলে মনে হবে ওটা একটা বক্ররেখা, আর ওই তলটাকে বলা হয় বক্রতল, তোমাদের যদি এখন বক্রতলে পড়ানো হচ্ছে না, তো জেনে রাখতে হবে ওটাকে বলে বক্রতল, আর এই হচ্ছে সমতল। এই যেমন আমাদের সব কিছু প্রকৃতি দিয়ে, আমাদের জ্যামিতি হচ্ছে প্রকৃতিতে যা যা দেখবো সেগুলোকে আমরা বইয়ের সাথে মেলাবো। এই যে আমরা যে টেবিলে পড়ছি, এটা একটা ষড়ভুজাকার টেবিল, যে ছটা বাহু আছে, তাহলে এটার মধ্যেও জ্যামিতি আছে, যিনি করেছেন সে খুব সুন্দরভাবে করেছেন। তাহলে আমরা এখন যে জায়গায় আছি, তাহলে এই সরলরেখা এবং

0: সরল রেখাংশ, সরল রেখা কি দুদিকে বেড়ে যাচ্ছে, আর সরল রেখাংশ হচ্ছে দুটো ফিক্সড এ বি, নির্দিষ্ট দুটো বিন্দু দিয়ে আমরা সরল রেখাংশটাকে আমরা ডিনোট করছি বা আমরা মার্ক করছি।
1: স্যার সরল রেখা কত প্রকারের?
0: হ্যাঁ সরল রেখা, খুব ভালো কোশ্চেন করেছো পিউ, বলো রাম তুমি জানো সরল রেখা কত প্রকারের?
2: স্যার সরল রেখা আমার যতদূর মনে হয় দুই প্রকার।
0: হ্যাঁ দুই প্রকার, ঠিক বলেছো। দুই প্রকার মানে হচ্ছে যে যখন দুটো সরল রেখা পাশাপাশি

সৃষ্ট থাকে, তাহলে তারা যদি অনন্তকাল ধরে দুদিকে বেড়ে যায় তখন তাদেরকে আমরা বলছি সমান্তরাল সরলরেখা। আবার পক্ষান্তরে এটাও হতে পারে যে দুটো সরল রেখাংশ মানে এ বি দুটো বিন্দু দিয়ে সরলরেখা হলো আর সি ডি দুটো বিন্দু দিয়ে সরলরেখা হলো, এই দুটো সরলরেখার মধ্যে ও রেখাংশর মধ্যেই দূরত্ব হচ্ছে সমান নির্দিষ্ট, এটাকে আমরা বলছি সমান্তরাল সরল রেখাংশ, মানে সরলরেখা সরলরেখাংশ সমান্তরাল সরল রেখাংশ। তার মানে আছে এটা একটা উদাহরণ দিতে

0: সৃষ্ট থাকে, তাহলে তারা যদি অনন্তকাল ধরে দুদিকে বেড়ে যায় তখন তাদেরকে আমরা বলছি সমান্তরাল সরলরেখা। আবার পক্ষান্তরে এটাও হতে পারে যে দুটো সরল রেখাংশ মানে এ বি দুটো বিন্দু দিয়ে সরলরেখা হলো আর সি ডি দুটো বিন্দু দিয়ে সরলরেখা হলো, এই দুটো সরলরেখার মধ্যে ও রেখাংশর মধ্যেই দূরত্ব হচ্ছে সমান নির্দিষ্ট, এটাকে আমরা বলছি সমান্তরাল সরল রেখাংশ, মানে সরলরেখা সরল রেখাংশ সমান্তরাল সরল রেখাংশ। তার মানে আছে এটা একটা উদাহরণ দিতে পারছে ওই লাইন নেমে ডিস্টেন্সগুলো মাপে, হ্যাঁ তাহলে তারা কেন মাপছে, মানে অনেক সময় লাইন এদিক ওদিক সরে যায় সামান্য, যদি সরে যায় তাহলে কিন্তু ট্রেন লাইন ড্রিল হয়ে যাবে, ট্রেন লাইন লাইন থেকে পড়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তার জন্য ওই ওটা কিন্তু একদম সমান থাকা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এই সরলরেখাগুলোর এটা সমান্তরাল সরলরেখার আমরা একটা উদাহরণ পেয়ে গেলাম চাক্ষুষ। আচ্ছা আরও একটা জিনিস আমরা দেখো যে যখন আমরা এই যে সমান্তরাল সরলরেখা আমরা দেখলাম এর পাশে ধরো ট্রেন লাইন দিয়ে আসছো, তার আশেপাশে বাড়ি দোকান গাছপালা চারিদিকে আছে, ঠিক আছে, তাহলে সেই সমস্ত বিন্দুগুলো সরলরেখার বাইরে আছে। তাহলে সমান্তরাল সরলরেখার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে একটা সরলরেখা একদিকে যাচ্ছে আর একটা সরলরেখা তার বিপরীত দিকে যাচ্ছে, তখন এটাকে আমরা বলছি কি পরস্পর দুটো সরলরেখা তারা পরস্পরকে ছেদ করবে, এটাকে বলে পরস্পরছেদী সরলরেখা। আমরা যখন কোনো রাস্তার বড় মোড় ক্রস করি এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে এদিক থেকে রাস্তা যাচ্ছে, যদি রাস্তাগুলোকে আমরা সরলরেখা হিসেবে কল্পনা করি, মনে করো রাস্তাগুলো একদম সোজা, তাহলে দুটো রাস্তা যখন দুদিকে ক্রস করে যাচ্ছে তখন তারা কিন্তু পরস্পরকে ছেদ করছে, যে বিন্দুটা ছেদ করছে সেটাকে আমরা বলছি ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু দেখবে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে অনেক সময়, হ্যাঁ এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, তার মানে এটা হচ্ছে ছেদ বিন্দু, আর দুদিকে রাস্তাগুলো চলে যাচ্ছে, তার মানে দুদিকে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, একে আমরা বলছি পরস্পরছেদী সরলরেখা। এবার আমরা একটু অন্য জায়গায় আসবো, মনে করো একটা সরলরেখা আমরা যাচ্ছে, এই সরলরেখা মধ্যে অনেকগুলো বিন্দু আছে, ঠিক আছে, আবার একটা দুটো তিনটে চারটে বিন্দু, যখন দেখবো তিন বা তিনের বেশি যখন কোনো বিন্দু সরলরেখার উপর দিয়ে যাবে তখন সেটাকে আমরা কী সরলরেখা বলি,
1: সমরেখা বিন্দু,
0: মানে অনেকগুলো বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করছে তখন তাকে আমরা বলছি সমরেখা বিন্দু, অনেকগুলো মানে মিনিমাম তিনটে, তিনটে বা তিনের বেশি যদি বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে আমরা বলছি সমরেখা বিন্দু। আর এই সমরেখা বিন্দুর আশেপাশে যেমন ট্রেন লাইন দিয়ে এলাম, আশেপাশে কিছু যে দোকানপাট আছে সেগুলো যদি বিন্দু হিসেবে কল্পনা করি তাহলে সেগুলো সরলরেখার উপরে নেই, সেগুলোকে বলা হচ্ছে অসমরেখা বিন্দু। যে সমস্ত বিন্দুগুলো সমরেখার উপরে নেই তাকে আমরা বলছি অসমরেখা বিন্দু।
2: স্যার আমার একটি প্রশ্ন আছে।
0: বলো বলো।
2: স্যার একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যেতে পারে?
0: একদম, আমরা এক্ষুনি আসবো ওটা, এরপরই আসতাম। তো আমরা যেমন একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে তেমনি একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, জাস্ট ভাইস ভার্সা, মানে দুটো বিপরীত, একটা সরলরেখার উপর অনেকগুলো বিন্দু থাকতে পারে আবার একটা বিন্দু দিয়ে অনেক সরলরেখা অঙ্কন করা যেতে পারে। যেমন আমার একটা এরকম বিন্দু দিয়ে আমি অনেকগুলো সরলরেখা অঙ্কন করছি, এই যে বিন্দুটা দিয়ে অনেকগুলো সরলরেখা যাচ্ছে, ফজল সরলরেখা বা সরলরেখাংশ দুটোই অঙ্কন করা যেতে পারে, যদি এগুলো নির্দিষ্ট তীরচিহ্ন দিয়ে দিই সরলরেখা হয়ে যাচ্ছে, আর এগুলো যদি নির্দিষ্ট থেকে থাকে বলছি সরলরেখাংশ, তখন এই বিন্দুটাকে বলা হচ্ছে সমবিন্দু সরলরেখা। যখন অনেকগুলো সরলরেখা বা সরলরেখাংশ একটা বিন্দু দিয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে কি,
2: সমবিন্দু সরলরেখা।
0: বোঝা গেল, সমবিন্দু সরলরেখার মধ্য দিয়ে অনেক সরলরেখা যাবে, যে সমস্ত সরলরেখাগুলো একটা বিন্দু দিয়ে যাবে তখন তাকে আমরা বলছি সমবিন্দু সরলরেখা, আর যখন অনেকগুলো বিন্দু যখন একটা সরলরেখার উপর থাকবে তখন তাকে বলছি আমরা সমরেখা বিন্দু। তাহলে সরলরেখার মধ্যে যখন অনেকগুলো বিন্দু থাকবে তখন তাকে আমরা বলছি
1: সমরেখা বিন্দু,
0: আর একটা বিন্দু দিয়ে যখন অনেকগুলো সরলরেখা যাবে তখন তাকে আমরা বলবো
2: সমবিন্দু সরলরেখা।
0: এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, জাস্ট বিপরীত, বুঝতে পারলে? আচ্ছা এরপর আমরা যাব বাড়িতে টর্চ লাইট, তুমি একটা ছোটো টর্চ লাইট নিয়ে দেওয়ালে মারলে, টর্চ লাইটের ছোট্ট মুখ, সেখান থেকে আলোটা বিচ্ছুরিত একটা বড় দেওয়ালে গিয়ে বড় জায়গা হয়ে গেল, তাই না? তাহলে কেন হলো, যে আলোটা একটা জায়গা থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে যখন সরলরেখা কি দুদিকে বেরিয়ে যাচ্ছে, সরলরেখাংশ কি দুদিকে নির্দিষ্ট বিন্দু আছে, আর যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অনেকগুলো সরলরেখা একই দিকে বা বিভিন্ন দিকে বেরিয়ে যাবে, কিন্তু একটা জায়গাটা নির্দিষ্ট, একটা বিন্দু নির্দিষ্ট আর বিভিন্ন সরলরেখা বেরিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কী বলবো, রশ্মি বলবো। যেমন আমাদের এই টর্চের আলো, আলোক রশ্মি, সেইভাবে আমরা এই রশ্মিগুলোকে আমরা

0: নোট
1: কি
0: করবো।
1: হতে পারে, গাড়ি হেডলাইটের আলো।
0: গাড়ি হেডলাইট হতে পারে, সেটা একই ব্যাপার, সে তো রশ্মির মতো, সেগুলোই তো আলোক রশ্মি ওখানে আছে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারলাম যে রশ্মি কাকে বলে, ঠিক আছে। তাহলে আমরা এই টোটাল জিনিসটা আমরা কভার আপ করলাম, আমাদের ধারণাগুলো পরিষ্কার হলো। প্রথমে সমসম গঠন, ঘনবস্তু গঠন বিষয়ক হলো, আর আমাদের যে বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, এই নিয়েই ধারণা, তোমাদের ধারণাগুলো ঠিকঠাক ক্লিয়ার হলো। বলো, তোমাদের কিছু বলবে? হ্যাঁ, পিউ কিছু বলবে বলছো?
2: স্যার, আমাদের চারিদিকে কত কিছুর উদাহরণ জানতে পারলাম স্যার, এই সরলরেখা, সমবিন্দু, সরলরেখা, সমরেখা, বিন্দু, রশ্মি, এগুলোকে সংক্ষেপে আরেকবার বলো।
0: খুব সংক্ষেপে আমি আরেকবার বলে দিচ্ছি যেটা আজকে আমরা পড়লাম। আমরা প্রথমেই এসেই আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে ঘনক আর আয়তঘন, ঘনকের প্রতিটা তল সমান, আর আয়তঘনর কী হবে, এক একটা তল আয়তাকার, তার উচ্চতাগুলো বিভিন্ন হতে পারে, আয়তঘনকে সমকোণী চৌকোণ বলতে পারে। খুব সংক্ষেপে পুরো ব্যাপারটা বলছি, ভালো করে মন দিয়ে শোনো, এখানটা একদম জিস্ট, আজকের ক্লাসের জিস্ট। তাহলে কী হবে, তাহলে এই এটাকে যে যখন ঘনকের প্রতিটা তল যখন বর্গাকার হবে তখন সেটাকে আমরা বলছি ঘনক, আর আয়তঘনর ক্ষেত্রে এক একটা তল হবে আয়তাকার, তখন উচ্চতা বিভিন্ন, তাকে আমরা বলছি আয়তঘন। ঠিক তেমনি আমরা পাশাপাশি দুটো জিনিস, ঘনক আয়তঘন, দু ভাই। এবার আমরা চলে যাচ্ছি লম্ব বৃত্তাকার চোং, যার নিচের তলটা বৃত্তাকার, ওপরের তলটা বৃত্তাকার এবং উচ্চতাটা লম্বাকার, তাকে আমরা বলছি লম্ব বৃত্তাকার চোং। আর এরই ভাই হচ্ছে শঙ্কু, শঙ্কুর নিচের তলাটা হচ্ছে বৃত্তাকার, মাথাটা শীর্ষবিন্দু। হ্যাঁ, তাহলে এরা দুজনেই হচ্ছে ভাই, শীর্ষবিন্দু আছে বলে তলটা কি মানে এর একদম নিচে থেকে পুরো শীর্ষবিন্দুতে মিশেছে। তাহলে এর হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙে দুদিকে দুটো বৃত্তাকার মুখ, আর শঙ্কুর হচ্ছে নিচে একটা বৃত্তাকার অংশ, ওপরটা শীর্ষবিন্দু হয়ে গেল। এটা দু ভাই হয়ে গেল। আরও এখানে আবার তিন ভাই আছে কি, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে পাইপ আছে, আবার একটা দেখো ওই চন্দন বাটার যে কাঠ সেটা হচ্ছে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ আছে। ঠিক তেমনি দেখো আমাদের এখানকার প্রিজম আছে, প্রিজম ত্রিভুজাকার, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ তার ভূমি হতে পারে, তার মাথাটাও পঞ্চভুজ ষড়ভুজ যেমন নিচে থাকবে তেমনি উপরে থাকবে, একটা লম্ব উচ্চতা থাকবে, এটাকে বলি প্রিজম। আর পিরামিডের ক্ষেত্রে কী হবে, নিচের অংশটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হতে পারে এবং মাথাটা একটা শীর্ষবিন্দু থাকবে। এর একটা চেনার উপায় হচ্ছে প্রিজমের প্রতিটা তল হবে আয়তাকার কিংবা বর্গাকার, বর্গাকার তখনই হবে যদি উচ্চতাটা নিচের ভূমিগুলোর সমান থাকে। আর পিরামিডের প্রতিটা তল কী হতে পারে,
1: প্রতিটা তল
0: পিরামিডের প্রতিটা তল হবে ত্রিভুজাকার, আর প্রিজমের প্রতিটা তল বর্গাকার কিংবা আয়তাকার হয়ে গেল। এটা আবার দু ভাই। এরপর আমরা পরের চ্যাপ্টারটা যেটা আমরা গেলাম সেটা হচ্ছে কি, রেখা, দুটো বিন্দুর মধ্যে সংযোগকারী অংশকে বলছি আমরা রেখা, সংযোগকারী যে চিত্র সেটাকে বলছি রেখা। যখন সরাসরি তারা যুক্ত হবে তখন তাকে আমরা বলবো সরল রেখা, তারা যদি বেঁকিয়ে যুক্ত হয় দুটো বিন্দু তখন তাকে আমরা বলবো
2: বক্ররেখা।
0: তোমরা বলো, এইবার দুটো বিন্দুর মধ্যে নির্দিষ্ট যখন একটা রেখা অঙ্কন করা যায় সরল রেখা, তখন সেটাকে আমরা কি বলবো, রেখাংশ। আর দুটো বিন্দু ক্রস করে যখন লাইনগুলো বাইরের দিকে চলে যাবে আরো আগে, সরল রেখা বলে। আচ্ছা, দুটো সরল রেখা যখন নির্দিষ্ট দূরত্ব রেখে পাশাপাশি যাবে, কেউ কাউকে ধাক্কা মারবে না কোনোদিনও, কেউ কাউকে কোনোদিনও ক্রস করবে না, টাচ করবে না, সেই দুটো সরলরেখাকে আমরা কি সরলরেখা বলি,
1: সমান্তরাল সরলরেখা।
0: আর যদি তারা ধাক্কা লেগে যায়, আড়াআড়ি ক্রস হয়ে যায় তখন তাদেরকে কি বলবো,
2: পরস্পরচ্ছেদী সরলরেখা।
0: বাহ, তোমরা মোটামুটি তৈরি হয়ে গেছো। সমান্তরাল সরলরেখার মধ্যে দুটো যে গ্যাপ, দুটো রেখার মধ্যে সেটা নির্দিষ্ট থাকবে, একদম নির্দিষ্ট। যেমন তুমি একটু আগে বললে উদাহরণে কি,
2: রেল লাইন
0: মাঝে মাঝে লোকেরা মেপে দেখে যে যাতে না ডিস্টেন্সটা কমে যায়। আবার দেখো পরস্পরচ্ছেদী যে সরলরেখা, যে মাঝখানটাকে বলছি আমরা ছেদ বিন্দু। আবার আমরা একটু আগেই পড়লাম যে একটা সরলরেখা, সেই সরলরেখার মধ্যে অনেকগুলো বিন্দু থাকতে পারে, সেই অনেকগুলো বিন্দু দিয়ে সরলরেখা হয়। যখন তিন বা তিনের বেশি বিন্দু একটা সরলরেখা থাকবে তখন তাকে আমরা কি বলবো,
2: সমরেখা বিন্দু।
0: তাই
2: হ্যাঁ,
0: যখন
2: একটি সরলরেখার উপর অনেকগুলি বিন্দু থাকবে তখন সেই বিন্দুগুলিকে বলা হয় সমরেখা বিন্দু।
0: তাহলে সমবিন্দু সরলরেখাকে বলে, বলরাম বলো।
1: যখন একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় তখন সেটাকে
0: সমবিন্দু
1: সরলরেখা বলা হয়।
0: তুমি ঠিক বলেছো, তুমিও ঠিক বলেছো। তাহলে কি, যখন একই বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা অঙ্কন করা যাবে তখন তাকে আমরা বলছি সমবিন্দু সরলরেখা, আর যখন একই সরলরেখার উপর অনেকগুলো বিন্দু অবস্থান করবে তখন তাকে বলবো সমরেখা বিন্দু। আর সরলরেখার আশেপাশে যে সমস্ত বিন্দুগুলো আছে সবাই তো আর সরলরেখা যেতে পারছে না, গাছপালা যেগুলো আশেপাশে রেল লাইনের পাশে থাকে যেমন, সেগুলোকে আমরা বলছি অসমরেখা বিন্দু। ব্যাস হয়ে গেল। আর এরপর যেটা হচ্ছে আমাদের রশ্মি, রশ্মি কি না কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন অনেকগুলো

0: সরলরেখা বা সরলরেখাংশ একই বা নির্দিষ্ট দিকে বেরিয়ে যায়, তখন তাকে আমরা বলছি রশ্মি। তার একটা বিন্দু ফিক্স থাকে নির্দিষ্ট, আর রেখাংশ বা রেখাগুলো আলাদা দিকে বেরিয়ে যাচ্ছে, সেখানে বলছি আমরা রশ্মি। তাহলে আমাদের জিনিসটা মোটামুটি পরিষ্কার হলো।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনছিলেন ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন মহেশপুর হাইস্কুলের শিক্ষক জয়ন্ত বারিক এবং দুই শিক্ষার্থী।
2: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
3: আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কী না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই। তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেনও, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন 2000 কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ, 15-29 বয়সীদের মধ্যে আত্মহত্যাই হলো মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়? কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোনো সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, দুদিন বাদে তা মনে হতে নাও পারে। আর যার ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ্য। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ সব মিটিয়ে ফেলা যায়। এ জগতে কেউ তো আর অমর নয়।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশেপাশে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলাই থাকবে। কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, আর সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন সাঁওতালি গান, পরিবেশনায় সতীশ রায় মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। এরপর 6:15 শুনবেন কথিকা, মেক ইন ইন্ডিয়া, এ বিষয়ে বলবেন নবকুমার মান্ডি। এরপর সাঁওতালি গান পরিবেশনায় ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:38 কৃষাণ বাণী, একাঙ্গী চাষ, এ বিষয়ে ডক্টর দীপক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান পরিবেশনায় শিবানী হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন আবাহন দত্ত। রাত 8 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী মহালয়ার ভোর, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ডক্টর দূতি চট্টোপাধ্যায় ও অধ্যাপক শতরূপা বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা সেনাজ আব্দুর রফ। আজ শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ, রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী, গল্প পাঠে অমিত সরকার ও সৌরভ মুখোপাধ্যায়। এরপর কথিকা, মধুচন্দা মৈত্র, অসীম কুমার রেজ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 কীর্তন, শিল্পী পলাশ সরকার। 10:45 আধুনিক গান, তনুশ্রী সেনগুপ্ত মিত্র। 11:00 শুনবেন লোকসঙ্গীত, শিল্পী জীবন দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী বিভাস সাংঘাই। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত নন্দীগ্রামে 79.39 এবং রেজিনগরে 78.42% ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে 85% ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সকালে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হওয়া রেজিনগরের আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইন সকলেরই মেনে চলা উচিত। অন্যদিকে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেই বুথ দখল এবং রিগিংয়ের অভিযোগ তোলেন বিরোধী দলের নেতা নেত্রীরা।

0: রেজিনগরে ভোট লুঠের অভিযোগ তুলে থানার সামনেই অবস্থানে বসেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। বহরমপুরে প্রতিবাদ মিছিল বের করে কংগ্রেস। জেলাশাসকের কার্যালয়ে অবস্থানে যোগ দেন দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। পুলিশকে দিয়ে ভোট পরিচালনার অভিযোগ তোলেন তিনি। 13টি গ্রাম পঞ্চায়েতের 222টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে কমিশনে চিঠি লিখেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এদিকে নন্দীগ্রামে কংগ্রেস নেতা আশরাফুল তুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই কেন্দ্রেও কংগ্রেস ও বামেরা ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। আগামী এক মাস কৃষিযন্ত্র কেনার জন্য সরকারি ভর্তুকির আবেদন করতে পারবেন রাজ্যের কৃষকরা। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানান, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 2026-27 অর্থবর্ষে মোট 407 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এজন্য 4 নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত উপভোক্তাদের স্বচ্ছতার সঙ্গে কম্পিউটার ভিত্তিক লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। এই প্রকল্পে বড় কৃষিযন্ত্র কেনায় 50% এবং সৌরচালিত পাম্প সেটের ক্ষেত্রে 60% পর্যন্ত সর্বোচ্চ 3 লক্ষ টাকা ভর্তুকি মিলবে। ছোট কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রেও সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল দার্জিলিং সফরের কর্মসূচি রয়েছে। দলের সুপ্রিমো বিমল গুরুংয়ের আমন্ত্রণেই এবারের এই সফর। এবারের সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। শিলিগুড়িতেও জিআরপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা। বাঁকুড়ার তালডাঙ্গা বিধানসভার অলকাধারা গ্রামে আজ ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন NHM এর অধীনে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন হয়েছে। তালডাঙ্গার বিধায়ক সৌভিক পাত্র স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিমলাপাল ব্লক স্বাস্থ্য আধিকারিক রামাশিস টুডু সহ বিশিষ্টজনেরা। নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী প্রজন্মের জীবনযাত্রা সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছেন 60 জন নৌবাহিনীর NCC ক্যাডেট। হুগলি জেলা সদর চুঁচুড়ার রবীন্দ্রভবনে আজ এক অনুষ্ঠানে ক্যাডেটদের নিজেদের লেখা অভিনীত নেশামুক্তি অভিযান নাটক পরিবেশিত হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর সন্ধ্যা 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কৃষিকাজের সঙ্গে জড়িত যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন, নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলি শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে সেই সমস্ত বিশেষজ্ঞরা আসেন এবং যারা পরামর্শ দেন তাদের পরামর্শ শুনে আপনারা উপকৃত হন, চিঠি লিখে মেল করে আমাদেরকে জানান এবং আমাদের সেটা জেনেও ভালো লাগে যে আমাদের অনুষ্ঠানগুলি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং আপনারা উপকৃত হন। ঠিক তেমনি আজ একটা এরকম ব্যতিক্রমী চাষের কথা আপনাদেরকে শোনাই, সেটা হলো আমরা তো ধরুন কন্দ জাতীয় ফসল চাষ করে থাকি, বিভিন্ন কৃষক বন্ধুরা করেন, তার মধ্যে হলুদ রয়েছে, আদা রয়েছে, কিন্তু আদার একটা ভিন্ন জাত, ভিন্ন প্রজাতির আদা, মানে ঠিক আদা নয়, আদার মতো আর কি, নামটা হলো একাঙ্গী। হয়তো এখনো পর্যন্ত খুব বেশি জনপ্রিয়তা পায়নি আমাদের রাজ্যে, কিন্তু বিদেশের মাটিতে যথেষ্ট চাহিদা রয়েছে, খুবই একটা ঔষধি গুণসম্পন্ন ফসল এবং যার বাজার মূল্য অত্যধিক, সে কারণে নয় নয় করে বিদেশের মাটি ছাড়িয়ে আমাদের দেশের মাটিতে পা রেখেছে এই একাঙ্গী। এই একাঙ্গী চাষ করে কিভাবে আপনারা একটা কৃষিক্ষেত্রে নতুন দিক দেখতে পারেন, আয়ের দিশা দেখতে পারেন, সেই নিয়ে আজকের আমাদের আলোচনা, একাঙ্গী চাষ সফলতার চাবিকাঠি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগিচা মশলা ঔষধি ও সুগন্ধি ফসল বিভাগের অধ্যাপক ডক্টর দীপক কুমার ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
7: নমস্কার।
6: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যে কথাটা বললাম যে আমাদের রাজ্যে বর্তমানে হয়তো একাঙ্গী নামটার সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা হোক বা কৃষক বন্ধুরা খুব বেশি পরিচিত নন,
7: একদমই তাই,
6: যেহেতু প্রচার প্রসারটা সেভাবে হয়নি, তাই আমি একটু আপনার থেকে জানতে চাই যে এই একাঙ্গী যেটা বলছি এই জিনিসটা কি বা কি জাতীয় ফসল?
7: তো একাঙ্গী ফসলটা আমাদের সমস্ত জেলা যদি কনসিডার করি পশ্চিমবঙ্গে এখনো প্রচলিত ফসল নয়, একমাত্র কিছু পকেট এরিয়াতে একাঙ্গিটা চাষ হয়, বিশেষ করে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ডোমকল, রানীনগর 1, রানীনগর 2, নওদা বা হরিহরপাড়া, লালবাগ এই সমস্ত ব্লকে, আর নদিয়া জেলার করিমপুর 1, করিমপুর 2 এই সমস্ত ব্লকে চাষ হয়। এই ফসলটা যদি আমরা সাইন্টিফিক নেম বলি ক্যাম্পেরা গালাঙ্গা, যেটা কেরালাতে আগে প্রচুর চাষ হতো, জঙ্গলে ওয়াইল্ড ভাবে চাষ মানে ওখানে পাওয়া যায় এবং সেটা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে এটা আজকের দিনে একটা খুব দামি মশলা বা সুগন্ধি ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে। এবং যেখানে মুর্শিদাবাদে চাষ হচ্ছে সেখানে আমি বেশ কিছু জায়গায় ঘুরে এসেছি, তো সেই সমস্ত জায়গায় যদি ফসলটা ঠিকভাবে নেওয়া যায় একটা বিরাট লাভের সম্ভাবনা আছে,
6: মানে আমাদের রাজ্যের কৃষক বন্ধুদের ক্ষেত্রে,
7: এবং লাভটা লক্ষাধিক টাকায় চলে যেতে পারে। পরে আমি আসছি আরো ডিটেলসে।

0: আদা হলুদ যেরকম জিঞ্জিবারেসি ফ্যামিলি, একাঙ্গির ফ্যামিলিরও জিঞ্জিবারেসি ফ্যামিলি আমরা সাইন্টিফিকভাবে বললে। এটা একটা মাটির নিচের ফসল, আদা হলুদ যেরকম মাটির নিচে হয় এটাও মাটির নিচেই আসল ফসলটা হয়, ওপরে ফুল ফল কিছু হয় না। তো এর গাছটা একদম মাটির লাগোয়া, 6 ইঞ্চি ম্যাক্সিমাম হাইট হতে পারে, 5-6টা পাতা থাকে, বড় বড় পাতা, একটু যদি দূর থেকে দেখা যায় মনে হবে একটা কচুরি পানার মতো, ডোবার মতো লাগে আর কি। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা,
0: এরকম গোল টাইপের পাতা থাকে আর একটা বেগুনি রঙের ছোট ছোট ফুল হয়। এবার ওই পাতা থেকে শুরু করে ওর কন্দ, শেকড় সবেতে একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, দারুণ গন্ধ। হ্যাঁ, তো সেই গন্ধ থাকার জন্য এটা অলরেডি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে ভিয়েতনাম, কাম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া, তাইওয়ান, চীন, এ সমস্ত দেশে অলরেডি চাষ হয় এবং ওখানে বিরাট ডিমান্ডও আছে, ওরা বিভিন্ন ঔষধিও তৈরি করে এটা।
1: আচ্ছা, ডিমান্ড ওই ঔষধি গুণের জন্য।
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: এবং সুগন্ধি তেলের জন্য। এর যদি আমরা ব্যবহার হিসেবে বলি, তো ব্যবহার হিসেবে নানান রোগে এটা কাজে লাগে। হ্যাঁ, যেরকম ধরুন মাথা ধরা, চোখ ফোলা, গলা ফোলা বা পাকস্থলীর ঘা সারাতে, রক্ত পরিষ্কার করতে, ইভেন সুগার রোগের ক্ষেত্রে এটা অনেক ব্যবহার আছে।
1: আচ্ছা,
0: তাছাড়াও আজকের দিনে ক্যান্সার নিয়ে কথা হচ্ছে বা মানসিক অবসাদ, যেটা একটা অ্যারোমা থেরাপি বলে বিষয় আছে, সেই মানসিক অবসাদে অ্যারোমা থেরাপির ক্ষেত্রে একটা সুন্দর গন্ধ আছে, সেই জন্য অ্যারোমা থেরাপিতেও কাজে লাগে। ঠিক আছে, আর নর্মাল মাথা ধরেছে আপনি একটু একাঙ্গি নিয়ে শুকবেন, মাথা ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে।
1: আশ্চর্য গন্ধ তাহলে।
0: আর এর মেন হচ্ছে শুকনো করে বা পাউডার করে বা তেল নিষ্কাশন করে বিদেশে রপ্তানি হয়। আজকের ডেটে এটার বাজার দর আছে প্রায় 60-70 হাজার টাকা কুইন্টাল লোকাল মার্কেটে, আর বিদেশে তো অনেক বেশি।
1: আচ্ছা আচ্ছা, তার মানে যথেষ্ট বাজার দরটা বেশি ভালো।
0: ভালো, হ্যাঁ।
1: তাহলে আমাদের শ্রোতা বন্ধুর বা কৃষক বন্ধুরা যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি একাঙ্গি চাষে আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আপনাদের আর্থিক একটা ব্যাপক আয়ের দিক আপনারা দেখতে পাবেন, আর্থিকভাবে অনেকটা লাভবান হতে পারে।
0: চাষ যে লাভজনক, মানে চাষি ভাইদের মধ্যে আমি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই, গেলেই বলে স্যার এই চাষে লাভ নেই।
1: একদম একদম, আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন। মানে আমারও ব্যক্তিগতভাবে কৃষক বন্ধুদের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ বা চলাফেরা করতে হয় এবং সে কারণে অধিকাংশ কৃষক বন্ধুদের মুখ থেকে শোনা যায় যে কৃষিকাজে আর লাভ নেই এবং কৃষি থেকে বলতে গেলে কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে,
0: তারপরের জেনারেশন একদমই আসতে চাইছে,
1: আসতেই চাইছে না কৃষিকাজ। কিন্তু আমরা যদি এইভাবে সবাই কৃষিকাজটা এড়িয়ে চলি তাহলে আমরা খাবোটা কি?
0: এবার আমরা ভিসিকেবি তাহলে করছি কি? আমাদেরও দায়িত্ব চাষিকে আর্থিকভাবে একটা স্বনির্ভরতার জায়গায় আনতে হবে,
1: এবং সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠান, যে যাতে আপনাদের আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে কৃষকদের আয় যাতে দ্বিগুণ হতে পারে, কৃষকরা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, আলোচনা হচ্ছে, তার মধ্যে এটি একটি ব্যতিক্রমী চাষ এবং সবচেয়ে লাভজনক।
0: লাভজনক এবং আজকের দিনে ইন্টিগ্রেটেড ফার্মিং দেখবেন, চারিদিকে শুনবেন ইন্টিগ্রেটেড ফার্মিং হচ্ছে। এই ফসলটা ইন্টিগ্রেটেড ফার্মিং একটা দারুণ ফসল, ছায়া জায়গাতে হয়, হালকা ছায়া জায়গাতে এটা হতে পারে।
1: বা আপনি যখন ওই প্রসঙ্গ তুললেন, তাহলে আমরা একটু চাষ প্রসঙ্গে আসি। যদি আমাদের কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন যে ঠিক আছে আমি একাঙ্গি চাষে করতে আগ্রহী, সেক্ষেত্রে একটু আমি শুরুর থেকে শুরু করি যে মাটি বা এই আমাদের রাজ্যের জলবায়ু যেমন আছে এখানে কতটা সম্ভব বা এই মাটিতে এই জলবায়ুতে?
0: আমাদের পশ্চিমবঙ্গে আদা হলুদ চাষ অনেকদিন ধরেই হচ্ছে, তো তার যে মাটি বা জলবায়ু লাগবে সেটা একাঙ্গির ক্ষেত্রেও প্রযোজ্য। ধরুন আমাদের বৃষ্টিপাত 150 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার লাগবে, পশ্চিমবঙ্গে হামেশাই এটা হয়ে থাকে, বা মাটি দোঁয়াশ মাটি, বেলে মাটি বা এঁটেল মাটিতেও হতে পারে। তবে একাঙ্গি চাষে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা জল জমা সহ্য করতে হবে না, একটু উঁচু জমি হতে হবে। ধানের জমিতে কিন্তু এটা হবে না, একটু উঁচু জমিতে উঁচু জমি লাগবে। ঠিক আছে, এইটুকুই শুধু খেয়াল রাখতে হবে, আর কোনো ব্যাপার না।
1: গোড়াতে জল জমলে,
0: জল জমলে একটা রোগ দেখা যায়, পরে আমি আলোচনায় আসছি।
1: বেশ, তার মানে আমাদের মূল জমি দরকার একটু উঁচু জমি,
0: উঁচু জমি দরকার।
1: এই জমি তৈরির কথা যখন এলো, তাহলে যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলেন যে একাঙ্গি চাষের জন্য আমাদের ঠিক কেমন জমি প্রয়োজন আর জমিটা তৈরি করার জন্য কি কি প্রস্তুতি নেবেন?
0: তো জমি তৈরির জন্য আমাদের এটা মেনলি গরমকালে লাগানো হয়, চৈত্র মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বাংলায় যদি বলি লাগানো হয়। তো জমি ওই সময় বৃষ্টিপাত খুব একটা হয় না, যদি হয় সেচ লাগবে না, না হলে একটা সেচ দিয়ে জমিটা তৈরি করতে হবে। 3-4 বার চাষ দিয়ে ভালো করে ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। এবং এই চাষে একটা পরবর্তীকালে রাইজোম রট রোগের প্রাদুর্ভাব আছে, সেই জন্য জমিটা রোদ খাওয়াতে হবে, 3-4 দিন বা 10-15 দিন রোদ খাওয়াতে হবে। খাইয়ে তার মধ্যে আমরা একটু নিম খোল বা অন্যান্য যে জৈব

0: সার বা ট্রাইকোডার্মা ভিডিডি বলে যেগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করে জমিতে একটা জৈব ভাব নিয়ে আসতে হবে, যাতে
1: হুম
0: রোগ
1: হুম
0: প্রতিরোধ করতে পারে। এবং এরপরে আমরা ভেলি তৈরি করব, 1 মিটার হোক বা 2 মিটার চওড়া ভেলি করব, আর তারপরে একটা করে ড্রেন রাখতে হবে যাতে জল নিকাশের ব্যবস্থাটা ঠিকঠাক হয়ে যায়। তো এইভাবে জমি তৈরি করে আমরা এবার লাগানোর দিকে আগাবো।
1: তার মানে মাঠেও এটা করা যেতে পারে,
0: মাঠে মাঠেই
1: জাস্ট ওই
0: হবে,
1: ভেলিটা করতে
0: একদম
1: হবে,
0: ভেলিটা করতে, যাতে
1: যেটা আমাদের
0: জল নিষ্কাশনটা ভালো হয়।
1: গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে হয়তো বা
0: হ্যাঁ
1: পরিচিত হয়ে
0: হ্যাঁ
1: থাকবেন, যেটা আমরা বলছি ভেলি তৈরি করা,
0: হ্যাঁ
1: সেটা হয়তো অনেক জায়গায় পাড়ও বলা হয়।
0: পাড় বলে,
1: হুম
0: ইংরেজিতে বলে একটা ড্রেন রাখতে হবে,
1: হ্যাঁ হ্যাঁ, যেখানে জল নিষ্কাশন
0: জল
1: ব্যবস্থাটা ভালো
0: নিষ্কাশন
1: থাকবে।
0: ভালো
1: বেশ,
0: থাকে।
1: এবার প্রত্যেকটা চাষের ক্ষেত্রে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় থাকে, যে আমরা কোন জাত চাষ করব, জাত নির্বাচনটা।
0: অবশ্যই পশ্চিমবঙ্গে এই ফসলটা যেহেতু নতুন, এখনো সেভাবে জাত কিছু আসেনি, চাষি ভাইরা এটা চাষ করেন এবং সেটা আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে, এইভাবেই চাষটা আস্তে আস্তে বাড়ছে। তবে আমরা যদি সায়েন্টিফিকভাবে বলি, কেরালা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে একটা জাত বেরিয়েছে যেটার নাম হচ্ছে কস্তুরি, এবং রজনী বলে একটা জাত পাওয়া গেছে, এগুলোর ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। তো বর্তমানে পশ্চিমবঙ্গে জাত বলতে চাষি ভাইরাই চাষি ভাইদের থেকে জাত সংগ্রহ করেন, ভালো লোকাল জাত
1: যারা করছেন আর কি,
0: করছেন
1: তাদের থেকে
0: যারা।
1: জাতটা নেওয়াটাই ভালো, খুব বেশি ভ্যারাইটি আসে
0: না, এখানে অত ভ্যারাইটি আছে।
1: আচ্ছা, তাহলে এদের এই যে বংশবৃদ্ধি করা বা বিস্তারটা কিভাবে হয়?
0: বংশবৃদ্ধি আদা হলুদের মতো এরও কন্দ থেকেই বংশ বিস্তার হবে। তো কন্দের সাইজ লাগবে মোটামুটি 20-25 গ্রাম মতো সাইজ লাগবে, ভেঙে টুকরো করতে হবে, করে এবার লাগাতে হবে আপনার 15-25 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে লাগাতে হবে, ঠিক আছে? তো এইভাবে লাগিয়ে একটা করে ভেলি কমপ্লিট করে আবার ড্রেনে আর লাগাতে হবে না, সেখানে জল নিষ্কাশন হবে, পরের ভেলিতে চলে যেতে হবে। তো এইভাবে হিসেব করলে দেখা যাবে 1 বিঘা জমিতে আমাদের প্রায় 100 কেজি মতো বীজ লাগে, 100 কেজি বীজ লাগে।
1: কিন্তু 1 বিঘা জমি তো আমরা পুরো পাচ্ছি না, 1 বিঘা জমিতে তো আমরা আল তৈরি করছি বা পাড় করছি, সেখানে জমির পরিমাণটা তো কমে আসছে।
0: হ্যাঁ, একটু ওটা 10% কমছে ড্রেনেজের জন্য। তো পুরো 1 বিঘা ধরলে 120 কেজি মতো লাগে। চাষি ভাইরা যেটা এখন করেন, 120 কেজি মতো বীজ লাগে। তা আমরা যেহেতু ড্রেন পোর্শনটা বাদ দিচ্ছি, আমাদের 100 কেজি মতো বীজ লাগবে।
1: তাহলে 100 কেজি যখন বীজ আমার বসাতে হচ্ছে, তাহলে কন্দের সাইজটা কেমন হওয়া উচিত?
0: কন্দের সাইজ 20-25 গ্রামের কন্দ হবে, ছোট ছোট কন্দ ভেঙে তৈরি করে যায় 20-25 গ্রাম। এবার সেই কন্দগুলোকে কিন্তু শোধন করে নিতে হবে, যে কোনো ক্রপে যেমন বীজ শোধন করা যায়, এক্ষেত্রে আরো বেশি দরকার এগুলো। তো এক্ষেত্রে আমরা মেনলি যেটা কার্বানডিজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ আছে, সেটা 2-3 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা 30 মিনিট চুবিয়ে রাখবো বীজগুলো, তারপরে তোলার পরে ছায়া শুকিয়ে নিয়ে আমরা পরের দিন বীজগুলো লাগাতে পারি। আর যদি জৈব উপায়ে করা যায়, তাহলে ট্রাইকোডার্মা ভিরাইটি 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে তাতে বীজগুলো 10 মিনিট মতো চুবিয়ে রেখে তুলে নিয়ে লাগাতে হবে। বীজ শোধন অবশ্যই করতে হবে,
1: যেহেতু আমাদের প্রতিটা অনুষ্ঠানে বিভিন্ন বলা হয় যে যাই চাষ করি না কেন আমাদের বীজ শোধনটা দরকার। সে বীজ শোধন করা থাকলো দোকান থেকে যখন নিয়ে আসছি, প্যাকেট যত থাকলো, আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ বা আপনারা যারা বলেন বীজ শোধনের উপর জোর দেন। আচ্ছা, বীজ শোধন তো হয়ে গেল, জমি তৈরি হয়ে গেল, জাত নির্বাচনও হয়ে গেছে, এবারে বীজটা বপন করছেন এবং তারপরে পরবর্তী পরিচর্যা, সেটা কেমন হওয়া উচিত?
0: আমরা বীজ লাগানো হয়ে গেল, লাগানোর প্রায় 40-45 দিন পরে গাছ বেরোয়, তখন আমরা বিঘা প্রতি 20 কেজি হচ্ছে DAP এবং 10 কেজি ইউরিয়া প্রতি বিঘায়, এই হিসেবে আমরা অ্যাপ্লাই করব যখন গাছ অল্প অল্প বেরিয়ে গেছে। এবং তখন যদি আগাছার প্রাদুর্ভাব থাকে, আগাছাও আমরা নিড়ি দেবো, দিয়ে একটা সেচ দিয়ে দেবো, দিলে পরে গাছ আস্তে আস্তে বেরোতে থাকবে, তারপরে গাছ বাড়তে থাকবে বাড়তে থাকবে। এবার আমরা 90-100 দিনের মাথায় আবার অল্প করে বলতে গেলে 10 কেজি DAP, 5 কেজি ইউরিয়া এবং 5 কেজি মিউরেট অফ পটাশ প্রতি বিঘায় অ্যাপ্লাই করে একটা সেচ দিতে হবে,
1: মানে চাপান সার,
0: চাপান সার হিসেবে। তাহলে পরে গাছে গ্রোথ সুন্দর হয়ে যাবে, তারপরে আমাদের বর্ষাও নেমে যাবে, তখন বিশেষ কিছু প্রতিষেধক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এটা মাটির কাছাকাছি গাছের পাতা বা কাণ্ডগুলো মাটির নিচে থাকে বলে, এবং বর্ষাকালে ফসল এর ধসা পচার রোগের একটা প্রাদুর্ভাব খুব দেখা যায়। তো সেক্ষেত্রে বর্ষা চলে এলো, গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে, সেটাকে কিন্তু আমরা একটা প্রিভেন্টিভ ছত্রাকনাশক আমরা স্প্রে করা শুরু করব। যদি 7 দিন বর্ষা কন্টিনিউ হচ্ছে, বর্ষা থামার পরে আমরা একটা প্রিভেন্টিভ কপার ফাঞ্জিসাইড, যেটা কপার অক্সিক্লোরাইড বলে, সেটা 4 গ্রাম প্রতি লিটার জলে আমরা গাছকে আর মাটির কাছাকাছি ভিজিয়ে দিয়ে স্প্রে করব। যে ধরুন কেউ যদি চৈত্র মাসে লাগায় তার একটু গাছ বড় হয়ে যাবে, আর কেউ যদি জ্যৈষ্ঠ মাসে লাগায় তখন হয়তো আরেকটু মাঝ বর্ষায় গিয়ে স্প্রেটা করতে হবে। বর্ষাকালে এটা প্রিভেন্টিভ স্প্রে করে যেতে হবে।
1: এছাড়া আর কি ধরনের রোগ

0: পোকার আক্রমণ দেখা দিতে পারে।
1: যারা একাঙ্গি চাষ করেন তারা খুবই এটা লাভজনক চাষ বলে বলেন, এবং আমি অন এয়ারও বলতে পারি এটা লক্ষাধিক টাকা লাভ দেয় পার বিঘেতে। এরকম লাভ দেওয়া ফসল পশ্চিমবঙ্গে খুব কমই আছে,
0: একদম।
1: ইভেন এটা লাভের পরিমাণটা 3-4 লাখ টাকা বা তার বেশিও চলে যেতে পারে
0: বিঘা প্রতি,
1: বিঘা প্রতি। এটা মিরাকেল ব্যাপার এটা।
0: তার মানে সেক্ষেত্রে আমাদের এই যে এমন একটা বহুমূল্যবান ফসল আমরা চাষ করবো, তার তো পরিচর্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
1: পরিচর্যা অন্যদিকের থেকে মেনলি রোগের পরিচর্যাটা খুব ইম্পর্টেন্ট,
0: যেহেতু একদম ছোট ছোট থাকে, মাটির কাছাকাছি থাকে।
1: আর এই বছরেও চারিদিকে যেখানে চাষ হয় সেখানে ধসা রোগের প্রকোপ খুব দেখা গেছে। এই বছর বৃষ্টিপাত খুব বেশি হয়েছে, তো সেই ধসা রোগের প্রকোপটা মেনলি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোর আক্রমণে হতে পারে, ঠিক আছে।
0: আচ্ছা,
1: এবার ধসা রোগ প্রথমে শুরু হয় পাতা দিয়ে, পাতায় একটা পাতার কিনারা বরাবর বাদামি রঙের দাগ দেখা যায়, তো সেই দাগটা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। তো পাতায় দাগ হলে ফসল লস হয়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। তখন যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে পরে ভেতরে কন্দ পচা রোগটা ছড়াবে না। 3টে স্টেজে রোগটা হতে পারে। একটা হচ্ছে যে পাতায় রোগ লাগলো, একটা হচ্ছে পাতার জয়েন্ট থেকে কাণ্ডে যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে একটা রোগ লাগতে পারে, তারপরে সেখান থেকে ভেতরে চলে গিয়ে কন্দ পচা রোগ লাগে।
0: আচ্ছা,
1: এবার কন্দ পচা রোগ লাগলে আমাদের ফসলের পরিমাণ খুব কমে যাবে। হ্যাঁ, লাভের পরিমাণ অনেক সময় লাখের নিচেও নেমে যেতে পারে কন্দ পচা রোগ ঠিকভাবে কন্ট্রোল না করতে পারলে। হ্যাঁ,
0: তাহলে যখন আমাদের কৃষক বন্ধুরা দেখছেন এই যে রোগেরগুলো কথা বললেন, পাতা পচা বা কন্দ পচার যেগুলো, এই রোগ হওয়ার পূর্বে যে লক্ষণ কিছু থাকে তো নিশ্চয়ই, সেক্ষেত্রে এমন কি কোনো লক্ষণ দেখা দিতে পারে জমিতে, যে যেটা দেখে আমাদের কৃষক বন্ধু বুঝবেন যে আমার জমিতে এই রোগ আসতে পারে, তার একটা কিছু প্রিকশন হিসেবে?
1: তো কৃষক বন্ধুরা আমাদের উল চাষ, কচু চাষ, আদা চাষ, হলুদ চাষ অনেকদিন থেকেই করেন, একাঙ্গি চাষের ব্যাপারে ওনারা যথেষ্ট পারদর্শী করে নিতে পারবেন। শুধু রোগটা নিয়ে চারিদিকে একটা হাহাকার ওঠে, রোগটা সামলাতে পারলে লাভ নিয়ে চিন্তা করতে হবে না। এই রোগ প্রথম দিকে ধরার লক্ষণ হচ্ছে যদি 4-5 দিন 6 দিন বৃষ্টি হয় তখনই আমাদের সতর্ক হয়ে যেতে হবে, এবার রোগটা আসতে পারে। তখন দেখবো পাতাগুলো একটু হালকা ঝিমিয়ে গেছে বা হলদেটে ভাব আসছে, পাতার মাঝে বাদামি ছোপ ছোপ আসছে, পাতার কিনারায় ছোপ আসছে বাদামি, তো অলরেডি ছত্রাক ধরে গেছে। তো এই পর্যায়ে আমরা যেগুলো একটু কম দামি ফাঙ্গিসাইড, বিশেষ করে কপার জাতীয়, কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা স্প্রে করব। তো এটা স্প্রে করলে ওই শুরুতেই রোগটা আটকে দেওয়া যাবে, পরবর্তীকালে জটিল হলে অনেক দামি দামি ওষুধে যেতে হবে, তখন চাষের খরচটা একটু বেড়ে যাবে।
0: তার মানে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদের বোধ হয় এটা করতে হবে যে জমিটা মাঠ পর্যবেক্ষণটা কন্টিনিউ করতে হবে, তা না হলে বুঝতে পারবেন না যে আমার মাঠে কি রোগ আসতে চলেছে, এবং গোড়াতেই আমাদের নির্মূল করতে হবে।
1: আচ্ছা, আমাদের যে ধসার প্রাথমিক লক্ষণ বললাম, ঠিক আছে, পাতায় দাগ ওই পর্যায়ে কন্ট্রোল করতে পারলে খুব ভালো। এবার ধরুন কারো জমিতে ওই পর্যায়ে তিনি লক্ষ্য করতে পারেননি, মাঝারি একটা দশা চলে এসছে যে কিছু জমিতে তার পাতা থেকে রোগটা স্প্রেড করে পাতার গোড়ার দিকে নামছে, তো সেক্ষেত্রে আমরা মেটালেক্সিল ম্যানকোজেব যে মিশ্রণ ওষুধ পাওয়া যায় 2-2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা স্প্রে করব, যেটা বাজার চলতি নামগুলো আমরা বলছি না, এটা পেয়ে যাবেন, মেটালেক্সিল ম্যানকোজেবের মিশ্রণ, ডোজটা হচ্ছে 2-2.5 গ্রাম প্রতি লিটার জল, ঠিক আছে। আর এর সঙ্গে একটা মাইসিন মানে ব্যাকটেরিয়া নাশক ওষুধ, বিশেষ করে ভ্যালিডামাইসিন বা কাসুকামাইসিন, এটা মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন, তাহলে ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত দুটো আক্রমণকেই প্রতিরোধ করে দেওয়া যাবে। তাহলে মাঝারি পর্যায়ের আক্রমণ হলে এই ওষুধগুলোতে কাজ হয়ে যাবে।
0: হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আপনি শুরুতেই বলেছেন, যেটা হচ্ছে রাইজোম পচার, কন্দ পচার ক্ষেত্রে ধরুন পাতা থেকে তো যেখানে যোগাযোগ রয়েছে সেখান থেকে আস্তে আস্তে পৌঁছে গেছে গিয়ে
1: কন্দে চলে যাচ্ছে,
0: এটাই তো মেন,
1: এটাই মেন,
0: সেটাকে কিভাবে
1: 4 হবে না 2 হবে না 1 হবে
0: সেটার উপর নির্ভর করছে, তাহলে এটাকে কিভাবে প্রতিহত করবেন?
1: এবার ধরুন মাঝারি পর্যায়েও তারপরে ভারী বৃষ্টি হচ্ছে, জল নিকাশি চাষিভাইদের ঠিকঠাক অনেক সময় খেয়াল করেন না, জল জমে যাচ্ছে জমিতে, তো সেই পর্যায়ে যদি অতিরিক্ত আক্রমণ হয়ে যায় তাহলে আমাদের কিছু দামি দামি ওষুধে যেতে হবে। বিশেষ করে যেগুলো স্ট্রবিন, লাস্টে দেখবেন ওষুধের নামে স্ট্রবিন আছে আর কোনাজোল আছে, এইগুলো মেনলি ফাঙ্গাসের ওষুধ। তো আমরা কেমিক্যাল নেম যদি বলি অ্যাজক্সিস্ট্রবিন, তার সঙ্গে ইপক্সিকোনাজল যোগ আছে, এরকম জাতীয় ওষুধ বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, নামগুলো আমরা নিচ্ছি না। আপনি স্ট্রবিন আর কোনাজল

0: চলে এই সারনেম দুটো মনে রাখবেন, ওষুধের কৌটো দেখবেন, দেখে ত্যাজক্সিস্টবিন ইপক্সিকোনাজোলে খুব ভালো কাজ হয় যদি অতিরিক্ত আক্রমণ হয়। তাছাড়াও সুজু অ্যাজক্সিস্টবিন আছে, এরকম ওষুধ আছে বাজারে, আমি দু একটা নাম বলছি, চাষিরা নালে ঠিক ইয়ে পারে
1: হুম
0: না।
1: হুম বলুন
0: হ্যাঁ
1: বলুন,
0: বলি বলি
1: সমস্যা নেই।
0: হ্যাঁ, অ্যামিস্টার বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা শুধু অ্যাজক্সিস্টবিন আছে, এটা দিলে কাজ হবে, বা সেটাই কাজ হচ্ছে না যখন অ্যাজক্সিস্টবিন, ডিফেনকোনাজোল বলে একটা ওষুধ আছে যেটা বাজারে অ্যামিস্টার টপ বলে পরিচিত,
1: আচ্ছা
0: সেই ওষুধটা ভালো কাজ হয়। আর একটা ওষুধ আছে ধরুন অ্যাজক্সিস্টবিন ইপক্সিকোনাজোল,
1: হুম
0: যেটা মেন্টর নামে বাজারে পাওয়া যায়, হ্যাঁ সেগুলোতে খুব ভালো কাজ হয়। তাছাড়াও ট্রাইফ্লক্সিস্টবিন এবং ট্যাবুকোনাজোল, এটা নেটিভো নামে বাজারে পাওয়া যায়। তো এই ওষুধগুলোর ডোজ হবে মোটামুটি 10 গ্রাম প্রতি ব্যারেলে, মানে 10 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে এই ওষুধগুলো স্প্রে করতে হবে,
1: হুম
0: এবং 7 দিন পর পর স্প্রে করে যাবেন। 7 দিন পর পর স্প্রে করে এটা বৃষ্টি থামলে স্প্রে করবেন, এবং পাতার একটা স্টিকার লাগিয়ে দেবেন ওষুধের সাথে, কারণ পাতাটা খুব চকচকে,
1: হুম
0: একটা স্টিকার লাগিয়ে দেবেন।
1: বেশ, মোটামুটি তাহলে আমাদের যেটা থেকে আয় আসবে সেটাকে প্রতিহত
0: সেটা
1: করলাম।
0: প্রতিহত করলেন। হ্যাঁ
1: এইবারে আমাদের অনুষ্ঠানও আমরা শেষের দিকে এগিয়ে চলেছি,
0: হ্যাঁ হ্যাঁ
1: আমাদের যেটা আলোচনা সেখানে মেন জায়গায় আসতে হবে।
0: এবার
1: আমরা
0: ফলন লাভে,
1: সব কিছু করলাম, রোগ
0: হ্যাঁ
1: প্রতিরোধ
0: হ্যাঁ
1: করলাম, জল নিকাশি ব্যবস্থা করলাম, পরিচর্যা করলাম, সব করলাম, কৃষকের এতদিনের পরিশ্রম,
0: 8 মাসের ফসল
1: আট
0: প্রায়
1: মাসের
0: এটা,
1: ফসল,
0: হ্যাঁ
1: এইখানে এবারে ফসলটা কত হবে, কতটা ফসল ঘরে তুলতে পারবো, সেখান থেকে আয় কেমন হবে।
0: তো আমাদের এই ফসলটা মোটামুটি 8 মাস সময় লাগে,
1: হুম
0: 8 মাস পরে একাঙ্গি বাজারজাত করার জন্য তোলা যাবে। তো এই একাঙ্গি 1 বিঘে থেকে আমরা প্রায় 2000 কেজি, মানে প্রায় 2 টন মতো আমরা ফলন পেতে পারি, 1 বিঘেতে 2 টন ফলন পাওয়া যায়
1: দু
0: মিনিমাম,
1: টন
0: 2 টন। তো এই মাটির নিচে ফসলের একটা নিয়ম হচ্ছে আমরা যত বীজ লাগাই তার প্রায় 10 থেকে 15 গুণ বা 20 গুণ বাড়ে, আমরা 100 কেজি বীজ লাগিয়েছি,
1: হুম
0: 20 গুণ বাড়বে, তো মোটামুটি 2 টন মতো
1: বাহ,
0: ফলন পাওয়া যাবে।
1: ফলন পাওয়া যাবে বেশ।
0: এবার 1 কেজি বীজ বীজ আকারে যখন কিনতে হয় তখন 250 টাকা কেজি নেয়,
1: হুম
0: তো বিক্রির সময় অতটা দাম পাওয়া যায় না, মোটামুটি 150 টাকা কেজি মিনিমাম পাওয়া যায়। তো
1: আচ্ছা
0: 150 টাকা কেজি ধরে 2 টন যদি ফলন হয় তাহলে গুণটা করলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা 3 লাখ টাকার আয় আছে। আর যদি ফলনটা আরেকটু বেশি হয়, অনেক সময় মানে 2.5 টন অবধি ফলন হয়ে যায়, তখন সেটা লাভের পরিমাণ বাড়বে, এবং এটাকে প্রক্রিয়াকরণ করে শুকনো করে পাউডার করে এই সমস্ত করে বিক্রি করতে পারলে লাভের পরিমাণ আরও বাড়বে। সেটা একটা
1: সেক্ষেত্রে কি দামটা বেশি পাওয়া যাবে?
0: সেটা একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে। আমাদের বিভিন্ন যারা বায়ার আছে তারা কিনে নিয়ে গিয়ে গ্রামের মহিলাদের লাগিয়ে ওগুলো পরিষ্কার করিয়ে শুকনো করে পাউডার করে ওনারা আবার বিদেশে এক্সপোর্ট করেন।
1: হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার যে আমরা মার্কেটটা ধরবো
0: এবার
1: কোথায়।
0: কোনো আগ্রহী যদি আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এনারা যারা এক্সপোর্ট করেন তারা যদি এইটাই এগিয়ে আসেন, চাষটা তাহলে অনেক পরিমাণে বাড়বে। যেহেতু এখন অ্যাসিওর্ড মার্কেট নেই, অনেকে চাষ করতে ভয় পান, একমাত্র একটা কুক্ষিগত কিছু বায়ার আছে, তার জন্য তারা যা দাম দেয় কৃষক ভাইদের সেটাতেই চলতে হয়। তো এখানে সরকার যদি এগিয়ে আসে বা মার্কেটিংয়ের উপরে জোর দেওয়া যায় তাহলে এটা সম্ভাবনা বিরাট হবে। এবং ফসলটা নতুন বলে ফসলটা এখনো ফসল বীমার আওতায় নেই, এই বছরে মুর্শিদাবাদে প্রচুর ফসল জলের তলায় চলে গেছে, জলের তলায় চলে গিয়ে ওনার লস খেয়েছেন,
1: আচ্ছা, মানে
0: সরকারও
1: মুর্শিদাবাদে
0: নজর
1: কৃষক
0: দিলে,
1: বন্ধুরা চাষ
0: হ্যাঁ
1: করছেন।
0: চাষ করছেন।
1: আমাদের এই রাজ্যে বিশেষ করে যদি আমি সাউথের দিকটা
0: হ্যাঁ
1: ধরি,
0: হ্যাঁ
1: দক্ষিণ চব্বিশ পরগনার
0: হ্যাঁ
1: এই দিকে, বা আপনার ধরুন নদী তীরবর্তী এলাকায়, সেখানে কি এই চাষ সম্ভব, নোনাযুক্ত মাটি যেখানে রয়েছে?
0: সেখানে থেকেও বেশি সম্ভাবনা আছে আমাদের বর্ধমান হুগলিতে, যেখানে আলু চাষ হয়,
1: হুম
0: আর এবছরে আলুর যা বাজার অবস্থা চাষি ভাইরা ভালোই
1: হুম
0: বুঝেছেন যে আলু
1: খুবই
0: চাষ
1: খারাপ অবস্থা।
0: এত দীর্ঘ বেশি জমিতে আর করা ঠিক হচ্ছে না, একটু ফসল কমাতে হবে আলু চাষ,
1: হুম
0: এবং
1: হুম
0: সেই 2-4 বিঘে জমি বার করে যদি একাঙ্গি ফসলে চলে আসেন তাহলে কিন্তু লাভের সম্ভাবনা এবং ভালোই দেখতে পাবেন। অলরেডি আমি হুগলি জেলার বঞ্চি গ্রামে এক জায়গায় করিয়েছি চাষ, 3-4 বিঘে জমিতে চাষ করেছেন, মেদিনীপুরে কিছু জায়গায় চাষ হয়েছে, তো ওনারা অলরেডি ভালো দাম পেতে শুরু করেছেন, জমি দেখে এই ফসলের দাম নির্ধারণ হয়ে যায়, ইভেন
1: আচ্ছা
0: হারভেস্টিং এর
1: আচ্ছা,
0: খরচও চাষি ভাইয়ের লাগে না, যারা কিনবে তারা
1: তারাই
0: নিজেরা
1: নিয়ে
0: লোক
1: নেবে,
0: নিয়ে গিয়ে হারভেস্ট করে নেয়।
1: বাহ
0: চাষি ভাইরা তো উৎসাহিত আছেনই, আমাকে রেগুলার বহু চাষি ভাই ফোন করেন, আজকেও বিধানচন্দ্রে আমার খোঁজে চলে এসেছেন লোকজন। তো চাষটাকে সবাই নজর দিয়ে এবং চাষের মার্কেট এবং এক্সপোর্টটাকে যদি ঠিকভাবে সরকারিভাবে করানো যায় এবং এটাকে বীমার আওতাতে যদি আনা যায়, শস্য বীমার আওতায়, কারণ এতে একটা মারাত্মক রোগ লাগে, তাহলে চাষের খরচ যেখানে 60-70-80 হাজার টাকা হয়, তাহলে

0: যদি বাই চান্স ক্রপ ফেলিউর হয় সেক্ষেত্রে তারা এই সুবিধাগুলোও পাবেন। তো এটা একাঙ্গি চাষের দিকে নজর দিলে চাষে যে লাভ নেই সেই ব্যাপারটা হয়তো আস্তে আস্তে উঠে
1: একদম
0: যাবে
1: একদম
0: কথাটা।
1: একদম খুব বাস্তব কথা বলেছেন, এবং নিশ্চয়ই সেটা পরবর্তী যে বিভিন্ন প্রধানমন্ত্রী ফসল বীমা
0: হ্যাঁ
1: যোজনা রয়েছে সেই যোজনার আওতায় নিশ্চয়ই আসবে আগামী দিনে। তবে আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমরা আজকের আলোচনা করছিলাম এমন একটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন ফসল যার এক্সপোর্ট পোটেনশিয়াল প্রচুর রয়েছে, এবং আপনারা যদি এই যে প্রথাগতভাবে যে চাষ করে আসছেন যুগের পর যুগ ধরে সেগুলো থেকে সরে এসে যদি এই রকম ব্যতিক্রমী চাষে ঝোঁকেন, তাহলে বোধহয় একটা কৃষিক্ষেত্রে নতুন দিক আসতে পারে বা আপনাদের আর্থিক একটা সুরাহার নতুন দিক আপনারা দেখতে পারেন। আজ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমরা আলোচনা করছিলাম একাঙ্গি চাষ সফলতার চাবিকাঠি, আর এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদেরকে বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগিচা মশলা ও ঔষধি এবং সুগন্ধি ফসল বিভাগের অধ্যাপক ডক্টর দীপক কুমার ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
0: ধন্যবাদ আপনাকেও এবং আমার সমস্ত কৃষক বন্ধুদের আমার তরফ থেকে এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার,
1: ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন তরচা গান, পরিবেশন করলেন শিবানী হালদার ও সহ শিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, স্টুডিও ঘড়িতে সময় সন্ধ্যে 7:30। সমীক্ষা, আজকের সমীক্ষার শিরোনাম ছোঁয়াছুঁয়ির বিষম ভালাই, বলছেন আবাহন দত্ত।
2: অস্পৃশ্যতা শব্দটা শুনলেই বর্ণাশ্রম প্রথার কথা মনে পড়ে। কয়েক হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে একদল মানুষকে তথাকথিত দূষিত বলে দাগিয়ে দিয়ে সমাজচ্যুত তথা অচ্যুত করে রাখা হয়েছে, তাদের বলা হয় দলিত। কিন্তু অসুস্থ অনুশীলন যে ভারতীয় উপমহাদেশের একান্ত নয়, এমনকি দক্ষিণ এশিয়ারও স্বকীয় নয়, সে সম্বন্ধে হয়তো চিন্তা দুনিয়ার বিশেষ বোঝাপড়া নেই। কিন্তু জানতে হবে, ভারতে যারা দলিত, জাপানে তারাই বুড়া কুমিন, কোরিয়ায় পায়েক চিয়ং, তিব্বতে রাগিয়াপ্পা, আরব দুনিয়ার ইয়েমেনে আল আখদাম, অথবা ইউরোপে রোমানি বা ক্যাগটের মতো গোষ্ঠীও অপাঙ্ক্তেয় হয়ে পড়ে থাকে। তারাও লোকমানুষে তথাকথিত দূষিত, কারণ এই মানুষেরা আবর্জনা পরিষ্কারের পেশায় নিযুক্ত। সেই পেশা আদৌ মানবিক কিনা সে প্রশ্ন বারংবার ওঠে। বহু দেশে এমন বহু পেশা আইনানুগভাবে নিষিদ্ধ হয়ে গেছে, তবু যারা পৃথিবীর জঞ্জাল সরিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখছেন, তাদের সেই তথাকথিত দূষণের কারণে ভিন্ন করে দেওয়ার অনুশীলন বা চিন্তা কি সমাজেরই গভীর কলঙ্ক লজ্জা নয়? সুতরাং ছোঁয়াছুঁয়ির ভাবনার মধ্যে যে গভীর পশ্চাৎপদতা লুকিয়ে আছে, তাকে স্রেফ ভারতের সবর্ণ অসবর্ণের বিভাজনের নিরিখে বোঝা যাবে না, প্রতিবেশী নেপাল বা পাকিস্তানের সমাজের নিরিখেও বোঝা যাবে না। কোন মানসিকতায় কিছু মানুষকে এই মনুষ্য সমাজে হীন করে রেখেছে, সেটুকু বুঝতে দেশে দেশে নজর দিতে হবে। প্রতিবেশী চীনে শিউ সাংগ্রেন বা তাংকা বা নৌকাবাসীদের এমনই দুর্গতি, তারা রাষ্ট্রকর্তৃক অস্বীকৃত। সমুদ্র সৈকত ও ইয়াংসে নদীটির বরাবর কিছু শহরে তাদের বাস, শহরেই বাস কিন্তু ঠিক শহরে নয়, মানে ভূভাগে নয়, তারা ভাসেন জলে। ইতিহাস বলে যুগ যুগ ধরে তারা জলে থাকেন বলে কিছু চীনা পুরাণে তাদের জলের সাপের বংশধর বলে উল্লেখ করা হয়। কৃষিভিত্তিক চীনা সমাজে চিরাচরিতভাবে জমির মালিকানাই সর্বোত্তম, বহুদিন অবধি জমিদারেরাই সামন্ততান্ত্রিক সমাজের হর্তাকর্তা বিধাতা ছিলেন। অতএব যাদের জমিতে থাকার অধিকারটুকুও নেই, তাদের মনুষ্যতর মনে করা হয়। আবার পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় অসু আর অহু নামে দুটো জাত ব্যবস্থা আছে। অসু তারাই যাদের ইগবো নামক চিরাচরিত সমাজে সম্প্রদায়ের উপাস্যের কাছে উৎসর্গ করা হয়, তারা ঈশ্বরের সম্পত্তি, তাই আধ্যাত্মিকভাবে চিহ্নিত, পবিত্র এবং সাধারণ মানুষের থেকে পৃথক। আর পৃথক থাকতে থাকতেই প্রান্তিক, সাধারণের সঙ্গে তাদের বিয়ে নিষেধ, একসঙ্গে খেতে বসা নিষেধ, সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণও নিষেধ। আর ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে যারা পিপে ও দড়ি প্রস্তুত করেন, যাদের ক্যাকিন বলা হয়, তারাও অচ্ছুত। ভাবনাটা হলো এরা কুষ্ঠরোগীদের বংশধর, অতএব সে রোগের বাহক। কিন্তু কেন? এই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের উৎস ভাষাতে। ক্যাকিন শব্দের ব্যুৎপত্তি প্রাচীন ফরাসি ভাষার যে শব্দ থেকে, তার সমার্থক শব্দ কুষ্ঠরোগী। সমাজের আধার যে কিভাবে রচিত হয় তার গতিরেখা জটিল, কিন্তু ভাগাভাগির অনুশীলনটি শুধু সরল নয়, চিন্তাহীন ও নির্মম। 2 থেকে 8 অক্টোবর অস্পৃশ্যতা বিরোধী সপ্তাহে তাই সামাজিক সচেতনতাই মানুষের সবচেয়ে বড় শিক্ষার অঙ্গীকার। সোভিয়েত রাশিয়া থেকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন। তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। মানুষ আলো চায়, কিন্তু আলোর প্রস্তুতি তেরছা নজরে এড়িয়ে যায়, কারণ মানুষ অন্ধকার চায় না। তাই শ্রমজীবী মানুষকে এমন হীনাবস্থার মধ্যে পড়তে হয়। রক্তকরবী থেকে চণ্ডালিকা, সেসব ভিন্ন ভিন্ন রূপে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। আর এই হরিজনদের জন্য শেষ শক্তি দিয়ে লড়াই করেছেন মহাত্মা গান্ধী, যার জন্মদিবসে এই সচেতনতা সপ্তাহের সূচনা। শিক্ষার অঙ্গীকার চারপাশে ছড়িয়েই আছে, গ্রহণ করার অপেক্ষা।
0: ছোঁয়াছুঁয়ের বিষম বালাই। সমীক্ষাটি শেষ হল, বললেন আবাহন দত্ত।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমানবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর 3টি ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা

0: উন্নীত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রহি হ্যায় 7% 8% কে বীচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রহি হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরে সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষ পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টাঞ্চাভাদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল 5টি পর্যন্ত নগাঁও কেন্দ্রে 76%, তামিলনাড়ুর মাদুরান্তকম কেন্দ্রে 83.86%, ধারাপুরম কেন্দ্রে 78.53%, পুদুচেরির থাট্টাঞ্চাভাদি কেন্দ্রে 78.83%, পশ্চিমবঙ্গের রেজিনগরে 78.42% ও নন্দীগ্রামে 79.39% ভোট পড়েছে। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হলেন ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়া উত্তরাখণ্ডের রাজ্যসভার 1টি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যসভায় 1টি আসনের উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থিনী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ তৈরির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারো জন্যই হিতকর নয়।
2: लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलता है, तो इससे ना लोकतंत्र ठीक होगा ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: এদিকে SIR এর বিরুদ্ধে আন্দোলনের নামে আকাশবাণী ভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনুপ্রবেশের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, যে পরিবারের 4টি প্রজন্মের শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, সেই পরিবারের রাহুল গান্ধী গণতন্ত্রকে রক্ষার দাবি করে যে বক্তব্য রাখছেন তা অসত্য ও ভিত্তিহীন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় 3 তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News।

0: কলকাতাতে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের এওসি ইন সির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উপজাতি বিষয়ক মন্ত্রক আজ দিল্লিতে উপজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও আইনি বিধান বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। উপজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাও 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে বাড়িয়ে 7.1% করেছে। প্রত্যাশার চেয়ে শক্তিশালী বৃদ্ধির কারণে এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে। বেসরকারি ভোগ ও বিনিয়োগের জোরালো প্রভাবে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে বলে বিশ্বব্যাংকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসের ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন যে জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তি নিউট্রিনো আবিষ্কারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সী হালজেনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজেরও সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 ও 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। মহিলা ক্রিকেটে ভারতের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর ক্রিকেটের 3টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। 2016 সালে স্থায়ীভাবে ভারতের মহিলা টি-20 দলের অধিনায়ক হন হরমনপ্রীত। 2022 সালে একদিনের দলের অধিনায়ক করা হয় তাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2025 সালে প্রথমবারের জন্য ভারতের মহিলা দলকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন তিনি। 2023 সালে তাকে মহিলা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। 155টি টি-20, 51টি একদিনের ও 5টি টেস্টে দেশের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে 2 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে হরমনপ্রীতের। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 7 ওভারে 3 উইকেটে 55 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী, মহালয়ার ভোর, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং প্রতারণা ও সাইবার নিরাপত্তা, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায় এবং অধ্যাপক

শতরূপ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। আজ শুনবেন প্রথম পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণে প্রথমে গল্প পাঠে অমিত সরকার ও সৌরভ মুখোপাধ্যায়। এরপর কথিকা মধুচন্দা মৈত্র ও অসীম কুমার রেজ।

শিল্পী জীবন দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। সঞ্চয়িত প্রচার তরঙ্গে রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেই বুথ দখল এবং রিগিংয়ের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল দার্জিলিং সফরের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতা হাইকোর্ট পলাতক বিডিও প্রশান্ত বর্মনকে 48 ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। অবিলম্বে তার বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.67 এবং রেজিনগরে 78.85% ভোট পড়ার খবর মিলেছে। একটি প্রতিবেদন।
1: বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে প্রথম উপনির্বাচনে একদিকে যেমন নজর কাড়ল 80% ভোটদান, তেমনি ভোটলুট, বুথ দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সরগরম থাকল নন্দীগ্রাম ও রেজিনগর। কমিশনের কাছে মোট 97টি অভিযোগ জমা পড়েছে। ভোট দিয়ে বেরিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে এবার রেকর্ড জয়ের ব্যবধান তৈরি হতে পারে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ বলেও

0: দাবি করেন তিনি। এদিকে ছবিটা অন্যরকম বলে অভিযোগ তোলে বিরোধীরা। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, একাধিক বুথ থেকে তাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বাম ও আইএসএফও একই অভিযোগ তোলে। রেজিনগরেও বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও ভোট লুটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস প্রার্থী থানার সামনে ধর্নায় বসেন, জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অন্যদিকে নির্বাচনী বিধিভঙ্গ, পুলিশকে হুমকি এবং সমর্থকদের প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার হন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য দাবি করেন, নন্দীগ্রামে আগেরবারের তুলনায় অনেক বেশি ব্যবধানে জিতবে বিজেপি। একই সঙ্গে রেজিনগরেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন তিনি।
2: নন্দীগ্রামের একজন ভোটার হিসেবে দীর্ঘদিন এদের সঙ্গে সম্পর্ক, আমি এটুকু বলতে পারি যে 2016 সালে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছিলাম, 82,000 ভোটে। আমার বিশ্বাস এবারে সে রেকর্ড ভাঙবে এবং মানুষ পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্য সরকারের উপরে আস্থা প্রকাশ করবে।
1: অন্যদিকে পুলিশকে দিয়ে ভোট পরিচালনার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: এখানকার পুলিশ তো সরাসরি ভোট করেছে, আমি সকালেই বলেছি, আমরা এর আগে দেখতাম কি মস্তানরা ভোট করতো, এবার পুলিশ নিজে ভোট করেছে, পুলিশ নিজে ছাপ্পা মেরেছে, পুলিশ নিজে টিকিট বন্টন করেছে, পুলিশের তরফ থেকে এলাকায় এলাকায় সন্ত্রাসের নানা কায়দা কানুন তৈরি হয়েছে, এবারে সন্ত্রাসের নিশ্চব্দ সন্ত্রাস।
1: অন্যদিকে নন্দীগ্রামে কংগ্রেস নেতা আশরাফুল তুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দার্জিলিং সফরে যেতে পারেন। দলের সুপ্রিমো বিমল গুরুং এর আমন্ত্রণে এবারের মুখ্যমন্ত্রীর এই সফর। এবারের সফরে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিটিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। শিলিগুড়িতেও জিআরপি কার্যালয়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে রাম মন্দির, সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ, একটি প্রতিবেদন।
4: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
5: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে ভারাক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেবা সংকল্প অভিযানের সঙ্গে শ্রী রাম মন্দিরকে সংযুক্ত করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।
4: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তিও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন। এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় 3 তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট কোচবিহারের রাজগঞ্জের পলাতক বিডিও প্রশান্ত বর্মনের অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়াও তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তাকে আত্মসমর্পণের জন্য 48 ঘণ্টার শেষ সুযোগ দিয়েছে আদালত। আগামী 8ই অক্টোবর বিকেল 3:30 মধ্যে তাকে হাজিরা দিতে হবে। 14ই ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিআইডিকে এ সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য মধ্য কলকাতার রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১০টা থেকে আগামী রবিবার ভোররাত পর্যন্ত এই রাস্তার দুটি লেন দিয়েই কোনো যানবাহন চলাচল করবে না। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিকল্প রাস্তা হিসেবে ডাফরিন রোড, আউটরাম রোড, মেয়ো রোড দিয়ে সব যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে শারদোৎসবে শহর জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর কলকাতা পুলিশ। আজ

মধ্য দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন নগরপাল। দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ এবং নির্বিঘ্ন যান চলাচল সুনিশ্চিত করতে এবারও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের শেষকৃত্য আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 93 বছর। সঙ্গীত জীবনের প্রারম্ভে তেমন সাফল্য না এলেও দেবব্রত বিশ্বাসের প্রিয় এই ছাত্রী শিল্পী জীবনের শেষ প্রান্তে এসে তাঁর উদাত্ত কণ্ঠের জাদুতে বাঙালি শ্রোতার কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

0: বিকেলে রবীন্দ্রসদনে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্টজন ও অগণিত গুণমুগ্ধ। পুরুলিয়া জামশেদপুরে 18 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় 3 যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন শিবম গোপ, লোকেশ গোপ এবং স্বপন গোপ, আহত হয়েছেন 2 জন। ঝাড়খণ্ড বাংলা সীমানা সংলগ্ন দাঁতিয়া আউটপোস্ট এলাকায় একটি বাইকে করে ওই 3 যুবক বলরামপুর দিক থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন, সে সময় দুর্ঘটনা ঘটে। রাজস্ব গোয়েন্দা দপ্তর পাচারের আগে শিলিগুড়ি থেকে 8.5 কেজি অবৈধ সোনা উদ্ধার করেছে, যার বাজার মূল্য 12.36 কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ধৃতরা কোচবিহারের বাসিন্দা রশিদুল শেখ, মনুর রহমান, মবিদুল শেখ এবং মিজানুর রহমান। রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালানোর সময় কাপড়ের তৈরি বিশেষ বেল্টের মধ্যে সোনার বিস্কুটের খোঁজ পায়। বাংলাদেশ সীমান্ত হয়ে এই সোনার বিস্কুটগুলি ভারতে এসেছিল। দার্জিলিংয়ের শিলিগুড়িতে পাচারের আগে বিপুল প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। সুকনা রেঞ্জের বনকর্মীরা গতরাতে শিলিগুড়ির খাপরাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ফুলবাড়ির বাসিন্দা দিলীপ দর্জিকে। তার কাছ থেকে 2.5 কেজি প্যাঙ্গোলিনের আঁশ পাওয়া গেছে, এর বাজার মূল্য 1 লক্ষ টাকা। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হয়েছে। ম্যাচের 12 মিনিটে উরুগুয়ের ডারউইন নুনেজ পেনাল্টি থেকে গোল করেছেন। ভারতের হয়ে অনিরুদ্ধ থাপা সমতা ফিরিয়েছেন। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। গত শনিবার দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয় ভারত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে 2-1 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 2টি কেন্দ্রেই ভোট পড়েছে 80% মতো। রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির জন্য রেড রোড আজ রাত থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
2: আজকের প্রসঙ্গে এখন শুনবেন আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থা। অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব।
3: দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও নাগরিকদের ক্ষমতায়নে সরকার বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে একাধিক দেশ ও গোষ্ঠীর সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সরকার কাজ করে চলেছে। আজ আমাদের মধ্যে এই নিয়ে আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর বিশান সান্নাল। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
4: নমস্কার।
3: প্রথমে আমি বিশানবাবু আপনার কাছে জানতে চাইব যে সরকার বাণিজ্য চুক্তি, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে একাধিক দেশ ও গোষ্ঠীর সঙ্গে আলোচনায় রয়েছে, এবার সাধারণ মানুষ এই মুক্ত বাণিজ্য চুক্তি কোনটা, দ্বিপাক্ষিক চুক্তি সেটা বুঝবে কি করে, মানে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি?
4: বৈশিষ্ট্য, মুক্ত বাণিজ্য চুক্তি অনেক বৃহৎ আকার, তার এরিয়াটা অনেক বড়, কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দুটো দেশের মধ্যেই হয় এবং নির্দিষ্ট কিছু বিষয়ের উপর, দ্রব্য পরিষেবা। কিন্তু যখন মুক্ত বাণিজ্য চুক্তির কথা আমরা বলছি তখন একাধিক দেশ এখানে অংশগ্রহণ করতে পারে, প্রথম। দ্বিতীয়ত, এটা দ্রব্য পরিষেবা তো রইলই, এছাড়া মানব সম্পদ, যেটা ভারতবর্ষের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন জনসংখ্যার লভ্যাংশ, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে ইংরেজিতে, আমাদের দেশে যুবশক্তি মোট জনশক্তির যে রেশিওটা অনেক হাই সারা পৃথিবীর মধ্যে, এবং তাদেরকে যদি আমরা

0: কাজে লাগাতে পারি, ভারতবর্ষ আকাশ ছুঁতে পারে, যেটা নাকি বিকশিত ভারত @2047 এই ডকুমেন্টেশনটায় এই সরকার আমাদের লিখেছেন। এবং সেটা করতে হলে আমাদের এখনও কিন্তু আমরা বিশ্ব বাণিজ্যের মাত্র হয়তো 5%, সেইটা আরও বাড়ানো দরকার। এই জন্য মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব অপরিসীম। এবং এছাড়াও বিনিয়োগ সংক্রান্ত যে চুক্তি IPR মানে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট, সেই সমস্ত বিষয়ও মুক্ত বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে। এটাই হচ্ছে পার্থক্য।
1: তো বাইল্যাটারাল চুক্তি বা দ্বিপাক্ষিক চুক্তি কোনো দেশের সাথে যদি করা হয়, তো পরবর্তীকালে সেটাকে বাদ দিয়ে কি তার সাথে আবার মুক্ত বাণিজ্য চুক্তি করা যায়?
0: অবশ্যই করা যায়, এবং সেটা অনেকটা ওই যে বললাম তার এরিয়াটা অনেক বড়। মুক্ত বাণিজ্য চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি প্রথমত হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের স্বার্থ কিছু কিছু ক্ষেত্রে, যেমন নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি যে ওদের দুগ্ধজাত পণ্য প্রচুর। হ্যাঁ, এবার আমরা যদি খুলে দিই তাহলে আমাদের দেশে এমনি কিছু হবে না, কিন্তু অনেক এমপ্লয়েবিলিটি মানে জীবিকা আঘাত পাবে গ্রামে। তা সেই জায়গাটার থেকে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি করি বা মুক্ত বাণিজ্য চুক্তি করি, যেটা ভাবা হয়েছে সেটা হচ্ছে দুগ্ধ এবং কৃষিজাত পণ্যকে বাইরে রেখে করা দু একটা জিনিসকে। কিন্তু কি দ্বিপাক্ষিক চুক্তিতে হয় কি, খুব নির্দিষ্ট কিছু জিনিস চুক্তিতে থাকে, কিন্তু মুক্ত তা নয়। মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে সব কিছুই থাকে, কিছু কিছু জিনিসকে, খুব সামান্য কিছু জিনিসকে মুক্ত বাণিজ্য থেকে বাইরে রাখা হয়। এবং এটা খালি বাণিজ্য বলবো না, ওই বললাম যে বিনিয়োগ আসা যাওয়া, তারপরে হচ্ছে পেটেন্ট, তারপরে মানব সম্পদ, সমস্ত বিষয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত।
1: এই যে আপনি বললেন যে মুক্ত বাণিজ্য চুক্তির এরিয়াটা পরিধি অনেক বড়, তো আমি যখন কোনো একটা দেশের সাথে বাণিজ্য করছি, এই যে চুক্তি করার কারণ এটা কি যে ট্যাক্সটা বসে, এক্সপোর্ট ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স, যেটা আমদানি রপ্তানি যে শুল্ক, এই বিষয়টা তো মূল এই চুক্তিগুলোর?
0: এটাই মূল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইল্যাটারাল যেটা দ্বিপাক্ষিক চুক্তিতে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সটাকে কমানো হয়, কিন্তু মুক্ত বাণিজ্য চুক্তিতে অবাধ বাণিজ্যের দিকে অনেকটাই এগিয়ে যাওয়া হয়। এবং দ্রব্য সেবা বাণিজ্য নয়, সেটা বিনিয়োগের ক্ষেত্রেও, বিনিয়োগ আসা যাওয়ার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মানুষজন এখান থেকে অন্য জায়গায় চাকরি করতে যাচ্ছে, ওখান থেকে আসছে, পড়তে যাচ্ছে, সেই জিনিসগুলো অন্তর্ভুক্ত।
1: তো সরকার যে ট্যাক্স মুক্ত বাণিজ্য চুক্তিতে একদমই ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেওয়ার কাছাকাছি, এতে সরকারের লোকসান হচ্ছে না যে সরকার ট্যাক্স পাচ্ছে না?
0: না, যদি সামান্য কিছুও থাকে, সরকার তো ট্যাক্স ছেড়ে দিচ্ছে মানে কি, একেবারে শূন্য ট্যাক্সে তো দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে দ্রব্য যেভাবে হয় সেভাবে হচ্ছে, এটা তো একদম জিরো ট্যাক্সে হচ্ছে তা তো নয়। আর যদি অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়, সেই কার্যকলাপের ভিত্তিতে রেটটা যদি কমও থাকে, সরকারের ক্ষতি তো কিছু নেই, সরকারের তো যে কর দ্বারা যে আয় সংগ্রহ সেটা বাড়বে,
1: মানে কর বেসটা আরও বাড়বে।
0: হ্যাঁ, ট্যাক্স বেসটা বাড়বে, ট্যাক্স রেটটা কমবে, এবং অর্থনৈতিক কার্যকলাপ বাড়তে হবে, রপ্তানিটা বাড়তে হবে, তবে এটা হবে, সেটা সফলভাবে হতে হবে। এবং প্রত্যেকটা মানুষ, সংস্থা, সার্বিকভাবে দেশের প্রত্যেকটা অংশকে তৎপর হতে হবে এই সুযোগটা নেওয়ার, না হলে খালি সরকার করলে হবে না, সারা দেশকে এখানে
1: অংশীদার হতে হবে।
0: পৃথিবীর বাণিজ্যে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারত সারা পৃথিবীর জিডিপির প্রায় 1/4 এই দেশগুলোর, মানে 27টা এবং আমাদের, তা এদের সাথে যদি সফলভাবে হয় অনেক কিছু হবে। এবং আমাদের যেটা হয়েছে এখন সেটাও আবার ওই বিকশিত ভারতেরই পার্ট আর কি, DPI 1টা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে UPI পেমেন্ট, অনলাইনে পেমেন্ট করা, এবং DBT মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে দারিদ্র দূরীকরণে যেসব প্রকল্প আছে সে প্রকল্প বা সাহায্য, এই অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যে কোনো, সবই অনলাইনে আসে এখন। এবং এতে কী হয়, পরিচ্ছন্নতাও বাড়ে, মানে যার কাছে যাওয়ার তার কাছেই যায়, এবং অপচয় কমে। হ্যাঁ, যে জন্য দেওয়া আর কি সেটা কাজে লাগে। এবার সেই জন্য ব্যাপারটা কি এখানেও তাই, এবং আমি এখানে বসে বিদেশি পেপ্যাল অ্যাকাউন্টে পে করতে পারবো, অন্য দেশে পারবো না, কিন্তু যার সাথে আমার মুক্ত বাণিজ্য চুক্তি হলো সেক্ষেত্রে সেখানকার দেশের শেয়ার কিনতে পারবো, সেখানে বেড়াতে যাব, সেখানে কাউকে টাকা ট্রান্সফার করতে হবে, সেখানে কিছু বীমার জন্য কিছু পেমেন্ট করতে হবে, আমরা করতে পারবো,
1: সেটা UPI এর মাধ্যমে।
0: হ্যাঁ, করতে পারবো, এটা করতে পারবো। মুক্ত বাণিজ্য মানে ওই এরিয়াটাকেও ধরে নিচ্ছে, কিন্তু দ্বিপাক্ষিক চুক্তিতে নির্দিষ্ট কিছু, এবং ডিবিটি ওয়ান এটা যদি হয়ে যায়, মানে ইনক্লুসিভনেস, মানে প্রত্যেককে অন্তর্ভুক্ত করা, এবং এইটা হয়েও গেছে, অনেকটাই হয়ে গেছে। এরপরে হচ্ছে ডিবিটি টু। ডিবিটি টু মানে এমএসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্প, এবং যেটা নাকি খুবই জীবিকা সৃষ্টিতে সক্ষম। ভারতবর্ষে মানুষকে এমপ্লয়েবল করার জন্য, মানে তাদেরকে কাজ দেওয়ার জন্য, এবং এই সেক্টরটা বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে তারা এই রপ্তানির সুযোগটা নিতে পারে, এবং কিছু জিনিস আমাদের নেই, সেগুলো আমদানি করে আমরা সেটাকে তৈরি করে উৎপাদন করে আবার মূল্য সংযোজন করলাম। এবং এখানে আর একটা জায়গা না বললেই নয়, সেটা হচ্ছে এই মুক্ত বাণিজ্য চুক্তিগুলোর উদ্দেশ্য হচ্ছে চীন প্লাস ওয়ান। চীন প্লাস ওয়ান মানে গ্লোবাল ট্রেডে, বিশ্ব বাণিজ্যে চীনের সাথে অনেক দেশ, নিউজিল্যান্ডের যেমন, নিউজিল্যান্ডের প্রচণ্ড নিবিড় সম্পর্ক বহুদিনের,
1: চীন নিউজিল্যান্ড।
0: সেই জায়গাটায় যদি কোনো সমস্যা হয় ম্যানুফ্যাকচারিংয়ে, দ্বিতীয় আর একটা বড় দেশ কোনটা, সেই জায়গাটায় ভারতবর্ষের একটা বিরাট সুযোগ আছে। এই চীন প্লাস ওয়ান, এই এই যে প্লাস ওয়ান মানে ইন্ডিয়াও একটা বড় দেশ চীনের মতো, এবং চীনের মতো নিয়ন্ত্রণ ভারতে নেই, ভারতে অনেকটাই খোলা বাজার, এবং সেখান থেকে আসা যাওয়াটা অনেক সহজ, বিনিয়োগ বা ব্যবসা করা, উৎপাদন করা, এবং সর্বোপরি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। মানে আমাদের আগের পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা যেটা করতাম সেটা হচ্ছে নেহরুভিয়ান যে পলিসি ছিল, সেখানে আমরা যেখানে আমার সামগ্রিক চাহিদার ঘাটতি হতো আমরা গভর্নমেন্টের, সরকারের ব্যয়ের ওপর নির্ভর করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, 91 সালের পর থেকে সরকারের ব্যয় নয়, সেখানে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আসবে। তা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আসবে কোত্থেকে? মুক্ত বাণিজ্য চুক্তি করেই তো আসবে, মানে বাইল্যাটারাল ট্রেড, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য যেটা, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই বিনিয়োগের ব্যাপারটা কিন্তু মুক্ত বাণিজ্য চুক্তিতে পুরোপুরি আসবে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটা খুব স্ট্র্যাটেজিক জায়গায় আছে, কারণ ইউএসএ আমরা বুঝতে পারছি না কী হবে,
1: যদিও
0: আমরা I2U2 এই একটা জোট আছে, I2U2 মানে ভারত, ইন্ডিয়া, ইসরায়েল, I2 আর U2 ইউএসএ, UAE, UAE-র সাথে আমাদের কিন্তু অলরেডি হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এবং এই 18-19 সাল থেকে, মানে নীতি আয়োগ আসার পর, পঞ্চবার্ষিক পরিকল্পনার পর, আর এই 2047 বিকশিত ভারত এটার পর, খুব বেশি করে এই মুক্ত বাণিজ্যের গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটা স্টেজে আমরা কিন্তু ওই দ্বিপাক্ষিক চুক্তি বলুন বা WTO বিশ্ব বাণিজ্য সংস্থার ফলে অনেকটাই মুক্ত বাণিজ্যের কথা কিন্তু সারা বিশ্বেও বলা হচ্ছে। এবার সেইটা আমাদের ক্ষেত্রে পুরোপুরি করা যাচ্ছে না, কারণ আমাদের দেশের অনেক জীবিকা আঘাত পেতে পারে। এবং মুক্ত বাণিজ্য চুক্তিতেও যে দেখবেন, যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখেন, আমাদের দুগ্ধজাত পণ্যকে বাইরে রাখা হয়েছে, কৃষিজাত পণ্যকেও রাখা হয়েছে বাইরে, মানে পুরো 100% অ্যাক্সেস দেওয়া হয়নি, 95% বাকি ক্ষেত্রে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমাদের দেশজ যে অনেকে দুগ্ধ শিল্পের ওপর জীবিকা নির্বাহ করে বা কৃষি,
1: দুগ্ধ শিল্পের উপরে তো আমাদের অনেক সমবায়ও রয়েছে।
0: হ্যাঁ, সমবায় রয়েছে। এবার সেই জায়গাটার থেকে তাদেরকে যদি ঠুকিয়ে দেন, তাহলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে, জিডিপির কিছু হবে না। এবার ব্যাপারটা হচ্ছে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জায়গাটার থেকে বাদই রাখা হয়েছে। এবং এইটা বহু বছর ধরে নেগোসিয়েশন, মানে দুটো দেশের মধ্যে অনেক টাইম সময় লাগে আর কি মুক্ত বাণিজ্য চুক্তি হতে, তবে হলে পরে দুটো দেশের পক্ষেই অনেক দ্রুততার সাথে বিনিয়োগ আসা যাওয়া, মানুষের মানে মানব সম্পদ
1: আদান প্রদান,
0: দ্রব্য সেবা তো বটেই, ওটা তো এমনিও দ্বিপাক্ষিক চুক্তিতেও হয়, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু, বা টেকনোলজি ট্রান্সফার, আমার দেশে একটা প্রযুক্তি নেই, কৃষক জানে না, কিন্তু ওই দেশে আছে, সেটা আনতে হবে আমার। মুক্ত বাণিজ্য চুক্তি যাদের সাথে আছে তাদের সাথে অনেক সহজেই আসবে অন্য দেশের থেকে। এটাই হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তির তাৎপর্য।
1: নিউজিল্যান্ডের সঙ্গে তো একটা মুক্ত বাণিজ্য চুক্তির কথা এগোচ্ছে আর কি। ইউ এর কথা বললেন, ইউ একটা বড় 27টা দেশের একটা ব্লক, যেটা আরো শোনা যাচ্ছে, যেটা পত্র পত্রিকা বিভিন্ন পোর্টালে, যে বেলজিয়ামের সাথেও ভারত একটা মুক্ত বাণিজ্য, বেলজিয়াম কানাডার সাথে, ব্যাপারটা ভারত অনেক ডাইভার্সিফাই করছে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো, যে নর্থ আমেরিকার দেশগুলো রয়েছে, সাউথ আমেরিকার কোনো দেশের সাথে বা কোনো গোষ্ঠীর সাথে কি ভারতবর্ষ এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কাজ করছে কি?
0: এখনো পর্যন্ত সেভাবে নেই,
1: সেভাবে নেই
0: না। মিডল ইস্টের আছে, মধ্যপ্রাচ্য মূলত শুরু, কারণ মধ্যপ্রাচ্য ভারতবর্ষের বহুদিনের বন্ধু। এবার রাশিয়ার সাথে 1-to-1 আছে, যেমন তেল যখন যুদ্ধ হলো, হ্যাঁ, রাশিয়া তেল সরবরাহ করেছে বলে ভারতের অর্থনীতি চলেছে আর কি, রাশিয়ার সাথে একটা লেভেলে আছে। এবার ল্যাটিন আমেরিকার সাথে কিন্তু সেভাবে নেই, ইউএস এর সাথে রাখতেই হবে, কারণ স্ট্র্যাটেজিক ভাবে শক্তিশালী দেশ এবং অনেক কিছু আছে যেগুলো, এই যে ধরুন ইউপিআই

0: সারা পৃথিবীতে ইউএস এর ইউপিআই এর অ্যাক্সেসটা পেলে অনেক সুবিধা হবে, বিভিন্ন জায়গায় ডলারে আমাদের ট্রানজাকশনটা করতেও সুবিধা হবে এবং অনেক দেশেই ডলারকে গ্রহণ করে। এবং এইগুলোর মূল উদ্দেশ্য কিন্তু গ্লোবাল ভ্যালু চেন, মানে বিশ্ব মূল্য যে সরবরাহের যে ইয়ে, তাতে ভারতবর্ষ যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেইটা, সেই জায়গাটা নেওয়া, এটা মূল উদ্দেশ্য এইটা মুক্ত বাণিজ্য চুক্তির। ওই জায়গাটায় যদি আমরা পৌঁছে যেতে পারি সেটা কিন্তু প্রথম কথা আমাদের বিদেশি মুদ্রা ভাণ্ডারকে বাড়াতে পারে, যদি আমরা রপ্তানি বাড়াতে পারি। অর্থনৈতিক সংস্কারের আগে একটা সংকট হয় এবং সেই সংকটটার মূল চলতি খাতে ঘাটতি এবং ফিসকাল ঘাটতি, এবং এই চলতি খাতে ঘাটতি হওয়া মানে এই আমদানি বিলটা কমেনি, আমদানি অনেক কমিয়েছি, আমরা নিজেদের দেশে অনেক কিছু তৈরি করেছি, উৎপাদন করেছি যেগুলো আমদানি হয়, কিন্তু আমাদের আমদানিতে মূল জায়গাটা কার? খনিজ তেল। এবার সেইটা কি আমি নেব না এটা বলতে পারবো? দাম বেড়ে গেছে নেব না,
1: সেটা সম্ভব
0: সম্ভব না, তাহলে দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। তাহলে সেইখানে অনেকটাই অংশ আমাদের চলে যাচ্ছে যে এই ভুলটা হয়েছে, মানে প্রথমে হয়েছিল স্বাধীনতার পর, ঠিক আছে, কিন্তু তারপরে মাঝপথে এটা পরিবর্তন হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তারপরে এইটিসে 80-এর দশকে শুরু করি কিছুটা কিছুটা টেকনোলজি প্রযুক্তি আনা, কিন্তু 91 সালে 24 জুলাই নয়া শিল্পনীতির মাধ্যমে প্রথম অর্থনৈতিক সংস্কার হয় এবং 92 সালে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে 2012-17 দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার পর পরিকল্পনা কমিশনটাই উঠিয়ে দেওয়া হয় এবং সেটার বদলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া মানে নীতি আয়োগ তৈরি হয়। এবং এই নীতি আয়োগের পার্থক্যটা হচ্ছে ওই কমিশনের সাথে, পরিকল্পনা কমিশন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে ওপরে একটা পরিকল্পনা করবে, সেখান থেকে আমরা বলবো যে এই লাগবে, রাজ্য বলুন বিভিন্ন স্তরে, তারপরে সেগুলো স্যাংশন হবে, তারপরে কাজ হবে। কিন্তু নীতি আয়োগ তারা, আপনি আপনার প্রজেক্টটা দিন, প্রকল্পটা দিন, সে নীতি আয়োগ দেখবে বসে যে কি হলো, সেটা যদি মনে করে দেশের পক্ষে ভালো তারা স্যাংশন দিয়ে দিল খুব দ্রুততার সঙ্গে এবং আপনি এগিয়ে গেলেন উদ্যোগে। এই যে ডিফারেন্সটা, তাহলে এইটা যদি করতে হয় ইজ অফ ডুইং বিজনেস, যেটা একটা ইন্ডেক্সও এখন করা হয় যে ব্যবসা করার সহজতা, এইটা করতে গেলেও এই মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব অপরিসীম, এরিয়াটা অনেক বড়, মানে এখানে বিনিয়োগ আসছে, পেটেন্ট আসছে, মানব সম্পদ আসছে, সবই আসছে।
2: শুনলেন আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা, শব্দ সম্পাদনায় অরিত্র রায়। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী 13ই অক্টোবর।
3: শুনলেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
4: সামনে শারদোৎসব, জমে উঠেছে পুজোর বাজার, মণ্ডপে মণ্ডপে যাচ্ছে সুসজ্জিত প্রতিমা, সর্বত্র চোখে পড়ছে তুমুল ব্যস্ততা। এর মধ্যে বেরিয়ে পড়েছি আমরা, গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে ম্যাজিক ল্যান্টার্ন ফিল্ম ফেস্টিভ্যাল এবং শারদ সাহিত্য উৎসব। গত 23-25 সেপ্টেম্বর ICCR প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ম্যাজিক ল্যান্টার্ন ফিল্ম ফেস্টিভ্যাল, আয়োজনে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস। স্বাগত ভাষণে রবীন বন্দ্যোপাধ্যায় বলেন,
5: of the 3rd Magic Lantern Film Festival, a session of contemporary European cinema. We are actually extremely indebted to all of you for coming over here all the way from your press, despite of the inclement weather. We cordially welcome to Mrs. Shodvista Maithi, National Award winning Film Director, and extremely grateful to her for her kind consent to inaugurate this festival, despite of its busy schedule, which only proves her deep concern to promote the good cinema and continuous patronage for the same. We also with gratitude welcome to Mr. Raj Deepal, National Award winning Film Director, Mr. Indrajit Chakraborty, eminent film scholar and writer, who are attending this session as a guest of honor.

শহর কলকাতা আজ এই পর্যন্ত। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শৈলেন চক্রবর্তী, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কথায় কাহিনী।
1: কথায় কাহিনীতে শুনবেন শাশ্বতী নন্দীর গল্প মহালয়ার ভোর, প্রযোজনা অনন্য।

0: যেমন 5 বছরের টুকুন, তেমনি তার 70 বছরের দাদু দিনুবাবু। বুকের মধ্যে এখনো পুঁটলি করে বেঁধে রেখেছেন তার ছোট্টবেলাকে। দিনুবাবু আমার শ্বশুরমশাই, সম্প্রতি অ্যালজাইমার্স রোগে আক্রান্ত। নিজেকে হঠাৎ করে দিনুবাবু বলে ভাবতে শুরু করেছেন, কিন্তু সংসারে কে যে দিনুবাবু ঈশ্বরই জানেন। তবে সবার মতো আমিও তাকে এখন দিনুবাবু দিনুবাবু বলেই আড়ালে ডাকি। ঢং ঢং ঢং স্কুলের ঘণ্টা পড়ল আমাদের গলির শেষ প্রান্তে একটা মর্নিং স্কুল থেকে। শুনেই দিনুবাবু ধরফর করে উঠে বসলেন বিছানায়। এতক্ষণ আধশোয়া ছিলেন, এবার ভাঙাচোরা কোমরটাকে সোজা করার চেষ্টা করছেন। অনেক কসরতের পর পারলেনও বেঁকে চুরে দাঁড়াতে, তারপরেই চিৎকার, মশাই মশাই! দাদু ডাক শুনেই টুকুন এবার পড়ে কি মরি বলে ছুটছে। আসছি আসছি, কি হয়েছে দাদান? ও হো, আবার লাঠি ছাড়া দাঁড়িয়েছ বলেই তার ছোট্ট দুই হাত বাড়িয়ে দিল, আমায় ধরো আমায় ধরো। বেচারা টুকুন, দাদানকে নিয়ে তখন বেসামাল, অতএব আমাকে এন্ট্রি নিতেই হলো। শ্বশুরমশায়ের বাঁ হাতটা নিজের কাঁধে ফেলে মৃদু ধমক দিলাম, আবার একা একা বিছানা ছেড়ে উঠেছেন, কিছু একটা অঘটন না ঘটালেই নয়। স্কুলের ঘন্টা পড়ল যে, রেডি না হলে দেরি হয়ে যাবে তো, উনি নিজের মনে বিড়বিড় করলেন। টুকুন হাসি চাপল, তুমি তো বুড়ো হয়ে গেছো দাদান, এখনো স্কুলে যেতে চাও? আরে আমার বন্ধুরা আছে না, বেশি দিন না দেখলেই আড়ি করে দেবে। কোথায় তোমার বন্ধু, কাউকে তো দেখি না। দিনুবাবু পিট পিট করে তাকালেন নাতির দিকে, তারপর দাড়ি চুলকোতে চুলকোতে কি যেন ভাবতে বসলেন। তাহলে বোধহয় সত্যি তোমার বন্ধুরা আড়ি করে দিয়েছে, ঝগড়া হয়েছিল কখনো?
1: না তো মশাই, আমি তো কখনো কারোর সঙ্গে ঝগড়া করি না বলেই উনি ফোঁপাতে শুরু করলেন। আরে আরে আরে, কাঁদো কেন ও দাদান, বলতে বলতে টুকুন এবার নিজের শার্টের কোণ দিয়ে দাদুর চোখ মোছাচ্ছে আর নানা কথায় ভোলাচ্ছে। দুটি অসমবয়সী মানুষের নাটক এভাবেই রোজ জমে ওঠে। কিন্তু সেদিন ডাক্তারবাবুর কথায় মনটা বড় খারাপ হলো, ও রোগটা নাকি খুব দ্রুত স্প্রেড করছে কোষে কোষে। সত্যি তাই, উনি এখন শুধু অতীতের গলি কানাগলি দিয়ে হাঁটেন। আমাকে ঠাউরেছেন ওর মা, নিজের ছেলে অরুণকে ঠিকমতো চিনতেই পারেন না। আজকাল জেদটাও ভারী বেড়েছে তার। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শ্বশুরমশাই, খাওয়া বন্ধ, মুখই খোলেন না, শুধু নিথর পড়ে থাকেন বিছানায়। এরই মধ্যে খোকা কাকা এসে হাজির, দিনুবাবুর এক সময়ের জিগরি দোস্ত, এসেই ঝাড়া 4 ঘন্টা বকর বকর। উনি চুপ, নির্ভেজাল শ্রোতা, তাই বা খারাপ কি, স্মৃতি তো নাড়াচাড়া হচ্ছে। তোর মনে আছে সেই কীর্তন মাঠ? ফি বছর শীতে কীর্তন হতো, আর শরতে দুর্গা পুজো, মাঠে মখমলের মতো সবুজ ঘাস, মাঝখানে একটা সাদা ফুলে ভরা টগর, পাশে দাঁড়ানো করবী, যেন হরের পাশে গৌরী। উনি এবার চেয়ার থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, দুবার লাঠি ঠুকলেন মেঝেতে, তারপর আওড়াতে আওড়াতে বললেন, গৌরী গৌরী। চমকে উঠলাম, গৌরী তার ছোটবেলার প্রেম শুনেছিলাম, তাহলে কি গৌরীকে আজও তিনি ভুলতে পারেননি? হয়তো তাই, ছোটবেলার প্রেম যে শ্যাওলার মতো আজীবন ভেসে বেড়ায়
0: মনের জমিতে। আজ আমরা সদল বলে বিনয় মুখার্জী লেনে চলেছি, শ্বশুরবাড়ির পুরনো পাড়া। গন্তব্যে পৌঁছে গাড়ি পার্ক করিয়ে হাঁটতে শুরু করলাম। পুরনো পাড়ার ঘ্রাণ দূর থেকেই নাকে আসছে। সামনেই সাপের মতো আঁকা বাঁকা সরু গলি। দীনুবাবু হাঁটেন আর অল্প অল্প হাঁপান। খোকা কাকা তার পিঠে হাত রাখলেন। আর একটু এগোলেই আমাদের সেই সাত ঘর এক উঠোনওয়ালা বাড়ি। কি উত্তেজনা আসছে না শরীরে? শ্বশুর মশাইয়ের উদাস চোখ পলেস্তরা খসা বাড়িগুলো দেখছেন। শেষ রঙের পোচের ওপর সময়ের অজস্র রেখা আঁকা। হঠাৎ সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। এই তো সেই বাড়ি, কিন্তু ঢোকার মুখে তো ছিল ছোট মাপের একটা দরজা। এখন সে জায়গায় একটা বিরাট গেট, একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে পথ আটকালো। কোথায় যাবেন? ভেতরে। কার সঙ্গে দেখা করবেন? ভেতরে চারটে অফিস। অফিস? আমি হতবাক। অফিস বসেছে ভেতরে? আর আমাদের ঘরগুলো, বাকি ভাড়াটিয়া, কেউ নেই? একসঙ্গে দল বেঁধে চলে গেল কোথায়? আজ যেন সময়ের আগে ফুরিয়ে আসছে দিন। দীনুবাবুকেও ক্লান্ত দেখাচ্ছে, দুপা হাঁটলেই হাঁপাচ্ছেন। সামনেই কীর্তন মাঠ, আমি ওদিকেই ওকে নিয়ে চললাম। বেঞ্চে একটু বসে বিশ্রাম করা যাক। চোখ বুঝে বসে রইলেন উনি। খোকা কাকা বলেন, ওই দেখো সেই পূবদুয়ারি বাড়ি, ওখানে বিখ্যাত গায়ক গুলাম খাঁ থাকতেন, মনে পড়ছে? আমরা নিচে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তার গান শুনতাম। গৌরীও আসতো, ও বড় সুর পাগল মেয়ে ছিল। শ্বশুরমশাই ঢোক গিললেন, একটু অস্থির অস্থির মুখ। মনে আছে আমি ছিলাম তোমাদের প্রেমালাপের পিয়ন, এর কথা তার কাছে পৌঁছে দেওয়া, চিঠি চালাচালি করা? টুকুন কি বুঝলো কে জানে, হঠাৎ মুখে চাপা দিয়ে হেসে কুটোপাটি। ওস্তাদজির গান শুনতে শুনতে আমরা কি খেতাম বলতে পারবে? মুড়কি 10 পয়সায় এক ঠোঙা, ভাগাভাগি করে তিনজন। কি সুন্দর ছিল না দিনগুলো! আমি ভয় পাচ্ছি, একসঙ্গে এত স্মৃতির ভার আমাদের দীনুবাবু বইতে পারবেন তো? কিন্তু খোকা কাকা যে কথার স্রোতে ভেসে যাচ্ছেন, বলেন, ওস্তাদজি দেহ রাখবার পর বাড়িটা বিক্রি হয়ে গেল, এখন বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, সন্ধ্যের পরই সানাই বাজে। তোমার তো আবার সানাইয়ের সুর সহ্য হয় না, বলতে সানাইয়ের মধ্যে সে নাই সে নাই সুর বাজে। এবার আর পারলেন না বোধ হয় দীনুবাবু, অস্থিরভাবে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, টলমল করছে পা, চোখ দুটো ঘোলাটে। এসব লক্ষণ আমার চেনা, এই মুহূর্তে বাড়ি ফিরতে হবে। হাত ধরে ধীরে ধীরে চলতে শুরু করলাম। এর মধ্যে টুকুনের আবার বায়না উঠেছে, আমি মুড়কি খাব। সে কি জেদ, হাঁটবে না, মুড়কি খাবেই। উফ, দিলাম গালে ঠাস ঠাস চর। খোকা কাকা তাড়াতাড়ি ওকে কোলে তোলেন। শ্বশুর মশাইও দেখি চলতে চলতে থমকে দাঁড়িয়েছেন, জড়ানো স্বরে আমায় যেন কি বলার চেষ্টা করছেন। মুখ চোখ লাল, বুঝলাম নাতির গায়ে হাত তোলায় ক্ষুব্ধ। হঠাৎ টুকুনকে এক হেঁচকা টান দিয়ে হাঁটতে শুরু করলেন তিনি পেছন দিকে, কেমন বেপরোয়া ভঙ্গি। তবে শারীরিকভাবে তো দুর্বল এখন দীনুবাবু, পায়ের স্টেপিং ঠিকঠাক পড়ছে না, টাল মাটাল ভঙ্গি, এখনই বুঝি হুমড়ে খেয়ে পড়বেন চলতে চলতে। আমিও ছুটলাম পেছন পেছন,
1: উনি বাঁ দিকে মোড় ঘুরলেন। এ তো আচ্ছা মুশকিল, চলেছেন কোথায়? একটা বাঁকের মুখে গিয়ে হঠাৎ উনি থমকে দাঁড়ালেন। ঘিঞ্জি বাজার এলাকা একটা। হঠাৎ দৃষ্টি আটকে গেল গুমটি মতো, ওটা কি দোকান? টিমটিমে বাল্বের আলো জ্বলছে, চারপাশের আলো রোশনাইয়ের মাঝে নিতান্তই মলিন। দোকানদারের পরনে লুঙ্গি, গেঞ্জিতে ফুটো, কয়েকটা কাঁচের বয়াম সামনে সাজানো, ছোলা বাদাম কুচু ভাজা, আর তার পাশে মুরগি। আমি হতবাক, তাহলে সত্যি মুরগির দোকান পাওয়া গেল। খোকা কাকা টুকুনকে মুরগি কিনে দিলেন। আহা, ছেলে আল্লাদে গদগদ, ছুঁড়ে ছুঁড়ে ছোট্ট হাঁয়ের মধ্যে মুরগি পুড়ছে আর হাসছে। দাদুকেও এবার জোর করে একটু মুরগি খাওয়ালো। আমার বুকের মধ্যে এবার দপদপে একটা আশা শিখা জ্বালিয়েছে, তাহলে কি ওর পুরনো স্মৃতি এক পা করে ফিরে আসছে? না না, এই রোগে সেটা তো সম্ভব নয়, কিন্তু অসম্ভব কিছুও তো কখনো ঘটে, যদি মিরাকল হয়। আমার মনে যে একটা ব্যাকুল ইচ্ছে ওর স্মৃতিতে একবারের জন্য হলেও যেন গৌরী জীবন্ত হয়ে ফিরে আসে। ছোটবেলার প্রেম যে সহজে হারায় না, একবার আসুক। কিন্তু না, আবার দেখলাম উনি আগের জায়গাতেই ফিরে গেছেন। সবার সব কথাই শোনেন, কিন্তু ভাবলে সেন মুখ, আমাকে মা মা করে অস্থির করে দেন। আজ মহালয়া, এখনো রেডিওতে মহালয়া শোনা আমার নেশা। 5:30টায় মহালয়ার অনুষ্ঠান শেষ হলো, বারান্দায় এসে দাঁড়ালাম। কি সুন্দর আজ সকালটা, পুজো পুজো গন্ধ মাখা ভোর। হঠাৎ পিঠে একটা স্পর্শ, চমকে পেছন ফিরে দেখি শ্বশুর মশাই, ঠোঁটে ম্লান হাসি। আমিও হাসলাম। কি চাই বাবা? জড়ানো গলায় জিজ্ঞাসা করলেন, দুর্গা পুজো কবে গো মা? গৌরীকে কথা দিয়েছি, এবার ওর সঙ্গে ঠাকুর দেখতে যাব।
2: কথায় কাহিনীতে শুনলেন শাশ্বতী নন্দীর গল্প মহালয়ার ভোর। পাঠে সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অর্থনীতির দুনিয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা। আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর দূতী চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, এবং ডক্টর শতরূপা বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট অধ্যাপিকা ঝাড়গ্রাম রাজ কলেজ। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
2: নমস্কার। অর্থনীতির দুনিয়ায় আজকে আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা, এই বিষয়টি নিয়ে। নমস্কার ডক্টর বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার সকলকে।
2: আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন প্রযুক্তি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে বদলে দিচ্ছে। মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল পরিষেবা, এসব এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর মধ্যে যে প্রযুক্তিটি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সংক্ষেপে আমরা যাকে বলি AI। আজ আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কোনো না কোনোভাবে AI ব্যবহার করছি। আমাদের হাতের স্মার্টফোনটি দিয়েই শুরু করা যাক, অনলাইনে কেনাকাটা কিংবা সামাজিক মাধ্যমের ব্যবহার, সবকিছুর পেছনেই কাজ করছে আধুনিক প্রযুক্তি। আজকে তাই আমরা AI নিয়ে অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। AI কি, এটি আমাদের কৃষি, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে, শিক্ষা ও চিকিৎসার ব্যবহার কি, AI কি মানুষের চাকরি কমিয়ে দেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, AI এর সঙ্গে ভবিষ্যতে মানুষ কিভাবে কাজ করবে। অনুরোধ করব ডক্টর বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে একটু কিছু বলার জন্য।
3: ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি। AI কিন্তু এখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণাগার বা বড় তথ্য প্রযুক্তি কম্পানি

0: প্রথমত, ব্যবসা বাণিজ্যে কাজ করার গতি অনেক বাড়িয়ে দিয়েছে। ব্যাংকিং লেনদেন নিরাপদে করা, দ্রুত গ্রাহক সেবা দেওয়া, কিংবা অনলাইন কেনাকাটায় মানুষের পছন্দ বুঝে সঠিক পণ্য পৌঁছে দেওয়া, সবই এআই এর মাধ্যমে সহজ হয়েছে। ফলে ছোট বড় অনেক ব্যবসার পরিচালনা খরচ কমছে এবং কাজের দক্ষতাও উত্তরোত্তর বাড়ছে। আজ একজন ছাত্র, একজন কৃষক, একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন দোকানদার, এমনকি একজন অফিস কর্মী বা শ্রমিক, প্রায় প্রত্যেকের জীবনেই এআই কোনো না কোনোভাবে প্রবেশ করেছে। খুব সহজ ভাষায় যদি বলি, এআই হলো এমন একটি বিশেষ প্রযুক্তি বা অ্যালগোরিদম যার সাহায্যে একটি কম্পিউটার সিস্টেম মানুষের মতো বুদ্ধি ও যুক্তি ব্যবহার করে আচরণ করতে ও সিদ্ধান্ত নিতে পারে।
1: একদম ঠিক বলেছেন। তবে এই প্রযুক্তি কিন্তু রাতারাতি তৈরি হয়নি। প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বহু বিজ্ঞানীর অক্লান্ত গবেষণার ফলেই আজকের এই আধুনিক এআই প্রযুক্তির উদ্ভাবন সম্ভব হয়েছে। 1950 সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালেন টিউরিং প্রথম "ক্যান মেশিনস থিঙ্ক" বা যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নটি তোলেন। এর ঠিক কয়েক বছর পর 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথম আনুষ্ঠানিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। চলুন এবার এমন একটি ক্ষেত্র দিয়ে আলোচনা শুরু করি যেটি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি, অর্থাৎ কৃষি। কৃষিক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
0: ডক্টর চ্যাটার্জি, কৃষিক্ষেত্রে এআই এর সম্ভাবনা কিন্তু সত্যি অসীম। এআই কৃষকদের কাজের ধরন সহজ করেছে এবং উৎপাদনশীলতা অনেক বাড়িয়ে দিতে পেরেছে। একটি সাধারণ উদাহরণ ধরা যাক, ফসলের রোগ শনাক্তকরণ। ধরুন একজন কৃষক তার জমিতে গিয়ে দেখলেন কিছু ধান বা সবজি গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আগে তাকে এর সমাধানের জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো অথবা অন্যের উপর নির্ভর করতে হতো, কিন্তু এখন তিনি কেবল মোবাইল ফোন দিয়ে সেই পাতার একটি ছবি তুলে এআই ভিত্তিক একটি অ্যাপে আপলোড করতে পারেন। মুহূর্তের মধ্যে এআই এর ইমেজ রিকগনিশন সিস্টেম সেই ছবি বিশ্লেষণ করে সম্ভাব্য ছত্রাক বা পোকার আক্রমণ শনাক্ত করে এবং প্রাথমিক প্রতিকারের উপায় জানিয়ে দেয়। এর ফলে কৃষক খুব দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে পারেন।
1: এটি সত্যি একটি চমৎকার প্রয়োগ। এর সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা যায়, তা হল আবহাওয়া ও পরিবেশের তথ্য। কৃষির সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর।
0: একদম তাই। বৃষ্টিপাত, আর্দ্রতা, বাতাসের গতি এবং মাটির আর্দ্রতার মতো কোটি কোটি তথ্য মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে এআই অত্যন্ত নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। ধরুন আগামী 3 দিন পর কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এআই কৃষককে আগেই বার্তা পাঠাবে, ফলে কৃষক সেই অনুযায়ী সেচের কাজ বন্ধ রাখতে পারেন কিংবা পাকা ফসল আগেই কেটে নিরাপদে তুলে নিতে পারেন।
1: অর্থাৎ অপচয় অনেকাংশেই কমে যাচ্ছে। জলের যথাযথ ব্যবহারে এআই নিশ্চয়ই সাহায্য করতে পারে, সেটা যদি একটু আলোচনা করেন।
0: হ্যাঁ, জলের অপচয় রোধে আইওটি সেন্সর এবং এআই একসঙ্গে কাজ করে। ক্ষেতের বিভিন্ন অংশে বসানো সেন্সর মাটির আর্দ্রতা মেপে তথ্য পাঠায়। এআই বিশ্লেষণ করে কৃষককে নির্দিষ্টভাবে বলে দেয় কোন অংশে ঠিক কতটা জল প্রয়োজন। এতে যেখানে প্রয়োজন নেই সেখানে বাড়তি জল দেওয়া বন্ধ হয়। একই প্রযুক্তি সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুরো জমিতে ঢালাওভাবে রাসায়নিক সার না দিয়ে মাটির গুণাগুণ বিশ্লেষণ করে যে জায়গায় ঘাটতি রয়েছে শুধু সেখানেই সঠিক পরিমাণে সার দেওয়া সম্ভব। এই বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় প্রিসিশন এগ্রিকালচার বা সুনির্দিষ্ট কৃষিকাজ। তবে ডক্টর চ্যাটার্জি, এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। এআই কিন্তু কোনোভাবেই কৃষকের বহু বছরের অভিজ্ঞতা বা তার মাঠের বাস্তব জ্ঞানের বিকল্প নয়। এআই শুধুই নিখুঁত তথ্য ও পরামর্শ দিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োগ কিন্তু কৃষককেই করতে হয়। খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী প্রিসিশন এগ্রিকালচার বা এআই ভিত্তিক নিখুঁত কৃষিকার্যের মাধ্যমে জমিতে সারের অপচয় 20% পর্যন্ত কমানো সম্ভব এবং ফসলের ফলন 15% থেকে 20% বাড়ানো যায়।
1: একদম যথার্থ কথা। এআই সিদ্ধান্ত নেওয়ার সহকারী মূল চালিকা শক্তি কিন্তু মানুষই। এবার আসা যাক দ্বিতীয় বড় ক্ষেত্র, শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত। শিল্প ক্ষেত্রে এআই এর ব্যবহার উৎপাদন ব্যবস্থা কিভাবে বদলাচ্ছে সেটা একটু এবার দেখা যাক।
0: ডক্টর চ্যাটার্জি, আমরা বলতে পারি

0: শিল্পক্ষেত্রে এআই ব্যবহারের সবচেয়ে বড় উদাহরণ হলো মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল। ধরুন, একটি কারখানায় ইলেকট্রনিক্স বা গাড়ির যন্ত্রাংশ তৈরি হচ্ছে। প্রতিদিন হাজার হাজার পণ্য উৎপাদন হচ্ছে। প্রতিটি পণ্য মানুষের খালি চোখে নিখুঁতভাবে পরীক্ষা করা অসম্ভব এবং অত্যন্ত সময় সাপেক্ষ। এখন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও এআই ভিশন সিস্টেম ব্যবহার করে সেকেন্ডের ভগ্নাংশে পণ্যের ছবি বিশ্লেষণ করা যায়। কোনো পণ্যে অতি সূক্ষ্ম ফাটল, রঙের সামান্য তফাত বা কোনো অংশ ত্রুটিযুক্ত থাকলে এআই সাথে সাথে তা আলাদা করে ফেলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিজনেস স্কুলের সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করলে কর্মীরা গড়ে 25-30% দ্রুত কাজ শেষ করতে পারেন এবং কাজের মান প্রায় 40% বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, নতুন বা শিক্ষানবিশ কর্মীদের দক্ষতা সবচেয়ে দ্রুত বাড়ে।
1: একদম সত্যি। বিশ্ববিখ্যাত PwC সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতিতে প্রায় $15 trillion নতুন সম্পদ যোগ করবে। এর অর্ধেকের বেশি আসবে কেবল কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে। অনেকে প্রশ্ন তোলেন, তাহলে কি কারখানায় মানুষের কাজ আর থাকবে না? আসলে বিষয়টি তা নয়, কারখানার পুরো কাজ দখল হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে এআই প্রাথমিক ত্রুটিগুলোকে দ্রুত চিহ্নিত করে দিচ্ছে আর দক্ষ কর্মীরা সেই তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন এবং যন্ত্র সচল রাখছেন। অর্থাৎ এআই এবং মানুষ এখানে সহযোগী হিসেবে কাজ করছেন।
0: এর পাশাপাশি রয়েছে প্রেডিক্টিভ মেনটেন্যান্স বা পূর্বাভাস ভিত্তিক রক্ষণাবেক্ষণ। আগে কারখানার কোনো একটি বড় মেশিন হঠাৎ নষ্ট হয়ে গেলে পুরো উৎপাদন বন্ধ হয়ে যেত এবং বিশাল আর্থিক ক্ষতি হতো। কিন্তু এখন সেন্সরের মাধ্যমে যন্ত্রের কম্পন, তাপমাত্রা ও শব্দের পরিবর্তন মেপে এআই আগেই জানিয়ে দেয় কোন যন্ত্রাংশটি আগামী কয়েকদিনের মধ্যে খারাপ হতে পারে। ফলে কারখানা কর্তৃপক্ষ মেশিন সম্পূর্ণ অচল হওয়ার আগেই তা মেরামত করে নিতে পারেন। এতে সময় ও কোটি কোটি টাকা বেঁচে যায়।
1: এবার আসি সেই সেক্টরে যেখানে সাধারণ মানুষ সরাসরি প্রতিদিন সুবিধা পাচ্ছেন, পরিষেবা খাত। ব্যাংকিং, বিমা, বিমান ও ট্রেন টিকিট বুকিং, এমনকি ই কমার্স, সব জায়গাতেই আজকে এআই বিদ্যমান। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও IT সার্ভিস ম্যানেজমেন্ট এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
0: এর মধ্যে একটি হলো কোডিং ও প্রোগ্রামিং এর গতি। গিটহাব ও মাইক্রোসফটের যৌথ গবেষণায় দেখা গেছে, ডেভেলপাররা যখন গিটহাব কোপাইলটের মতো এআই কোডিং টুল ব্যবহার করেন, তখন তারা যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা বাগ ফিক্সিং এর কাজ 55.8% দ্রুত সম্পন্ন করতে পারেন। আরেকটি হলো কাজের পরিমাণ। একজন প্রোগ্রামার এআই এর সহায়তায় সপ্তাহে 126% বেশি প্রজেক্ট বা কোডিং সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন।
1: চিকিৎসা ক্ষেত্রেও এআই যেন এক আশীর্বাদ হয়ে উঠছে। মেডিকেল ইমেজিং বা ডায়াগনস্টিকে এআই চমৎকারভাবে কাজ করছে। একটি এক্সরে বা সিটি স্ক্যান বা AMRI রিপোর্টও মানব চোখের নজর এড়িয়ে যেতে পারে এমন অতি সূক্ষ্ম টিউমার বা অস্বাভাবিকতা এআই অ্যালগোরিদমে খুব দ্রুত শনাক্ত করতে পারছে। এতে ক্যান্সার বা হৃদরোগের মতো মারাত্মক ব্যাধি প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ছে।
0: এছাড়া এখন রোবোটিক সার্জারিতে এআই চিকিৎসকদের হাতকে আরও বেশি নিখুঁত ও স্থিতিশীল করতে সাহায্য করে। মানব হাতের সামান্য কম্পনের যে ঝুঁকি থাকে, এআই চালিত রোবট দিয়ে সেই ঝুঁকি এড়িয়ে মস্তিষ্ক বা চোখের মতো সংবেদনশীল অংশে অতি সূক্ষ্ম অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। আর রোগীর পুরনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কোন রোগীর জন্য কোন ওষুধ বেশি কাজ করবে তা ঠিক করাও সহজ হচ্ছে।
1: একইভাবে শিক্ষাক্ষেত্রেও কিন্তু বিশাল রূপান্তর ঘটছে। আগে একটি শ্রেণীকক্ষে সব ধরনের শিক্ষার্থীর জন্যই একই গতিতে পড়ানো হতো, কিন্তু এআই এখন পার্সোনালাইজড লার্নিং বা ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিক্ষা নিশ্চিত করছে। একজন ছাত্র যে বিষয়ে দুর্বল, যেমন গণিত বা পদার্থবিজ্ঞান, এআই টিউটর তাকে সেই বিষয়টি তার নিজস্ব শেখার গতি অনুযায়ী ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে। ভাষা শেখার অ্যাপগুলিতেও এআই সরাসরি মানুষের মতো কথা বলে উচ্চারণ ও ব্যাকরণ শুধরে দিচ্ছে। অন্যদিকে শিক্ষকরাও এআই ব্যবহার করতে দ্রুত পাঠ পরিকল্পনা

0: অর্থাৎ লেসন প্ল্যান বা পরীক্ষা তৈরির উপাদান ও প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারছেন। ফলে শিক্ষকদের প্রশাসনিক কাজ কমে যাচ্ছে এবং তারা শিক্ষার্থীদের মানসিক বিকাশে বেশি সময় দিতে পারছেন।
1: একদম সত্যি, কিন্তু এই সম্ভাবনার মাঝেও যে প্রশ্নটি সাধারণ মানুষ, যুব সমাজ ও চাকরিজীবীদের মনে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে, সেটি হলো এআই কি আমাদের চাকরি ছিনিয়ে নেবে? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজে দেওয়া খুব কঠিন।
0: হ্যাঁ, এই বিষয়ে আমাদের একটি বাস্তব দৃষ্টিভঙ্গি রাখা দরকার। যেসব কাজ অত্যন্ত গতানুগতিক, একঘেয়ে বা যেখানে প্রতিদিন একই ধরনের কাজ ব্যবহার করতে হয়, যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ কাস্টমার কেয়ার উত্তর, প্রুফ রিডিং বা অ্যাসেম্বলি লাইনের কাজ, সেখানে অটোমেশনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এবং মানুষের প্রয়োজনীয়তা কমতে পারে।
1: কিন্তু ইতিহাসের প্রতিটি শিল্প বিপ্লবী পুরনো কাজ বিলুপ্ত করেছে এবং তার বদলে দ্বিগুণ নতুন কাজের সুযোগ তৈরি করেছে। এআই এর ক্ষেত্রেও তাই হতে পারে। আজ ডেটা অ্যানালিস্ট, এআই সাইকোলজিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এআই এথিক্স অফিসার এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মতো এমন বহু নতুন পদের সৃষ্টি হচ্ছে যা 10 বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না। কাজের বাজার কমে যাচ্ছে না, বরং কাজের ধরন ও প্রয়োজনীয় যোগ্যতার সংজ্ঞাটা বদলে যাচ্ছে।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা। আলোচনায় অংশগ্রহণ করলেন ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপিকা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, এবং সঙ্গে ছিলেন ডক্টর শতরূপা বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট অধ্যাপিকা, ঝাড়গ্রাম রাজ কলেজ। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরদ, রাগ তিলক কামুদ, শিল্পী রাজরূপা চৌধুরী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। শুনবেন তিলক কামুদ রাগে শরদ।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিলক কামুদ রাগে শরৎ বাজিয়ে শোনালেন রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শ্রবণী।
3: আকাশবাণী কলকাতা, শ্রবণী। আজকের শ্রবণীতে শুনব অমিত সরকারের গল্প অপেক্ষা। কবিতা শোনাবেন অসীম কুমার রেজ এবং মধু ছন্দা মৈত্র। আজকের শ্রবণী শেষ করব গল্প আত্মীয় পরিজন দিয়ে। লিখেছেন সৌরভ মুখোপাধ্যায়। গল্প অপেক্ষা পাঠ করছেন অমিত সরকার।
4: হরিদ্বার এক আশ্চর্য শান্তির জায়গা। এখানে আপনাদের কলকাতায় শহুরে অশান্তি ছিটে ফোঁটাও নেই। দিব্যি আছি মশাই, গত জুলাইতে 65 পেরোলাম, নির্ঝঞ্ঝাট শান্তিতে আছি। একেবারে একলা থাকেন, কাছাকাছি আত্মীয় স্বজনও কেউ নেই বলছেন, শরীর টরীরও তো খারাপ হতে পারে, তখন তো বিপদে পড়ে যাবেন। দূর মশাই, গত 20 বছর ধরে একটু জ্বর অবধি হয়নি আমার। আর একলা বলছেন, এই হোটেলে অন্যান্য ছেলেপুলেরাও আছে সব, ওরাও বাঙালি, কেউ বাঁকড়োর, কেউ কেউ ডোমজুড়ের। রাত্রির 11টার পর এই সব টেবিল সাফসুত্রো করে পাশাপাশি বিছানা পেতে শুই, একসাথে আছি তো সবাই, কিছু হলে ওরাই ডাক্তার টাক্তার কাউকে ডেকে আনবে। মেয়ে জামায়ের তো শিলিগুড়ি থেকে আসতে সেই আবার 3 দিনের ধাক্কা। শুরু থেকে আপনি এখানেই নাকি? না না মশাই, আমি

ওরা শিবপুরের লোক, কলকাতায় বার্ন কোম্পানিতে চাকরি করতাম। স্ত্রী বেশ কিছুদিন গত হয়েছেন আমার চাকরি ছাড়ার আগেই, এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি রিটায়ারের পর থেকে এখানে, আমাদের বাড়িও হাওড়ায়, তবে ওদিকটা নয়। আপনি কত বছর হলো এখানে? 5 কমপ্লিট হবে এই নভেম্বরে। ভালোই আছেন তাহলে, রোজ হরিদ্বারের গঙ্গায় চানের পুণ্যি, তার উপর কত সাধুদের দর্শন লাভ, এই দাদা বৌদির হোটেলের অমৃততুল্য খাওয়া, ফাইন। আপনাকে একটা কথা চুপি চুপি বলি, এইসব হোটেলগুলোর একটাও আসল দাদা বৌদির হোটেল নয়, এই নামে অন্তত 10-12টা হোটেল আছে, সবকটা নকল। আসল দাদা বৌদির হোটেল কবে উঠে গেছে? গঙ্গাটাও নকল। এই ব্রহ্মকুণ্ড যেখানে আপনারা এত দূর থেকে পয়সা খরচ করে চান করতে আসেন, সেটা তো একটা কাটা খাল, আসল গঙ্গা থেকে বাঁধ দিয়ে স্রোতটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছে। মনসা পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবেন। আসল গঙ্গায় চান করতে গেলে আপনাকে যেতে হবে সেই ঋষিকেশ, নইলে আরও ওপরে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ এইসব জায়গায়। তবে গঙ্গার জলটা আজও আসল, তাই রোজ সকালে একবার ওখানে ডুবকি লাগাই। রাস্তা কাঁপিয়ে হেসে ওঠেন তপনবাবু। ওনার সঙ্গে পিয়ালের আলাপটা কিছুটা অদ্ভুত। যত রাত্রিরই ঘুমোতে যাক, কাক ভরে উঠে খানিক্ষণ রাস্তায় হাঁটাটা ওর বহু বছরের অভ্যেস। ছোটবেলার এই অভ্যেসে জন্ম দিয়েছে ওর ট্রেকিংয়ের আর ফটোগ্রাফির শখের। ওর তোলা বহু পুরস্কৃত ছবিতে তাই জড়িয়ে আছে উন্মুখ ভোরের গল্প। ওর মতে, কোনো শহরকে আর শহরের মানুষজনকে সঠিকভাবে বুঝতে গেলে তাকে দেখতে হয় নিরাভরণ সকালের আলোয়। তাই শহরের বাইরে গেলে ভারী নিকন ক্যামেরাটা সবসময় ওর কাঁধে। এবার পঞ্চকেদার ট্রেক করে ফিরে হরিদ্বারে কয়েকদিন বিশ্রাম নিচ্ছিল ও। শীতভোরকে উপভোগের জন্য মতিবাজারের রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছিল পিয়াল। কুয়াশা মোড়া পথের উপর দিয়ে তখন মাঝে মাঝে দৃশ্যমান হচ্ছে পুণ্যলোভী ছাইমাখা সাধু অথবা উত্তরপ্রদেশী দেহাতির কিছু দলবদ্ধ মানুষ, যারা দলা পাকিয়ে সামনের আগুনের কুণ্ড থেকে শুষে নিচ্ছে উষ্ণতার শেষ বিন্দুটুকু। একটা দুটো চায়ের দোকান শোঁসো শব্দে স্টোভ জ্বালিয়ে সূচনা করছে বিক্রি বাটার। হঠাৎ চোখে পড়ল, নির্জন ব্রহ্মকুণ্ডের ধারে কে যেন গলা ছেড়ে আগুনের পরশমণি গাইতে গাইতে স্নান সেরে পোশাক পাল্টাচ্ছে। স্বাভাবিক কৌতূহলে সে কাছাকাছি এগিয়ে যেতেই স্মিত হেসে ভদ্রলোক প্রশ্ন করলেন, বাঙালি? উত্তরে পিয়াল মাথা নাড়তেই পরের প্রশ্ন, ট্রেকার না ফটোগ্রাফার? এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, দুটোই। ওদিক থেকে উত্তর এলো, বুঝেছি, তা নইলে আর সুখে থাকতে ভূতের কিল খেয়ে এই ঠান্ডায় ক্যামেরা ঘাড়ে করে বেরোবেন কেন? আচ্ছা, আপনারা পয়সা খরচ করে এই মাইল মাইল রাস্তা হেঁটে আর গাদা গাদা ফটো খিঁচে কী এত আনন্দ পান বলুন তো? পিয়াল বাড়িতেও অফিসে এই প্রশ্নের মুখোমুখি জীবনে এতবার হয়েছে যে আজকাল আর উত্তর দেয় না, হেসে চুপ করে থাকে। এখানেও সে তাই করল। তা এবার কোন দিকে গন্তব্য? পঞ্চকেদার, তবে শেষ করে এলাম, ফেরার রিজার্ভেশন 4 দিন পরে, তাই এই 4 দিন আর কোথাও নয়, শুধু ব্রহ্মকুণ্ডের ধারে বসে বিশ্রাম নেব আর লোক দেখব। আপনার একটা ছবি নেব কিন্তু এই জলের ধারে, ল্যান্ডস্কেপ খুলতে খুলতে বলে ও। তা নিন, ছবিতে আর আপত্তি কি, এই সামান্য মানুষটার এক টুকরো আপনার ছবিতে থেকে যাবে তাহলে। পিয়ালের সব ছবিতেই একটা লুকোনো গল্পের খোঁজ থাকে, আর কলকাতা থেকে এত দূরে বাংলাভাষী মানুষজন দেখলে কেমন একটা আলাপ করতে ইচ্ছে হয়। তাই যখন মানুষটা বললেন, আমার তো সব পাহাড়ই কেমন একরকম লাগে, একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের কোনো ডিফারেন্সই আমি পাই না, সে হেসে কথাটা এড়িয়ে গিয়ে বলল, চলুন একটু চা খাই। চলুন তবে, আমি ভালো দোকানে নিয়ে যাচ্ছি। দুজনে হাঁটতে হাঁটতে একটা সরু গলির ভেতর একটা দোকানে এসে বসে, তারপর চা খেতে খেতে আলাপের শুরু হয়। চাটা সত্যিই খুব ভালো, তবে বড্ড মিষ্টি। হরিদ্বার শহরটা মাঝারি সাইজের হলেও বাঙালিদের ঘোরাফেরা মোটামুটি মতিবাজারের 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে। ট্রেকিংয়ের সুবাদে পিয়ালেরও এই শহরের দ্রষ্টব্যগুলো আগে দেখা। অবশ্য সে শেষ এসেছিল 5 বছর আগে, তার মাকে নিয়ে শেষবার এ শহরে বেড়াতে। তখন ভালো করে ঘোরা হয়েছিল প্রত্যেকটা মন্দির, তাই সে এখন রাস্তায় হেঁটে হেঁটে শুধু ক্যামেরাবন্দি করতে চায় জীবনের জলছবি। সন্ধেবেলা গঙ্গা আরতি দেখে সে যখন হোটেলে ফিরছে, তখন আবার দেখা হলো তপনবাবুর সঙ্গে। ওই রাস্তাতেই কোনো এক আসল দাদা বৌদির হোটেলের সামনে হাঁক ডাক করে খদ্দের জোগাড় করছেন, বারবার ঘোষণা করছেন, 60 টাকায় ভাত ডাল ঘি আলু পোস্ত ভাজা চাটনি দিয়ে খাস বাঙালি পেট চুক্তি মিল। পিয়াল পরিচিতের হাসি দিয়ে এগিয়ে যায়, প্রশ্ন করে, এই হোটেলেই কাজ করেন নাকি? হ্যাঁ, কাজ মানে ওই আর কি, মালিক পরিচিত ছিল, ডান হাতের জোগাড়টা তো রাখতে হবে, তাই এখানেই ঢুকে পড়লাম, খাওয়া থাকা সব এখানেই, এই আমার শান্তির ঘর বাড়ি। ছবি তুলতে বা ট্রেকিংয়ের শখে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ালেও বাঙালি খাবার পিয়ালের খুব পছন্দের। তপনবাবু যত্ন করে বসিয়ে খাওয়ালেন। মানুষটাকে দেখে ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে পড়ছিল পিয়াল, বারবার জানতে ইচ্ছে করছিল কী কারণে
শহরের

0: সুযোগ সুবিধে আকর্ষণ ছেড়ে একটা নাগরিক মানুষ এই অজো জায়গায় অনাত্মীয় একা পড়ে থাকতে পারে? শুধুই কি পেটের টান, না অন্য কোনো গল্প লুকিয়ে আছে? পরের দিন বিকেলে রাস্তায় বেরিয়ে কিছুটা আকস্মিকভাবেই আবার ওনার সঙ্গে দেখা হয়ে যায়। ভদ্রলোক একা ব্রহ্মকুণ্ডের ঘাটে বসে আছেন, দূরে চণ্ডী পাহাড়ের দিকে তাকিয়ে। পিয়াল পাশে গিয়ে বসে। তপনবাবু পরিচিতের হাসি হাসেন, কিন্তু কথা বলেন না। পিয়ালের ক্যামেরায় বন্দি হতে থাকে জলের ওপর সূর্যাস্ত। সে প্রশ্ন করে, তপনদা একটা কথা জিজ্ঞেস করব। করুন। আচ্ছা, আপনি কলকাতা ছেড়ে একেবারে চলে এলেন কেন? এই একার জীবন ভালো লাগে আপনার সত্যি? অবশ্য বলতে যদি আপত্তি না থাকে। না, আপত্তি আর কি আছে, আপনিও বাঙালি আমিও। শুনুন তাহলে গল্পটা। আগেই বলেছি আমি হাওড়ার ছেলে, ছোট থেকে শিবপুর মন্দিরতলা অঞ্চলে বড় হওয়া। ওখানেই দীনবন্ধু কলেজ থেকে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলাম। কলেজে পড়তে পড়তেই আমার আলাপ হয়েছিল একটি মেয়ের সঙ্গে, সেও পড়তো ওই কলেজে, কাছাকাছি ভাড়া থাকতো। না, নামটা আর বলছি না, তাকে ভালো লাগতো খুব। একসঙ্গে সিনেমা টিনেমাও গেছি কয়েকবার, কলেজ পালিয়ে বোটানিক্যাল গার্ডেন। যাই হোক, তখন তো এখনকার মতো মোবাইল ফোন টোন ছিল না, এত স্বাধীনতাও ছিল না আমাদের। যখন দ্বিতীয় হুগলি সেতু তৈরি হলো, বহু বাড়ি ভাঙা পড়েছিল আমাদের ওদিকে। বহু মানুষজন অনেক দিনের বসবাস ছেড়ে নিজের পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে গেল এপাশ ওপাশ। সেই মেয়েটার বাবা মাও একটা ফ্ল্যাট কিনে চলে গেল ডুমুরজলার দিকে। সে আমাকে যাবার আগে বলেছিল, গিয়ে নতুন ঠিকানা ভালো করে জেনে আমাকে চিঠি লিখবে। আমি বেশ কিছুদিন অপেক্ষা করলাম জানেন, কিন্তু কি যে হলো, সে আর চিঠি পাঠালো না। তারপর একদিন আমি পাস্টাস করে চাকরিতে ঢুকলাম, মধ্যবিত্ত বাড়ির ছেলে, বাড়ির চাপে একদিন বিয়েও করতে হলো, মেয়ে হলো, সব স্বাভাবিকই চলছিল। হঠাৎ একদিন ধরা পড়ল বউয়ের ক্যান্সার। সাধ্যমতো চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু আমাকে ফেলে খুব তাড়াতাড়ি সে একদিন পালিয়ে গেল। তবে আমাকে খুব ভালোবাসত, আর সংসার ভালো লাগলো না বুঝলেন। শিলিগুড়িতে একটা ভালো সম্বন্ধ পেয়ে গেলাম, মেয়ের বিয়েটা কোনো রকমে সেরে পালিয়ে এলাম, তারপর ঘুরতে ঘুরতে একদিন এখানে। তাই এখানেই থেকে গেলেন কেন? অনেক শহর ঘুরেছেন নিশ্চয়ই। তা ঘুরেছি অবশ্য, তবে এই শহরে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে আশ্চর্য ঘটনা মানে, এটাও শুনবেন? আচ্ছা শুনুন, সবই যখন বললাম এটুকু আর বাকি থাকে কেন। 5 বছর আগে তখন কেদারবদ্রী সেরে হরিদ্বারে একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক আপনারই মতো। হঠাৎ একদিন ব্রহ্মকুণ্ডের সামনে ওর মানে শ্রীরূপার সঙ্গে দেখা। শ্রীরূপা মানে সেই মেয়েটি, আমার কলেজের বান্ধবী, যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। উনি চিনতে পারলেন আপনাকে? না মনে হয়, কিন্তু আমি ঠিক চিনেছি। ওর ঠোঁটের নিচে একটা কালো তিল ছিল, সেটা এখনও আছে, একই রকম। ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিল একা, এই আপনারই বয়সী হবে ছেলেটা, তবে দাড়ি নেই আপনার মতো। আপনি পরিচয় দিলেন না বা এগিয়ে গিয়ে আলাপ করলেন না? না, সেই মুহূর্তে যে কি করব ঠিক মনস্থির করে উঠতে পারলাম না, আবার হারিয়ে ফেললাম ওকে। পরের দিন তন্ন তন্ন করে পুরো তল্লারটা খুঁজলাম, কিন্তু আর দেখা হলো না। তপনবাবুর গলায় ঝরে পড়ছে বিষণ্ণতা। একটু থেমে আবার শুরু করলেন, ফেরার টিকিটটা ক্যান্সেল করে দিলাম, সেদিন থেকেই রয়ে গেলাম হরিদ্বারে। লোকে বলে যে একবার হরিদ্বার এসেছে ব্রহ্মকুণ্ডে স্নান করেছে, সে অন্তত আর একবার ফিরে আসবেই এখানে। তাই রোজ বিকেলে এই ব্রহ্মকুণ্ডের ধারে আমি একবার ঘুরতে আসি। যদি সে আবার কখনো বেড়াতে আসে, এবার দেখা হলে ঠিক তাকে জিজ্ঞেস করব, সে কেন চিঠিটা আমাকে লিখল না। তিনি চণ্ডী পাহাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে থাকেন, পিয়ালের মনে ছবির মতো ভেসে আসতে থাকে তার মা শ্রীরূপার ঠোঁটের নিচে সেই তিলটা। ছোটবেলায় সে প্রায়ই মায়ের ওই তিলটা খুঁটে তুলে ফেলার চেষ্টা করত। শ্রীরূপা রহস্য করে বলতেন, ওটা তোর নয়, আর একজনের। পিয়াল বলতো, মা ওটা কি বাবার? শ্রীরূপা উত্তর দিতেন, না আর একজনের। বাবা মারা যাবার পর 5 বছর আগে মাকে নিয়ে তার সেই শেষ বেড়াতে আসা হরিদ্বারে। সেবার তারা আসলে উঠেছিল ঋষিকেশে, একদিন শুধু বেড়াতে এসেছিল ব্রহ্মকুণ্ডে, তাই তপনবাবু আর পরের দিন খুঁজে পাননি। পিতৃশ্রাদ্ধ উপলক্ষে সে তখন দাড়ি কামিয়েছিল। সে ভাবতে থাকে তপনবাবুকে ফিরিয়ে দেবে কিনা, তার ফেলে আসা সময়ের সুগন্ধের ঠিকানা নাকি অপেক্ষায় কেটে যাবে আরেকটা জীবন, যেরকম একদিন সমুদ্রে মিলনের অপেক্ষায় কলকল বয়ে যাচ্ছে এই জলস্রোত, ব্রহ্মকুণ্ডের ওপরে তখন গঙ্গা আরতি শুরু হয়েছে।
1: অমিত সরকারের গল্প অপেক্ষা শুনলাম। আকাশটা ভাঙা আয়নার মতো পর্দার ফাঁকে নড়ে চড়ে ওঠে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, রোজ ঠিকানা পাল্টাই, এ এক আশ্চর্য ভ্রমণ। শহর প্রবাসে আছে কবি অসীম রেজ।
2: শহর প্রবাস, শহর প্রবাসে আছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু।

0: চটিজোড়া, হাতঘড়ি, চশমা, সুগন্ধি রুমাল, রূপলি বোতামে আঁকা ফুল, একগুচ্ছ হাসনাহানা, দেওয়ালে ইউক্যালিপটাসের ছায়া বেড়েছে ক্রমশ অবিকল তোমার মুখের আদল। হাতব্যাগের ভিতর খুচরো পয়সা, বাসের টিকিট, এক টুকরো কাগজে ঠিকানা লেখা, তোমার দেওয়ার ডায়েরির শেষ পাতায় কবিতা জমেছে রোজ বরফের মতো। এ শহরের আমি কেউ নই, অন্যেরা আমারই মতো কেউ প্রবাসী, একা এ শহর ছেড়েছ তুমি বহুদিন। চৌমাথার মোড় জনশূন্য খাঁ খাঁ, বাসস্টপে দেখি তোমার মতো কেউ অন্য মনে কথা বলে, হাঁটাচলা করে। কত নম্বর বাড়ি ছিল তোমাদের, কি রঙের, কি যেন নাম, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আমি হন্যে হয়ে ঠিকানা খুঁজি। অন্ধকার গলির ভিতর গলি মিশে যায়, কিছুই পড়ে না মনে অস্পষ্ট সব দেওয়াল লিখন। কি ভীষণ পাল্টে গেছে সব, তোমার বাড়ির আতখানা কোথায় গিয়েছে, দরজা জানলা সিঁড়ি বারান্দা উঠোন কোথায় লোপাট, ছাদের উপর সেই মাধবী লতা চোখে পড়ে না কখনো। সারাদিন এলোমেলো ঘুরে মধ্যরাতে ঘরে ফিরে দেখি কি আশ্চর্য, আমার স্মৃতিতে নেই আমার বাড়ির পাশে তোমার ঠিকানা লেখা, অতি পরিচিত সে বাড়ি, তুমি পাল্টেছো বহুদিন। হলুদের কাল, কতটা সকাল কতটা ফিকে হলুদের কাল, লালের আস্তরণ ছাপিয়ে দুর্বাদল হেসে ওঠে, জলের তরঙ্গে ভাসে মনের উচ্ছ্বাস, নদীতট জুড়ে জরাজীর্ণ নৌকো সারি সারি, ওপারে জনপদ, মানুষের কোলাহল, বাতিস্তম্ভ, ঘন কুয়াশায় ঢাকা সবুজ বনানি, টিলার উপর উঁকি ঝুঁকি মারে কয়েকটা ঘর, গলা অবধি অন্ধকার ডুবে আছে জলে। এই প্রথম দেখা জলের বুকে মাছরাঙাদের চিত হয়ে খেলা, আকাশটা ভাঙা আয়নার মতো পর্দার ফাঁকে নড়ে চড়ে ওঠে, দূরে দুলে ওঠে বাতি ভাসমান, নীল নয় হলুদের মতো জলে ঢেউ তুলে তীর বেয়ে ধেয়ে যায় অনন্ত পথে। আশ্চর্য ভ্রমণ, এপারে আলোর রেখা ওপারে অন্ধকার, পাহাড়ের কোল ঘেঁষে হারিয়ে গিয়েছে পথ কত দূর কে জানে, যেখানে নদীর শেষ সেখানে ঘন জঙ্গল, ঢেউ খেলানো পাহাড়ের চূড়োয় বরফের চাঁই, কুয়াশায় ঢাকা ঘর বাড়ি পথঘাট, ফ্যাকাশে হলুদ লাল মহুয়া সারি সারি, গোটা এলাকা জুড়ে আর্মি ছাউনি টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, মধ্যরাতে ঘুম কেড়ে নেয় ফায়ারিং, আগুন জ্বলছে পাহাড়ে, এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে রোজ ঠিকানা পাল্টায়, এ এক আশ্চর্য ভ্রমণ। ভালোবাসার অন্য ভাষা, মেঘেদের কোনো দেশ নেই, বাতাসের কোনো ভাষা, রাশি রাশি টবে ঝরেছে ফুল, নেই পুনর্জন্মের আশা, গাছেদের ভাষা মানুষের জানা নেই, গাছ কি জেনেছে কখনো মানুষের ব্যথা, তবু রোজ ভোরে একে একে তুলে আনি ফুল, শিউলি বকুল মাধবী লতা, এরই মাঝে ফুলদানিতে শোভা পায় দু একটি বাহারি পাতা, দিনে দিনে যেন শিকড়ের গজিয়েছে পাখা, আমি খুঁজি মেঘেদের সঙ্গে পাখিদের, পাখিদের সঙ্গে ফুল ও বাতাসের সম্পর্ক, ছয় ঋতু ৩৬ বছর পার হয়ে ভালোবাসার অন্য এক ভাষা।
1: অসীম রেজের কবিতা শুনলাম, এবারের কবি মধু ছন্দা মৈত্র।
2: অহল্যা পাশানি নও, ডাকতে এসে ফিরে গেছ, বারবার বেজেছে ঘন্টা এমন তো নয়, স্নান করা ভেজা চুলে প্রতীক্ষায় শুকিয়েছে জল, সারসির কাঁচে ছায়া দেখে ছুটে গিয়েছি দরজায়, হা শূন্য বাতাস বলেছে চৈত্রের এই ঝড়া পাতা মুঠোতে বকুল, এত সব আয়োজন যত্নে তোলা থাক। অহল্য পাথর নও, এখন তোমারও ডানা, বিকেলের রং মেখে পাখায় দেখে নাও উঁচু পৃথিবী তোমার, হয়তো এসেছ

জ্যৈষ্ঠের দাবদাহ অসহ্য বোধে বারবার করাঘাতে ভাঙতে চেয়েছ ফুল, এক মুঠো ভেজা বকুলের তরে বাড়িয়েছ হাত দিনভরে, বলেছ গন্ধরাজ লেবু আর মিছরির পানা কোথায় রেখেছ তুমি, এমন অগোছাল ঘর জানো না আমার হয়েছে সময়। তোমার ক্লান্ত চোখ চেয়েছে

0: আকাশে তাকাও, একা একা ডানা মেলা পাখিটির দিকে। সভ্যতার এই শ্মশান ভূমি, নদীর বুকে ঝুলছিল চাঁদ নিজের মতো, নগ্ন গাছার ডালপালা সব খণ্ড খণ্ড লাশের সারি, গাড়ির পরে ছুটছে গাড়ি, মেঘ বৃষ্টি সঙ্গে নিয়ে নদীও কোথায় পালিয়ে গেছে, পাখ পাখালির কান্না শুনে পিচ রাস্তাও ভাবছে বসে, চাঁদের ছায়া নদীর জলে এসব কথা স্বপ্নে বলে, কাঁদছে বসে একলা পাগল, দুহাত তুলে বলছে ডেকে, চাঁদ ডেকে আন নদীটাকে, নইলে কোথায় ধরবি রে তোর ভুবন জোড়া আর শিখানি। ভেঙে ফেলো নতুন গারদ, লোহার গড়াদ ভেঙে পালাতে চেয়ে আরো এক নতুন গারদে, আমাকে তোমাকে নয় আমাদের নিয়ে গেছে লোভনীয় মোড়কে, শেকলের মোহিনী মায়ায় ভুলে গেলে সব, ফিরেও দেখলে না পড়ে থাকা ভাঙা দ তোমারই ছায়া, একা একা নদী পেরোলে যে বাঁশির টানে, সে জানে কিভাবে পাকে পাকে মোহিনী আলো গিলে নেবে তোমার সব, ছায়াটুকু রাখবে না পাছে ভুলক্রমে চিনতে পারো নিজেকে, ডানার স্বপ্নে মায়া তোলো আকাশে অলৌকিক উড়ান, হয়ে যাও মায়াময় আলো। সীতা বলে ডাকলে যেন, সীতা বলে ডাকলে যেন বৃষ্টি আসে মেঘের খামে, লোকাল ট্রেনে বাদাম বেছে নেমে গেলে আন মনে, বেলডাঙার সেই মাছের ভেড়ি আমায় দিলে পয়সা গুনে, ভোরবেলাতে পুলিশ এলে দেখলে না আর পেছন ফিরে, লবকুশছে বড়ই ছোট দেখলাম ওদের চায়ের দোকানে, জানি তোমার নতুন বইয়ের লাগাম ছাড়া আবদারেতে এখন তুমি দিশে হারা, বিনা টিকিটের যাত্রী বলে মাঝে মাঝেই পুলিশ টানে, তবু সীতা বলে ডাকলে যেন শূন্য গাঙে বৃষ্টি নামে। অভিসার, তুমি নিজেই গেঁথেছ দেওয়াল, বলেছ মন্দা দিও না হাত, যখন আধার সাপদ হয়ে ছিঁড়েছে শরীর পেতেছে ফাঁদ, তুমি তখন নিধু মনে রাথা শনে মরা চাঁদ লুকিয়ে পালায়, কেঁদেছি দ্বীপ দু হাতে বাতি ধরো, মাঝরাতে ছমছম শব্দে টের পেয়েছি কিভাবে ফিরে গেছ নিরাপদ বলয়ে, ঝুঁকিহীন দাম্পত্যের সুখ টান জীবনে।
1: এতক্ষণ মধুছন্দা মৈত্রর কবিতা শুনলাম। এবারের গল্প আত্মীয় পরিজন, পাঠ করছেন সৌরভ মুখোপাধ্যায়।
2: এবার অনেকদিন পর মন্টিপিসির বাড়ি এলাম। একসময় এই বাড়ি নিজের ঘর দোরের মতো ছিল আমার কাছে, সে বিশ পঁচিশ বছর আগের কথা। তখন এই একতলা বাড়ি গমগম করত। পিসেমশাই ছিলেন মহা হুল্লোড়বাজ লোক, চেঁচিয়ে ছাড়া কথা বলতেন না, হা হা করে অট্টহাস্য করতেন কথায় কথায়, আর অষ্টপ্রহর মন্টিপিসিকে খ্যাপাতেন। মন্টিপিসির দুই ছেলে অন্তু আর সন্তুও ছিল তিলে বিচ্ছু, সারা দিন লাফালাফি ঝাঁপাঝাঁপি, এটা ফেলছে ওটা ভাঙছে, মারপিট করছে, গাছে চড়ছে, পাইপ বেয়ে উঠছে, সে এক কুরুক্ষেত্র কাণ্ড। মন্টিপিসি কেবল চেঁচিয়ে যেতেন, এর থেকে আমার বনে গিয়ে থাকা ভালো। সেই বাড়িতে এখন পিসি একা। পিসেমশাই চলে গেছেন বছর সাতেক হলো, অন্তু কানাডায় সেটেলড, সন্তু দুবাইয়ে, বিয়ে থা হয়েছে দুজনেরই, ছেলে পিলেও তারা সেখানকার স্কুলে পড়ে, ফলে হুট বলতেই ছুটি নিয়ে দেশে আসা অসম্ভব দুজনের পক্ষেই। অন্তুর বউ আবার কর্মরতা, দুজনের ছুটি মেলানোও দুষ্কর, সব নিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে মুশকিলের। পিসিকে তাই প্রস্তাব দেওয়া হয়েছিল গ্রামের বাড়ি ছেড়ে শহরের ভালো কোনো বৃদ্ধাশ্রমে, যদি পিসি এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন, এখনও শরীরে ক্ষমতা আছে, নিজের রান্না নিজে দুবেলা করে নিতে পারেন, বিকেলবেলা মোড়ের মাথায় মন্দির চত্বরে গিয়ে দুদণ্ড গল্পগাছা করতে পারেন, ঝাঁটপাট দিতে ঝুল ঝাড়তে কিংবা পরনের কাপড়টুকু কাচাকুচি করে নিতে কষ্ট নেই এখনও, খামোখা বৃদ্ধাশ্রমে গিয়ে পরনির্ভরশীল হয়ে বন্দি থাকবেন কী জন্যে, দিব্যি একা থাকতে পারবেন, দুবেলা ঠিকে ঝি এসে ঘর মোছা বাসন মাজাটুকু করে দিলেই যথেষ্ট, পাড়াতেই মুদি সবজিওয়ালা গোয়ালা সব আছে, ব্যাঙ্ক পোস্ট অফিসেও হাতের কাছেই, চিন্তার কিছু নেই। ছেলেরা তাই চিন্তা করেও না খুব একটা। অন্তু শেষবার এসেছিল দেড় বছর আগে, সন্তু তারও আগে, ফোন আবিষ্ট করে দুজনেই,

সপ্তাহে এক বা দুবার। নাতি নাতনিরাও ফোনে হাই ঠাম্মি হাউ আর ইউ বলে। মন্টি পিসি ওই ফোনেই আদর আশীর্বাদ জানান। সন্তু একটা ল্যাপটপ কিনে দিয়ে গেছে স্কাইপে কথা বলবে বলে, কিন্তু মন্টি পিসি ওইটা কিছুতেই আয়ত্ত করে উঠতে পারেননি, ফলে ফোনের শব্দটুকুই সম্বল। নিঃসঙ্গ বিধবা বৃদ্ধার কাছে লোকজনের আসা যাওয়া কমবে ক্রমশ, এটাই জগতের রীতি। আমরা ভাইপো ভাইজিরাও আস্তে আস্তে দূরের লোক হয়ে গেছি বোধ হয়। যে বাড়িতে মাসে চার পাঁচবার আসতাম, এখন ছমাসেও একবার আসা হয় না। ভালো লাগে না খাঁখা বাড়িটাকে, একবার মুখ ফসকে বলেও ফেলেছিলাম সে কথা। তাতে মন্টি পিসি কেমন একবার অদ্ভুত চোখে তাকিয়ে বলেছিলেন, আর আমার আমার কেমন লাগে রে? উত্তর দিতে পারিনি। আজ অবশ্যই মন্টি পিসির মুখে এক গাল হাসি। অন্যবা দরজা খুলেই অভিযোগ করেন, মনে পড়ল বাবা, ভুলেই গেছিস পিসি মরল কি বাঁচল ইত্যাদি বাঁধা গত। আজ কিন্তু বেশ উষ্ণ গলায় বললেন, আয় আয়, খুব মনে পড়ছিল রে তোর কথা, বাঁচবি অনেকদিন, আয়। আমার একটা সামান্য দরকার মিটিয়ে চলে যাওয়ার কথা ছিল, মন্টি পিসি ছাড়লেন না, বললেন, খিচুড়ি বসিয়েছি, হয়েই এলো, দুপুরবেলা না খেয়ে যেতে দিচ্ছি আর কি তোমায়, একদম চুপ করে বস, টিভি দেখ। অন্তু গতবার এসে একটা মস্ত টিভি কিনে দিয়ে গেছে, সঙ্গে চাকা লাগানো কাচের টেবিল, জানলার ধারে টেবিলের ওপর টিভিটা রাখা, উল্টো দিকে দেয়াল ঘেঁষে সোফা। বললাম, সারা দিনই টিভি দেখো নাকি, একটু ধুলো নেই দেখছি টিভিতে? রান্নাঘর থেকে পিসির হাসি শোনা গেল, আর মানিক আমার একা মনীষী, টিভি ছাড়া আর আছেটাকে বল? এই তো খাওয়ার পর থেকেই মেগা শুরু হয়ে যাবে একে একে, আত্মীয় পরিজন এক ফালি মেঘ, কোনো এক গাঁয়ের বধূ ছাড়া যায় না রে একটাও। খিচুড়ির ধোঁয়া ফু দিয়ে সরাতে গিয়ে ঘড়িতে চোখ পড়ল আমার, দেড়টা বাজে। বললাম, তোমার সিরিয়াল পর্ব শুরু কটার সময়? পিসিও দেখছি ঘড়ির দিকে তাকিয়েই কীরকম একটা হানটান করে উঠলেন, এই তো দুটো থেকে, নে বাবা তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, মুখ পোড়ারা ঠিক সময় ধরে এসে পড়বে। অবাক হয়ে বললাম, কাদের কথা বলছো, কারা আসবে? দেখতেই পাবি ক্ষণ, দুটো বাজুক, হতভাগারা ঘড়ি পরে না কিন্তু টাইম জ্ঞান টনটনে, কারা গো? কিছু বুঝতে পারছি না। দেখবি, ঠিক দুটো বাজতে দে একবার, কৌতূহল চেপে খিচুড়ি শেষ করলাম। পিসিও দেখলাম তাড়াহুড়ো করছেন বেশ, ব্যাপারটা কি? দুটোর ঘরে কাঁটা যেতে না যেতেই টিভির পাশের বন্ধ জানলাটায় খটখট করে আওয়াজ, যেন টোকা দিচ্ছে কে। পিসি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বললেন, যা খুলে দে, দেখতে পাবি। জানলার পাল্লা খুলেই চমকে দুপা পিছিয়ে আসি। দুটো ধাড়ি হনুমান গ্রিলের বাইরে, একটা মাদি, কোলে এতটুকু একটা বাচ্চা। পিসির দিকে তাকাই, মিটিমিটি হাসছেন। বললাম, এ কী ব্যাপার? ওই যে বললুম, ঠিক দুটোয় হাজির হবে, একদম বাঁধা ব্যাপার, দেড় মাস ধরে চলছে। কিন্তু ব্যাপারখানা কি? সিরিয়াল রে সিরিয়াল, নেশা ধরে গেছে বাবু বিবি দুজনেরই, দুটো থেকে সাড়ে তিনটে অবধি একদম আঠার মতো সেঁটে থাকবে জানলায়, পরপর তিনখানাই দেখা চাই, গাঁয়ের বধূটা শেষ হবে তারপর যাবে। আমার চোখ কপালে, কি বলছো গো, সাধে আর বলছি, কী যে হাঁ করে গেলে সে যদি দেখিস। আমি প্রথম প্রথম ভেবেছিলাম ওই যে রঙিন ছবি নড়ে চড়ে তাই দেখে শুধু, ওমা এরা দেখি বোঝেও সব, বোঝে হনুমান সিরিয়াল বোঝে, কি বলি বলতো। সোম থেকে শুক্র এক টানা বসে দেড় ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকে, ওদিকে শনি রবি নাচের প্রোগ্রাম হয় তা এনাদের পছন্দ নয়, দু মিনিট দেখেই নাগমুখ ভেটকে পালিয়ে যায়। এরপর কি বলা যায় তুই বল, বোঝে কি বোঝে না? টিভির সুইচ অন করে মন্টি পিসি টিভির টেবিলটা একটু ঘুরিয়ে দেন জানলার দিকে, মেগা সিরিয়াল শুরু হয়েছে। হনুমান দম্পতি একেবারে অপলক চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে, বাচ্চাটা ঘুমোচ্ছে মায়ের কোলে, বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। মন্টি পিসিও সোফায় বসে পড়েছেন, টিভি দেখতে দেখতেই বললেন, তিনটে বাজলে দুটি করে বিস্কুট বাঁধা, যে সে বিস্কুট হলে মুখ বেঁকাবেন মিয়া বিবি, দামি নোনতা বিস্কুট চাই, কাজ বেড়ে গেছে আমার, বিস্কুট ফুরোনোর আগেই পড়িমড়ি করে কিনতে ছুটি দোকানে, নিজে খাই না খাই এনাদের জন্য জোগাড়টা রাখতে হবে আগে ভাগে। রাগ খুব, জানলা খুলতে যদি দু মিনিট দেরি হয় সে কি দাঁত খিঁচুনি রে। হাসছেন মন্টি পিসি, আমিও হাসি, বলি, কম্প্যানিয়ান তবে ভালোই হয়েছে তোমার। কীরকম একটা অন্যমনস্ক হয়ে যান পিসি হঠাৎ, গলার স্বরটা নেমে যায়, বলেন, সকালের দিকে একটা খুদে আসতো কিছুদিন জানিস, ঝাঁকের সঙ্গেই আসতো কিন্তু এসে এই জানলার ধারে জমে যেত, একা একা চুপটি করে বসে ডোরেমন দেখত, সে কি ঝাঁপাঝাঁপি টিভি খুলে না দিলে, ঠিক যেই শেষ হয়ে যাবে ডোরেমন, অ্যাড দেখাতে শুরু করবে, অমনি তিন লাফে উধাও।

0: আমি অবিশ্বাসী গলায় বলি, তোমার যত বানানো গপ্প।
1: এক চুল বানানো নয় রে, শোন না, তার আবার প্রসাদি গুঁজিয়া চাই, দুটোর কমে নেবে না। একটা দিলে কিচকিচ আওয়াজ করে আর একটা হাত বাড়াতো। আবদারটা ভাব, কোন জন্মের নাতি রে আমার। হাসতে গিয়ে হঠাৎ চুপ করে যান পিসি, নিভে যাওয়া গলায় বলেন, সেটা আজ হপ্তাখানেক হলো আর আসছে না, কে জানে জর্জারি কিছু হলো কি না, খোঁজ পাওয়ার তো উপায় নেই, দুটো করে গুঁজিয়া জমে যাচ্ছে রোজ, তুলে রেখেছি জানলার ধারে দাঁড়িয়ে, আয় আয় করে কত ডাকাডাকি করি সকালে, পাত্তাই নেই। আমি চুপ করে থাকি, আর চোখে তাকিয়ে দেখি পিসির চোখ সেঁটে আছে টিভিতে, দুহাত দূরে জানলার বাইরে আরও দুজোড়া চোখ, সবাই চুপ, টিভিতে মেগা সিরিয়াল চলছে, আত্মীয় পরিজন। পিসি বোধহয় টের পান, আমি দেখছি, হঠাৎ ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকান, অপ্রস্তুত হেসে বলেন, যত পাগলামি বুড়ো বয়সে। আমারও হাসা উচিত বোধহয়, কিন্তু আমি হাসতে পারি না একটুও।
2: এতক্ষণ সৌরভ মুখোপাধ্যায়ের গল্প আত্মীয় পরিজন শুনলাম। বন্ধুরা, আর তো সময় নেই, শ্রবণী শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: বুখার আয়া হে, ইসে নজরআন্দাজ না করে।
5: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
4: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
5: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
4: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
5: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: आकाशवाणी कोलकाता, गीतांजलि।
6: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় তিন তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলির সাহার সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
7: সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে আজকে আমাদের আলোচনার বিষয় হল তিন তালাক 2019। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহা। নমস্কার।
8: নমস্কার।
7: একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্রিপল তালাক বা তিন তালাক, এবং এর সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে অনেক কিছু, বিশেষ করে মুসলিম মহিলাদের যে অধিকার।
8: একদম।
7: প্রথমেই জানতে চাইব যে এই তালাকে বিদ্যাত যেটাকে বলা হয় বা ট্রিপল তালাক, এটার আইনের ভাষায় এক্স্যাক্টলি কি?
8: হ্যাঁ, প্রথমে একটু বলে দিই, ট্রিপল তালাক বা তালাকে বিদ্যাত বলতে কি বোঝায়।
7: হ্যাঁ, একদম।
8: তালাকি বিদ্যাত হচ্ছে এটা মুসলিম সম্প্রদায়ের এমন একটা প্রথা, যে প্রথাতে মুসলিম সম্প্রদায় তার মুসলিম সম্প্রদায়ের ছেলেদেরকে একটা অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এখানে একটি বিবাহিত পুরুষ পরপর তিনবার তালাক উচ্চারণ করে, অথবা ওভার ফোন অথবা টেলিগ্রাম অথবা চিঠি লেখা বা যেভাবেই হোক, পরপর তিনবার তালাক বলেই সে বিবাহ বন্ধন থেকে বেরিয়ে যেতে পারছে, বিবাহ বিচ্ছেদ ঘটতে পারছে। এবং সেক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, সেখানে সে মহিলাটার ইচ্ছে আছে কি অনিচ্ছে সেটা একবার বলার কোনো জায়গাই থাকছে না, মানে মহিলার কোনো অধিকারই নেই সেখানে কিছু বলার, সম্পূর্ণ অধিকার সেই পুরুষটার হয়ে গেল। এটা একটা মুসলিম সম্প্রদায়ের একটা কুপ্রথা, এবং ভারতবর্ষের আর কোনো সম্প্রদায়ের মধ্যে এরকম কোনো প্রথা নেই, ভারতবর্ষের সংবিধানেরও বিরুদ্ধে এই প্রথা, যেখানে ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার, সেখানে সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষে সেখানে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মের একটা প্রথাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে একটা মহিলার ইচ্ছে থাকুক বা না থাকুক তার বিরুদ্ধে একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এবং বিবাহ মানে একটা নারীর মর্যাদা, সামাজিক প্রতিষ্ঠা, সেগুলো এক মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সে মহিলাটা সারা জীবন বিবাহের পরে সবসময় সে একটা অনিশ্চয়তার মধ্যে জীবন, যে কোনো মুহূর্তে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে।
7: এইটা কি শুধুমাত্র পুরুষদেরই অধিকার না নারীরাও এই জিনিস করতে পারে?
8: না, এটাই তো খারাপ, যে এই তালাকি বিদ্যাত এটা শুধুমাত্র পুরুষদের জন্য, মুসলিম সম্প্রদায়ের এই প্রথার মাধ্যমে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সমস্ত কিছু শুধুমাত্র পুরুষদের জন্য, ওখানে নারীদের কোনো জায়গাই নেই, নারীদের কোনো অধিকারই নেই, নারীদের কিছু বলার জায়গা নেই, নারীদের কিছু করার ক্ষমতা নেই, নারীরা

0: তার যে ইচ্ছে যদি নাও থাকে তবুও সে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তবুও সেটা তার বলার জায়গা থাকছে না।
1: এক্ষেত্রে তো তাদের যদি কোনো সন্তান থাকে সেই সন্তানের ভরণ পোষণের একটা ব্যাপারও থাকে।
0: অবশ্যই সেটা খুব সেখানে তার তালাক হয়ে যাচ্ছে, তখন এখানে সব থেকে সমস্যা হচ্ছে শুধু সন্তান নয়, তার নিজের
1: ভরণ পোষণ, একদম
0: তার খরপোষ, সারা জীবনের একটা তার রয়েছে, সে তো কিছুই পাচ্ছে না। তাকে তালাক দিয়ে দিল মানে সে ছেলেটা বেরিয়ে চলে গেল, সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেল। আর মুসলিম সম্প্রদায়ের যে আইন, সেই আইন অনুযায়ী সে তার বাপের বাড়ির সম্পত্তি থেকেও সে বঞ্চিত। এইবার দেখা গেল যে সে যে মেয়েটির বিচ্ছেদ হয়ে গেল তার ভবিষ্যৎটা অন্ধকার, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার।
1: আচ্ছা, 2017 সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর 2019 সালে মুসলিম ওমেন অ্যাক্ট, প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ, যেটা প্রণয়নের প্রয়োজন হয়, এবং আমি জানতে চাইবো এই নতুন অ্যাক্টের বিষয়েও এবং কেন প্রয়োজন হলো সেটাও।
0: ঠিক, 2017 সালে সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছিল সেটা হচ্ছে, সেই রায়টা ছিল এই ট্রিপল তালাক বা তালাকে বিদ্যা, এটা একটা ভয়েড করা হলো, এটা লিগাল নয়, এটাকে অবৈধ করা হলো। এবার এটা হচ্ছে একটা রায় হলো, এর স্ট্যাটুটারি ফ্রেমওয়ার্কটা হচ্ছে 2019-এর যে ওমেন প্রোটেকশন, মুসলিম ওমেন প্রোটেকশন যে আইনটা আনা হলো সেটা। এবার এই রায়ের পরে যেটাকে কিভাবে হবে বা সত্যিটা হচ্ছে বন্ধ হয়েছে কি না, বা এটা শুধুমাত্র বন্ধ হলে তো হবে না, যে ঘটনাটা একটু আগে আমরা আলোচনা করলাম যে বিবাহ বিচ্ছেদের পরে সেই মহিলাটার ভরণ পোষণ, তার সন্তানের যে ভরণ পোষণ সেগুলো কিভাবে হবে, এই সমস্ত কিছু একটা, কোনো আইন বা কোনো রায় শুধুমাত্র একটা আইন হলো বা রায় হলো সেটা তো নয়, সেটা একটা ন্যায় বিচার, ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, এবং শুধু নয়, এবং যে সমস্ত ছেলেরা তারপরেও ট্রিপল তালাক বা তালাকে বিদ্যা করে যাচ্ছে তাদের কোনো শাস্তি যদি না হয় তারা তো মানবে না, একটা রায় হয়েছে ঠিক আছে, যতক্ষণ তাকে শাস্তি না দেওয়া হবে হবে না। এই জন্যই 2019 সালের এই আইনটা আনা হলো, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো পুরুষ তালাকে বিদ্যাতে বা ত্রিপল তালাকের মাধ্যমে ইনস্ট্যান্ট তালাক দেয় তাহলে তার 3 বছরের একটা সর্বোচ্চ তার জেল কারাগার হবে, আর হবে যেটা জরিমানা হবে, এবং সেটাও একটা বিচারের মাধ্যমে হবে, শুনানির মাধ্যমে হবে। আর যেটা বলা হলো এই আইনে যে সেই যে মেয়েটি বিবাহ বিচ্ছেদ হলো যার, তার ভরণ পোষণের দায়িত্ব, তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, এই সমস্ত কিছু এই আইনের মাধ্যমে তৈরি করা হলো, একটা একটা স্ট্যাটুটারি ফ্রেমওয়ার্ক দেওয়া হলো, যার ফলে কি হচ্ছে সেই মেয়েটা অনেকটাই নিশ্চিত হতে পারছে, তার একটা অনেকটাই সামাজিক মর্যাদা রক্ষা হচ্ছে।
1: তার মানে পরিষ্কার করে বলতে গেলে যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে এই নতুন আইন প্রণয়নের মাধ্যমে 3 বছরের সর্বোচ্চ কারাদণ্ড যদি সে ট্রিপল তালাক ইউজ করে, আইনের মাধ্যমে একটা ভরণ পোষণ মানে খোরপোষ এই সমস্ত ব্যাপারগুলো নিশ্চিত করে
0: দাবি করতে পারে। এটা সত্যি খুব ভালো আইন হয়েছে মুসলিম মেয়েদের জন্য, সরকার এই যে আইনটা নিয়েছে সরকারকে অসংখ্য ধন্যবাদ এই আইনটা আনার জন্য।
1: এবার এক্ষেত্রে একটা জিনিস, যদি ট্রিপল তালাকের ক্ষেত্রে ওই পুরুষের মানে হাজবেন্ডের যদি জেল হয় সেক্ষেত্রে ভরণ পোষণ বা খোরপোষের ব্যাপারটা কিভাবে হবে?
0: হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করছে যে যদি হয়, দেখুন আমরা এটা মুসলিম আইনের জন্য এটা দেখি 498-এ যখন মামলা হয়, 498-এ যদি অপরাধ ইয়ে হয় মানে প্রমাণ হয় তাহলে সে ছেলেটি 3 বছরের কারাদণ্ড হয়, তখন তো আমরা একবারও ভেবে দেখি না।
1: তার মানে যে ওই ক্ষেত্রেও যেভাবে হয় এই ক্ষেত্রেও সেভাবেই হবে,
0: ভারতের সংবিধান মেনে হবে।
1: একদম, এই আইন কি ধর্মীয় স্বাধীনতা এবং নারীর মৌলিক অধিকার এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে পারছে?
0: না, এটা কোনো জায়গায় ক্লাশ করার জায়গা নেই। আসলে দেখুন, কোনো ধর্মেই আইন কখনো ধর্ম থেকে উৎপন্ন হয়নি। ভারতের সংবিধানে স্পষ্ট করে বলা হচ্ছে যে নারী পুরুষ সমান, প্রত্যেকের সমান অধিকার আছে, মানুষ ডিগনিটির সঙ্গে তার মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে, এটা আমাদের সংবিধানে বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো এটা মানা হচ্ছে না।
1: কোনো মহিলা ট্রিপল তালাকের শিকার হলেন, তাহলে তিনি কোথায় প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করবেন?
0: যে কোনো থানাতে গিয়ে সে কমপ্লেন করতে পারে, তাছাড়া আমাদের লিগাল এড সার্ভিস রয়েছে যেখানে সম্পূর্ণভাবে তারা গিয়ে ফ্রিতে লিগাল সার্ভিস তারা সহায়তা পাবে।
1: সেটা কি যে কোনো জেলা আদালত?
0: জেলা, হ্যাঁ, জেলা ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিস আছে, যেটাকে আমরা বিভিন্ন সমস্ত জেলাতেই এটা রয়েছে,
1: এবং সেটা তো সব মহিলাদের
0: জন্যই রয়েছে, যে কোনোভাবে তারা করতে পারে। এই আইনের মাধ্যমে যেটা আমাদের সংবিধান যেমন 498-এ যেমন মামলা হচ্ছে সেই

0: সমতুল্যই এটাকে করা হয়েছে, আর নতুন করে আলাদা কিছু হয়নি।
1: আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে শুধুমাত্র মহিলা, যে মহিলা এর শিকার হবেন সেই গিয়ে থানাতে একটা কমপ্লেইন করলেই প্রাথমিকভাবে
0: সঙ্গে সঙ্গে তার প্রয়োজন অনুযায়ী যা যা আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়া সেভাবে নেওয়া হবে।
1: আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আইনের, এই আইনে কি কোনো অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে? একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? যেমন 498 এর ক্ষেত্রেও অনেক সময়তে আমরা দেখে থাকি সেই,
0: না না এটা তো এই আইনটাতে তো বলা হয়েছে যে যখন তার সঙ্গে তাকে তালাকে ট্রিপল তালাক দেওয়া হচ্ছে তখন, তাহলে এর অপব্যবহার হওয়ার জায়গাটা তো নেই।
1: এই আইন কার্যকর হওয়ার পর বাস্তবে, মানে যেহেতু আপনারা তো সবসময় আইন আদালতের সঙ্গে যুক্ত, বহু কেস এরকম দেখেন, বাস্তবে কি মুসলিম মহিলারা কোনো অধিকার পেয়েছেন বা তারা কি সুরক্ষিত মনে করছে নিজেদেরকে, কি মনে হয়?
0: হ্যাঁ, অবশ্যই কিছুটা তো সুরক্ষিত মনে করছে, তারা অনেকটাই বেঁচে, তবে আরও বেশি অ্যাওয়ারনেস দরকার আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে একটু পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কাছে আরও পৌঁছানো দরকার। আরেকটা জিনিস এখানে বলার আছে যে শুধুমাত্র আমরা এই আইনটা করে যে মুসলিম মহিলাদেরকে আমরা এগিয়ে নিতে পারবো তা নয়, আরও বেশ কিছু আইন দরকার, যেটা অবশ্য সরকার আনার চেষ্টা করছে ইউসিসির মাধ্যমে। ইউসিসি হয়ে গেলে তখন মুসলিম সম্প্রদায়ের মেয়েদের, মানে মেয়ে জাতির সমস্ত অনেক বেশিভাবে তারা মর্যাদাও পাবে, তারা অধিকারও পাবে, তাদের কথা বলার জায়গা পাবে, তারা একটা সম্পূর্ণ মর্যাদা পাবে বলে আশা করা যায়।
1: সেবা সংকল্প অভিযান যেহেতু আমাদের চলছে, সেই পর্যায়ে এই প্রেক্ষাপটে নারী মর্যাদা, আইনের শাসন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ট্রিপল তালাক আইনের আইনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
0: দেখুন, আমাদের সরকার, নরেন্দ্র মোদী সরকার, চিরকাল নারীদেরকে সম্মান দিয়ে এসেছে। আমরা যতদিন পর্যন্ত দেখছি যে সবসময় এটা নারীদের কল্যাণে চিন্তাভাবনা করেছেন, এই ট্রিপল তালাকের মাধ্যমে নারী অনেকটাই বেশি মর্যাদা পাবে, তার একটা অধিকার পাচ্ছে, তার ভবিষ্যৎ নিয়ে সে একটা নিশ্চিত কিছু ভাবনা চিন্তা করতে পারছে, তার সন্তান মানে তার পরবর্তী প্রজন্ম তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করার জায়গা পাচ্ছে, সব থেকে বড় কথা সে তার ইচ্ছে প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়টাও সে প্রতিবাদ করার জায়গা পাবে। এটা অবশ্যই সেবা সংকল্পের মধ্যে একটা খুব বড় একটা কাজ হবে মহিলাদের জন্য, এবং এটা শুধুমাত্র এই যে আইনটা, এটাতে শুধুমাত্র মুসলিম মহিলা নয়, এটা একটা সমস্ত নারী যাতে সমান মর্যাদা পায় তার একটা প্রতীক, এবং এটা একটা সূত্রপাত মুসলিম মহিলাদের উন্নতি, তাদের মর্যাদা রক্ষার, তাদের সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার একটা প্রথম সূচনা শুধুমাত্র।
1: আচ্ছা, এই মুসলিম মহিলাদের মানে নারী ক্ষমতায়ন আমরা যেটাকে বলি আর কি, এই নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এই ট্রিপল তালাক 2019 মানে যেটা নতুন করে ইমপ্লিমেন্ট করা হলো, যে মুসলিম ওমেন রাইটস অন ম্যারেজ অ্যাক্ট আর কি, সেইটা কি কোনোভাবে আমাদের সাহায্য করবে মুসলিম মহিলাদের?
0: অবশ্যই, এটা তো অবশ্যই ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে। আমরা যদি ভালো করে ভেবে দেখি যে একটা মুসলিম মহিলা যখনই কিছুটা তার দেখতে পাচ্ছে যে তার পক্ষে একটা আইন রয়েছে, তখনই তার একটা আলাদা তার মধ্যে একটা সাহস পাবে যে হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হতে পারে না, আমি অন্যায় হলেও আমি অন্যায় জায়গাটা বলতে পারবো, এবং যে কোনো মুহূর্তে, যেটা সব থেকে মানে খুব গভীরভাবে ভাবলে দেখা যাবে, মানে ভাবলে বোঝা যাবে যে একটা মহিলা, সে একজনকে বিয়ে করলো, সে জানে না যে যে কোনো মুহূর্তে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে, এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া মানে, প্রথমে আমি বললাম যে বিবাহ মানে শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান, রীতি রিচুয়াল নয়, একটা একটা মেয়ের কাছে বিবাহ মানে একটা সামাজিক প্রতিষ্ঠা, তার একটা নারীর মর্যাদা, সমস্ত কিছু রয়েছে, এবং সে জানে না তার মর্যাদা যে কোনো মুহূর্তে কোন মুহূর্তে চলে যাবে সেও জানে না,
1: এবং এটাও এবং আরো অনিশ্চয়তা হচ্ছে যে আদৌ সে বাপের বাড়িতেও সেই সমান গুরুত্ব পাবে কিনা। আর
0: অবশ্যই পাবে না, কারণ মুসলিম সম্প্রদায়ের এটা কোনোভাবেই সম্ভব হয় না, খুব রেয়ার এন্ড রিয়ারেস্ট বলা যেতে পারে, তো সেক্ষেত্রে তাদের মানসিকভাবে তারা একটা অনেকটাই জোর পাবে, এটা একটা অবশ্যই ওমেন এম্পাওয়ারমেন্ট।
1: ট্রিপল তালাক আইন 2019-কে সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে দেখলে এটি শুধু একটি আইন প্রণয়নের ঘটনা বলা যাবে না, বরং নারীর মর্যাদা, নারীর অধিকার, এবং শুধুমাত্র মুসলিম আইন, আপনি যেটা বললেন একটু আগে, শুধুমাত্র মুসলিম মহিলাদের ক্ষেত্রেই যে মর্যাদা বা অধিকার তা নয়, এটা একটা সূচক হিসেবে আমরা দেখতে পারি, একটা
0: একটা
1: সংকেত, হ্যাঁ একদম, যে এটা যে কোনো মহিলার ক্ষেত্রেই তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা বলতেই পারি যে এই সরকারের আমলে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন,
1: খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে মহিলাদের জন্য, এটা মুসলিম মহিলাদের জন্য যারা বহু বছর ধরে নির্যাতিতা, পিছিয়ে পড়া, যাদের উপরে যারা অত্যাচারিতা, তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং একটা সমাজ কখনো, মহিলা যতক্ষণ সেই সমাজের সমান অধিকার না পাবে ততক্ষণ সেই সমাজ উন্নত হতে পারে না। মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে এটা খুব ভালো করে বোঝা উচিত যে তাদের মহিলারা চিরকাল অত্যাচারিত হয়ে আসছে, অবহেলিত হয়ে আসছে, নির্যাতিতা হয়ে আসছে। তাদের জন্য এটা একটা বিরাট বড় সূচনা এবং ভবিষ্যতে ইউসিসির মাধ্যমে এটা সম্পূর্ণ হবে, তাদের সম্পূর্ণ।
0: আমরা সেই আশাই রাখবো যে সেই অধিকার একদম সম্পূর্ণতা পাক, এবং শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না, সেটা ইমপ্লিমেন্টেশনটা ভীষণ জরুরি। আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন, একদম প্রান্তিক শ্রোতা যারা, আমরা চাইবো, আশা রাখবো যে তারা এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই অনেক তাদের মনের প্রশ্ন দূর করতে পারলেন। এবং সবথেকে বড় কথা যে নারী শিক্ষাটাও ভীষণ জরুরি, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
1: নারী শিক্ষা জরুরি, নারীদেরকে আত্মনির্ভর হওয়া জরুরি, এবং অর্থনৈতিকভাবেও তাদেরকে একটা স্বাবলম্বী হওয়ার পরিস্থিতি
0: ভীষণ দরকার। সেগুলো হলেই কিন্তু এই ইমপ্লিমেন্টেশন, এই ধরনের আইনের ইমপ্লিমেন্টেশন আরও ভালোভাবে হবে, জোরালোভাবে হবে। একদমই, অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এতক্ষণ শুনলেন তিন তালাক 2019 নিয়ে একটি বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন, সুদূর নীহারিকা ছবির গান, প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: সুদূর নীহারিকা ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন কীর্তন, শিল্পী পলাশ সরকার। প্রথম গানটির কথা লিখেছেন দ্বিজ চণ্ডীদাস।

প্রিয়, তার প্রমাণ আমি দিচ্ছি দেখো, কারণ আমার যে যন্ত্রে সর্বদা তোমার নাম বাজে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি হলে আমার সর্বাধিক প্রিয় মানুষ, আর সেই তোমার নাম দিবানী সে আমার এই মুরলিতে, আমার এই যন্ত্রটাতে বাজে। তাহলে এই যন্ত্রটা আমার কত প্রিয় হতে পারে তুমি ভাবো। তা তুমি যদি চাও, এই যন্ত্রটা আমি তোমার চরণে দান করছি, তবু একবার কৃপা করে আমার

এতক্ষণ কীর্তন শুনলেন পলাশ সরকারের কণ্ঠে। এখন আধুনিক গান, শিল্পী তনুশ্রী সেনগুপ্ত। প্রথম গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি শুনবেন জীবন দাসের কণ্ঠে।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, প্রথমে তিন তাল এবং পরে আড়া চৌতাল। শিল্পী বিভাস সাংহাই। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। তবলা শুনবেন প্রথমে তিন তাল এবং পরে আড়া চৌতালে।

0: 4 overs, losing only 2 wickets. Earlier, India won the toss and opted to bowl. Sent into bat, West Indies were bowled out for 171 in 19.1 overs. With this win, India now leads the 5-match series 1-0. The Nobel Prize in Physics has been awarded to Belgian-born scientist Francis Hulzen, who turned an enormous block of ice at the South Pole into a detector for ghostly particles. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 7 অক্টোবর 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা প্রাণী পালনে গবেষণা ও সম্প্রসারণ, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা সর্দিকে অবহেলা নয়, বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। 8:00 জানা অজানা, কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক সমীর সাহা। 8:05 বাংলা আধুনিক গান শুনবেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। 8:20 বাংলা কথিকা অনন্য বাণী কুমার, বলবেন তুহিন শুভ্র ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ। বেলা 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মনীষা চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপ্তি সাহা। 12:00 কীর্তন পরিবেশন করবেন সুমিতা সাহা। 12:15 লোকগীতি শুনবেন অদীপা সাহার কণ্ঠে। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, কৃষিক্ষেত্রে খনার বচন, এ বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর মধুমিতা চক্রবর্তী, ডক্টর সুদীপ মণ্ডল এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 রবীন্দ্রসঙ্গীত, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, শুনবেন গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য, 10ম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন মহিষ্টিকারী বিএসএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস এবং সঙ্গে থাকবেন 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন কথিকা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলবেন তুফান হাসদা। পরে লোকগীতি পরিবেশন করবেন বাহামাই কৌশল্যা হাসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। পরে আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনজীবী বোধায়ন ভট্টাচার্য। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুনেত্রা ঘটক। 10:00 আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের প্রযোজনায় সেবা সংকল্প অভিযান। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 মিনিটে কি

তন শুনবেন সুমিতা সাহার পরিবেশনায়। 10:45 শ্যামাসঙ্গীত, শিল্পী অজিত গোস্বামী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অভিষেক লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 256 পর্ব। 6:45 ভক্তিমূলক গান, শিল্পী অজিত গোস্বামী। যুববাণীর অনুষ্ঠান 7:10 শুনবেন সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়। 8:45 বাংলা আধুনিক গান শুনবেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। 9:10 রাসধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অভিষেক লাহিড়ি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পরে শুনবেন খেয়াল, শিল্পী নীলাঞ্জনা দত্ত ও শীলাঞ্জনা দত্ত। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা, শিল্পী সমীর চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 5:10 শ্যামাসঙ্গীত শুনবেন অজিত গোস্বামীর কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অভিষেক লাহিড়ি। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা। 7:45 শুনবেন দর্পণ। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:10 ভারতীয় বিমান বাহিনীর 94 বর্ষপূর্তির প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, PVSM, AVSM। 8:16 হরাইজন, একটি ইংরেজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ জানার সাক্ষাৎকার গ্রহণে উজমা জাহাঙ্গীর। 9:16 স্পটলাইট। 9:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন 7 অক্টোবর 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 97% এবং ন্যূনতম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।